সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শনিবার, 9ই জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 30শে মে 2026 খ্রিস্টাব্দ। বাংলায় 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। স্টুডিওর ঘড়িতে সময় সকাল 5:58। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে।

0: ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এখানেই শেষ হল। আজকের শিল্পী ছিলেন দুর্বা রায় চৌধুরী, ব্রতদী কুণ্ডু এবং সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
2: ধান চাষে মাজরা পোকার আক্রমণ ও প্রতিকার। বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
3: মাজরা পোকাটাই সবচেয়ে সাংঘাতিকভাবে ধানকে আক্রমণ করে। তো মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রথমেই ধান যখন চারা অবস্থায় আমরা রোপণ করি মূল জমিতে, তখনই যদি আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সেটা চাষী ভাইদের পক্ষে খরচাটাও কম হবে আর সহজেই পোকাটাকে নিয়ন্ত্রণ করা যায়। ধানে যখন আমরা রোপণ করি মোটামুটি 15-20 দিনের মাথায় দানাদার যে সকল কীটনাশক রয়েছে, যেমন কার্বোফিউরান 3G বা ফিপ্রানিল, এটা একর প্রতি 6-8 কেজি ছড়িয়ে দিলে সেটা মাজরা পোকাকে একটা নিয়ন্ত্রণে আনবে আর কি। এটা একটা প্রাথমিক অবস্থায় কন্ট্রোল করা যায়। পরবর্তীকালে এই রোগের যদি প্রাদুর্ভাব হয় তখন মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের তরল রাসায়নিক রয়েছে, সেগুলো দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। এই বছর যেহেতু বৃষ্টিপাতের বৈচিত্র্যের জন্য, প্রথমের দিকে একটু অনাবৃষ্টি, পরের দিকে অতিবৃষ্টির জন্য বেশিরভাগ চাষিভাইদের আমাদের উত্তরবঙ্গে ধান লাগাতে এবার দেরি হয়েছে। তাই মূলত 20 অক্টোবর থেকে 10 নভেম্বর এই 20-25 দিনে এই রোগের প্রাদুর্ভাব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার মোটামুটি আপনাদের ধানের জমিটা সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। ধান যখন শীষ বেরোয় বা পাশকাঠি বেরোয়, পাশকাঠি বেরোনোর সময় যদি আপনারা দেখতে পারেন যে সাদা রঙের পাশকাঠি বেরোচ্ছে, সেই সময় আপনাদের বুঝতে হবে যে জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। তৎক্ষণাৎ আপনারা দেরি না করে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন অথবা থাইমেথক্সম বা ক্লোরাল টার্নিপোল, এই টাইপের ওষুধ মোটামুটি 20-25 মিলিলিটার প্রতি ট্যাঙ্কি হিসাবে স্প্রে করতে হবে। আর চাষি ভাইরা একটা কথা অবশ্যই মনে রাখবেন, বিঘাপতি যেন 4-5 ট্যাঙ্কি ওষুধ সবসময় যেন স্প্রে করবেন, যাতে প্রত্যেকটা গাছ একদম আগা থেকে গোড়া অবধি সঠিক মাত্রায় ওষুধটা পায়। এছাড়াও আপনারা আলোক ফাঁদ ব্যবহার করতে পারবেন। বিঘাপতি 3-4টি আলোক ফাঁদ দরকার হয়, যেটা হলুদ রঙের একটা কাগজ থাকে যেটাতে পোকারা যখন উড়বে ওই সময় আটকে যায় আর কি, পরবর্তীতে ওটাকে নষ্ট করে দিতে হয়। এছাড়াও কিছু বন্ধু পোকা রয়েছে, যেমন ট্রাইকো গার্মা জ্যাপনিকাম, এই ধরনের বন্ধু পোকা যদি আমরা ছাড়তে পারি জমিতে, সেক্ষেত্রে আমাদের যথোপযুক্তভাবে আমরা এই মাজরা পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর একটা কথা

0: অবশ্যই চাষি ভাইরা মাথায় রাখবেন, চাষ করার সময় জমিটাকে অবশ্যই পরিষ্কার রাখবেন, যাতে রোগ পোকা সেখানে বাসা বেঁধে বংশ বিস্তার না করতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে শুনলেন ধান চাষে মাজরা পোকার আক্রমণ ও তার প্রতিকার, বললেন দীপ সিনহা। এখন আবহাওয়ার পূর্বাভাস। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, 30 মে থেকে 1 জুনের মধ্যে হালকা বৃষ্টিপাত এবং 2 থেকে 3 জুন মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 30 মে থেকে 3 জুনের মধ্যে আকাশ আংশিক মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা প্রায় 82 থেকে 84% হতে পারে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 43 থেকে 61% হতে পারে। 30 মে থেকে 3 জুনের মধ্যে বাতাস প্রধানত উত্তর দিক থেকে প্রবাহিত হবে এবং সম্ভাব্য গতিবেগ হতে পারে 7 থেকে 11 কিলোমিটার। শুনলেন দার্জিলিং জেলার আবহাওয়ার পূর্বাভাস। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত গ্রামীণ আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই। আগামী 30 মে থেকে 1 জুন বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি, 2 জুন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং 3 জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলার এবং জলপাইগুড়ি জেলার আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু স্থানে আংশিক পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যে আমরা অন্ধত্বের কারণ নিয়ে আলোচনা করব। এটি লিখেছেন ডাক্তার জি সি দাস। পৃথিবীর দৃষ্টিহীনদের 1/5 বাস ভারতবর্ষে, তাই অন্য অন্য দেশের থেকে ওই অন্ধত্বের সমস্যা আমাদের দেশে অনেক বেশি। বিভিন্ন রকম অনুসন্ধান এবং গবেষণার মধ্যে দিয়ে দেখা গেছে, বর্তমানে আমাদের দেশে যে সমস্ত কারণে মানুষ চোখ হারান তা এই রকম: বৃদ্ধ বয়সের ছানি শতকরা 81%, গ্লুকোমা শতকরা 2%, অপুষ্টিজনিত চোখের রোগ, বিভিন্ন রকম চোখের তারার অসুখ, নানা ধরনের চোখে আঘাত, এই সমস্ত কারণে অন্ধ হন শতকরা 3%, চোখের বেশি পাওয়ার জনিত কারণে অন্ধ হন শতকরা 7%, এবং একদম চোখের ভেতরের অংশের বিভিন্ন রোগ আর অন্য অন্য কারণে অন্ধ হন শতকরা 7%। এবার এই পরিসংখ্যানের প্রধান দু একটা বিষয় নিয়ে একটু বিশদভাবে আলোচনা করা যাক। দেখা যাচ্ছে বর্তমানে বয়সজনিত ছানিতে শতকরা 81% অন্ধত্ব হচ্ছে এবং এটাই অন্ধত্বের প্রধান কারণ আমাদের দেশে। অথচ ছানির জন্যে মানুষ সাময়িকভাবে অন্ধ হন এবং খুব ছোট বেদনাহীন অপারেশন করিয়ে আবার সম্পূর্ণ দৃষ্টি ফিরে পেতে পারেন। প্রশ্ন হলো, তাহলে এই ছানির জন্যে এত অন্ধত্ব কেন? এর অনেক কারণ আছে। যেরকম ছানি আরম্ভ হয়ে আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই ছানি অপারেশনের একটা সময় আছে, সেই সময়ের মধ্যে অপারেশন না করা হলে ছানি চোখের মধ্যে ফেটে গিয়ে চোখ নষ্ট হয়ে যায়। এই জন্যে ছানি আরম্ভ হলে মাঝে মাঝে চোখের ডাক্তার দেখানো বিশেষ দরকার। নানা কারণে অনেকে তা করেন না এবং

0: অন্ধত্বের শিকার হন। ছানির কোনো ওষুধ নেই, কোনো ওষুধ দিয়ে ছানি ভালো করা যায় না, কিন্তু বাজারে বহু রকমের ছানির ওষুধ পাওয়া যায় এবং অনেকেই এই ওষুধ দীর্ঘ দিন ধরে ব্যবহার করে থাকেন। এই ওষুধ শুধু যে দামি তাই নয়, এর ব্যবহারে ছানি ভালো তো হয়ই না, বরং অপারেশনে দেরি হয়ে যায়। অপারেশনজনিত ভয় অন্ধত্বের আরেকটি কারণ। আমাদের দেশের বেশিরভাগ লোকের বাস গ্রামাঞ্চলে, যেখানে শিক্ষা আলো এখনও সম্পূর্ণভাবে পৌঁছয়নি, যার ফলে এখনও রয়ে গেছে নানা রকম কুসংস্কার এবং নানা রকম ভুল ধারণা। এমনকি এখনও অনেকে ভাবেন বৃদ্ধ হলে মানুষ অন্ধ হয় স্বাভাবিক নিয়মে, তার জন্য কিছু করার নেই। এছাড়া গ্রামে গঞ্জে আছেন অসংখ্য হাতুড়ে ডাক্তার, যারা ছানি অপারেশন করতে গিয়ে অনেককেই অন্ধত্ব থেকে মুক্ত করতে পারেন না এবং তাদের দেখে অনেকেই নারাজ হন অপারেশন করাতে। যদিও সরকার নানাভাবে এইসব বন্ধ করার চেষ্টা করছেন, আগের তুলনায় মানুষও অনেক সজাগ হয়েছেন, তাহলেও হাতুড়ে ডাক্তারের সংখ্যাও এখন অনেক। আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে ছানি অপারেশনে কোনো রকম ব্যথা লাগে না এবং বিশেষ কোনো ভয়ও নেই, এই কথা অনেকে জানেন না। তাই শিক্ষিত সমাজেও অনেকের মধ্যে এই অপারেশনের ভীতি আছে। ছানিজনিত অন্ধত্ব কমিয়ে আনতে সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান নানাভাবে চেষ্টা করছেন। এর অন্যতম বিনা ব্যয়ে চক্ষু অপারেশন শিবির, যা প্রত্যেক বছর সরকারি এবং বেসরকারি প্রচেষ্টায় হয়ে থাকে সারা দেশ জুড়ে। এরপর আসা যায় গ্লুকোমা রোগ। যদিও এই রোগে ছানির তুলনায় অন্ধত্বের সংখ্যা কম, কিন্তু এই রোগ খুব কঠিন, কারণ অনেক সময় নিয়মিত পরীক্ষা ছাড়া এই রোগ ধরা পড়ে না এবং একটু দেরি হয়ে গেলে সব রকম চিকিৎসায়ও সম্পূর্ণ দৃষ্টি ফিরে আসে না। সুষম খাদ্য না পেলে শিশুদের মধ্যে অপুষ্টি দেখা যায়। বিশেষ করে খাদ্যে ভিটামিন এর অভাব থাকলে শিশুরা প্রথমে রাতকানা হয়, চিকিৎসা না করালে এই রোগ বেড়ে গিয়ে চোখের তারা নরম করে দেয়, যাকে বলা হয় কেরাটোমেলেসিয়া, এবং চোখের তারা গলে গিয়ে অন্ধত্ব আসতে পারে। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভিটামিন এ তেল খাওয়ানোর ব্যবস্থা আছে, নানা রকম সবুজ শাক সবজি তরকারি ও ফলে ভিটামিন ই থাকে। অজ্ঞাতবশত এইসব না খাওয়ায় এই রোগ হয়ে থাকে। আজ আরোগ্য এই পর্যন্ত।
1: স্বাস্থ্য বিষয়ক আরোগ্য অনুষ্ঠানে শুনলেন দৃষ্টিহীনতার কারণ। এ নিয়ে বললেন ডাক্তার জি সি দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শাহনওয়াজ প্রামাণিক।

শুনলেন লোকগীতি শিল্পী শাহনওয়াজ প্রামাণিক, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন।

0: এতক্ষণ সুমিত্রা সেনের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমং তপঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগড়িয়সি। মা বাবার প্রতি শ্রদ্ধাবরত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি বা অনেকবার আওড়েও থাকি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর স্নেহ ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা যায় না। মা বাবার জন্য এ পৃথিবীতে চোখ মেলা, তাঁরাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভর স্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে এক ফোঁটা হাসি ফুটানোর জন্য, তাদের আশীর্বাদেই আমরা পথ চলি। সন্তান যতই সম্পদশালী বিত্তশালী হোক না কেন, মা বাবার ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে কখনো? তাহলে সেই অনুভবগুলোকে লিখে পাঠাতে শুরু করেছেন তো? হ্যাঁ, যারা এখনও পাঠাননি খুব চটপট করে পাঠিয়ে দিন আমাদের জুন মাসের বিষয় নিয়ে আপনাদের মতামত। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবি কিরণে। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত। লিখছেন সোমনাথ দাস সোনামুখী বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনে দিন রাত্রি হয়। জাগতিক শক্তির উৎস সূর্য, জীবজগতে প্রাণের সৃষ্টি। তাপ ও উষ্ণতা তারতম্যে প্রাকৃতিক অবস্থায় সৃষ্টি ঋতুচক্র। বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস, ঋতুচক্রের প্রথম ঋতু গ্রীষ্মকাল। ক্রমপর্যায়ে বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত। গ্রীষ্মকালে সূর্যের অর্থাৎ রবির তীব্র কিরণে তাপদাহ প্রকৃতিতে শান্তির বাড়ি সিঞ্চন করে ঝরঝরে বর্ষার শ্রাবণের ধারা। প্রকৃতি হয়ে ওঠে সবুজ ও নবীন। অপরদিকে সাংসারিক ঝড় ঝঞ্ঝা ঘাত প্রতিঘাত উত্থান পতনে ক্লান্ত তাপদগ্ধ মানুষ শান্তি পায় অন্য এক রবির লেখনীতে, গানে ও বাংলা সাহিত্যে তাঁর রচনায়। তিনি

ছিলেন বিশ্বকবি, কবিগুরু, প্রাণীর ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মেছিলেন 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তাঁর প্রেম, পূজা, নৈবেদ্য, ভক্তিপর্যার কবিতা ও গানগুলি মানুষের মনে আনে শক্তি, অনুপ্রেরণা এবং বেঁচে থাকার রসদ, জীবনে এগিয়ে চলার ক্ষমতা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, জাগায় শক্তি, দুরু দুরু বুকে সাহস সঞ্চয় করার বাণী। আমি ভয় করব না, ভয় করব না। কর্মে মানুষ সমাজে পরিচিতি পায়, অন্যভাবে কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। পরিশ্রান্ত বিধ্বস্ত মানবকুল জাগতিক কর্মের মুক্তি পেতে চায়। ধুলামন্দির কবিতায় মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে, এক বাক্যে মানব জীবন রবি কিরণে উদ্ভাসিত। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছান্তে সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া। এবারের ভাবনা লিখছেন রবি কিরণে নিয়ে মঞ্জুশ্রী সাহা, নিউ সার্কুলার লেন, জলপাইগুড়ি থেকে। প্রত্যুষা, আজকে নতুন আলো জড়ানো শুভেচ্ছা নিও বন্ধু। রবি কিরণে স্নাত হল আজকের পৃথিবী, সূচি হলাম আমরা, ঝলমল করে উঠল গাছের পাতা, ফুল তার পাপড়ি মেলে দিল, আর পাখিদের কূজনে মুখরিত হল বিশ্ব চরাচর। রাতের গভীর অন্ধকার আলোয় আলোয় ভরে গেল রবি কিরণে, কেউ বঞ্চিত হল না এই পরশ থেকে। রাজা, প্রজা, ধনী, দরিদ্র, দেশ, কাল, পাত্র নির্বিশেষে সকলেই এই কিরণে স্নাত হয়ে নির্মল আর সতেজ হয়ে উঠল। এর ছোঁয়া লাগলো আমাদের হৃদয়ে, অন্তর তার পাপড়ি মেলে প্রস্ফুটিত হয়ে উঠল। এ হল আমাদের পৃথিবীর আকাশের রবি, আপামর বাঙালির মননে চিন্তনে যে আর এক রবি বাস করে, আমাদের উজ্জীবিত করে, সে আমাদের প্রাণের কবি রবি ঠাকুর। আমাদের আনন্দ, হাসি, গান, কান্না, বেদনা সকল অনুভূতিতে তাঁর যাপন। আমরা বাঙালিরা আমাদের অনুভবে তাঁকে পাই, আমাদের হৃদয়ে তাঁকে পাই। তার আস্বাদ আমাদের শিরায় শিরায়, আমাদের সকল জিজ্ঞাসার আধার তিনি, আমাদের আশ্রয় তাঁর অঙ্গন। আমরা স্থিতধী হই এই রবি কিরণে, তাঁর গল্পে, কবিতায়, উপন্যাসে সকল বাঙালি খুঁজে পায় তাঁর উপাখ্যান। আমরা বাঙালিরা তাঁর কিরণে সমৃদ্ধ হই বারে বারে, গর্ববোধ করি বাঙালি হয়ে, মাতৃভাষায় তাঁর রচনা সবটুকু স্বাদ গ্রহণ করে সৌভাগ্যমণ্ডিত হয়ে উঠি। নমস্কার আন্তে, মঞ্জুশ্রী সাহা, নিউ সার্কুলার লেন, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখছেন সনত কুমার মুখোপাধ্যায়, উত্তর ভারতনগর, শিলিগুড়ি থেকে। জীবনসাথী প্রত্যুষা, মহাবিশ্বের মহাকাশে যে রবিকে আমরা প্রতিনিয়ত প্রাতঃকালে পূর্বাকাশে উদিত হয়ে দিনান্তে পশ্চিমাকাশে অস্তাচলে গমন করতে দেখি, সেই রবির কিরণ সম্পাতেই জল স্থল থেকে শুরু করে সকল প্রাণীকুল ও উদ্ভিদ জগৎ হয় সঞ্জীবিত। আবার তাকেই কেন্দ্র করে সৌরজগতের 9টি গ্রহ নিরন্তর আবর্তিত হচ্ছে, সেজন্যই বলা হয় সান ইজ দ্য সোর্স অফ লাইফ, অর্থাৎ সূর্য হল জগৎ এবং জীবনের চালিকা শক্তি। আর এক রবির কিরণে সমৃদ্ধ হয়েছে আমাদের বঙ্গ সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের সুবিস্তৃত প্রাঙ্গণ, যার রচনার জাদুমন্ত্রে জগৎবাসী সুখে দুঃখে, পতনে উত্থানে, জীবনে মরণে কখনো পেয়েছে সান্ত্বনা কিংবা অনুপ্রেরণা। কবি কখনো শুনিয়েছেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আবার কখনো তাঁর কণ্ঠে শোনা যায় জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। গল্পে, নাটকে, উপন্যাসে কত রকমের চরিত্র সৃষ্টি করে তাদের মধ্যে মানবপ্রেম, দেশপ্রেম, ঈশ্বরানুভূতির সঞ্চার ঘটিয়ে প্রতিভার কিরণচ্ছটায় উদ্ভাসিত করেছেন। বেদ, বেদান্ত, পুরাণ আর উপনিষদের গূঢ় তত্ত্বগুলিকে উপলব্ধি করে সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কিংবা মরণ রে তুহু মম শ্যাম সমান, এসব কথা যেন অমৃত ধারার মতো বর্ষিত হয়েছে আমাদের মাথার উপর। 2 বিঘা জমির উপেন, দেনা পাওনার নিরুপমা থেকে শুরু করে মুক্তধারা, রক্তকরবী, কোথায় নেই তাঁর প্রতিভার কিরণ ছটা, সে ছটা কোথাও স্নিগ্ধ, আবার কোথাও রৌদ্র তপ্ত ধুধু বালুচরের মতো সমুজ্জ্বল। দুর্ভিক্ষের কবি সুকান্ত বলেছেন, এখনো আমার

এই তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। পরিশেষে তাই বলতে দ্বিধা নেই, এক রবির কিরণে জাগি এ ভুবন, সার্থক জনম মেলে অন্য রবি কিরণে। দুই রবি ছাড়া সকলে যে অন্ধকার, বাঁচিবে মানুষ বল কেমনে। ধন্যবাদ আনতে সনৎ কুমার মুখোপাধ্যায়, উত্তর ভারতনগর, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন হাওড়ার বেত্তাইতলা থেকে গোপা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন সকালে যেমন সূর্যের কিরণ গোটা পৃথিবীটাকে ভরিয়ে দেয়, তেমনি রবির কিরণ ছায়া আলো ছায়ায় আমাদের গোটা জীবনটাকে ভরিয়ে রাখে। আর যে কোনো ভাবনায় ধ্রুব তারার মতন কাজ করে। ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে আমি নিজেকে মনে করি অনেকটা চাঁদের মতো। যদিও সেটা অতিরঞ্জিত ভাবনা, তবুও কেন জানি না মনে হয়, আমি যদি ভানুর কিরণ না পেতাম তাহলে বোধ হয় এক নিস্তেজ পাথরখণ্ড হয়ে পড়ে থাকতাম। আমার আনন্দ রাগ দুঃখ যন্ত্রণা প্রকাশের একমাত্র পথ, যেন সব পথ এসে মিলি গেল শেষে তোমার সৃষ্টির দুয়ারে। আমি খুব কষ্ট পাই যখন দেখি নতুন প্রজন্ম সেই উজ্জ্বল নক্ষত্রটিকে চেনে না, জানে না, জানতে চায় না, তাঁর ভাষায় প্রকাশ করতে চায় না নিজেকে। অথচ তিনি সর্বকালীন সর্বজনীন, দারুণ খর তাপেও তিনি বলেছেন প্রখর দগ্ধ অতি দীর্ঘদিন। তেমনি দুরন্ত বর্ষাতেও লিখেছেন হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে। আবার নির্জন দুপুরটির জন্য লিখেছেন ছায়া শুনিবীর শান্তির নীর, মানে মনে মননে চিন্তনে চেতনায় তার ছাপ অনস্বীকার্য। যে তার ছোঁয়া থেকে বঞ্চিত সে তো ইট চাঁপা পড়া ঘাসের মতো, সমস্ত সজীবতা হারিয়ে ফেলবে। আ মৃত্যু আমার এই ছায়া তলটি চাই, যার তলে আমি ক্লান্তি ভুলি শান্তি পাই। লিখেছেন গোপা বন্দ্যোপাধ্যায় বেত্তাইতলা হাওড়া থেকে। এবারে ভাবনা লিখছেন সুমিতা চক্রবর্তী নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতিভা তাঁর এমনি দুর্বার শক্তি যা আগল বন্ধ করে থামানো যায় না, আপন শক্তিতেই নিজের রাস্তা আপনিই তৈরি করেছেন। রবীন্দ্রনাথ ও তাঁর গান কবিতা গদ্য প্রবন্ধ না থাকলে বাঙালির জীবন দিশাহীন আবর্তে না ঘুরে পারত না। তবে এও বাস্তব সত্য যে সাহিত্যের আকাশে যদি রবি উদিত না হতো তবে নিঃসন্দেহে প্রাণ থাকলেও আলো থাকতো না। আমরা সবাই কম বেশি জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবলম্বন করে ও তারই আলোকে আলোকিত হয়ে নিজস্বতা অর্জন করেছেন অসংখ্য সাহিত্যিক, অগুন্তি সঙ্গীত শিল্পী। শুধুমাত্র বাংলা তথা ভারতবর্ষই নয়, বাইরের দেশেও যেখানে যাওয়া যাক না কেন, প্রতিটি বাঙালি তথা ভারতবাসীর পরিচয় যে তারা রবি ঠাকুরের দেশ অর্থাৎ ভারতবর্ষের লোক। এখানেই যেমন রবি ঠাকুরের জয়, তেমনি ভারতীয় তথা বাঙালিরও জয়। রবি ঠাকুর না থাকলে আমরা হারাতাম বা পেতাম না অনেক কিছুই। তাঁর সৃষ্ট সাহিত্যের প্রাচীর ডিঙ্গানো দুঃসাধ্য, কারণ তাঁর অমর সাহিত্যের ব্যাপ্তির প্রসারতা আকাশের মতোই বিশাল আকার। ইতিমধ্যে রবি ঠাকুরের যুগ বহু বছর অতিক্রান্ত হয়েছে, তথাপি তিনি এখনও আমাদের কাছে অকুলের কুল, অধনের ধন, অগতির গতি ও অনাথের নাথ, এক মহামানব। তিনি চির নতুন, এখনও বিশ্বজনের প্রণম্য, পৃথিবীর অমূল্য সম্পদ, এখনও আমাদের নির্ভরযোগ্য ছায়া। তাঁকে আ ভূমি প্রণাম জানাই। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। শুভেচ্ছা সহ সুমিতা চক্রবর্তী নিগমনগর দিনহাটা কোচবিহার। এবারের ভাবনা লিখছেন বনানী বিশ্বাস কালিকাপুর কলকাতা 78 থেকে। প্রভাত সূর্য প্রত্যুষা, মে মাসের বিষয় রবি কিরণে, দারুণ অগ্নি বানেরে হৃদয়ে তৃষায় হানেরে, গ্রীষ্মের দাবদাহে শুষ্কতা সর্বদেহ মন জুড়ে, সকল প্রতিকূল পরিস্থিতির অনন্ত অবসানে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। আজি হতে শতাধিক বর্ষ পূর্বে অমৃত সুধা করেছ দান হৃদয় পাত্র ভরে,
সুখে দুঃখে আর

আনন্দে সোহাগে হরষে অকারণে নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে। তোমার সৃষ্টির লাবণ্য ললিতা মনিকা চন্দরা সুচরিতা প্রেমময়ী স্নেহময়ী কখনো দৃঢ় উচ্চ শিক্ষায় শিক্ষিতা ঘরে বাইরে পারদর্শী প্রতিবাদী প্রতিষ্ঠিত নারী ক্রমশ উত্তরণে নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে। শিল্পী সাহিত্যিক মহামানব দূরদর্শী আধ্যাত্মিক জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে তুমি আজও প্রাসঙ্গিক বিশ্ব বরেণ্য সীমার মাঝে অসীম তুমি রবীন্দ্রনাথ। তোমা বিনা চিন্তা চেতনা কল্পনা ভাবনা অনাথ তুমি নব নব রূপে এসো প্রাণে নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে। রবীন্দ্রিক শুভেচ্ছা সহ বনানী বিশ্বাস কালিকাপুর কলকাতা 78। এবারের ভাবনা এসেছে বাংলাদেশের আত্রাই থেকে লিখছেন কাজী আবু জাফর। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। 1400 সাল কবিতার মধ্য দিয়ে কবিগুরু আমাদের সবাইকে একটা কৌতূহলের মধ্যে আবদ্ধ করে গেছেন। না, কৌতূহলের কিছু নেই, আমরা তাঁর কবিতা পড়ছি, তাকে নিয়ে আলোচনা করছি, কিন্তু তিনি তা জানতেই পারছেন না। রহস্যটা এখানে, গল্প প্রবন্ধের তুলনায় কবিগুরুর কবিতা আমাকে বেশি আকৃষ্ট করেছে। যেতে নাহি দিব আমার চোখে একটি শ্রেষ্ঠ কবিতা, চলিতে চলিতে পথে হেরি দুই ধারে শরতের শস্যক্ষেত্র নত শস্য ভারে। গ্রামে বাস করি, গ্রামের পথ দিয়ে চলি, তাই কবিতার এই চরণগুলি আমার শরীর মনের সঙ্গে মিশে আছে। গ্রামের পটভূমিকায় লেখা আরেকটি কবিতা, এক গাঁয়ে আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটিমাত্র সুখ, তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। কবিগুরুর কলমে উঠে এসেছে এমনি গ্রামে নানান রূপ। কবির বয়স, কবিতাটি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। এই কবিতায় তিনি নিজের কথা কত সুন্দরভাবে তুলে ধরেছেন। কে সে আমার পাগ ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। এই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, চিন্তা ভাবনা এবং বয়সে তিনি ছিলেন আমাদেরই মতো। এভাবেই তিনি রবির কিরণ ছড়িয়ে দিয়ে গেছেন আমাদের মাঝে। লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। এবারে ভাবনা লিখছেন অমিত কুমার রায় ছিকিরা জয়পুর হাওড়া থেকে। রবিরশ্মি প্রত্যুষা, ভোরের রবি রক্তিম আবির ছড়িয়ে বিশ্ব চরাচরে বিলিয়ে দেয় মহাকিরণ দূতি, ফুল প্রণতি জানায় বিহঙ্গ কণ্ঠে স্তুতি মাধুরী প্রণত জগৎ। কবি রবির কিরণ ছড়িয়ে পড়ে শব্দ হতে চরণে চরণে, আমাকে বিস্মিত করে মুগ্ধতা দানে ছড়া কবিতা গানে নাটকে উপন্যাসে ছোট গল্পে। আকাশবাণীর গীতাঞ্জলিতে যখন সঙ্গীতাঞ্জলি সুর শোনায় গান শোনায়, প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা তুমি দেহ মোরে সুর, তখনই হৃদয়ের আঙিনায় দারুণ তপন তাপে বৃষ্টি নামে আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে। সর্বত্র গামী রবীন্দ্রনাথ গানের প্রাণে সঞ্চারীর সঞ্চার ঘটিয়ে এক অমর কিরণমালা গেঁথে দিয়েছেন। তাঁর প্রেম ও পূজা মিলেমিশে গেছে। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, কিংবা আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক নাহারা। রবি কিরণে আমি আমরা স্নাত হই ঋদ্ধ হই। তিনি হলকর্ষণে গাইলেন আমরা চাষ করি আনন্দে, জন্মদিন উপলক্ষে গাইলেন হে নূতন দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। উদাহরণে হবে না তো শেষ রবীন্দ্রনাথ মহাজীবনের মহান দেশ, সাগর তরঙ্গের ঢেউ গোনা যায় না, চরণ কিরণ ধরব কেমন করে। তাই নিজস্ব কবিতার ভাষায় একদিন যা লিখেছিলাম তার সংক্ষিপ্ত রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত নইলে বিজ্ঞাপন হয় না, রবীন্দ্রসঙ্গীত নইলে টেলিফিল্ম হয় না, হিট হয় না সিনেমা অথবা ছোট পর্দা, রবীন্দ্রসঙ্গীত রেলে বাসে ট্রামে মেট্রো স্টেশনে, রবীন্দ্রনাথ আজ আর বুর্জ।

0: পাড়া শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধুরীর ঘাসে ঘাসে এ ভাব ব্যঞ্জনা কবিগুরুর। কিন্তু এ পঙ্ক্তির চিরন্তন সত্যতা আমাদের কাছে অমলিন। কবির মর্তে আবির্ভাব তো নিঃসন্দেহে মহামানবের মতোই, এক অপরিসীম বিস্ময় আজও প্রখর বৈশাখের মধ্য গগনে যে রবি বিরাজমান, আর সাহিত্যের মহাকাশে যিনি উজ্জ্বলতম জ্যোতিষ্কন্যায় প্রতিভাত, বড় অদ্ভুত সাজুজ্য। এক রবির মাঝে আছে প্রাণীকুলের অফুরন্ত প্রাণশক্তির ভাণ্ডার, আর অন্য রবির বিবিধ প্রতিভায় উদ্ভাসিত জ্ঞানের আলোক। চলমান জীবনের প্রতিটি অনুভূতিতে তাঁর লেখনীর স্পর্শ জুড়ে আছে। সুখ দুঃখ, আনন্দ বেদনা, জয় পরাজয়, রাগ অনুরাগ, সমস্ত অনুভবে তিনি যে নির্ভরযোগ্য আশ্রয়, তাঁর প্রাণময় সত্তা আরও সত্য হয়ে ওঠে যখন তিনি বলেন, আমি তোমাদেরই লোক। তাই তো তিনি কালের গণ্ডি অতিক্রম করে আজ ব্যতিক্রমী। তাঁর অমোঘ আকর্ষণে বিশ্বের অসংখ্য কবি সাহিত্যিকরা রবিকক্ষ পথে আবর্তিত ও অনুপ্রাণিত। গান, কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, সাহিত্যের প্রত্যেক অঙ্গনে তাঁর অনায়াস বিচরণ। এমন রবি যদি চিদাকাশে উদিত না হতো, তবে দিশেহারা বাঙালি কি অকুলে কুল পেত? তাঁর জ্যোতিতে নূতন জীবনের আশ্বাস নিয়ে গড়ে উঠেছিল শান্তিনিকেতন ও শ্রীনিকেতন। বিশ্বের দরবারে তাঁর অনন্য সৃষ্টি গীতাঞ্জলির নোবেল স্বীকৃতিতে আলোকিত ভারতবর্ষ। বিবিধের মাঝে মহামিলনের এই ভারতবর্ষে তাঁর রচিত জাতীয় সঙ্গীত রবির আলো ছড়িয়েছে আসমুদ্র হিমাচল। এই জগৎ সংসারের প্রতিটি স্পন্দন অহর্নিশি অনুভূত হয় তাঁর ভাবনায়। তাই তিনি বলে গেছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। বিনম্র শ্রদ্ধায় মধুমিতা দাস, বাবুপাড়া, শিলিগুড়ি। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। আর আজ প্রত্যুষাকে এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনা করলেন সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7:45 শুনবেন নজরুলগীতি শিল্পী ধীরেন বসু, 8:30 শুনবেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান, 9:30 শুনবেন মাননীয় ইস্যু, 10:00 শুনবেন কথিকা রবীন্দ্রনাথের ভূগোল চেতনা, বলবেন বিজয়া কুণ্ডু, সমূহ সঙ্গীত শিক্ষার আসর শুনবেন 10:10, কিছু কথায় কিছু গানের লাইভ ফোনের অনুষ্ঠান শুনবেন 10:30, দুখুমিয়ার গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 11:30, দুপুর 12:00 কথায় সুরে, দুপুর 12:30 কিশোর জগৎ, দুপুর 1:50 শুনবেন লোকগীতি শিল্পী শাহনাজ প্রামাণিক, 3:00 শুনবেন লাইভ ফোনের অনুষ্ঠান মনপুরা জংশন, যুব অনুষ্ঠান শুনবেন 3:30। আজকের বিষয় রোল অফ ইউথ ইন ইন্ডিয়াস ডিজিটাল ট্রান্সফরমেশন, গ্রামীগঞ্জে শুনবেন বিকেল 4:00, বিষয় মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান, 4:30 ক্রীড়াঙ্গন, 5:00 শুনবেন জন ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 5:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা, 6:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান সৃজনী,

রাত 8টায় শুনবেন মুখোমুখি। রাত 9:15 শুনবেন গজল শিল্পী রোশন ভারতী। 9:30 শুনবেন সংস্কৃতি জেলায় জেলায়। রাত 10টায় শুনবেন সঙ্গীতের জাতীয় কার্যক্রম আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত। এখন জানিয়ে দিই বিবিধ ভারতী কেন্দ্রের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 9টায় শুনবেন ইন্দ্রধনু, 10টায় শুনবেন গীতভারী কাহানি, 11টায় চয়নিকা, দুপুর 2টায় শুনবেন ত্রিবেণী, 3টায় শুনবেন সখি সহেলি, সন্ধ্যে 6:05 শুনবেন গানের ভেলা, 7টায় বিশেষ জয়মালা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, রাত 10টায় শুনবেন ছায়াগীত বিজ্ঞাপনদাতা আয়োজিত আরও একটি অনুষ্ঠান। শুনলেন বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বর্ষে সীমান্তরক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফের কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের তাই সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
1: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट বর্ডার সুরক্ষা কে প্রজেক্ট কে তহত হম লে রহে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্যারক্রিক ও হার্মিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং

0: ফ্লাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
1: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় সিএসআইআর সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা ডিএলআই প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামে তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্ট আপ দেশের ফার্স্ট এজ এআই সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার তৃতীয় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে সমগ্র শিক্ষা অভিযান SSA, PM পোষণ, উল্লাস, PM শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচি সহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সঅ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG পর্যাপ্ত মজুত রয়েছে।
2: सरकार सभी घरों तक LPG सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न

0: करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें।
1: ওয়াশিংটনে দুদেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যে ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে ছজনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা ছয় সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এক দশকের মধ্যেই প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন, এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে জরায়ুম ও ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি আজ শুরু হতে চলেছে। বিধাননগর মহকুমা হাসপাতালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভা আগামী সোমবার সম্প্রসারিত হবে। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। শহরাঞ্চলকে জঞ্জালমুক্ত করতে রাজ্যে আজ চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। জিটিএর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর তাণ্ডবে গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত খবরে। জরায়ুমু ক্যান্সার এবং যৌনরোগ প্রতিরোধে রাজ্য সরকার টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন। উল্লেখ, ওই কর্মসূচির আওতায় 14 বছরের কিশোরীদের জরায়ুমু ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন। 7 লক্ষের বেশি HPV ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার টিকাকরণ চালু করেনি। অন্যান্য রাজ্যেই টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি। এদিকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার আজ রাজ্যে এসে এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। এছাড়া স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালুর জন্য স্বচ্ছ ভারত অ্যাপেরও তিনি সূচনা করবেন বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যে সরকার গঠনের 1 মাস পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী সোমবার 1 জুন মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন। ওইদিন সকাল 11টায় লোকভবনে হবে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বলে নবানে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এবারের সম্প্রসারণে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। উল্লেখ, গত 4 মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। তারপর থেকে গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই ছিল মুখ্যমন্ত্রীর তত্ত্ব।

0: তত্ত্বাবধানে। রাজ্যে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, এই কাজ হবে 2 দফায়। প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে যারা ভারতীয় নাগরিক নন অথচ সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন তাদের সমস্যা হবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই সংক্রান্ত তথ্য ও অভাব অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু হয়েছে 24 ঘন্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। এর ল্যান্ডলাইন নম্বর হল 0332335953। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনিউমারেশনের সুযোগ। ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 2027-এর 1 মার্চ। রাজ্যের শহরাঞ্চলগুলিকে দ্রুত জঞ্জালমুক্ত করতে আজ চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যত্রতত্র জমে থাকা জঞ্জালের ছবি তুলে পাঠালে এই অ্যাপের মাধ্যমে তা জানা যাবে এবং যত শীঘ্র সম্ভব সেগুলি পরিষ্কার করার ব্যবস্থা করবে পুরসভা।
1: এই স্বচ্ছ আমরা অ্যাপ স্টোরে গিয়ে পেয়ে যাব এবং আমরা 10টা মিউনিসিপ্যালিটি দিয়ে পাইলট করব। আগামী দিন বর্ষাকালে যখন জল জমে থাকবে কোনো জায়গাতে, সেটাও আমরা চেষ্টা করছি আপনারা ছবি তুলে পাঠাবেন। এই 10টা মিউনিসিপ্যালিটি পাইলট প্রজেক্ট যেখানে শুরু হচ্ছে, একই টেকনোলজি নিয়ে মহিলাদের জন্য আমরা খুব শিগগির একটা অ্যাপ লঞ্চ করব, যে জিও ট্যাগিং নিয়ে যেখানেই মহিলা বিপদে পড়বে অটোমেটিকলি সব থেকে কাছের পুলিশ স্টেশনে খবর যাবে এবং স্টেশন পিপল উইল বি দেয়ার উইথ ইউ।
0: তিনি আরো বলেন, আসানসোল, শিলিগুড়ি, তমলুক ও নবদ্বীপে 4টি নতুন স্মার্ট সিটি এবং উত্তরবঙ্গে আরও 4টি অত্যাধুনিক শহর নির্মাণের পরিকল্পনা করছে সরকার। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ রাজ্যে আসছেন, তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিজেপি বাংলায় শিল্পায়নের লক্ষ্যে টাটা সংস্থাকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। কলকাতায় গত সন্ধ্যায় বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এক সম্বর্ধনা অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, বাংলার উন্নয়নের একমাত্র পথ শিল্পায়ন। তিনি অভিযোগ করেন, 2008 সালের 3রা অক্টোবর টাটা গোষ্ঠী বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল। প্রয়াত শিল্পপতি রতন টাটা অনেক আক্ষেপ নিয়ে বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন, বাংলার মানুষ আজও সেই ক্ষত ভুলে পারেননি। টাটা ফিরলে বাংলায় শিল্প কর্মসংস্থান ফিরবে এবং পশ্চিমবঙ্গ আবারও এগিয়ে যাবে বলে শ্রী ভট্টাচার্য আশা প্রকাশ করেন। দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল রাজ্যে 650 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওই টাকায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি প্ল্যান্ট তৈরি করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে দৈনিক 11 লক্ষ লিটার দুধ বিক্রি হয়। নতুন এই প্ল্যান্ট তৈরি হলে দুগ্ধ প্রক্রিয়াকরণের পাশাপাশি দৈনিক 10 লক্ষ কেজি দই উৎপাদনও সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকার গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএর মাধ্যমে পাহাড়ের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের ব্যাপারে উদ্যোগী হয়েছে। নবান্নে গতকাল পাহাড় নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে হওয়া শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার আর বাধা হয়ে দাঁড়াবে না। তার দাবি, জিটিএর অধীনে 400-এরও বেশি শিক্ষক পদে অবৈধ নিয়োগ করা হয়েছিল। সেই

0: অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, কিন্তু তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তদন্তের উপর স্থগিতাদেশ আনায় তদন্ত কার্যত থমকে যায়।
1: কিছু অভিযোগ আমাদের আছে জিটিএ নিয়ে, একটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। সেই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে প্রায় 400 বেশি টিচারকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল, কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে।
0: মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ তাকে অব্যাহতি দেয়নি। বিচারপতি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলা শুনানি হবে এবং ইডিকে উপযুক্ত নথিপত্র পেশ করতে হবে আদালতে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ 30 জন কাউন্সিলর পদত্যাগ করায় পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পুর নিগমের 33টি ওয়ার্ডের মধ্যে 31টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং দুটিতে সিপিআইএম। মেয়র সহ 30টি ওয়ার্ডের কাউন্সিলর গণও ইস্তফা দেন। এদিকে ভদ্রেশ্বর পুরসভার উপপৌরপ্রধান ফিরোজ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। কী কারণে এই গ্রেপ্তার তা অবশ্য স্পষ্ট নয়, তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। পৌর প্রধান সহ 9 জন কাউন্সিলর পদত্যাগ করায় সেখানেও বোর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার বারুইপুর পূর্ব বিধানসভার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতে সরকারি ত্রাণ সামগ্রী মজুদ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন প্রধান অশোক সাহা, তার ভাই রথীন সাহা এবং 2 সদস্য চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষকে। পুলিশ ঘটনার তদন্ত করছে। উত্তর চব্বিশ পরগনার টিটাগড় পুরসভার ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন পুর প্রধান সহ 6 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। গতকাল তারা মহকুমা শাসকের কাছে ইস্তফা পত্র পেশ করেন। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। রাজ্যের তরফে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যপাল আর এন রবি সুরজিৎবাবুকে নতুন অ্যাডভোকেট জেনারেল বা মুখ্য আইনি পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকালের ঝড়বৃষ্টিতে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। আলিপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 4.2 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গতকাল কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 711 কিলোহার্টজ, প্রচারতরঙ্গে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে। এখন শুনবেন নজরুলগীতি শিল্পী ধীরেন বসু।

এতক্ষণ ধীরেন বসুর কণ্ঠে শুনলেন নজরুলগীতি আকাশবাণী শিলিগুড়ি। একটু পরে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৮টার হিন্দি সংবাদ, পরে ৮টা বেজে ১৫ মিনিটের ইংরেজি সংবাদ।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: দশ লাখের লটারি জিতেছি আমি। ওয়াও,
4: পূর্ণ ছাড়ে
5: জাল অফিস থেকে সাবধান।
2: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতারবাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

0: শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমরা আধুনিক যুগে রয়েছি সম্পূর্ণভাবে প্রযুক্তির মধ্যে, সেই সঙ্গে আধুনিক ভারতের দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির পরেও মানুষ এখনও আধ্যাত্মিকতার সন্ধান করে। এর মূল কারণ আমাদের অতিরিক্ত মানসিক চাপ, জীবনের গভীর অর্থ খোঁজার তাগিদ। প্রযুক্তি জীবনকে আরামদায়ক করলেও আত্মিক শান্তি দিতে পারে না, বিশেষ করে এই ডিজিটাল যুগে। মানুষ যখন নিজেকে যন্ত্রের মতো একা ও ক্লান্ত অনুভব করে, তখন আধ্যাত্মিকতা তাদের মানসিক ভারসাম্য ও জীবনের সঠিক দিক নির্দেশনা দেয়। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে গানের মাধ্যমে এবং শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব, আজকের বিষয় রয়েছে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও আমরা এখনও আধ্যাত্মিকতার সন্ধান করছি বলে আপনি কি মনে করেন, এবং কেন আমরা তা করছি আপনার মন্তব্য জানাবেন শ্রোতা বন্ধুদের 9434076705 নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, খালাস কে বলছি, বৈদ্য দাস। আপনি কেমন আছেন?
0: ভালো, আপনি?
1: আমি ভালো আছি।
0: তো আজকে আমাদের হ্যালো আকাশবাণীর বিষয়টা রয়েছে যে আমরা এখন ডিজিটাল যুগে রয়েছি, তাই না? মোবাইল বা আরো নানা রকম কিছু যা আমাদের হাতের মুঠোই রয়েছে গোটা বিশ্ব, কিন্তু তবু আমরা দেখবেন যে আধ্যাত্মিকতার সন্ধান করছি। তো এটা আপনার কি মনোভাব একটু বলবেন শ্রোতা
1: বন্ধু? আমি বলতে পারবো না, ভালো ভালো গান চালান, অংশরাজ বই একটা গান চালান।
0: ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা বলছিলাম এ দ্রুত প্রযুক্তির অগ্রগতির পরেও মানুষ আধ্যাত্মিকতার সন্ধান করে। কারণ আমরা সবসময় রয়েছি মানসিক চাপে এবং আমাদের সুস্থ মননশীলভাবে আমরা থাকতে পারি না। আমাদের সঙ্গে রয়েছেন আরো এক শ্রোতা বন্ধু, শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: প্রবীর বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
2: হ্যাঁ দাদা ভাই, শুভ সকাল আপনাকেও। সত্যি করে শুভ সকাল দেওয়া ভালো, এবং না হলে হবে না। আর দেখুন দাদা ভাই, আপনি আজকে যে বিষয়টা দিয়েছেন, সত্যি করে খুব আমার কাছে খুব ভালো বিষয় দাদা ভাই। কারণ দেখুন, ডিজিটাল যুগে এখনো পর্যন্ত যারা ডিজিটাল যুগে থাকে এবং ইয়ে করে,
0: আমরা রয়েছি আর কি।
2: হ্যাঁ, তো সেই জায়গায় আধ্যাত্মিক জিনিসটা আলাদা আর আপনার ডিজিটাল যুগটা আলাদা। আমি যেমনি দেখুন, ওই মোবাইলে খালি ওই আয়ারাম গয়ারাম জানি, আর ওই ডিজিটাল যুগের দিকটায় আমি জানি না।

0: আর আমার আধ্যাত্মিক জীবনে দেখুন দাদা ভাই, আমি গীতাকে নিয়ে পড়ে আছি, গীতা প্রত্যেক দিন পাঠ করি, গীতাকে সঙ্গে নিয়ে চলছি। হ্যাঁ, তো এই যে আধ্যাত্মিক জীবনটা আমরা সত্যি করে আজ পেয়েছি, এবং জানি না কতদূর নিয়ে যেতে পারবো, কতদূর রাখতে পারবো, কিন্তু অনেক কিছু জানতে পারছি এবং শিখতে পারছি দাদা ভাই। এই এই এই শ্রীকৃষ্ণের মানে যে অর্জুনের, হ্যাঁ, বাণী এবং অর্জুনের, অর্জুনকে যে শিক্ষা দেওয়া, সেই শিক্ষাগুলো কিন্তু আমরা নিচ্ছি, এবং সেই শিক্ষায় দেখুন আজকে দ্বারকা, ভেট দ্বারকা, সোমনাথ এগুলো ঘুরে এলাম, তার আশীর্বাদ এই দাদা ভাই। এবং আমাদের গীতাপাঠ চক্রের একটা কমিটি আছে, সেই কমিটি থেকে আমরা গেছিলাম বেড়াতে, তো সেই জায়গাটা দেখুন আধ্যাত্মিক জীবনটা আলাদা, ডিজিটাল যুগটা আলাদা। তো আমি চাই যে সবাই যেন গীতা পাঠ করে, আমাদের সনাতন ধর্মে একটু করে যদি গীতা আপনারা সবাই মানে দেখে এবং পাঠ করে, তাহলে অনেক কিছু মানে জানতে পারবে, শিখতে পারবে। হ্যাঁ, এইটা হচ্ছে দাদা ভাই সব থেকে বড় ব্যাপার।
1: একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা গীতাটাকে যতবার পড়ব ততবার দেখবেন নতুন নতুন কিছু আমরা পাচ্ছি, তাই না? তার মধ্যে গীতার মধ্যে দেখবেন রাজনীতিও রয়েছে, সমাজনীতিও রয়েছে, মানে আমাদের আমাদের যা দরকার আমার মনে হয় সব কিছু রয়েছে, কিন্তু সঠিকভাবে আমাদের সেটা পড়ে আত্মস্থ করতে হবে, তাই না?
0: এবং দেখুন গীতায় লিখেছে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো সেই জন্য কর্মটা আপনাকে সব সময় দেখুন না পড়লে লিখতে লিখতে পড়ে আর শিখতে শিখতে সব কিছু সরে। তো সেই জন্য শিক্ষাটা সব থেকে বড় ব্যাপার দাদা ভাই।
1: এবং আরো একটা জিনিস দেখবেন যে আপনি হয়তো কোনো মানসিক অবসাদে ভুগছেন বা যাই হোক কোনো সমস্যা চলছে, কিন্তু আপনি দেখবেন যখন এই গীতার যে শ্লোক বা তার মিনিং অর্থাৎ অর্থগুলো পড়বেন, তখন দেখবেন আপনার মনে একটা শান্তি, মানে এই যে ডিজিটাল যুগে আমরা রয়েছি তার মধ্যে যে আধ্যাত্মিকের যে আমাদের বিষয়গুলো রয়েছে, আমাদের সনাতনী যে শাস্ত্র, বৈদিক শাস্ত্র রয়েছে, সেগুলো মানুষকে কিন্তু সত্যিই শান্তি দেয়, তাই না?
0: হ্যাঁ, শান্তি তো দেয় দাদা ভাই। দেখুন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন আমরা হায় হায় টাকা মাটি এই সব নিয়ে পড়ে আছি, কিন্তু যখনই আপনি গীতাটায় হাত দেবেন আর গীতাটা পড়বেন, তখন কিন্তু আপনার মনের ওই ভাবটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি নিজেকে বুঝতে পারবেন যে আমি একটা কিছু মানে হচ্ছি, পাচ্ছি, এবং সেই জ্ঞানটাও পাচ্ছি। তো মানুষের সাথে সেইভাবে চলা ফেরা, মানুষের সাথে কথা বলা, সেইটা সবকিছু উনি শিখিয়ে দিয়ে গেছেন এই গীতাতেই।
1: ঠিক ঠিক, হ্যাঁ, ধন্যবাদ প্রবীর বাবু।
0: হ্যাঁ, ভালো থাকবেন দাদা ভাই, সুস্থ থাকবেন। হ্যাঁ,
1: ভালো থাকবেন আপনি, ধন্যবাদ আপনাকে।
0: হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ।
1: আজকের বিষয় রয়েছে প্রযুক্তিগত অগ্রগতির পরেও মানুষ আধ্যাত্মিকতার সন্ধান করে, এ বিষয়ে আরও কথা হবে। আমরা চলে যাই একটি গানে, ছবির নাম রিফিউজি, শিল্পী সোনু নিগম এবং অলকাই আগ্নিক।

0: হ্যালো, আকাশবাণী অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান, এবং আজকের বিষয় রয়েছে প্রযুক্তিগত অগ্রগতির মধ্যেও আমরা মানুষ এখনও আধ্যাত্মিকতার সন্ধান করে চলেছি। এ নিয়ে আপনার মন্তব্য জানান আমাদের। এই মুহূর্তে রয়েছেন আরেকজন ফোনের ওপারে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দাদা, আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
0: সৌভিক বাবু, আপনাকে আমাদের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে স্বাগত। আজকের বিষয় রয়েছে যে আমরা দ্রুত অগ্রগতির সঙ্গে আমরা আধুনিক যে ডিজিটাল যুগে আমরা রয়েছি, তাই না? কিন্তু তারপরেও আমরা খুঁজে চলেছি আধ্যাত্মিক শান্তি। তো এ নিয়ে আপনার দু চারটি কথা শ্রোতা বন্ধুদের বলুন।
1: অবশ্যই, দেখুন, আমরা আজকালকার দিনে ডিজিটাল যুগে বলতে গেলে অলরেডি পা দিয়ে দিয়েছি
0: একদম।
1: এখন ডিজিটাল, এবং সব থেকে বড় কথা হলো, আপনি দেখতে পাচ্ছেন এই কয়েক বছর, যদি বলি কয়েক বছর না, তার থেকেও কম, এআই যুগে আমরা হয়তো ঢুকে গেছি
0: একদম। আমাদেরকে কোনো কাজ করতেই হবে না,
1: আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, বা আমাকে হয়তো বড় কিছু লিখতে হচ্ছে না, এআই কে আমরা বলে দিচ্ছি, ওরা পুরো একটা প্যারাগ্রাফ নামিয়ে দিচ্ছে, বা আমাকে হয়তো ছবি যেরকম চাইছি এআই বুঝে নিচ্ছে আমারটা, ও নিজের মতন করে সাজিয়ে দিচ্ছে।
0: ঠিক ঠিক,
1: আপনি দেখুন, তাও কিন্তু আমরা কিন্তু এখন আধ্যাত্মিক দিকটা আমরা কিন্তু ধরে রয়েছি,
0: একদম
1: আঁকড়ে ধরে রয়েছি কিন্তু। বিশেষ করে আপনি দেখবেন সকালবেলা উঠে ধ্যান করা, প্রার্থনা করা, বা কোথাও হয়তো আমরা হয়তো একটা পৌরাণিক কোনো জায়গায় হয়তো ঘুরতে যাওয়া, তাও কিন্তু আমরা আধ্যাত্মিক দিকটা ধরে গেছি। আপনি যেমন কিছুক্ষণ আগে যেমন আলোচনা করছেন, গীতা পাঠ করা, গীতা পাঠ থেকে শ্লোক গুলো যে কিছু যে শেখা, সেই জিনিসগুলো কিন্তু এখনো কিন্তু আমরা কিছু কোথাও না কোথাও জানি, আমরা জানি শিখছি। যতই আধুনিক শিক্ষা কেন, কোথায় জানি, আমরা জানি সেই পৌরাণিক মহাভারত রামায়ণ এখনো কিন্তু পড়ছি, অন্তত দুটো চারটে করে চ্যাপ্টার হয়তো আমরা কিন্তু পড়ছি। আমরা কিন্তু এখনো মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে প্রার্থনা করছি, যে যা নিজের যা যা।
0: ঠিক ঠিক, তবে এইসব বৈদিক সাহিত্যের মধ্যে কিন্তু আমাদের জানার যে বিষয়গুলো, আমার মনে হয় না শেষ হয়, মানে যত পড়বো তত আরো নতুন নতুন তথ্য আমরা খুঁজে পাবো।
1: অবশ্যই, আমাদের জানা কোনো বলতে গেলে শেষ নেই, আপনি যতদিন বাঁচবেন ততদিনই, আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা বলতে গেলে শিখে যাবো।
0: ঠিক, এবং প্রত্যেকটা বৈদিক চরিত্রের মধ্যে কিন্তু এক একটা করে শিক্ষা রয়েছে, যেগুলো আমাদের মানে আমাদের জীবনে ফলপ্রসূ করা উচিত।
1: অবশ্যই, মানে সবকিছু জানার, এই জন্য আরো জানতে আমাদের ইচ্ছা জাগবে, যতই এখন আধুনিক যুগ আসুন, যতই হাতে হাতে আপনি স্মার্ট ওয়াচ পড়ুন, যাই পড়ুন না কেন, কোথায় জানি এই যে ধর্মীয় জিনিসগুলো বলুন বা প্রার্থনা বলুন, যাই বলুন না কেন, এই আধ্যাত্মিক দিকটা আমরা কোথায় জানি এখনো যেন আঁকড়ে ধরে রয়েছি কেন, না আমাদের আরো জানতে আরো ইচ্ছা করছে কি হয়েছিল না হয়েছিল। আমরা এখনো বলতে গেলে ধরুন না, আপনি যদি বলেন সন্ধ্যে সময় বা কোনো সময় যদি এখনো যদি কোনো রামায়ণ মহাভারত বা শ্রীকৃষ্ণের যদি যদি কিছু যদি দেয়, আমরা কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে বসে যাই।
0: ঠিক,
1: আমরা হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোন নিয়ে আমরা সাইডে রেখে আমরা দেখছি, মনোযোগ দিয়ে আমরা দেখছি হয়তো জিনিসগুলো কি পর কি ঘটছে না ঘটছে কেন। আপনি যেমন বললেন জানার ইচ্ছে রয়েছে, ওই জানার ইচ্ছে রয়েছে যে হ্যাঁ কি হবে না হবে, এই জিনিসগুলো যখন হয়, বা আপনি যেমন বলেন গীতা পাঠ, গীতা পাঠ যখন কোনো মন্দিরে বা ইয়েতে যখন হচ্ছে গীতা পাঠ, কি সুন্দর, আমার মনোযোগ দিয়ে শুনি, সংস্কৃতে গীতা পাঠ করছে যিনি বলছেন মহারাজ, তারপরে আবার সেটাকে বাংলায় আমাদের বোঝাচ্ছেন।
0: ঠিক ঠিক,
1: কেন কেন আমরা জানছি, কারণ গীতা পাঠে কিছু কিছু শ্লোক আছে যেগুলো আমাদের বর্তমানে সমাজ আমাদের জীবনের সাথে

0: কিছু কিছু জিনিস মিলে যায় এখনকার
1: নিশ্চয়ই,
0: সময়ের সাথে।
1: ঠিক ঠিক,
0: এই জন্য আমাদের জানার ইচ্ছেটা না কি সুন্দর থাকে, যতই আপনি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ এআই যদি আমরা দিতে গেছি হাতের মধ্যে, আমি আপনার সাথে আমি কথা বলছি স্মার্টফোনের দ্বারা না,
1: কিন্তু আমাদের শেকড় রয়েছে সেই বৈদিক যুগে সনাতনীতে, তাই না? ঠিক,
0: একদম, মানে একটা দিকে একটা রয়েছে, আর একটা দিকে আমাদের কিন্তু ওই যে আঁকড়ে ধরে রয়েছে কিন্তু আমাদের সেই সব জানার ইচ্ছা, এই জিনিসগুলো
1: ঠিক
0: জানা।
1: ঠিক। ধন্যবাদ সৌভিক বাবু,
0: হ্যাঁ,
1: আপনাকে ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
0: অবশ্যই, আপনিও ভালো থাকবেন দাদা, নমস্কার।
1: ঠিক,
0: নমস্কার।
1: এই ডিজিটাল যুগে আমরা আইটি সেক্টর বা কর্পোরেট জগতের অবিরাম দৌড়ঝাঁপ এবং অতি সংযোগের যুগে মানুষ মানসিক ক্লান্তি ও উদ্বেগের শিকার হচ্ছে। এই অস্থিরতা থেকে বাঁচতে যোগব্যায়াম, মাইন্ডফুলনেস এবং ধ্যান এখনও অপরিহার্য হয়ে উঠছে। দেখে নি ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার।
1: সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন।
3: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো। আপনার নামটা আরেকবার বলবেন।
3: নামটা তো আব্বাসউদ্দিন।
1: আব্বাসউদ্দিন, আপনি কোথা থেকে বলছেন?
3: মানে
1: হ্যালো, আপনি কোথা থেকে বলছেন?
3: রাজগঞ্জ থেকে বলছি আমি।
1: গাজল, রাজগঞ্জ। অনেক শ্রোতা বন্ধুরা রয়েছে, তারাও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রয়েছে। হ্যাঁ, আমি ভালো আছি। আপনি তো জানেন যে আমরা এখন ডিজিটাল যুগে রয়েছি, তাই না? হ্যালো হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ আপনি কি আমাদের সঙ্গে রয়েছেন? শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, অবশ্যই আপনার। ধন্যবাদ আপনাকে। জীবনের প্রকৃত অর্থের সন্ধান যা আমরা পাই এই আধ্যাত্মিকতায়, আমাদের মানসিক ভারসাম্য এবং জীবনের সঠিক দিক নির্দেশনাও দেয় এই আধ্যাত্মিকতা। শ্রোতা বন্ধুরা, আমরা এ নিয়ে আরও কথা বলবো। এবারে চলে যাই পরের গানটিতে। শিল্পী লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ, ছবির নাম দিল তো পাগল হ্যায়।

0: হ্যালো, আকাশবাণী অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান, এবং আমরা আলোচনা রয়েছি প্রযুক্তি এবং আধ্যাত্মিকতা। দেখে নি ফোনের উপরে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি রাঙাপানি নারায়ণজোর থেকে বলছি, প্রফুল্ল কুমার সিংহ।
0: প্রফুল্লবাবু, আপনি তো আমাদের আজকে
1: একজন নিয়মিত শ্রোতা,
0: একদম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আজকের বিষয়টা নিশ্চয়ই শুনেছেন।
1: হ্যাঁ শুনেছি, তবে মানে ওই হাটে চলে আসি তো সবজি বিক্রি করতে, হ্যাঁ তো ওই ডিজিটাল নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ
0: ডিজিটাল, এবং আমাদের ডিজিটাল যুগে আমরা রয়েছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু আধ্যাত্মিকতা বা আমাদের মধ্যে রয়েছে, তাই না?
1: হ্যাঁ, শুধু ডিজিটাল ভাবলে চলবে না, আমাদের যেগুলো কর্ম আছে, যেগুলো হাতে কলমে করতে হয়, সেগুলো কিন্তু করতেই লাগবে।
0: শুধু
1: ডিজিটালের উপরে নির্ভর করবো আমি, যে কৃষি কাজ করতেছি, সেটা যদি খালি যদি ওই ট্রাক্টর বা মেশিন পত্র দিয়ে চাষাবাদ করি, তাহলে সেটা হবে না। আমাকে কায়িক পরিশ্রম করতে হবে, নেড়ানি দিতে হবে। আমি যদি সবসময় ওই ঘাস মারা ওষুধ দিয়েই বা ফলন ফলাই, তাহলেও হবে না। হ্যাঁ, আমাকে যেগুলো কার্যকারী জিনিস ওগুলো ব্যবহার করো, আর বাকি বাদ যেগুলো তোমার হাতে কলমে যেটা ওটা ওটা করতে হবে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ প্রফুল্লবাবু আপনাকে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ভালো থাকবেন।
1: ঠিক আছে, তবে আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে বিষয় শুনে কথা বলুন, আর আপনাদের ঠিকানাটা একদম ভালোভাবে পরিষ্কার করে, আর জায়গা নাম কি এটা একটু বলার চেষ্টা করবেন, এটাই আমি অনুরোধ করছি।
0: ধন্যবাদ আপনাকে।
1: ঠিক আছে ঠিক আছে।
0: প্রযুক্তি আমাদের সব দিয়েছে, কিন্তু জীবনের উদ্দেশ্য কি তা শেখাতে পারেনি। বস্তুবাদী সফলতার বাইরে গিয়ে নিজেকে জানার এক গভীর শূন্যতা মানুষ আধ্যাত্মিকতার মাধ্যমেই পূরণ করে। ভারতের কয়েক হাজার বছরের পুরনো আধ্যাত্মিক ঐতিহ্য আধুনিক বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি। যতই প্রযুক্তি বা পশ্চিমা জীবনধারা আসুক না কেন, মানুষ তাদের

0: শেখর ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে এক মানসিক আশ্রয় খুঁজে পায়। দেখে নি ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শিবির থেকে নিবেদিতা দত্ত বলছি।
0: গীতা দত্ত?
1: নিবেদিতা, নিবেদিতা,
0: নিবেদিতা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। আমি তোমাকে বলছি যে এই প্রযুক্তির যুগে ও সত্যি আধ্যাত্মিকতা একটা বিরাট স্থান।
0: ঠিক ঠিক,
1: নিজের জীবন দিয়ে বুঝছি, আমার পরিবার দিয়ে বুঝছি। আমার ছেলে প্রায় 25 বছর থেকে বাইরে যখন যায়, তখন আমরা রামকৃষ্ণ মিশনে রাখছি। তো আমি ওকে একটা সারদামার ছবি দিয়ে বললাম যে তুমি এইটা সঙ্গে রাখবে আর সৎপথে চলবে, এটা বলে দিলাম।
0: ঠিক ঠিক ঠিক।
1: তারপরে আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম না, মা মধ্যমণি হয়ে বসে আছে, আর কত যে ঠাকুর। তারপরে ওরা আমাদেরকে একটা প্লেট দিল পারলাম না, তখন আমি বললাম বাবা আমাকে একটা ছোটখাটো ঠাকুর ঘর দিও। আমি সারাদিনের পরে যখন একটু শান্তিতে চোখ বুঝে বসবো, শান্তি পাবো। সেই তোমাকে আশীর্বাদে আমাকে ঠাকুর গো দিয়েছেন দিনাঙ্কে, যখন যেই ঠাকুর হোক চোখ বুঝে বসি, বিরাট শান্তি পাই।
0: সত্যি আমরা আমাদের এই বিশ্বাসের মধ্যে এক মানসিক আশ্রয় বা শান্তি খুঁজে পাই, তাই না?
1: হ্যাঁ, ভীষণ শান্তি। আর দেখলাম ওখানে ওর ঘরে কত ঠাকুর, কত টাকা, ওখানে যত ঠাকুর বাড়ি আছে সব আজকে নিয়েছে, ওরাও সব মানে কোনো পূজা বাদ নাই, সব পুজোর করে ওরা।
0: বাহ, খুব ভালো। নিবেদিতা দি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের নিয়মিত শ্রোতা হিসাবে আপনি আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ আপনাকে।
1: যুগেও আমাদের যদি মন থাকে আধ্যাত্মিকতায়, তো কেউ বাধা দিতে পারবে না।
0: ঠিক ঠিক ঠিক ঠিক।
1: সবচেয়ে বড় আমাদের মন, আমরা আমাদের সনাতন ধর্মকে ছাড়বো না, রাখবো, ঠিক কি না?
0: ঠিক ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ আপনাকে। প্রযুক্তি আরেক দিক দিয়ে দেখতে গেলে আধ্যাত্মিকতার প্রসারেও সাহায্য করছে। যেমন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাচীন জ্ঞান বা আধ্যাত্মিক গুরুর বাণী এখনও খুব সহজেই সব বয়সের মানুষের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে, এমনকি তরুণ প্রজন্মের কাছেও পৌঁছে যাচ্ছে, যা তারা বুঝতে পারছে এবং তা আত্মস্থ করতে পারছে। দেখে নি ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি প্রধাননগর শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ,
0: কে বলছেন?
2: গৌরী সরকার।
0: গৌরী দি, আমাদের বিষয়টা নিশ্চয়ই শুনেছেন আজকে। আচ্ছা, আপনার রেডিও যদি কাছে থাকে একটু দূরে রাখবেন, ঠিক আওয়াজ আসছে না। হ্যালো,
2: আজকে বিষয়টা শুনে, ডিজিটাল সবকিছুই ভালো, কিন্তু আধ্যাত্মিকতা বলতে কি বলেন তো, আমি যদি কোনো ঠাকুরের মন্দিরে যাই, তখন কিন্তু সংসার বা সন্তান বা সব কিছু বলে তখন ঠাকুরের জায়গায় মনটা চলে যায়, বুঝলেন? খুব একটা ইয়ে জিনিস ঠাকুর, আধ্যাত্মিক কম্পিউটার, ল্যাপটপ, তারপরে মোবাইল, এগুলো দিয়ে তো আর সব কিছু হয় না।
0: আপনি না আপনার যে রেডিওটা বা সেটটা রয়েছে একটু দূরে রাখুন, এটাতে আপনার কথাটা ঠিক আসছে না।
2: বলছি আপনাদের যে আজকে কথাটা মানে ছিল
0: ডিজিটাল যুগের সঙ্গে, আমরা আধ্যাত্মিকতা ডিজিটাল যুগে রয়ে থাকলেও আমরা কিন্তু আধ্যাত্মিকের দিকেই আমরা বেশি ঝুঁকছি, কারণ আমাদের মানসিক শান্তির জন্য বা জীবনের প্রকৃত অর্থ সন্ধান করার জন্য, মানসিক চাপ থেকে মুক্তির জন্য, তাই না? তবে আরেকটা দিক থেকে দেখবেন যে ডিজিটাল যুগ কিন্তু

0: পদ্ধতি করে আরেকটু কাছে নিয়ে এসছে আমাদেরকে। কি যেরকম দেখুন যে মোবাইলের মধ্যে আমরা নানা রকম বাণী দেখতে পাচ্ছি বা প্রাচীন জ্ঞান আধ্যাত্মিক গুরুর বাণী, হ্যাঁ সেটা আর কিন্তু আমরা খুব সহজে আমরা মোবাইলের মাধ্যমে ইউটিউব বলুন বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেটা আরো ভালোভাবে জানার চেষ্টা করছি, তাই না?
1: কিন্তু একটু বয়সে যাদের তারা তার ওইগুলো বুঝে তো, ওনারা আবার ঠাকুর দেবতাই
0: বা পুরানো পুঁথি পুস্তক বই দিয়েই তারা পড়াশোনা করছে। ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ গৌরীদি, আপনি ভালো থাকবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন, ধন্যবাদ আপনাকে। আমাদের কথা হচ্ছে প্রযুক্তির অগ্রগতির পরেও আমরা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চাই। সবশেষে বলবো যে আমরা যতই এই প্রযুক্তির অগ্রগতির দিকে চলেছি তারপরেও আমাদের মানসিক চাপ, জীবনের গভীর অর্থ যা বোঝবার জন্য অবশ্যই আমাদেরকে আধ্যাত্মিক হতে হবে, আধ্যাত্মিকতার দিকে যেতে হবে এবং আমাদের প্রাচীন সাহিত্য বা বৈদিক সাহিত্য সেটা আমাদেরকে আত্মস্থ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, আমাদের হাতে আর সময় নেই। যেতে যেতে আমরা শুনে নেব এই গানটি এবং এই গানের সঙ্গে আমরা শেষ করছি আজকের হ্যালো আকাশবাড়ি লাইভ ফোন ইন অনুষ্ঠান। সঙ্গে ছিলাম আমি প্রণব।

এতক্ষণ শুনলেন হ্যালো আকাশবাণী লাইভ ফোনের অনুষ্ঠান, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 9:15 বাংলা সংবাদ, পরে জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে জরায়ুমু ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি আজ শুরু হতে চলেছে। বিধাননগর মহকুমা হাসপাতালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওড়িশায় আজ এসআইআর এর কাজ চালু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। হংকংয়ে এশিয়া অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদকে জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলেছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজির উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
1: Regarding the efforts of the government to keep the price stable, Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: বিদেশ মন্ত্রকের উপসাগরীয় বিষয়ক অতিরিক্ত সচিব অসীম মহাজন জানিয়েছেন, সরকার পশ্চিম এশিয়া ও উপসাগরীয় এলাকায় উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছে। দেশের নাগরিকদের সময় মতো সহায়তায় ভারতীয় দূতাবাস এবং কনসুলেটগুলো 24 ঘন্টার হেল্পলাইন চালু করেছে। সার্বিকভাবে উড়ান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক, ভারতীয় মিশন এবং সামুদ্রিক ক্ষেত্রের সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। তিনি জানান, নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা। জাহাজটির প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে। মার্কিন

0: যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। এতে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত ষষ্ঠ এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে হয়েছে 90.6%। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2-ই অপরিবর্তিত রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, 12 থেকে 23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। জরায়ুমুখ ক্যান্সার এবং যৌনরোগ প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকার আজ টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন। উল্লেখ, ওই কর্মসূচির আওতায় 14 বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন। 7 লক্ষের বেশি HPV ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার টিকাকরণ চালু করেনি। অন্যান্য রাজ্যে টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি। এদিকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার আজ রাজ্যে এসে এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR-এর কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যে 3 কোটি 33 লক্ষের বেশি ভোটদাতা এই SIR কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক BLO নিয়োগ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে 6ই সেপ্টেম্বর। কর্ণাটকে বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া দলের নতুন নেতা নির্বাচনের জন্য আজ বিকেল 4টায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। ডক্টর কে শিবকুমার পরবর্তী নেতা হিসেবে উঠে আসছেন। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তাকে তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটি হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তাদের আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতির সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
1: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting a Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how we can, the two countries can together strengthen their economic ties as well.

0: কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল বলেছেন, 2047 সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তর অর্থনীতি হিসেবে ভারতকে উঠে আসতে হলে তৃণমূল স্তরে প্রতিটি ব্যক্তির ক্ষমতায়ন আবশ্যিক। গুয়াহাটিতে গতকাল পঞ্চায়েতিরাজ মন্ত্রকের উদ্যোগে সেবা সে সমৃদ্ধি শীর্ষক পরিষেবা প্রদান বিষয়ে এক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে তিনি ভাষণ দিচ্ছিলেন। গোয়ার আজ 40তম প্রতিষ্ঠা দিবস। 1987 সালের আজকের দিনে গোয়া পূর্ণ রাষ্ট্রের মর্যাদা লাভ করে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে গোয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা দিয়েছেন গোয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, বিদর্ভ এবং ছত্তিশগড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হংকংয়ে এশীয় অনূর্ধ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে তারা পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষের। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বহু প্রতীক্ষিত কালবৈশাখীর দেখা নেই। জেলার একাধিক খাল, বিল ও পুকুর শুকিয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন গ্রীষ্মকালীন সবজি চাষিরা। জমিতে সেচের জল না থাকায় চাষাবাদে প্রভাব পড়ছে। অন্যদিকে সাধারণ মানুষও তীব্র গরমে কার্যত অতিষ্ঠ। গ্রামের চায়ের দোকান থেকে বাজার সবখানেই এখন একটাই আলোচনা, কবে নামবে বৃষ্টি। চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছেন জেলার মানুষ। এই আবহেই দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত এনে দিল ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ফলাফল। প্রত্যাশিতভাবেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। তবে জয়ের ব্যবধান এবং ভোটের অঙ্ক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে হওয়া ভোট গণনায় শুরু থেকেই এগিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। 19টি টেবিলে মোট 22 রাউন্ডে গণনা চলে। প্রতিটি রাউন্ড গড়ানোর সঙ্গে সঙ্গে তার জয়ের ব্যবধান বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিনি 1,49,666 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। দ্বিতীয় স্থানে উঠে আসেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তাঁর প্রাপ্ত ভোট 40,645। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পান 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন এবং তার জামানত বাজেয়াপ্ত হয়। ফলতা কেন্দ্রের এই ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ শুধু একটি নির্বাচনী জয় হিসেবে দেখছেন না, বরং দক্ষিণ চব্বিশ পরগনার বৃহত্তর রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করছেন। বিরোধীদের দাবি, ফলতার রায় সেই রাজনৈতিক কাঠামোকেই বড় ধাক্কা দিয়েছে। জয়ের পর বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এই জয়কে ফলতার মানুষের জয় বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, মানুষ ভয়হীনভাবে ভোট দিয়েছেন। ফলতার মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করাই এখন তাঁদের লক্ষ্য। তার বক্তব্যে স্পষ্ট, নির্বাচনী সাফল্যকে রাজনৈতিক পরিবর্তনের বার্তা হিসেবেই তুলে ধরতে চাইছে বিজেপি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীর বক্তব্যেও উঠে এসেছে সন্ত্রাস ও রাজনৈতিক চাপে প্রচারের অভিযোগ। তাঁর দাবি, ফলতায় সন্ত্রাসের পরিবেশ থাকায় খুব কম সময়ে প্রচার করা গেছে, তবু মানুষ হিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছেন। আগামী দিনে তাঁরা আরও সংগঠিতভাবে লড়বেন। ভোট গণনার দিন

0: সকাল থেকেই গণনাকেন্দ্রের বাইরে উৎসবের আবহ তৈরি হয়েছিল বিজেপি শিবিরে। এদিকে নির্বাচন পরবর্তী প্রশাসনিক কর্মকাণ্ডেও বদলের ইঙ্গিত স্পষ্ট। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার থেকেই প্রথম জেলা প্রশাসনিক বৈঠক করেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে পুলিশের সংস্কার ও প্রশাসনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে সুন্দরবন এলাকার নদী ও সমুদ্র বাঁধ সংস্কার, ভাঙন প্রতিরোধ এবং অবকাঠামো উন্নয়ন নিয়েও সক্রিয়তা বেড়েছে। জেলার বিজেপি বিধায়কদের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠকে দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্মীয়মান গঙ্গাসাগর সেতুর অগ্রগতি নিয়েও কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে বৈঠক হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় এখন একদিকে দাবদাহে জর্জরিত জনজীবন ও প্রকৃতির দাক্ষিণ্যের প্রতীক্ষা, অন্যদিকে ভোটের ফলাফল ঘিরে নতুন রাজনৈতিক বার্তা এবং প্রশাসনিক পুনর্গঠনের জোর প্রস্তুতি। আগামী দিনে এই দুই স্রোত জেলার ভবিষ্যৎ রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মাননীয় ইস্যু।
2: মানুষের সামনে নমস্কার শ্রোতা বন্ধুরা, শিলিগুড়ি আকাশবাণীর পক্ষ থেকে আজ আমরা এসে হাজির হয়েছি শিলিগুড়ির ডাব গ্রামে। এখানে মাননীয় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্রায় শতায়ু একজন তরুণের সঙ্গে। হ্যাঁ, তরুণ বলাই ভালো। আমরা আমাদের চারপাশে যেসব তরুণ সমাজকে দেখি, ইনি তার মানসিকতায় এবং আত্মবিশ্বাসে অনেক অনেক তরুণের থেকেও অনেক বেশি তারুণ্যে ভরপুর। তার আত্মপ্রকাশ আজকের বাঙালি সমাজের কাছে প্রায় ধূমকেতুর মতো। তার আত্মপ্রকাশ মহাভারতের বিরাট রাজ্যে অজ্ঞাতবাস থেকে পঞ্চপাণ্ডবের হঠাৎ আত্মপ্রকাশের মতোই অত্যাশ্চর্যজনক। তার আত্মপ্রকাশ ঝোপে ঝাড়ে লতাগুল্মে আচ্ছাদিত বিশাল বনস্পতি মতো। গত 9ই মে বাংলা 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তীতে যেন নব রবিরশ্মিতে তিনি উদ্ভাসিত। গত 9ই মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবনির্বাচিত বিধানসভার নবনির্বাচিত মন্ত্রীমণ্ডলীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তাঁকে নতজানু হয়ে প্রণাম করে উত্তরীয় গলায় পরিয়ে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সামনে যেন আমাদের বাঙালিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি ছিলেন, তিনি আছেন। তার আত্মপ্রত্যয়ে বিশ্বাসে বলিষ্ঠ এবং দৃপ্ত পদচারণায় তিনি ছিলেন, ছিলেন আমাদের সবার দৃষ্টির অন্তরালে। আজ নতুন করে যেন তাকে আমরা চিনলাম। এখন সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায় এবং আমাদের শিলিগুড়িতেও, শিলিগুড়ির আনাচে কানাচে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গুঞ্জন, হ্যাঁ ইনিই তো, এনাকেই তো আমরা দেখেছিলাম আমাদের হাটের মাঝে, আমাদের বাজারে, আমাদের রাস্তায়, আমাদের গলিতে, আমাদের পাড়ায় পাড়ায়। আমরা এতদিন ঠিক চিনতে পারিনি, আজ তাকে আমরা নতুন করে চিনলাম। তিনি আর কেউ নন, আমাদের শিলিগুড়ির অতি পরিচিত, অতি প্রিয় আমাদের বরিষ্ঠ নাগরিক, প্রায় শতায়ু, 97-98 বছর বয়স্ক মাখনলাল সরকার। আমাদের অনুষ্ঠানে আমরা আজকে প্রথমে স্বাগত জানাব আমাদের প্রিয় মাখনলাল সরকার মহাশয়কে। নমস্কার। আপনার থেকে একটি জিনিস জানতে

0: চাইবো, 1960-এ আপনাদের বিয়ে হয়েছিল, আমরা একটু আপনার নামটা জিজ্ঞেস করব।
1: পুতুল সরকার।
0: পুতুল সরকার, আপনার কি এই দেশে বিয়ে? না,
2: আমার বিয়ে ওনার বাড়ি চাঁদপুর ছিল, ওইখানে বিয়ে হয়েছে,
0: চাঁদপুরে। আচ্ছা,
2: যখন বিয়ে করলে ওনার বয়স 13.5 বছর।
0: তো আপনি তো, আমি শুনেছিলাম যে আপনি বিয়ে করতেই চাননি, আপনি সরসঙ্গে ঢুকেছেন, ওখানে তো বিয়ে না করেই থাকে, তা আপনি বিয়ের দিকে কি করে গেলেন?
2: আমি এর আগে দাদা বিয়ে করাতে ছিল, আমি জামিনের সাথে ছিল, বলছি মেয়ের
0: দাদা মানে ননিগোপাল সরকার
2: ক্যান্সেল, এইটাও আমি রাজি হইনি।
0: আচ্ছা, আপনি দেখেনি না?
2: লিখি যে যখন ওই মধুর বউ আসতেছে না, একে নিয়ে এসে বসাইলো, আমি মাথা ঘুরি।
0: মানে আপনাকে অন্য কিছু দেখাতে নিয়ে গিয়ে আপনাকে কন্যা দেখিয়ে দিলে? তো আপনি তো
2: না করে,
0: মানে দাদার কথা আপনি ফেলতে পারেন,
2: আমি না করে চলে আসছি। জোর করে পাসপোর্ট বিচে আটকে দিয়ে পরের দিন ওইখানে শ্বশুরমশাই সেখানে আসলো। পরের দিন আমি মাছ ধরতেছি জাল দিয়ে, ভাদ্র মাসে পুকুরে মাছ ধরতেছি,
0: ভাদ্র মাসে।
2: হ্যাঁ,
0: আচ্ছা,
2: অনেক মাছ,
0: আমরা তো ভাদ্র মাসটা এড়িয়ে চলি, কথাবার্তাই বলি না, ও ওই জন্য করে। যাই হোক, বিয়েটা আপনাদের 1960 সালে হলো, আপনাদের কয় সন্তান?
1: চার মেয়ে দুই ছেলে।
2: আমি শুনো, 1960-এ বিয়ে করছি তো, 63 সালে উনি নাবালক থেকে সাবালক হবে।
0: আচ্ছা, তখন তো না,
2: 63 সালে যাই মাইগ্রেশন করে ঢাকা থেকে। আচ্ছা, কথা মাইগ্রেশন অর্জেন্ট,
0: হ্যাঁ,
2: সবার রেডি করি, ঢাকা গেছি, হাইকমিশনে বলছে আপনি আর্জেন্ট দিয়েছি, 10 দিন পরে আসবেন। আমি আর্জেন্ট, আমাকে 2 দিনের ভিতরে বর্ডার পাস করতে হবে। পরের দিন বলে কি, এটা কি মামার বাড়ির আত্মা? নেতাতে খারাপ হলো, ওর মোবাইল তো চাই না, বিধান রায়কে ফোন করলাম।
0: হ্যাঁ,
2: কে? আমি শিলিগুড়ি মাখন, ওখানে কী করতে গেছি? আমি আমার ওয়াইফকে নিতে আসছি, এই এই ব্যাপার। বলে কি, 10 দিন পরে আসা, ওকে দেখ দিল, 10 মিনিটের ভিতরে সব সৈতিকারি বলেছে। আর
0: বিধান রায় তো আমাদের মুখ্যমন্ত্রী, উনি তো কংগ্রেসের, আপনার সঙ্গে সবার এত ভালো সম্পর্ক।
2: আরে, বিধান রায়ের মাধ্যমে তো আমি শিলিগুড়িতে গোহত্যা নিষিদ্ধ করেছি, আজ বাংলার ভিতরে একমাত্র শিলিগুড়ি মেয়র কর্পোরেশন।
0: কোন সময়ে ওঠা কথা, গোহত্যা নিষিদ্ধ শিলিগুড়িতে?
2: হ্যাঁ,
0: কোন সময়ে এটা, কোন সময়ের কথা?
2: দাঙ্গা হয়েছিল তো, গরু কাটা হয়েছিল মহাবিস্তানে, পরে যে একটা মুসলমান হোটেল ছিল,
0: হ্যাঁ,
2: ওইটায় একটা যত্ন বাচ্চা গরুকে কাটছিল, এ নিয়ে আমার লোকরা দেখেই আন্দোলন। কালু ডাক্তার রাস্তা মারছিল, রঘুনন্দন রামকুমারকে, আমার দোকান ছিল আলু ভর্তি।
0: আচ্ছা,
2: দোকান খুলতেছি, কিরে আমলোক মারায়, কোন বলে ডাক্তার ক্যান্সার আছে। তখনই দেখি আমার সামনে মারোয়ারি বাইপাসের দোকান আইসা চেয়ারে বসছে, আমি একটা বাটন খুলে দিয়া এই জায়গায় মারছি, করে দেখি ভিতরে ঢুকে গেছেন।
0: হ্যাঁ,
2: গয়াপাশের বউ বলছে, মাখাজি মে হা আপনি মাফে জানছে, মাথা জানতে তো মানতেছে, বললেই মাথা আমার ছিলমে মাত্রারা।
0: হ্যাঁ, এটা শিক্ষা দেওয়ার জন্য,
2: শিক্ষা দেওয়ার জন্য আসছে। তখন ছোটো মসজিদের ইমামকে নিয়ে বিজিবি বিজি তারা করেন,
0: খুঁজে খুঁজে দেখল,
2: হ্যাঁ, উনি ওদের নামে ডায়েরি করেছেন। তো আমার নাম তো 1 নম্বরে লিখছেন, তো ওর ড্রাইভার বলছেন, ডাক্তার বউ নাম রেখে দিলেন। বলে কেন এই নামটা কেটে দেন, অ্যারেস্ট করার পর তো ইয়ে পাবে,
0: বেল পেয়ে
2: জামিন পাবে।
0: হ্যাঁ,
2: তখন নামটা কেটে দিল।
0: তো তখন থেকে এখানে গোহত্যা বন্ধ ছিল?
2: বন্ধ করত না, আমাদের লোক ধরে নিয়ে গেছে, আমাকে তো অ্যারেস্ট করে নাই,
0: না
2: আমার নাম তো যায় নাই,
0: না
2: বাকি যে অ্যারেস্ট করেছে কলকাতা চলে গেলাম।
0: হ্যাঁ,
2: ওনার সচিব আমার আরএসএস ছিল।
0: আচ্ছা,
2: আমি গেলাম ওর সাথে দেখা করলাম, তো ওনাকে বললো, বলার পরে বলে 5 মিনিট, আমি হবে না, আমার সাথে 1 ঘন্টা বসতে হবে। রোববারে টাইম দিল, রোববারে গেলাম, বিশেষ সব বুঝিয়ে ওনাকে বললাম। তখন বললো যে নির্দেশ পাঠাইল এখানে, যাদের যাদের অ্যারেস্ট করে নিঃশর্ত ছেড়ে দেওয়ার জন্য, এমন না যে কেস আটকে থাকবে,
0: নিঃশর্ত, হ্যাঁ, ছেড়ে দিতে হবে।
2: ছেড়ে দিল, আর গোহত্যা নিষিদ্ধ করে দিল সেই সেই জন্য সকলে। আমি

0: যে বিশ্বহিন্দু পরিষদের রামরথ মেঘালয় থেকে যে রথভাবে পাটনা বিহার বর্ডারে সেইটা আডবাণী উঠবেন, কোনো মারোয়ারি দায়িত্ব নিল না
1: ভয়ে।
0: হ্যাঁ, তো বিশ্বহিন্দু পরিষদে আমার উপর দায়িত্ব দিয়েছিল, আমি যখন যাব এরা সব না করছে, দাদা যাবেন না, রাস্তা মুসলিম বেন। আমি গৌরবাবুকে বললাম গৌর আমার একটা পারমিশন করে দে না সিকিউরিটি, আমি যাব যখন। জ্যোতিবাবুকে বললো কে রে এটা, বলে মাখনলাল সরকার, বলে তিনটা ধারা উল্লেখ করেছে, আমি ভারতীয় নাগরিক, আমার যদি রাস্তায় কিছু হয় আপনি দায়ী থাকবেন, ভারতীয় নাগরিকের সার্টিফিকেটও জেরক্স করে দিয়েছিলাম।
1: আচ্ছা,
0: বলতে আমি তো বাধ্য, হিন্দুত্ব কাকে বলে আমি জানি,
1: একদম ওই সময় তো কোনো রকম হেল্প করেনি, আপনিই করেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, আপনি বলছিলেন যে যখন ইমার্জেন্সি হলো এখানে আপনাকে অ্যারেস্ট করেছিল,
0: ইমার্জেন্সিতে?
1: হ্যাঁ
0: হ্যাঁ,
2: কীভাবে
0: অ্যারেস্ট করা নাই?
1: হ্যাঁ, তখন তো আপনি আরএসএস করেন না, তাহলে কেন অ্যারেস্ট করবেন?
0: শুনো, পিকে মজুমদার আইবি ইন্সপেক্টর, উনি আমার নাম লেখেন নাই, তবু আইসি অঙ্কেশ প্রসাদ আচার্যি আমাকে রাস্তায় দেখে ওয়ারেন্ট ইস্যু করে দেখে নিল। আমি যখন থানায় ঢুকছি, পিকে মজুমদি চাখা ছিল দাঁড়িয়ে, চায়ের কাপ নিয়ে চলে আসলো, কী ব্যাপার ওনাকে অ্যারেস্ট করবেন না, লিস্টটা ওনার নাম আছে, বলে নাই আপনি যদি ভুল করেন, ভুল করলে আমি কই হচ্ছে তুমি কে, এই যে অ্যারেস্ট করা সামলাইতে পারবে তো, আইসি কি এমনি হয়েছে দেখা দেখো, এখন আমি যাচ্ছি, তুমি ওকে কিন্তু লকাবে ঢুকাবেন না, সাবধান করে যাচ্ছি, আর হাত করা লাগাবেন না, ও ধমক খাইয়া ও সব করে নাই, ঘরে যে নকরানিকে দিয়ে চাপা রেখে দিল, বিশ্ব পারে দিয়ে দিল।
1: হ্যাঁ
0: হ্যাঁ, পরে নিজে আসলো আইসা না, ও নকরকে বলেছিল ওই সন্তোষের দোকান থেকে পান আনিয়ে দিয়েছে, ও পান খায়, তারপরে মাইকিং হচ্ছে, মার্চেন্টের সিচুয়েশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ,
1: শিলিগুড়ি বাজার
0: খুচরা ব্যবসায়ী শাটার ফেলে দিল, মাল পাবো না দাসব কর্তিকা, মাখন সরকারের বিরুদ্ধে আমাদেরও দোকান বন্ধ। দুই ঘন্টা পরে কলকাতায় খবরটা পৌঁছে গেল, সিদ্ধান্ত সরকার আইসিকে বললো কী ব্যাপার, বললো আমি মাখন সরকারকে ডেকে আনছিলাম, হাত করা দেয়নি, এই মার্কেট বন্ধ করেছে ব্যবসায়ীরা, তো জানি চতুর্লোক যে ব্যবসায়ী তো বন্ধ করে আউট অফ পিকচার, ওদের তো পাওয়া যাবে না, আর দুই একজনকে অ্যারেস্ট করায় বন্ধ কোনোদিন উঠবে না, জরুরি তো উঠানো যাবে না। তারপরে ডাকলো আইবি ইন্সপেক্টরকে, মাখন সরকারকে কে গো এত ক্ষমতা, বলে 14 নম্বর ডায়েরি লালবাজারে লিখে নেন মাখনলাল সরকার,
1: মানে লালবাজারে 14 নম্বর ডায়েরিতে আপনার নাম আছে?
0: আছে, আমার নামে কীর্তিকলা গুণী লেখা আছে।
1: আচ্ছা,
0: ওইটা পড়ে মাথায় হাত, এত বড় ধরনটা খাদ্য আন্দোলনে,
1: খাদ্য আন্দোলনের সময় আপনি ছিলেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: রেশন চালু বন্ধ করে দিলাম, সবাই রেশন কার্ড পাবে, তারপর রেশন চালু করতে দিবে, প্রফুল্ল সেন যাকে কাঁচা কলা মন্ত্রী বলে, ম্যাজিস্ট্রেট আসলো, একটা সলিউশন বলেন, একটা সলিউশন বলতে পারি, বলি কি কলেজে 15-20টা ছেলে টেবিল দিয়ে বসাই দেন, সবাই মাইকিং করে দেন, সবাই ওইখানে আসবে, রেশন কার্ডের দরকার নেই, স্লিপ লিখে দেন, কার ফ্যামিলি তো কত লোক তাদের রেশন চালিয়ে দিবে, পরে রেশন কার্ড নিয়ে যেতে থাকেন।
1: আচ্ছা, তো এটা আপনার 14 নম্বর ডায়েরিটা দেখার পরে আপনাকে আর কিছু? আচ্ছা, সেই
0: তা না, মহানন্দ ব্রিজের থেকে দাম করি আমি রেল ব্রিজ তো,
1: হ্যাঁ
0: আমি আর হরিলাল স্যার আমার সাথে সাগা লাগাইতে যাচ্ছিলাম, দুইটা স্পাইকে ধরেছিল ওয়্যারলেস সহ।
1: ওয়্যারলেস সহ তারা কী করছিল?
0: যুদ্ধের সময় চীনের যুদ্ধ,
1: চীনের যুদ্ধ মানে 1965 সালে,
0: এরা গোয়েন্দা
1: 64-65 কথা বলছি। হ্যাঁ আচ্ছা,
0: এখানে সেন্ট্রাল করিয়ে এখানকার খবরাখবর
1: বাইরে দিচ্ছিল,
0: মহানন্দা ব্রিজ রেল ব্রিজ যদি ভাঙ্গা হয় তাহলে যাতায়াতের
1: বন্ধ হয়ে যাবে,
0: সমস্ত যোগাযোগ বন্ধ করার জন্য এদের উদ্দেশ্য ছিল।
1: আচ্ছা,
0: তারা পড়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল, কবে মুক্তি পাইছে জানি না। চীনের যুদ্ধের সময় জিএন চৌধুরী হঠাৎ আমার ফোন আসলো, মাখন বাবু
1: জিএন চৌধুরী কে ছিলেন?
0: প্রধান সেনাপতি
1: জিএন চৌধুরী।
3: ও, জয়ন্ত চৌধুরী মানে জয়ন্তনাথ চৌধুরী, তৎকালীন ভারতের সেনানায়ক জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, 1962 থেকে 1966। আচ্ছা,
0: তো ওনাকে তো পছন্দ ছিল, তাকে সরিয়ে দিল কৃষ্ণ মেনন,
1: কৃষ্ণ মেননকে নিয়ে এলো।

0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: কৃষ্ণের পার্লামেন্টে বিজেপির আন্দোলনের ফলে সে
1: ছড়িয়ে
0: সরিয়ে
1: দিয়ে,
0: দিল, চৌহান হইলো
1: হ্যাঁ
0: স্বরাষ্ট্রমন্ত্রী।
1: হ্যাঁ
0: তারপরে আবার একে ডাকলো,
1: আবার এই যে
0: জয়ন্তকেই ডাকলো
1: ওনাকে
0: প্রধান
1: ডাকলো,
0: সেনাপতি,
1: হ্যাঁ
0: উনি আসলেন শিলিগুড়ি বলার।
1: আচ্ছা
0: তো আমাকে ডাকলো, গেলাম, বলুন, বলে আপনার কাছে কোনো রিপোর্ট আছে? কিসের? বলে আপনাদের গুরুজি বলছিল কোন অস্ত্র শস্ত্র, আমি চারটা জায়গার কথা বললাম, রেড করলো, তিন ট্রাক অস্ত্র পাওয়া গেছে এখানে,
1: তিন ট্রাক অস্ত্র এখান থেকে উদ্ধার হয়েছে। তা আপনি সমস্ত কিছুর বাইরেও নিজেরাও পাহারা দিচ্ছিলেন যে বহিঃশত্রু যদি এখানে কোনো উৎপাত করে?
0: আমার সঙ্গে লোকলাই আমাকে রিপোর্ট দেন।
1: আচ্ছা, আপনি যে দুটো বই লিখেছেন বললেন, কি কি বই লিখেছেন সেটা তো শুনলাম না।
0: একটা হলো কাচ্চে ধাগে,
1: কাচ্চে ধাগে
0: হিন্দিতে লেখা।
1: আচ্ছা,
0: মানে রাখি,
1: রাখি
0: ভাতৃ দ্বিতীয়া।
1: আচ্ছা, ভ্রাতৃ দ্বিতীয়া নিয়ে।
0: আর একটা ছিল দিল মে দরদ মো বন, সেটাই ইমার্জেন্সি সম্পর্কে।
1: আচ্ছা, আর কাচ্চা ধাগা
0: ওটা
1: কি
0: ব্যয়নি করে দিল,
1: ওটা ব্যান করে দিল। আর কাচ্চে ধাগা কি নিয়ে?
0: কাচ্চে ধাগা সত্য ঘটনা।
1: আচ্ছা, একটা
0: আমাদের
1: সত্য ঘটনা।
0: সমাজের,
1: হ্যাঁ,
0: আমরা আমাদের মেয়েদের রক্ষা করতে পারি না,
1: হ্যাঁ,
0: তাদের জোর করে কেউ নিয়ে গেল, আর আমরা
1: আচ্ছা
0: তাকে
1: সেটা নিয়ে
0: কেড়ে দিয়ে
1: হ্যাঁ
0: নরকে ঠেলে দিলাম।
1: তো ওই দুটো বই লিখেছেন, আর কোনো বই?
0: ও মেয়েটাকে আমি বলেছিলাম কাহিনীটা লিখবো কিন্তু তোমার নাম প্রকাশ করবো না।
1: আচ্ছা,
0: আমি যখন কলকাতায় গেলাম, দেবপ্রসাদ ঘোষ বললো, মাখন তুমি বলো তো নায়িকা দেখে না, কথা দিয়েছি আপনার ক্যালকাটাতেই আছে, ক্যালকাটাতেই আছে, নোটি বিলি দিলি। আমি তো বলছি নাম বলবো না,
1: যা বোঝার
0: আপনি যা খুশি ভাবতে পারেন।
1: আচ্ছা, আর একটা কথা হলো, যখন এই আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী আপনাকে জড়িয়ে ধরলেন, আপনাকে উত্তরীয় পড়ালেন, নতজানু হয়ে প্রণাম করলেন লক্ষ লক্ষ মানুষের সামনে, আপনার অনুভূতিটা একটু বলুন।
0: দেখুন, এইটা আমার ব্যবহার, ভাষা স্বীকৃতি পেয়েছে, কারণ আমি জানতাম একদিন আমি স্বীকৃতি পাব।
1: আচ্ছা,
0: নরেন্দ্র মোদী বলেছেন, জয়প্রকাশ নারায়ণের পরে ভারতবর্ষে একটাই লোক আছে, মাখনলাল সরকার, যার সততা
1: কোনোদিন যায়নি। তো এই যে আপনারা যে জন্য আন্দোলন করেছিলেন, এত কৃষ্ণ সাধন করলেন, সেই বিজেপি সরকার আজকে ভারতবর্ষে প্রায় 22টা স্টেট, পশ্চিমবঙ্গ নিয়ে বোধ হয়
0: 22তম সরকার
1: গঠন করলো, আপনাদের তো আন্দোলন সফল, আর কত দূর যেতে হবে বিজেপিকে?
0: তোমরা
1: কি দেখছেন আগামী দিনগুলো?
0: তোমরা এইটাও দেখেছো আমার
1: পাঁচটা দাবি
0: জানতে পেরেছো?
1: আরেকবার যদি বলেন।
0: শিক্ষা,
1: শিক্ষা,
0: স্বাস্থ্য,
1: স্বাস্থ্য,
0: শিল্প,
1: শিল্প,
0: আর পরিযায়ী শ্রমিক যাতে বাংলার বাড়ি যেতে না, সে ব্যবস্থা,
1: ব্যবস্থা,
0: আর সাধারণ মানুষের
1: নিরাপদ
0: চলার পথে যে বিঘ্ন
1: সেটা যাতে না হয়,
0: দুর্নীতিমুক্ত পশ্চিম
1: প্রশাসনের জন্য।
0: তাই শুভেন্দু অধিকারীকে মোদি বলল, মাখনজির যে দাবি
1: ওনার সঙ্গে কথা বলবে,
0: উসকো চেষ্টা করো। শুভেন্দুর অধিকারী বলল, কেন আপনারা সাহায্য করলেন।
1: আর একজন বয়স্ক মানুষ হিসেবে, আপনার 97 বছর বয়স, যেভাবে আপনি নিজেকে,
0: সর্বসাধারণ তো আমার সবাই শিক্ষিত, মূর্খ তো কেউ নাই, আমার আদর্শ যদি দেখে শিক্ষা গ্রহণ করে, তাই আশা করি।
1: আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের অতি প্রিয় মাখনলাল সরকার মহাশয়ের সঙ্গে। আমরা এখন পেয়েছি মাখনলাল সরকার মহাশয়ের সুযোগ্য পত্নী, গৃহিণী, ওনার ছায়াসঙ্গী, জীবনসঙ্গিনী পুতুল রানী সরকার। একটু কথা বলবো ওনার সঙ্গে, জেনে নেবো ওনার ঘর কন্যার কথা। আপনার নামটা একবার নিজে মুখে বলবেন।
2: পুতুল সরকার।
1: আপনি যখন এই সংসারে এলেন, আপনি কি দেখলেন?
2: এসে দেখছি আরএসএস করে, অন্ধকার থাকতে উঠে যায়, উঠে গিয়ে সেই প্যারেড করে, করে এসে সকালে 6:30-7টার দিকে ঢুকে আবার দোকান ছিল, দোকানে চলে যেত।
1: কিসের দোকান ছিল
2: তখন? ছিল আমাদের আলুপট্টিতে চপ্পলের দোকান,
1: চপ্পলের দোকান ছিল।
2: হ্যাঁ, তারপরে তারপরে কর্মচারীরা সব নষ্ট করে দেওয়ার পরে টেলারিং এর কাজ করত।
1: উনি টেলারিং জানতেন?
2: হ্যাঁ জানতেন,
1: মানে উনি তো একসাথে অনেক কাজই নিজের হাতে শিখেছেন।
2: হ্যাঁ শিখেছেন।
1: আর সংসারে কে কে ছিলেন তখন?
2: তখন সংসারে আমার ননা ছিল, শাশুড়ি ছিল, তখন জয়েন্ট ছিলাম তো, নন্দাই ছিল, ভাগ্নি ভাগ্নিটা ছিল।
1: ননাস বলতে
2: মানে
1: বড়
2: দিদি? হ্যাঁ
1: দিদি।
2: হ্যাঁ দিদি।
1: আপনার বয়স কত ছিল?
2: আমি 13 বছর 4।

0: মাসে বিয়ে হয়ে তারপরে 15-3 বছর আমাকে কেন নিয়ে আসে,
1: তো
0: তখন ওই ধরো 16-17 এরকম।
1: আপনি সব কাজ পারতেন তখন?
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের সব তোমার বাংলাদেশে যতই ছোট ঠাকুর বা মা বাবা আসলে ঘরে জল দেওয়া, বাবাকে পাখা দেওয়া, হাওয়া দেওয়া, এইটারই একটা নীতি ছিল।
1: আপনার বাবার কথা বললেন, আপনার বাবার বাড়ি কোথায়?
0: চাঁদপুরে,
1: চাঁদপুর,
0: চাঁদপুর পানগোলা বলে, ওখানে পানের আড়ত বস্ত, তো পানগোলা
1: শহরের মধ্যে?
0: হ্যাঁ, শহরের ভিতর, পোস্ট অফিস, থানা, বাজার ঘাট, আর আমাদের মেঘনা নদী,
1: মেঘনা নদীর কূলে আপনার
0: বাড়ি
1: ছিল?
0: হ্যাঁ, আমরা ওইখানে স্নান টান করতাম
1: নদীতে।
0: হ্যাঁ, নদীতে স্নান করতাম। আমি
1: আপনি সাঁতার জানেন?
0: হ্যাঁ, দক্ষিণেশ্বরের গঙ্গায় তো আমি স্নান করে সাঁতার দিয়েছি।
1: আচ্ছা, আপনার বাবার নামটা বলুন।
0: স্বর্গীয় হরেন্দ্র চন্দ্র দে।
1: আর মায়ের নাম?
0: স্বর্গীয় গিরিবালা দে।
1: আপনার ক ভাই ক বোন ছিলেন?
0: আমরা 6 বোন 2 ভাই, এখন আপাতত বাড়ি হয়েছে উত্তর 24 পরগনায় গাইঘাটায়।
1: আপনার বাপের বাড়ির লোকরা এখন গাইঘাটাতে চলে?
0: হ্যাঁ, আমার দুই দাদা নেই, মারা গেছে 2025-এ একজন, 26-এ একজন। আর আমার বৌদি আছে, ছোট বৌদি নেই, আর ভাইস্তা ভাস্তি।
1: তো ছোটবেলার কিছু মনে পড়ে?
0: হ্যাঁ, যা হয় আর কি।
1: কি কি মনে পড়ে?
0: যে আমরা সবাই দল বেঁধে নাইতে যেতাম, গাছগাছারা উঠে ফল টলও পেতাম।
1: হ্যাঁ,
0: আর যেটা বড়রা করতো সেটাই শুনতাম, ঠাকুর পূজা দিতাম, হাতে সেলাই করতাম।
1: আচ্ছা, মানে আপনি অনেক কিছু আঁকতে পারতেন, সেলাই করতে পারতেন?
0: হ্যাঁ, আমি বেডশিটও ফুল আঁকাইছি।
1: তো আপনাদের দিদিরা?
0: দিদিরা
1: কত নাম্বার ছিলেন?
0: আমি হয়েছি 3 নম্বর।
1: আচ্ছা, আপনার ছোটও ছিল, আপনার বড়ও ছিল?
0: হ্যাঁ, ছোট 3 বোন, আর বড় বোন এখন আপাতত বাংলাদেশ ছেড়ে গাইঘাটায় আছে। মেজ বোনের বিয়ে হয়েছিল দুর্গাপুরে।
1: আর বাবা কি করতেন?
0: আমাদের দোকান ছিল, স্টুডিও ছিল।
1: আচ্ছা, ছবির দোকান?
0: হ্যাঁ, স্টুডিও ছিল, ওই পুরানো আমলে স্টুডিও ছিল, তখন আর কালারিং হতো না, সাদা হতো।
1: আচ্ছা, তখন সাদা কালো ছবি ছিল।
0: ছিল
1: মায়ের কথা কিছু মনে পড়ে? মায়ের হাতে কোন রান্নাটা আপনার সবচেয়ে প্রিয়?
0: মা রান্না করতে পারতো না, কেন আমার বর্দার বিয়ে দেওয়ার পরে বর্দা এই কথা, মার একটু অসুস্থ ছিল, তো
1: আচ্ছা
0: মা তো রান্না করে সবাইকে খাওয়াইছে, পরে যখন অসুস্থ হয় তখন আমাদের কাজের লোক ছিল, খালি রান্নাটা বড় বৌদি করতো।
1: আর এখন কিছু মনে পড়ে না বাংলাদেশ?
0: হ্যাঁ, বলতে পারি, এটা আমার জন্মস্থান, তারপরে বড় হওয়া, বান্ধবীদের সাথে একসঙ্গে বড় হওয়া, খেলাধুলা।
1: বান্ধবীদের কারো দু একজনের নাম মনে আছে?
0: আছে, একজনের নাম শেফালি।
1: আচ্ছা,
0: আর একজনের নাম সন্ধ্যা।
1: হ্যাঁ,
0: এরাই একসঙ্গে থাকতাম, কৃষ্ণা।
1: আর পড়াশোনা কোন পর্যন্ত?
0: পড়াশোনা 7-এ আমি 4 মাস পড়ছিলাম, হঠাৎ আমার বাবার এক বন্ধু বলল,
1: হ্যাঁ,
0: উঠুন তো খুব হেলদি টেলদি ডাঙ্গর হয়ে গেছে, বাংলাদেশের এক মুসলমান।
1: আচ্ছা,
0: আর এই বাজারের উপর দিয়ে যেন আর স্কুলে না যাওয়া হয়, কিন্তু আমাদেরকে স্কুলে এক ভদ্রমহিলা নিয়ে যেত, কিন্তু ওই ভদ্রলোক একজন মুসলমানদের ভিতর নামী লোক ছিল, তো
1: সেই এই থ্রেটটা
0: দিল, বলল যে এক সেই বাজারের উপর দোকানের উপর দিয়ে আর যেন পুতুল স্কুলে না যায়। তখন তো আমাদের ব্যাগ ট্যাগ ছিল না, আমরা বইটা এইভাবে নিতাম, আর হ্যান্ড অ্যান্ড পেন দিয়ে লিখতাম, পেনও ছিল না
1: তখনকার দিনে। ওখানে মেয়েদের স্কুল ছিল?
0: হ্যাঁ, আমাদের হাই স্কুল ছিল মধুসূদন হাই স্কুল ছেলেদের জন্য, আর আমাদের ছিল হরিসভা বিদ্যালয়। সেই স্কুল সেদিন দেখলাম যে চারতলা বিল্ডিং হয়ে গেছে আমার সে।
1: আর আপনাদের সময় কেমন ছিল?
0: আমাদের সময় টিনের ইয়ে,
1: আচ্ছা,
0: বেড়া দিয়ে আর কি, যে উলিবাসের বেড়া দিয়ে আর কি চারিদিকে।
1: তো আপনার সংসারে তো আপনার যে গৃহকর্তা উনি তো সবসময় সঙ্গের কাজে ব্যস্ত থাকতেন, তো আপনার সংসারের কি?
0: সংসারের সময় দেয় পার্টির কাজে, কিন্তু আগে যতটা পার্টি করতো এখন ততটা পার্টি যায় না, কিন্তু একটা নেশা তো আছে পার্টির,
1: একদম একদম,
0: সে ঘরে বসে বলে, কিন্তু আমি কোনোদিনও বাদ দিইনি, কিছুতেই না করিনি।
1: তো এই কাজ করতে গিয়ে আপনি কাদের কাদের আপনার বাড়িতে পেয়েছেন সেবা করার সুযোগ?
0: অটলজি এসেছিল, বড় মেয়ে আর ছোট ছেলে, খুবই ছোট।
1: আচ্ছা,
0: ট্রেনের থেকে যখন নামে ওরা ফুলের তোড়া দিছে, ওদের দুইজনকে কোলে নিয়েছিল।
1: আচ্ছা,
0: অটলজি আমার
1: আপনার দুই ছেলেকে অটলজি কোলে নিয়েছে?
0: এই ছোট ছেলেকে আর কলকাতায় যে মেয়ে বিয়েছে ওকে কোলে নিয়েছে।
1: ঘরের লোককে কি খাওয়াতে আপনি ভালোবাসেন?
0: মালিক তো উস্তা চচ্চড়ি, শাক, অরলের ডাল, কোনোদিনও অন্য ডাল খায় না।
1: আচ্ছা,
0: সারা জীবন তো মারোয়ারি বিহারীদের সাথে কাটাইছে খালপাড়ায়।
1: আচ্ছা,
0: তার জন্য অরলের ডালটাই খায়।
1: আচ্ছা,
0: আমার বৌমারাও জানে। আর শাক বা নিমপাতা ভাজা, উস্তার চচ্চড়ি।
1: আচ্ছা,
0: আর ছোট মাছটা হইলেই ভালো হয়,
1: হ্যাঁ,
0: খেতে পারে না, তবু বড় মাছটা খেতে চায় না, দিলে খায়, কিন্তু একটা মনোপ্রুত হয় না, ছোট মাছটা একটু করে দিলে মাখা মুখ খায়, ঝাল টাল সব কিছুই কম।
1: ওনার তো কর্মজীবনে, ওনার আদর্শগত জীবনযাপনে উনি যা স্বপ্ন দেখেছিলেন কিছুটা সফল হয়েছে,
0: সেটা তো আমরা খুব আনন্দিত।

0: আমি তো ভাবতেই পারি নাই। বন্দে ভারতের টিকিট দিয়েছিল যাওয়ার জন্য, বড় ছেলে এসে না বাবা তুমি বন্দে ভারতে যাবা না।
1: হ্যাঁ,
0: তারপরে ছোট ছেলে এ তো খাওয়া দাওয়া করে বিজনেস হতে গেছিল,
1: আচ্ছা
0: তখনই ছোট ছেলে এসে বললো বাবা তোমার আধার কার্ড দাও, তোমার ফ্লাইটের টিকিটই হবে।
1: আচ্ছা,
0: তখনই আমি সব কিছু গুছিয়ে দিলাম, বৌমারা গুছিয়ে দিল। একটু ঠান্ডার দোষ আছে তো, বৌমা বললো একটা হালকা, বড় বৌমা বললো একটা হালকা সোয়েটার নিয়ে যাও বাবা।
1: কত তারিখে আপনারা খবর পেলেন?
0: 8 তারিখে খবর পেলাম যে,
1: মানে শপথ গ্রহণের আগের দিন আপনারা খবর পেলেন?
0: 3টার সময়।
1: আচ্ছা আচ্ছা, যখন আপনারা দেখলেন লক্ষ লক্ষ মানুষের সামনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি নতজানু হয়ে প্রণাম করছেন এবং গলায়
0: আমার চোখে জল এসে এসে, এতটা তো আর ভাবতেও পারিনি। আমরা তো সেদিন এক কাপ চা খেয়ে টিভিটা খুলছি, শনিবার আমার নিরামিষ, সবজি টবজি কাটবো, অমনি দেখি যে এটা দেখানোর পরে দেখি সব মিডিয়া বাড়ি ভর্তি। সেদিন আর আমাদের রান্না টান্নাও কিছু,
1: আপনাদের বাড়ি সবাই আনন্দে তখন,
0: সব আমাদের পাড়ার লোকরা
1: সবাই
0: সবাই ভালো, আমাদের পাড়ার লোকরাও ভালো, নিজকে ভালো হলে সবাইকেই ভালো রাখা যায়।
1: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ কথা বললাম শ্রী মাখনলাল সরকারের সঙ্গে, ওনার সহধর্মিনীর সঙ্গে, এবং এখন আমরা পেয়েছি ওনার সুযোগ্য উত্তরসূরি, ওনার জ্যেষ্ঠ সন্তান মানিকলাল সরকার। আপনি আপনার বাবাকে কেমন দেখেছেন?
2: অ্যাকচুয়ালি বাবাকে আমি দেখেছি ছোটোবেলায়, বাবার যখন আমরা ছোটো তখন বাবার মানে আমাদের ঘরে আমরা তখন দেখেছি আরএসএসের হাফ প্যান্ট, আরএসএসের পোশাক, আরএসএসের বেল্ট, এবং তারপর থেকে একটু যখন জ্ঞান হয় তখনও জানতাম না এগুলো কী, তখন বাবা বলতো আরএসএসের, তারপরে জ্ঞান হওয়ার পরে দেখলাম জনসংঘের প্রদীপ মার্কা কাগজপত্র, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জির বই, এগুলো আমরা দেখেছি।
1: আচ্ছা,
2: মানে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বইগুলো প্রকাশনা সংস্থা প্রকাশ করেছিল বাবা পড়তেন, সেই বই ছিল, এগুলো আমরা দেখি।
1: এগুলো আপনারা দেখেছেন। আপনারা বাবাকে ছোটোবেলা থেকে কি খুব কাছে পেয়েছেন, না উনি সবসময় ওই মানে সঙ্গের কাজেই ব্যস্ত থাকেন?
2: না না না, উনি সংসার করার পরেই সংসার কাজে ব্যস্ত, সঙ্গের কাজে ব্যস্ত।
1: মানে উনি
2: বাবা সকালবেলা দোকান যেতেন, দুপুরবেলা ফিরতেন, ও দুপুর থেকে রাত্রি বাবা ওই দোকানেই সঙ্গের কাজ করতেন।
1: আচ্ছা,
2: নিজের কাজ করার ফাঁকে ফাঁকে এবং পার্টির কাজটাও ওই দোকান করে করেই করে করেই, তারপর লাস্টে যখন আপনার বাবার শরীরটা ভালো না, ওই আর ওই কাজও করতে পারছেন না, তখন পার্টির কাজেই বেশি মনোনিবেশ করেছিলেন।
1: আচ্ছা, ততক্ষণে আপনারা বড়ো হয়ে?
2: আমরা বড়ো হয়ে।
1: আচ্ছা, আপনি যখন আপনি আপনার একটু অভিজ্ঞতা হলো, আপনাদের বাড়িতে এত বড় বড় মানুষরা এসছে, তাদের সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন?
2: আমার বাড়ির থেকেও একবার মানে একটা কথা আমার মনে পড়ছে, যে অটল বিহারী বাজপেয়ীজি তখন উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না।
1: আচ্ছা,
2: তখন বাঘাযতীন পার্কে মিটিং করতে এসেছিলেন, এবার ওই ইন্সপেকশন বাংলোতে ছিলেন।
1: আচ্ছা,
2: এবার বাংলোতে ছিলেন, তারপরে বাবাকে বললেন যে মাখনদা, হিন্দিতেই বললেন মাখনদা, সেটা আমি বাংলার একটাই বলছি, বললেন যে মাখনদা আমি একটা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আমি একটু 1 ঘন্টা ধ্যান করবো।
1: আচ্ছা,
2: যেদিন মিটিং তার আগের দিন রাত্রে, তো বাবা বিদেশ মজুমদার, বাবা তৎকালীন বন্ধু ছিলেন এখন প্রয়াত, ওনাকে মিলনপল্লীর একটা সুন্দর মন্দির আছে হিন্দি স্কুলের উল্টো দিকে ফায়ার ব্রিগেডের আগে।
1: আচ্ছা,
2: মানে খুব তখন নতুন মন্দির, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে ওনাকে আমি 1 ঘন্টা ধ্যান করতে দেখেছি।
1: সেটা আপনার স্মৃতিতে এখনও রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। এখন আমরা মাখনলাল সরকারের ছোট পুত্রবধূ, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। আপনার নাম প্লিজ?
3: জয়িতা পণ্ডিত সরকার।
1: জয়িতা পণ্ডিত সরকার, আপনার কোলে রয়েছে
3: ছোট মেয়ে।
1: আপনার দুই মেয়ে নাকি?
3: আমার দুই মেয়ে।
1: দুই মেয়ের এক মেয়ে ছোট, নাম কি ওর?
3: ওর নাম স্বর্ণাভি সরকার।
1: স্বর্ণাভি সরকার, ও সে তখন থেকে ও ঠাকুরদার কোলে কোলে ছিল। আচ্ছা, আপনার কাছে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, আপনার শ্বশুর মাখনবাবু যে এত বড় মাপের একজন মানুষ, আপনি যখন এই বাড়িতে এসছেন আপনি কি সেটা অনুভব করতে পেরেছিলেন?
3: হ্যাঁ, পেরেছি, কারণ ওনার সাথে সব থেকে বেশি কথা বা সব থেকে এই যে আজকে উনি গল্পগুলো বললেন, এই গল্পগুলো আমি ওনার কাছে প্রতিনিয়ত প্রতিদিনই এগুলো শুনেছি আর কি।
1: তো তখন শুনে আপনার কেমন মনে হতো?
3: আমার খুব ভালো লাগতো শুনে। আমি প্রতিদিন সন্ধ্যের সময় মানে 7টা-8টার দিকে আমি নিচে গিয়ে বাবার সাথে বসে এই গল্পগুলো শুনতাম। উনিও এই কথাগুলো বলতে ভালোবাসেন সবাই, আমিও মন দিয়ে শুনতাম এক এক করে। কিন্তু মানে এটা যে এত বড় একটা জনসমক্ষে মানে মোদিজি এই কাজটা করবেন সেটা আমি ভাবিনি। এর আগেও এই ঘটনাটা ঘটেছিল, সেটা যখন এখানে গত 4-5 বছর আগে যখন কাওয়াখালীতে ওই জনসভাটা হলো প্রধানমন্ত্রী, তখন কিন্তু ওই আমাদের

0: যে শঙ্করদা গাড়ি করে ওনাকে নিয়ে গিয়েছেন। গ্রিন রুমে আমাকে ফিরে এসে বললেন যে ওখানে গ্রিন রুমে বসিয়েছে, খুব সম্মান দিয়েছে, পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, সেটা করেছেন, কিন্তু সেটা তো জনসমক্ষে আসেনি।
1: এইটা জনসমক্ষে সেদিন আপনারা কি করছিলেন সকালে?
0: আমি সেদিন সেই সেইটাও মিস করে গেছি। আমি
1: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, মাননীয় সু অনুষ্ঠানে আজ আমরা এসে হাজির হয়েছিলাম শিলিগুড়ির ডাবগ্রাম অঞ্চলে। কথা বললাম শিলিগুড়ির 97-98 বছর বয়স্ক প্রবীণ বরিষ্ঠ নাগরিক মাখনলাল সরকারের সঙ্গে। কথোপকথনে ছিলাম আমি সুনীল কুমার দাস। আজকের মাননীয় সু অনুষ্ঠান এখানে শেষ করছি। আজ শুনলেন অনুষ্ঠানটির তৃতীয় তথা শেষ পর্ব। নমস্কার।
2: মাননীয় সু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কথিকা। আজকের বিষয় রবীন্দ্রনাথের ভূগোল চেতনা। বলবেন বিজয়া কুণ্ডু।
3: বিশ্বকবি রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত ও দর্শনে মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে প্রকৃতির ক্ষুদ্রতম উপাদানের প্রতি যে গভীর কৌতূহল ও মননশীলতা প্রকাশ পায়, তার একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে ভূগোল ভাবনা। কেবল কবিতা বা গানে নয়, তার আত্মজীবনীমূলক প্রবন্ধ আত্মপরিচয় এবং বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্বপরিচয়তেও এই চিন্তাধারা সুনির্দিষ্টভাবে প্রকাশিত। রবীন্দ্রনাথের এই ভূগোল চেতনা কেবল তথ্যগত জ্ঞানার্জনে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল মানব চেতনা, বিশ্বচেতনা এবং জাতীয় চেতনার গভীর সংমিশ্রণ। ইতিহাস ও প্রকৃতির বিবর্তনকে এক সূত্রে গ্রথিত করার এক দার্শনিক প্রয়াস। চারটি মূল বিভাগে তার ভৌগোলিক চিন্তাভাবনা নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়েছে। এক, সৃষ্টির আদিম ঐক্য ও বিশ্বভূগোল। দুই, ক্ষুদ্র ভূগঠন এবং বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা। তিন, কঠিন বিজ্ঞানের সহজ উপমা এবং পৃথিবীর ভূতত্ত্ব। চার, ভূগোল, ধর্ম ও জাতীয় ঐক্য। সম্ভবত ভূগোল সম্বন্ধে কবির আগ্রহের সঞ্চার হয় পিতার সঙ্গে প্রথমবারের বোলপুর ভ্রমণে। এ প্রসঙ্গে তাঁর রচনা, বোলপুরের মাঠের মধ্যে স্থানে স্থানে বর্ষার জলধারায় বালিমাটি ক্ষয় করিয়া প্রান্তর তল হইতে নিম্নে লাল কাঁকড় ও নানা প্রকার পাথরে খচিত ছোট ছোট শৈলমালা, গুহা গহ্বর, নদী উপনদী রচনা করিয়া বালখিল্যদের দেশের ভূবৃত্তান্ত প্রকাশ করিয়াছে। এখানে এই ঢিবিওয়ালা খাদগুলিকে খোয়াই বলে। খোয়াইয়ের মধ্যে এক জায়গায় মাটি চুইয়া একটা গভীর গর্তের মধ্যে জল জমা হইত। এই জল সঞ্চয় আপন বেষ্টন ছাপাইয়া ঝিরঝির করিয়া বালির মধ্য দিয়া প্রবাহিত হইত। অতি ছোট ছোট মাছ সেই জলকুণ্ডের মুখের কাছে স্রোতের উজানে সন্তরণের স্পর্ধা প্রকাশ করিত। এখানে বিশেষ একটি তথ্য লক্ষণীয়। আমি যখন তখন সেই খোয়াইয়ের উপত্যকা অধিত্যকার মধ্যে অভূতপূর্ব কোনো একটা কিছুর সন্ধানে ঘুরিয়া বেড়াইতাম। এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আমি ছিলাম লিভিংস্টোন। এটা যেন একটা দূরবীনের উল্টা দিকের দেশ। নদী পাহাড়গুলোও যেমন ছোট ছোট, মাঝে মাঝে ইতস্তত বুনো জাম, বুনো খেজুরগুলোও তেমনি বেঁটে খাটো। আমার আবিষ্কৃত ছোট নদীটির মাছগুলিও তেমনি, আর আবিষ্কর্তাটির তো কথাই নাই। অংশটি জীবনস্মৃতির হিমালয় যাত্রা প্রবন্ধ থেকে নেওয়া। এই অংশে রবীন্দ্রনাথ বোলপুরের রুক্ষ খোয়াই অঞ্চলকে বালখিল্যের দেশ বা ছোটদের খেলার জায়গা বলে কাব্যময় ভঙ্গিতে বর্ণনা করেছেন। তিনি লক্ষ্য করেছেন যে বর্ষার জলধারায় ক্ষয়ে যাওয়া বালিমাটি, লাল কাঁকড় ও পাথরের স্তরগুলি ক্ষুদ্রাকারে পাহাড়, গুহা গহ্বর ও নদী উপনদীর মতো ভূদৃশ্য তৈরি করেছে। এই ক্ষুদ্রায়তন জগৎটিকে তিনি দূরবীনের উল্টা দিকের দেশ বলে উল্লেখ করেছেন, যা মহাবিশ্বের বিশালতার ঠিক বিপরীত। কিন্তু মনোযোগ দিয়ে দেখলে এর মধ্যেও একটি সম্পর্ক।

অন্য জগৎ খুঁজে পাওয়া যায়। তিনি নিজেকে এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আবিষ্কারক লিভিংস্টোন হিসেবে কল্পনা করেছেন। রবীন্দ্রনাথের তিরোধানের পর বিভিন্ন সময়ে রচিত তাঁর আত্মপরিচয়মূলক প্রবন্ধ বা ভাষণ 1943 সালে আত্মপরিচয় নামে গ্রন্থভুক্ত হয়। এখানে তিনি বলছেন, এক সময়ে যখন আমি এই পৃথিবীর সঙ্গে এক হয়েছিলাম, যখন আমার উপর সবুজ ঘাস উঠত, শরতের আলো পড়ত, সূর্যকিরণে আমার সুদূর বিস্তৃত শ্যামল অঙ্গের প্রত্যেক রোমকূপ থেকে যৌবনের সুগন্ধ উত্তাপ উত্থিত হতে থাকত, আমি কত দূর দূরান্তর দেশ দেশান্তরের জল স্থল ব্যপ্ত করে উজ্জ্বল আকাশের নিচে নিস্তব্ধভাবে পড়ে থাকতেম, তখন শরৎ সূর্যালোকে আমার বৃহৎ সর্বাঙ্গে যে একটি আনন্দরস, যে একটি জীবনী শক্তি, অত্যন্ত অব্যক্ত অর্ধচেতন এবং অত্যন্ত প্রকাণ্ড বৃহৎভাবে সঞ্চারিত হতে থাকত, তাই যেন খানিকটা মনে পড়ে। আমার এই যে মনের ভাব, এ যেন এই প্রতিনিয়ত অঙ্কুরিত মুকুলিত পুলকিত সূর্যস্নাত আদিম পৃথিবীর ভাব, যেন আমার এই চেতনার প্রবাহ পৃথিবীর প্রত্যেক ঘাসে এবং গাছের শিকড়ে শিকড়ে শিরায় শিরায় ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। সমস্ত শস্যক্ষেত্র রোমাঞ্চিত হয়ে উঠছে এবং নারকেল গাছের প্রত্যেক পাতা জীবনের আবেগে থরথর করে কাঁপছে। এই পৃথিবীটি আমার অনেক দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো আমার কাছে চিরকাল নতুন। আমি বেশ মনে করতে পারি, বহু যুগ পূর্বে তরুণী পৃথিবী সমুদ্র স্নান থেকে সবে মাথা তুলে উঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করছেন, তখন আমি এই পৃথিবীর নূতন মাটিতে কোথা থেকে এক প্রথম জীবনোচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে উঠেছিলেন। তখন পৃথিবীতে জীবজন্তু কিছুই ছিল না, বৃহৎ সমুদ্র দিনরাত্রি দুলছে এবং অবোধ মাতার মতো আপনার নবজাত ক্ষুদ্র ভূমিকে মাঝে মাঝে উন্মত্ত আলিঙ্গনে একেবারে আবৃত করে ফেলছে। তখন আমি এই পৃথিবীতে আমার সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যালোক পান করেছিলাম। একটা মূঢ় আনন্দে আমার ফুল ফুটত এবং নবপল্লব উদ্গত হতো। যখন ঘন ঘটা করে বর্ষার মেঘ উঠত, তখন তার ঘন শ্যামচ্ছটায় আমার সমস্ত পল্লবকে একটি পরিচিত করতলের মতো স্পর্শ করত। কবি প্রকৃতি ও পৃথিবীর সঙ্গে জন্ম জন্মান্তরের আত্মিক ঐক্য অনুভব করছেন। নিজেকে সৃষ্টির আদিম মুহূর্তের প্রতীক একটি গাছ হিসেবে কল্পনার অনুভূতিতে ব্যক্তিচেতনা বিশ্বচেতনার সঙ্গে একাকার হয়ে গেছে। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্বপরিচয় 1939 সালে প্রকাশিত হয়। জীবনের শেষ দশকে তিনি মূলত বিশ্বপ্রকৃতি ও বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে গভীর মনোনিবেশ করেন। এই গ্রন্থটি তার সেই আগ্রহেরই ফল। এই গ্রন্থে তিনি পরমাণুলোক, নক্ষত্রলোক, সৌরজগৎ, গৃহলোক ও ভূলোক নিয়ে আলোচনা করেছেন। সহজবোধ্য ভাষায় রচিত গ্রন্থটি তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন। কবি সবিনয় স্বীকার করেছেন, আমি বিজ্ঞানের সাধক নই সে কথা বলা বাহুল্য, কিন্তু বালককাল থেকে বিজ্ঞানের রস আস্বাদনে আমার লোভের অন্ত ছিল না। তিনি বিশ্বপরিচয়ের ভূলোক অধ্যায়ে পৃথিবী সম্বন্ধে বলেছেন, অন্য গ্রহের আকারের ও চলাফেরার কিছু কিছু খবর জমেছে, কেবল পৃথিবী একমাত্র গ্রহ যার শরীরের গঠন রীতি আমরা পুরোপুরি অনেকটা জানতে পেরেছি। গ্যাসীয় অবস্থা পেরিয়ে যখন থেকে তার দেহ আট বেঁধেছে, তখন থেকেই সর্বাঙ্গে তার ইতিহাসের নানা সংকেত চিহ্ন আঁকা পড়ছে। কবি বোঝাতে চেয়েছেন, পৃথিবী যখন উত্তপ্ত গ্যাসীয় অবস্থা পেরিয়ে কঠিন শিলাময় দেহ লাভ করেছিল, তখন থেকেই তার অঙ্গে সেই সৃষ্টির ও বিবর্তনের চিহ্ন দেখা যায়। পৃথিবীর উপরকার স্তরে কোনো ঢাকা না থাকাতে সেই ভাগটা শীঘ্র ঠান্ডা হয়ে শক্ত হলো আর ভিতরের স্তর ক্রমশ নিরেট হতে থাকল। দুধের স্বর ঠান্ডা হতে হতে যেমন কুচকিয়ে যায়, পৃথিবীর উপরকার স্তর ঠান্ডা হতে হতে তেমনই কুচকিয়ে যেতে লাগল। কুচকিয়ে গেলে দুধের স্বর যেটুকু অসমান হয় সে আমরা গণ্যই করিনে, কিন্তু কুচকিয়ে যাওয়া পৃথিবীর স্তরের অস

0: সমানতা তেমন সামান্য বলে উড়িয়ে দেবার নয়। নিচের স্তর এই অসমানতার ভার বইবার মতো পাকা হয়নি, তাই ভালো নির্ভর না পাওয়াতে উপরের শক্ত স্তরটা ভেঙে তুবড়ে উঁচু নিচু হতে থাকল, দেখা দিল পাহাড় পর্বত। প্রাচীন যুগের পৃথিবীতে কুঁচকে যাওয়া স্তরের উঁচু নিচুতে কোথাও নামল গহ্বর, কোথাও উঠল পর্বত। গহ্বরগুলো তখনও জলে ভর্তি হয়নি, কেননা তখনও পৃথিবীর তাপে জলও ছিল বাষ্প হয়ে। ক্রমে মাটি ঠান্ডা হল, বাষ্প হল জল, সেই জলে গহ্বর ভরে উঠে হল সমুদ্র। এখানে তিনি পৃথিবীর ভূতাত্ত্বিক বিবর্তনকে কাব্যিক কিন্তু বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। পাহাড় ও সমুদ্র সৃষ্টির জটিল প্রক্রিয়াকে সহজ ও চিত্রধর্মী ভাষার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ সবিনয়ে স্বীকার করেছেন, যে বয়সে শরীরের অপটুতা ও মনোযোগ শক্তির স্বাভাবিক শৈথিল্যবশত সাধারণ সুপরিচিত বিষয়ের আলোচনাতেও স্খলন ঘটে, সেই বয়সেই অল্প পরিচিত বিষয়ের রচনায় হস্তক্ষেপ করেছিলাম। আশা ছিল বিষয়বস্তুর ত্রুটিগুলির সংশোধন হতে পারবে বিশেষজ্ঞদের সাহায্যে। কৃষ্ণনগর কলেজের অধ্যাপক বিভূতিভূষণ সেন ও বোম্বাই থেকে ইন্দ্রমোহন সোমের বিশেষ যত্নে সেগুলি সংশোধিত হয়েছে। তাঁর লক্ষ্য ছিল বিজ্ঞানের জটিল পরিভাষা এড়িয়ে গিয়ে এমন একটি সরল গদ্যশৈলী তৈরি করা, যার মাধ্যমে কঠিন তথ্য সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। নিজে সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকায় তিনি ত্রুটি সংশোধনের জন্য বিশেষজ্ঞদের সাহায্যের উপর নির্ভর করেন। এটি তাঁর যুক্তিবাদী মানসিকতা ও শ্রেষ্ঠত্বের প্রতি শ্রদ্ধা প্রমাণ করে। তাঁর চমকপ্রদ পর্যবেক্ষণ মহাত্মা গান্ধী প্রবন্ধে, ভারতবর্ষের একটি সম্পূর্ণ ভৌগোলিক মূর্তি আছে। ভারতবর্ষের ভৌগোলিক স্বরূপকে অন্তরে উপলব্ধি করবার একটি অনুষ্ঠান ছিল সে তীর্থ ভ্রমণ। দেশের পূর্বতম অঞ্চল থেকে পশ্চিমতম অঞ্চল এবং হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত সর্বত্র তার পবিত্র পীঠস্থান রয়েছে। সেখানে তীর্থ স্থাপিত হয়ে একটি ভক্তির ঐক্যজালে সমস্ত ভারতবর্ষকে মনের ভিতরে আনবার সহজ উপায় সৃষ্টি করেছে। ভারতবর্ষ একটি বৃহৎ দেশ, একে সম্পূর্ণভাবে মনের ভিতর গ্রহণ করা প্রাচীনকালে সম্ভবপর ছিল না। কৃচ্ছ সাধন করে ভারত পরিক্রমা দ্বারা যে অভিজ্ঞতা লাভ হতো তা সুগভীর এবং মন থেকে সহজে দূর হতো না। ভূগোলের চর্চায় ধর্মাচার, ভ্রমণ ও মানব চেতনাকে এক সূত্রে গ্রথিত করা বোধহয় একমাত্র রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। কবির ভূগোল ভাবনা ছিল জ্ঞান ও উপলব্ধির এক বিরল সংমিশ্রণ। দুধের স্বরের উপমা ব্যবহার করে পর্বত ও সমুদ্র সৃষ্টির যে সহজবোধ্য ব্যাখ্যা তিনি দিয়েছেন, তা তাঁর জটিল বৈজ্ঞানিক তথ্যকে সরলীকরণের ক্ষমতা ও কিশোরদের উপযোগী বিজ্ঞান গদ্যরচনার আগ্রহকে তুলে ধরে। তাঁর কাছে ভূগোল কেবল পৃথিবীর বর্ণনা নয়, বরং মহাবিশ্বের পটভূমিতে মানব ও প্রকৃতির অচ্ছেদ্য সম্পর্কের দার্শনিক ভিত্তি। আজ ইন্টারনেটের যুগে ব্রহ্মাণ্ডের তথ্য সহজলভ্য হলেও রবীন্দ্রনাথের মতো সরল ও প্রাঞ্জল পরিভাষায় বিজ্ঞান ও ভূগোলের তথ্য উপস্থাপনের গুরুত্ব অপরিসীম, যা জ্ঞানকে শুষ্ক তথ্য থেকে জীবন্ত উপলব্ধিতে রূপান্তরিত করে।
1: শুনলেন কথিকা। আজকের বিষয় ছিল রবীন্দ্রনাথের ভূগোল চেতনা। বললেন বিজয়া কুণ্ডু, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সমূহ সঙ্গীত শিক্ষার আসর। আজ শুনবেন অসমীয়া গান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে।

কিছু কথায় কিছু গানে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। মানসিক তৃপ্তি বা শান্তি, এটা আমাদের খুবই জরুরি, যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রফুল্ল করে তোলে। আর এই মানসিক তৃপ্তি বা শান্তি আমরা কিভাবে পাব, বা আমরা কিভাবে মানসিক তৃপ্তি বা শান্তি নিজেদের মধ্যেই খুঁজে পাই, এ নিয়ে আপনারা শ্রোতা বন্ধুদের জানান। ফোন করুন 9434076705। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। আজকের বিষয়, মানসিক শান্তি বা তৃপ্তি আমরা কিভাবে পাই। চলুন শ্রোতা বন্ধুরা, প্রথমে চলে যাই একটি গানে, শিল্পী লতা মঙ্গেশকর।

মানসিক তৃপ্তি বা শান্তি পেতে আমাদের নিয়মিত যোগব্যায়াম বা প্রাণায়াম করা উচিত। এছাড়াও প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা ব্যায়াম শরীরের স্ট্রেস কমায়। আরও একটা বিষয়, আমাদের মন খুব চঞ্চল, তাই প্রতিদিন কম করে 10 থেকে 15 মিনিট চোখ বন্ধ করে নিঃশ্বাসের উপর মনোযোগ দিন, এতেও আমাদের মন শান্ত হয়। শুনছেন কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনি কিভাবে মনকে শান্ত রাখেন বা মনের তৃপ্তি কিভাবে পান তা জানিয়ে আপনারা ফোন করুন 9434076705 নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705 নম্বরে। আমরা চলে যাই পরের গানটিতে। শিল্পী নচিকেতা চক্রবর্তী।

0: শুনছেন লাইফ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। দেখেনি ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, নমস্কার, আলাসে বলছি, সুরেশ দাস।
0: হ্যাঁ বলুন।
1: লতা গলাটা যে গানটা খুব পছন্দ হয়েছে আমার, গানটা ওই গান আরো চালাতেন।
0: ধন্যবাদ, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আপনার পছন্দের গান অবশ্যই আপনাকে শোনানো হবে। ধন্যবাদ আপনাকে পরিতোষবাবু। শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, হ্যালো আকাশবাণী। আজকের বিষয় রয়েছে মানসিক শান্তি বা তৃপ্তি আমরা কিভাবে পাই। আমরা সকালে বা বিকেলে গাছপালা বা খোলা আকাশের নিচে কিছুক্ষণ সময় কাটালে কিছুটা মানসিক চাপ দূর করতে সাহায্য করে। আবার প্রতিদিন 7-8 ঘন্টা গভীর ঘুম, যা মস্তিষ্ক ও স্নায়ুকে সতেজ রাখে, এরকম অনেক পদ্ধতি রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা 9434076705 নম্বরে ফোন করে শ্রোতা বন্ধুদের জানাতে পারেন, আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন কিভাবে আপনি মানসিক শান্তি পান বা তৃপ্তি পান। চলে যাই পরের গানটিতে। শিল্পী অনুরাধা পারওয়াল।

শুনছেন লাইফ ফোনের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আজকের বিষয় রয়েছে মানসিক শান্তি বা তৃপ্তি আমরা কিভাবে পাই। আমরা বই পড়া বা আমাদের পছন্দের গান শোনা বা পছন্দের কোনো কাজ করা, বাগানের ফুলের পরিচর্যা করা বা ফুল তুলে ভগবানকে দেওয়া বা ফুল তুলে ঘরে সাজিয়ে রাখা, এইসব নানা রকম বিষয় রয়েছে যার মাধ্যমে আমরা মানসিক শান্তি বা তৃপ্তি পাই। শ্রোতা বন্ধুরা, আপনারা জানান আপনাদের মানসিক তৃপ্তি বা শান্তির পন্থা। 9434076705 নম্বরে ফোন করে, 9434076705 নম্বরে ফোন করে। চলে যাই পরের গানটিতে। শিল্পী

0: শুনছেন লাইভ ফোনের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। দেখে নিই ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা করতে গিয়ে শুভ্রা সেনগুপ্ত।
0: শুভ্রাদি, আপনাকে আমাদের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে স্বাগত। আজকের আমাদের বিষয় রয়েছে, আমরা মানসিক শান্তি বা তৃপ্তি কিভাবে লাভ করি।
1: হ্যাঁ, আমি সকাল 10টা থেকে 3টে পর্যন্ত রান্না করি। সেই রান্না খেয়ে যখন বাড়ির লোকেরা বলে যে রান্না ভালো হয়েছে, তখনই আমি মানসিক শান্তি ও তৃপ্তি পাই।
0: মানে নিজের কাজটা আপনি সাফল্য মন্ডিত ভাবে করতে পেরেছেন, এটা একটা মানসিক শান্তি, তাই না?
1: শান্তি,
0: ঠিক
1: ঠিক। হ্যাঁ, আর সেই তারা যখন তৃপ্তি করে খায় তখন আমার খুব ভালো লাগে।
0: বাহ,
1: তখন আমি মানসিক তৃপ্তি পাই।
0: সত্যি তাই, সত্যি। আপনার এই যে বললেন যে মানে আপনার যে কাজটা করলেন সেটা করার পরে আপনার মনের অনুভূতি দিয়ে সবাই দেখলেন যে না, প্রত্যেকেই সব ঠিকঠাক হয়েছে, এটাতেই যে একটা মানসিক শান্তি। মানে আমরা কোনো কাজ করার পর যদি পরিপূর্ণতা হয় তাহলেই সেটা নিজেদের একটা শান্তি বলে মনে হয়, মানসিক তৃপ্তি পাই। সত্যি তাই। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: নমস্কার।
0: শুভ্রাতি যেমন তার রান্নার মাধ্যমে মানসিক তৃপ্তি বা শান্তি খুঁজে পান, এইভাবে আমরাও বই পড়া, বাগান করা বা পছন্দের গান শোনা ইত্যাদি বা অন্যান্য সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রেখেও আমরা মানসিক তৃপ্তি বা শান্তি পেতে পারি। দেখে নি ফোনের ওপারে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা থেকে দীকেন মন্ডল বলছি।
0: দীকেন মন্ডল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: হ্যাঁ,
0: আজকের বিষয়টা নিশ্চয়ই শুনেছেন যে আমরা মানসিক শান্তি বা তৃপ্তি কিভাবে লাভ করি, তো আপনার কোনো অভিজ্ঞতা বা আপনার জানা কিছু শ্রোতা বন্ধুদের জানাতে পারেন আপনার তৃপ্তির পদ্ধতি?
2: হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি এই অনুষ্ঠানে প্রথম এসছি, তো খুব ভালো লাগছে অনুষ্ঠানটা শুনতে পেরে। খুব গানগুলো খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছেন। তো মানসিক শান্তি বলতে আমরা এই সমস্ত জিনিসগুলো করতে পারি, যেগুলো ধরুন ভালো গান যেগুলো আমরা শুনতে পছন্দ করি,
0: ঠিক
2: সেই গানগুলোকে আমরা শুনতে পারি, বা সকালে একটু হাঁটা চলা এবং একটু এক্সারসাইজের মাধ্যমে আমরা মানসিক শান্তি পাই।
0: সেটা তো মানসিক এবং শারীরিক দুটোই আমাদের।
2: হ্যাঁ হ্যাঁ, দুটোই আমাদের সেটা খুব উপকারে লাগে।
0: ঠিক ঠিক।
2: এবং আমরা যে সমস্ত আমাদের বন্ধু বান্ধব রয়েছে খুব নিকট, তাদের সঙ্গে একটু কথা বলেও আমরা অনেক সময় মানসিক শান্তি পাই।
0: বিশেষ করে যদি স্কুল ফ্রেন্ড হয়, মানে পুরানো দিনের স্কুলের বন্ধু, তার সঙ্গে দেখা হওয়া বা তার সঙ্গে কথা বলা, এটা কিন্তু আরো।
2: হ্যাঁ হ্যাঁ, এবং অনেকদিন পরে কোনো বন্ধুর সঙ্গে যদি একটা কথা বলা যায় সেটাও একটা খুব ভালো লাগে।
0: ঠিক ঠিক।
2: এবং সেটা একটা অনুভূতিটা সারা দিনটা একটা থাকে।
0: ঠিক ঠিক,
2: খুব ভালো লাগে।
0: ধন্যবাদ দীকেন বাবু,
2: ভালো থাকবেন দাদা।
0: আপনাকে আমাদের অনুষ্ঠানে, হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, যদি সম্ভব হয় শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রজাপতি ও মন যদি সংগ্রহে থাকে।
0: নিশ্চয়ই।
2: আর আকাশবাণী শিলিগুড়িতে প্রথম আমি ফোন করলাম, খুব ভালো লাগলো।
0: ধন্যবাদ আপনাকে, আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনবেন, ভালো থাকবেন। প্রতিদিনের ছোট ছোট ইতিবাচক বিষয়গুলো নিজেকে শান্তি বা তৃপ্তি দিতে পারে। আবার ঈশ্বরকে ধন্যবাদ জানানো একরকম মানসিক শান্তি বা তৃপ্তি। আমরা চলে যাই পরের গানটিতে। শ্রোতাবন্ধুর অনুরোধে প্রথমে শুনব অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি।

মানসিক শান্তি বা প্রশান্তি হলো এমন এক অভ্যন্তরীণ অবস্থা যা একজন মানুষকে জীবনের চাপ ও দুশ্চিন্তার মাঝেও স্থির এবং সন্তুষ্ট রাখে। এটি কেবল বাহ্যিক সুখ নয়, বরং নিজের ভেতরকার দ্বন্দ্ব দূর করে আত্মিক স্বস্তি পাওয়ার একটি প্রক্রিয়া। শ্রোতাবন্ধুরা, আপনারা জানাতে পারেন আপনার কিভাবে মানসিক শান্তি বা তৃপ্তি পান। শ্রোতাবন্ধুদের জানাতে ফোন করুন 9434076705 নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705 নম্বরে। শ্রোতাবন্ধুর অনুরোধে এবারের গানটি শুনব শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: দেখে নি ফোনের উপরে। যোগাযোগ। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
1: বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল। হ্যালো,
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ, আমি বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদা ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, আজকে তো বিষয়টা নিশ্চয় শুনেছেন যে মানসিক শান্তি বা তৃপ্তি আমরা কিভাবে পাই, আপনার অভিজ্ঞতা থেকে। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দেখুন দাদা ভাই, মানুষের যদি গাদা গাদা টাকা হয়ে যায় না, নেই সুখ স্বপ্নে শান্তি সুখানে, শান্তিটা কিন্তু আসবে মনের ভাবধারা থেকে। এবং মনকে যদি আপনি সঠিকভাবে চালাতে পারেন এবং বৃদ্ধ মা বাবাকে নিয়ে সঙ্গে চলতে পারেন, তাহলেই কিন্তু শান্তি আসবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: আপনি যদি টাকা আছে আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন, সেইখানে কিন্তু আপনার শান্তিটা নাই। হ্যাঁ
0: ঠিক ঠিক ঠিক।
2: আসলে নিজেকে শান্তিটা খুঁজে নিতে হয়, নিজের মধ্যে নিজে কোথায় কিসে শান্তি পাওয়া যাবে, মানুষের কোথাও গিয়ে আর কি থামতে শিখতে হয় যে আরও চাই আরও চাই। মানুষ নিজেও জানে না চাওয়ার কি মানে, কোথায় আমরা চাওয়াটাকে শেষ করব। এই লোভ এবং মানে নিজের আরও চাইয়ের এই জায়গাটাকে আমি কোথায় থামবো। আসলে মানসিক শান্তিটা অনেকটাই নিজের উপরেই নির্ভর করে, তাই না?
1: এবং মানসিক শান্তিটা তখনই আসবে যদি আপনি সবার সাথে চলতে পারেন, ভালোবেসে সবাইকে রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার মানসিক শান্তিটা আসবে দিদি ভাই। এই যে আজকে যেমনি আপনাদের সাথে কথা বলছি এবং আপনাদের সাথে চলছি, এটা কিন্তু আমার মানসিক শান্তির থেকে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি।
2: অবশ্যই, এটা এটাই আপনি নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন। আর একটা কথা আপনিও শুন মানে জেনে রাখবেন, আপনারা জানেন যে আপনাদের সঙ্গে কথা বললে কিন্তু আমরাও খুব আনন্দিত হই। তার কারণ হচ্ছে আমরা বুঝি যে এই যে আমরা গান চালাচ্ছি, গান শোনাচ্ছি, আপনারা শুনছেন, আর আপনারা নিশ্চয়ই আমাদের কথা ভালো লাগছে বলেই আমাদের সঙ্গে কথা বলছেন, এটা তো আমাদেরও একটা তৃপ্তি, তাই না? ঠিক আছে, লাইনে থাক, আপনি শুনতে থাকুন
1: দিদি ভাই। দেখুন, আমি যদি টাকার পেছনে দৌড়ে বেড়াতাম তাহলে কিন্তু আপনার সাথে কথা বলতে পারতাম।
2: হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আপনি থাকুন লাইনে থাকুন, আমাদের গান
1: ভালো থাকুন দিদি ভাই, সুস্থ থাকুন।
2: আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুস্থ থাকাটাই খুব জরুরি। ঠিক আছে ঠিক আছে,
1: নমস্কার নমস্কার।
2: হ্যাঁ, আমাদের পরের পরের গানটি,
0: পরের গানটির শিল্পী মান্না দে।

0: শুনছেন লাইফ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আজকের বিষয় রয়েছে মানসিক শান্তি। দেখে নি ফোনের উপরে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার স্যার, আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রোজ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো আজকের বিষয়টা নিশ্চয়ই শুনেছেন যে মানসিক শান্তি আমরা কিভাবে পাই।
1: হ্যাঁ দাদা ভাই, এই জায়গায় মানুষের জীবনে সব থেকে সুখ শান্তির কথা যদি বলি, তাহলে সুখ হচ্ছে স্বপ্ন আর শান্তি হচ্ছে শ্মশান। আর যদি আমরা অল্পেই সন্তুষ্ট থাকতে, তাহলে কিন্তু অনেকটা শান্তি বার্তা এসে যেতে পারে।
0: ঠিক ঠিক,
2: তাহলে শান্তি শ্মশানে নয়, শান্তি নিজের মধ্যেই। আমাদের একটু অল্পে সন্তুষ্ট হতে জানতে হবে, তাই না?
0: সেটাই হচ্ছে
1: দিদিভাই, কিন্তু একটা জিনিস দেখুন, আমি একজন ব্লাইন্ড পার্সন, যেহেতু দৃষ্টিশক্তি নেই, সেই জায়গায় কিন্তু আমি ওইটাই ভাবি যে জীবনের সঙ্গে সংগ্রাম করে যেমন বেঁচে আছি, যেমন যেন খুব মানে সঠিক হয় আর কি। তা গন্তব্য সঠিক করতে এখন ধরুন একটা ছোট খাটো দোকান করি, একটা মেয়ে আছে, সেও চাকরি পেয়েছে, বাইরে আছে। তা আমাদের জীবনে গন্তব্য স্থান এদিনই হবে যেদিন আমি আমার মেয়ের বৈবাহিক সম্পর্কটা ঠিক করি, সেদিন মনে হয় যেন আমি সব থেকে বেশি।
2: দেখুন, আপনার মেয়ে যখন চাকরি পায়নি তখন আপনি বলতেন আমার মেয়ে যখন চাকরি পেয়ে যাবে তখন আমার শান্তি, এখন বলছেন বৈবাহিক সম্পর্ক ঠিক থাকলে তখন শান্তি। মানুষ এইরকম
0: চাওয়া পাওয়ার শেষ নেই,
2: পরে একটা চাইতে থাকে, পেতে থাকে, আবার চাইতে থাকে। এই চাওয়া পাওয়ার দ্বন্দ্ব যতদিন মনে থাকে ততদিন অশান্তি। আর আপনি শুরু করলেন যে অল্পে সন্তুষ্ট থাকতে জানতে হয়, সেই সন্তুষ্টিটা চলে এলেই শান্তি, তাই না?
1: এইটা আমি একদম লক্ষ্য কথা মাধ্যমে আপনাকে মানে অসংখ্য আপনাদেরকে জানাই, কারণে আপনাদের কাছে থেকে
2: আমরাও আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, এবং আপনার মাধ্যমে, আমাদের মাধ্যমে, এই ফোনের মাধ্যমে আমাদের অন্যান্য শ্রোতা বন্ধুরাও অনেক কিছু শুনে নেবে,
0: জানে।
1: দিদি ভাই একটা জিনিস দেখুন, আমরা তো প্রত্যেক দিন সকালে তখন বলি যে চল, হ্যাঁ কাজটা যেন সফল হয়, কিন্তু আমরা একবার জিজ্ঞাসা করি না যে ঈশ্বর তুমি কেমন আছো। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা কোনো সময় বলি না। আর আমরা ঈশ্বরের নাম কখন নি? যখন আমরা
0: বিপদে পড়ি।
1: তাছাড়া কিন্তু অসুবিধায় না পড়লে আমরা কিন্তু চট করে
2: তাঁর শরণ নিই না। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আবার ফোন করবেন, আমরাও খুব খুশি হলাম। ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকে। চলে যাই পরের গানটিতে, শিল্পী আশা ভোসলে।

0: শুনছেন লাইফোনের অনুষ্ঠান কথায় সুরে, কিছু কথায় কিছু গানে। দেখে নিই ফোনের উপরে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো,
1: আপনার না ফোন লাইনে বোধহয় একটু গন্ডগোল হচ্ছে, আমরা কিছু শুনতে পাচ্ছি না।
0: আপনি আপনার যে মোবাইল সেট বা রেডিও রয়েছে সেটা একটু দূরে রাখুন বা বন্ধ রাখুন, আপনি আমাদের সঙ্গে ফোনের মাধ্যমেই কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন।
1: আপনার কি রেডিও সেটটি চালানো আছে? ওই রেডিওটা বন্ধ করে দিন।
0: হ্যালো,
2: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: আজকের টপিক তো আমার খুবই ভালো লাগছে।
0: হ্যাঁ, আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন আজকের এই
2: গান। হলো মনকে আনন্দ দেয়।
0: ঠিক ঠিক,
2: এখন কাজ করে এখন সময় পাইলাম আপনাদের সাথে আলাপ।
0: আপনার নামটা বলবেন এবং কোথা থেকে বলছেন সেটা একটু জানাবেন।
2: মায়া রায়, আমি গোলবাড়ি থেকে বলছি।
0: ময়নাগুড়ি?
2: গোলবাড়ি থেকে বলছি।
1: গোলবাড়ি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে আপনি আমাদের গান শুনে আনন্দ পান, আমাদের আজকের বিষয় তো জানেন, মানসিক শান্তি। যা আমাদের আনন্দ দেয় তাই আমাদের আস্তে আস্তে শান্তির দিকে নিয়ে যায়। শান্তি পাওয়ার প্রথম ধাপ তো হচ্ছে আনন্দ পাওয়া। আপনি আমাদের এই যে অনুষ্ঠান শুনেন, শুনে আনন্দ পান এবং সেই আনন্দের থেকেই নিশ্চয়ই আস্তে আস্তে শান্তি পান। আমাদেরও খুব আনন্দ হচ্ছে যে অন্তত আমাদের এই গান, আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে আনন্দ দিচ্ছে, শ্রোতা বন্ধুদের আনন্দ দিচ্ছে।
0: সত্যি তাই,
1: এটা আমাদের কাছেও একটা বিরাট তৃপ্তি,
0: বড় পাওনা।
2: এখন ব্যস্তর মধ্যে যে আমরা এই রেডিও শুনে এত শান্তি পাই, মানে আমি তো,
0: হ্যাঁ বলুন,
2: শুনে এই জন্যই আর কি।

0: এই আপনাদের এই কথাগুলো যে আপনারা আনন্দ পান, এগুলো আমাদেরও ভীষণ উৎসাহিত করে, এবং এগুলোই তো আকাশবাণীর পাওনা যে আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারছি, আপনাদের আনন্দ দিতে পারছি।
1: আমাদের পরিবারে সবাই রেডিও শুনে, তো শুনে আনন্দ।
0: আসলে রেডিও তো আমাদের একটা ঐতিহ্য। আমরা এখন যতই আমরা নিজেদের পছন্দ মতো গান শুনি, রেডিওর অনুষ্ঠান বোধহয় রেডিওর অনুষ্ঠানই, তাই না?
2: সত্যি তাই।
0: রেডিও শুধু না, রেডিও তো একটা যন্ত্র মাত্র। এই যে আমাদের আকাশবাণীর অনুষ্ঠান, আকাশবাণীর অনুষ্ঠান বোধহয় আকাশবাণীর অনুষ্ঠানই, তাই না?
1: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
2: হ্যাঁ বলুন। হ্যালো,
1: ঠিক আছে না?
2: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমাদের হাতে আর সময় নেই, তো আমরা অনুষ্ঠান শেষ করব।
0: একদম একদম, আমরা একদম একটা ভালো গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি, অনুষ্ঠান এই অনুষ্ঠানটি শেষ করছি, কিন্তু আমাদের আজকে সেই রাত অবধি আমাদের অনুষ্ঠান কিন্তু চলতেই থাকবে।
2: ঠিক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকের কিছু কথায় কিছু গানে লাইভ ফোনের অনুষ্ঠান। আমরা শেষ গানটি শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটির সঙ্গে শেষ হলো আজকে আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আমরা

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন দুখু মিয়ার গান। প্রথম গানটির শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এখন শুনবেন কথায় সুরে বাংলা ও হিন্দি ছায়াছবির এই গান অনুষ্ঠানটি। কথায় সুরে এই অনুষ্ঠানে আপনাদের প্রথম গানটি শোনাবো মায়ের আশীর্বাদ ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে, কথায় সুরে অনুষ্ঠানে বাংলা ও হিন্দি ছায়াছবির গান। ক্যা ইয়েহি প্যার হ্যায় এই ছবি থেকে পরের গানটি অলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে।

শুনলেন কথায় সুরে বাংলা ও হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতীয় সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশ

বাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতারবাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করবার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কিশোর জগৎ।

0: থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছেছে বীর লাখে লাখে। হ্যাঁ, আমাদের আজকের এই কিছুটা সময় আমরা সেই সমস্ত উৎসাহী মনদের নিয়ে থাকব আবৃত্তি, গান এবং গল্পে মেতে। আমরা শুরু করছি আমাদের আজকের কিশোর জগৎ, আর শুরু করলাম কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার চারটি লাইন দিয়ে। অজানাকে জানার আগ্রহ, অদেখাকে দেখার আগ্রহ আমাদের চিরকালের, আর আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা রয়েছে তারাও কিন্তু এই অনুসন্ধিৎসু মন নিয়ে পড়াশোনা করছে। শুধু পড়াশোনাই করছে না, তারা গান গাইছে, আবৃত্তি করছে, আঁকা শিখছে, সাঁতার শিখছে, বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত রয়েছে। তারা একাধারে যেমন এই শৈশবটাকে উপভোগ করছে, তেমনি অদেখাকে দেখার এবং অজানাকে জানার চেষ্টাও করছে। আমাদের সঙ্গে আজ যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা একে একে আমাদের গান আবৃত্তি করে শোনাবে। আজকে সবার আগে আমরা একটু আবৃত্তি দিয়ে শুরু করি। আমাদের সঙ্গে রয়েছে দেবাদৃতা, দেবাদৃতা রায়। দেবাদৃতা, তুমি কোথা থেকে আসছো?
1: রবীন্দ্রনগর, শিলিগুড়ি।
0: শিলিগুড়ি থেকে আসছো, রবীন্দ্রনগরে থাকো। কোন ক্লাসে পড়ো?
1: নাইন।
0: নাইনে পড়ো। আচ্ছা, এই যে আমি শুরুতে তোমাদেরকে বললাম যে অজানাকে জানার আগ্রহ রয়েছে, অদেখাকে দেখার আগ্রহ রয়েছে, সেটা সত্যি সত্যি তোমার কি আছে?
1: হ্যাঁ।
0: তোমার কি মনে হয় আবৃত্তি শিখতে গিয়ে মনে হয় নতুন নতুন কবিতা আবৃত্তি করবে এরকম মনে হয়?
1: হ্যাঁ।
0: নতুন আবৃত্তি পেলে তোমার প্রথমে কি করো?
1: ওটার মানে বুঝতে ভাল লাগে, ওটার পিছনে কি গল্প, ওটার ভাব কেমন করে এটা বললে আরো সুন্দর লাগবে।
0: বাহ, খুব ভালো, খুব ভালো। আজকে আমরা প্রথমে তোমার কাছে কার কবিতা শুনব?
1: কাজী নজরুল ইসলামের কুলি মজুর।
0: আচ্ছা, বলো তো।
1: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা কুলি মজুর। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাপ এসে ছড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দেয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দাঁড়, তোমার অট্টালিকা কার খুনে রাগা, ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহুবারই আছে দেনা, শুধিতে হইবে দিন, হাতুড়ি শাবল।

0: আইতি চালায় ভাঙিল ছাড়া পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া চাঁদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মুজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহে তাহাদের গান, তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারই দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণের হাল রবে তাহাদেরই বসে। তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করাই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল, মাতামাতি করে ঠুকুকে বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ছড়ে। সকল কালের, সকল দেশের, সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান।
1: বাহ, খুব ভালো লাগলো কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত রচনা কুলি মজুর, যেখানে নিপীড়িত, শোষিত, অবহেলিত এক শ্রেণীর প্রতি মালিক পক্ষের অবমাননার কথা বলা হয়েছে। খুব ভালো লাগলো দেবাদৃতা। এবারে তুমি কার কবিতা শোনাবে?
2: সুকুমার রায়।
1: সুকুমার রায়, আচ্ছা শুনি।
2: সৎপাত্র, কবি সুকুমার রায়।
0: শুনতে পেলুম পোস্তাকি, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র, ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অর্থ বসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশায় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠতি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে।
1: বাহ, দেবাদৃতা রায় এতক্ষণ আমাদের সুকুমার রায়ের কবিতা সৎপাত্র করে শোনালো। সৎপাত্র কবিতাটা আমরা অনেক শুনেছি, কিন্তু দেবাদৃতার বলার মধ্যে দিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো, কি বন্ধুরা, তাই তো?
3: হ্যাঁ।
1: এবারে একটু আমরা গানে চলে যাই। আমরা এখন

0: কার কাছে যাই, হ্যাঁ সমৃদ্ধ, সমৃদ্ধ সাহা। ও কিন্তু গান শোনাবে বলে হারমোনিয়াম নিয়ে রেডি হয়ে আছে, আগে একটু ওর সাথে কথা বলে নি। সমৃদ্ধ, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস সিক্স।
0: সিক্সে পড়ো। তুমি গান কবে থেকে শিখছো?
1: 2018 থেকে শিখছি।
0: মানে 2018, মানে প্রায় 8-9 বছর শিখছো। গান শিখতে ভালো লাগে?
1: হ্যাঁ ভালো লাগে।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? সিক্সে বললে। বাড়িতে কে কে আছেন?
1: বাড়িতে আমি, মা আর বাবা।
0: আচ্ছা, আর তুমি গান বাদে আর কিছু শেখো কি, না শুধু পড়াশোনার গান?
1: আমি গান বাদে আবৃত্তি, আর্ট আর যোগা শিখি।
0: বাহ, তাহলে তোমার তো সারাটা দিন তোমার একেবারে রুটিন ঠাসা জীবন, তাই কি?
1: ওরকম সেরকম ভাবে না।
0: খেলাধুলা করো?
1: হ্যাঁ
0: দুষ্টুমি করো?
1: দুষ্টুমি করতে করি, কম কম করি।
0: কম কম করো না, দুষ্টুমিটা কিন্তু করতে হবে, কিন্তু সেটা কখনোই অন্যকে আঘাত করে না। দুষ্টুমি না করলে ছোটবেলা থাকলো কি? থাকলো না তো। তুমি আজকে আমাদের কি শোনাবে?
1: আজকে আমি শোনাবো রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত? আচ্ছা, তাহলে শুরু করি আমরা।

0: আমাদের সমৃদ্ধ সাহা কিন্তু খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো, কিন্তু না নিশ্চয়ই আমার কাছের এবং দূরের বন্ধুদের কারোরই মন ভরনি কি, তাই তো?
1: হ্যাঁ,
0: আরও আমরা শুনতে চাই তো?
1: হ্যাঁ,
0: তাহলে সমৃদ্ধ, আমার কাছের বন্ধুরা কিন্তু বলে দিচ্ছে যে আর একটা গান শুনতে চাইছে, এইবারে তুমি কোনটা শোনাবে?
2: গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।
0: বাহ, চলো তোমার গানের মধ্যে দিয়ে দিয়ে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে বোলপুর শান্তিনিকেতন, সেই রাঙা

0: গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি গিয়ে শোনালো আমাদের সমৃদ্ধ সাহা, আর সমৃদ্ধকে তবলায় সহযোগিতায় ছিলেন উৎপল দাস। আমরা একটা আবৃত্তি শুনলাম, তারপরে রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এবারে আবার একটু আবৃত্তি শুনি। আমাদের সঙ্গে রয়েছে দেবস্মিতা সরকার। দেবস্মিতা, তুমি কোথায় থাকো?
1: আমি শিলিগুড়ি রবীন্দ্রনগরে থাকি।
0: আচ্ছা, তুমি তো আবৃত্তি শোনাবে, তো আবৃত্তি তো মুখস্থ করতে অনেকটা সময় লাগে, তো ওই পড়াশোনা বাদ দিয়ে তুমি ওই সেই মুখস্থ করার সময় পাও?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আবৃত্তি ছাড়া পড়াশোনা ছাড়া আর কি কি শেখো?
1: আমি আর্ট শিখি আর ক্যারাটে শিখি।
0: ওরে বাবারে, ক্যারাটে!
1: হ্যাঁ,
0: আমরা তো এখানে ক্যারাটে দেখতে পারবো না, কিন্তু ক্যারাটেতে করতে গিয়ে তো অনেক শক্তি টক্তির দরকার হয়, ইয়া হু টু করে সমস্ত করে বলে, একটু কি বলতে পারবে সেরকম কিছু?
1: না, আমি
0: কি কি কমান্ডগুলো দেওয়া হয়?
1: আমি তো সবে শিখছি,
0: আচ্ছা,
1: এখন মাত্র 1 সপ্তাহ হয়েছে, তো আমি অত ভালো মতো জানি না।
0: আচ্ছা, পরবর্তীতে যখন তুমি আসবে তখন তোমার থেকে কিন্তু আমরা এই কমান্ডগুলো শুনবো। আমার বন্ধুদের তো, যেহেতু আমরা রেডিওতে রয়েছি, আমরা তোমার ক্যারাটে দেখাতে পারবো না, কিন্তু কমান্ডগুলো শুনতে পাবো। ঠিক আছে, আজ তুমি আমাদের কী শোনাচ্ছ?
1: আজ আমি কবি সুকুমার রায়ের লেখা হারিয়ে পাওয়া শোনাবো।
0: শুনি।

0: নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা হাবুল হোতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে, কই কই কই কোথায় গেল? টেবিল টানু ডিস্কো ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরেই পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে, লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে। ঠাকুর দাদা আপনি নেমে, আসেন তেরে মেরে, বলেন রেগে,
1: চশমাটা কি ঠ্যাঙ্গো চেয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে,
0: যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। ধন্যবাদ।
2: সত্যি সত্যি কি সাংঘাতিক কাণ্ড বলো! সারা বাড়ি ঘর খুঁজে টুজে নিয়ে দেখা গেল ঠাকুরদাদার কপালেই চশমাটা রয়েছে। তোমাদের এরকম কারো কারো হয়েছে? কারোর হয়নি, আমার কিন্তু হয়েছে। যখন আমি ছোট ছিলাম, পেন পাচ্ছি না বলে খুঁজেই বেড়াচ্ছি, তারপরে মা বলে, নে কি রে তুই কি খুঁজছিস? আইলাম, আমার ওই যে নীল রঙের পেনটা। বলে, তোর হাতে কি? চো, তাই তো, আমার হাতেই রয়ে গেছে, আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এইবারে দেবস্মিতা, তুমি আমাদের কি শোনাবে?
0: আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী করে শোনাব।
2: আচ্ছা, বলো তো।
0: নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাখে, ফুলো খুকি ছোট রে, খুকুমনি ওঠো রে, রবি মামা দেয় হামা গায়ে, রাঙা জামা ওই দারোয়ান গায়ে, গান শোনো ওই রামা হই, তেজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন্তার গান্তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আল সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠল ছুটল ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে, ওই শোনো কলরব, নাইরাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানী তুষি বর মাগরে, তুষি বর মাগরে। ধন্যবাদ।
2: আমরা দেবস্মিতা সরকারের কাছ থেকে কাজী নজরুল ইসলামের প্রভাতী কবিতাটা এখন শুনলাম। সত্যি সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে কাজী নজরুল ইসলাম যে সুন্দর প্রকৃতির বর্ণনা দিলেন, আমরা অনেকেই সেটা দেখতে পাই। আর আমাদের অনেককেই এভাবে ঘুম থেকে উঠে মা বাবাকে জাগাতে হয়, তো বাচ্চাদেরকে, তাই তো?
0: হ্যাঁ,
2: চলো ওঠো ওঠো ওঠো ওঠো ওঠো, স্কুলের বাস চলে আসবে, ওঠো রেডি হতে হবে, এরকম তো হয়, তাই না?
0: হ্যাঁ।
2: আচ্ছা, দেবস্মিতা সরকারের পরে আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু শ্রেয়া পাল। ও কিন্তু গান শোনাবে বলে হারমোনিয়াম নিয়ে রেডি হয়ে আছে। আগে একটু ওর সাথে কথা বলে নি। শ্রেয়া, তোমার ক্ষেত্রেও আমার একই প্রশ্ন, যে তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমি ক্লাস টেনে পড়ি।
2: টেনে পড়ো, তাহলে গান গাওয়ার জন্য তো একটা নিয়মিত চর্চার প্রয়োজন হয়। আমরা যখন ছোটবেলায় গান যারা শিখতো, আমি শিখিনি, যারা শিখতো তাদের দেখতাম সকাল সন্ধ্যায় রেওয়াজে বসে, তুমি কি সেই সময়টা পাও?
3: আমি যেহেতু ক্লাস টেনে পড়ি, তো পড়ার চাপ একদিকে আছে, তবুও আমি মানে দুবেলা বসার চেষ্টা করি, এক ঘন্টা করে।
2: বাহ, খুব ভালো। দেখি আজকে প্রথম কোন গান গাইবে।
3: এখন একটি নজরুল গীতি গাইবো।

0: বাহ, খুব ভালো। শ্রেয়া, এবারে বলো তো তুমি দ্বিতীয় গান কোনটা শোনাবে?
1: দ্বিতীয় গানে থাকছে নজরুল গীতি, আমি যার নূপুরের ছন্দ।
0: বাহ, খুব ভালো। কাজী নজরুল ইসলামের বিভিন্ন রকম গানে বিভিন্ন রকমের সুর, বিদেশি সুরের প্রচণ্ড প্রভাব রয়েছে। চলো, তোমার কাছ থেকে আমরা আজকে নজরুল গীতি শুনে নিই।

0: আমাদের সঙ্গে ছিল এতক্ষণ আমাদের বন্ধু শ্রেয়া পাল, নজরুল গীতি গিয়ে শোনাল। আর এই শ্রেয়ার গানগুলোকে তবলার বোল দিয়ে সাজিয়ে তুললেন উৎপল দাস। আজকে কিশোর জগতে আমার সঙ্গে রয়েছে আমার আর এক বন্ধু ইন্দ্রাশিস দাস। ইন্দ্রাশিস বসে আছে আবৃত্তি করবে বলে, আর মুখস্থ বলবে তো, ও কিন্তু ভীষণ নার্ভাস হয়ে আছে। কি ইন্দ্রাশিস, ভয় ভয় করছে?
1: একটু একটু
0: একটু একটু। বন্ধুরা, তোমরা যারা দূরে আছো তারা তো দেখতে পাচ্ছ না, ও কিন্তু বেশ একটু ভয় ভয় একটু মিচকি মিচকি হাসি দিচ্ছে। আর একটু মনে মনে যখন ওরা সবাই গান করছিল, ও মনে মনে কবিতাটাকে আওড়াচ্ছিল। ইন্দ্রাশিস, কোনো ভয় নেই, তুমি আজকে আমাদের কোনটা করে শোনাবে?
1: আমি শোনাবো কবি কাজী নজরুল ইসলামের মটকু মাইতি বাটকুল রায়।
0: ও, সেই দুজন বন্ধু, একজন মটকু মাইতি একজন বাটকুল রায়, দুজন বন্ধু,
1: হ্যাঁ
0: ওদেরকে নিয়ে কবিতাটা তো দেখি বলো তো।
1: মটকু মাইতি বাটকুল রায়, কবি কাজী নজরুল ইসলাম। মটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, চেত্রে চলে কেত্রে চায়। মটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাট্রি ও মট্রি, হনুলুলু সুরে গায় গান ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই। মটকু মাইতি বাটকুল রায় রাস্তায় টেরে এলো এড়ে এক দামরা, ঢুস খেয়ে বাটকুল ছুলে গেল চামড়া, ভয় মটকু চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাক ডিগবাজি খায়। মটকু মাইতি বাটকুল রায়।
0: বাহ, আমরা দুজন বন্ধু মটকু মাইতি আর বাটকুল রায়ের রাস্তা দিয়ে যাওয়ার গল্পটা শুনলাম, কিন্তু কি সাংঘাতিক অবস্থা হলো, সারের কাছে গুঁতো টুতো খেয়েটে একবারে হাত পা কেটে যাচ্ছে তাই অবস্থা। কাজী নজরুল ইসলামের এই কবিতাটি খুব মজার, আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের খুব প্রিয় কবিতা। আচ্ছা ইন্দ্রাশিস, এবার তুমি কার কবিতা শোনাবে?
1: আমি এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট শোনাব।
0: ও, সেই আমাদের ছোট্টবেলার কবিতা কুমোরপাড়ার গরুর গাড়ি?
1: হ্যাঁ,
0: বাহ, তুমি তো আমাদের একদম ছোটবেলায় নিয়ে যাবে মনে হচ্ছে। আমরা যারা যারা সহজপাঠ পড়েছি আমরা কিন্তু সবাই এই কবিতাটির সঙ্গে খুবভাবে পরিচিত। আমার দূরের বন্ধু যারা আছো তারা কিন্তু ইন্দ্রাশিসের সঙ্গে সঙ্গে একটু কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটা মনে মনে আওড়ে নাও তো, দেখো কি ভালো লাগবে।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা, কলছি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকো বেয়ে আনলো খাটে চাষির মেয়ে, অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে।
0: বাহ, খুব সুন্দর একটা হাটের ছবি ফুটে উঠল। তোমরা কারা কারা হাট দেখেছো? দেখেছো হাট দেখেছো?
1: হ্যাঁ
0: দেখেছো, আমিও দেখেছি। কি ভালো লাগে না হাটে, কত রকমের লোক, কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো অন্য সময় অন্যদিন বাজারে দেখা যায় না, তাই না? সেরকম হাটে আমরা গেছি, খুব ভালো লাগলো ইন্দ্রাশিস। পরবর্তীতে ইন্দ্রাশিসের কাছ থেকে আমরা অন্য কোনো দিন অন্য কোনো পর্বে আরও অনেক কবিতা শুনব। এখন আমাদের সঙ্গে রয়েছে আমাদের

0: আজকের কিশোর জগতের শেষ বন্ধু অনুষ্কা, অনুষ্কা রায়। অনুষ্কা, তোমার ঝুলিতে আজকে কি কি আছে, কি কি গান শোনাবে বলে তৈরি হয়ে এসছো?
1: আমি আজকে কেরামত আলীর লেখা একটা চটকা গান করব।
0: বাহ, খুব ভালো। প্রথমে তোমার সাথে একটু কথা বলবো না, গানে গানে আগে তোমার সাথে আমার বন্ধুদের পরিচয় হয়ে যাক, তারপরে আমরা তোমার সাথে কথা বলছি, কেমন?
1: ঠিক আছে।

0: আমরা এতক্ষণ অনুষ্কা রায়ের কণ্ঠে শুনলাম চটকা গান। অনুষ্কা রায়ের গানকে যারা সাজিয়ে তুললেন তবলায় উৎপল দাস এবং দোতারায় সতীশ রায়। এইবারে অনুষ্কার সাথে আমরা কথায় আসি। অনুষ্কা, তুমি এত সুন্দর গান গাইলে, তুমি এই গান কবে থেকে শিখছো?
1: আমার বয়স যখন 4 বছর, আমি তখন থেকেই গান শেখা শুরু করে দিয়েছিলাম।
0: মাত্র 4 বছর?
1: হ্যাঁ।
0: ওরে বাবা, এই ছোট্টবেলা থেকে গান তুমি গাইছো, তার মানে বাড়িতে একটা গানের পরিবেশ রয়েছে, তাই তো?
1: হ্যাঁ, স্বর্গীয় বঙ্গরত্ন ধনেশ্বর রায় আমার মায়ের ঠাকুরদাদা, মানে আমার জেঠু, উনি বহুদিন থেকেই গান করেন। আমিও ছোটবেলা থেকেই সেই গানে শুনে এসেছি, আমাদের উত্তরবঙ্গের মাটির প্রাণ ভাওয়াইয়া গান।
0: তবে থেকে তোমার ভালো লাগতো?
1: হ্যাঁ, তবে থেকে আমার ভালো লাগতো।

0: শুরু শুরু হয়।
1: হ্যাঁ, আর আমরা যারা আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে জড়িয়ে আছি, আমরা এই বঙ্গরত্ন ধনেশ্বর রায়ের নাম আমরা সবাই জানি। তার গানের মধ্যে দিয়ে আমরা ভীষণ রকমভাবে মাটির সুরকে খুঁজে পাই। তাহলে চলো তোমার আর একটা গান শুনে নিই।

0: আমরা এতক্ষণ অনুষ্কা রায়ের কণ্ঠে শুনলাম ভাবাইয়া গান। অনুষ্কা রায়ের গানকে যারা সাজিয়ে তুললেন তবলায় উৎপল দাস এবং দোতারায় সতীশ রায়। ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের শেষ সময়ের দিকে এগিয়ে চলেছি। আমি জানি আমার এই কাছের বন্ধুদের মতো আমার দূরের বন্ধুরাও কিন্তু উসখুস করছে যে সবই তো হলো, গল্পটা কখন হবে। হ্যাঁ, গল্পটা এই শুরু হলো বলে। তাহলে চলো বন্ধুরা, আমরা সবার প্রথমে আমাদের যে গল্প দিদি আছে তাকে, অর্থাৎ লোপামুদ্রা রায়কে, আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। কি তোমরা সবাই গল্প শুনতে রাজি তো?
1: হ্যাঁ।
0: আমিও কিন্তু তোমাদের সঙ্গে অধীর অপেক্ষায় রয়েছি। লোপামুদ্রা, আমাদের অনুষ্ঠানে আজকে তোমাকে স্বাগত জানাচ্ছি, আর আমরা কিন্তু উন্মুখ হয়ে আছি তোমার কাছে গল্প শোনার জন্য। বলো, তোমার গল্পের ঝুলিটা খোলো, দেখি কি কি গল্প বের হয়।
2: আমার প্রিয় ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের গান কবিতা এতক্ষণ ধরে আমি শুনলাম, ভীষণ ভালো লাগলো আমার। আর আমিও তোমাদের জন্য আমার গল্পের ঝুড়িতে কিছু ছোট গল্প নিয়ে এসেছি।

0: তোমরা শুনবে?
1: হ্যাঁ, আমরা শুনবো তো।
0: কিন্তু সেগুলো কোনো বইয়ের গল্প নয়। কিন্তু কিসের গল্প বলো তো?
2: কিসের?
0: আজ আমি তোমাদের এমন কিছু গল্প শোনাবো যেগুলো কোনো রূপকথা নয়, কোনো সুপার হিরো গল্পও নয়। এগুলো আমার নিজের ছোট্টবেলার কিছু কাণ্ড কারখানা।
1: তার মানে যখন তুমি ছোট ছিলে সেই তোমার দুষ্টুমির গল্পগুলো?
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক সেগুলোই। তখন আমি তোমাদের মতোই ছোট্ট, কৌতূহলী আর একটু, না না একটু না, বেশ দুষ্টু ছিলাম। আজ এত বছর পর মনে হয় সেই দুষ্টুমিগুলোই আমাকে অনেক কিছু শিখিয়েছে, জীবনকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছে। আজ আমার বয়স কত বলো তো?
1: তা তো বলতে পারবো না। কি বলতে পারবে তোমরা?
2: না,
0: 50। কিন্তু বিশ্বাস করো, ভেতরে ভেতরে সেই 5-10 বছরের মেয়েটা এখনো ভীষণ ছেলে মানুষ, যে সব সময় একটু বেশি কৌতূহলী ছিল, একটু বেশি সাহসী ছিল, আর বেশ দুষ্টুও ছিল। তোমরা দুষ্টুমি করো?
2: প্রচন্ড।
1: দুষ্টুমিটা সব সময় সব বয়সের জন্য থাকে, তাই না?
0: আর আমার সব কাণ্ডকারখানার একজন স্থায়ী সঙ্গী ছিল, সে হলো আমার দাদা। তোমাদেরও নিশ্চয়ই কারোর দাদা, কারোর ভাই, এরকম সকলের আছে, বা বোন, ছোট বোন, যার সঙ্গে মিলেমিশে তোমরা দুষ্টুমিগুলো করো। দুষ্টুমি করতে ভালো লাগে না?
2: হ্যাঁ।
0: সেই দাদা আমার চেয়ে বয়সে মাত্র 2 বছরের বড়। তবে একটা কথা বলে রাখি, ও ছিল আমার পার্টনার ইন ক্রাইম, কিন্তু দলের নেতা ছিলাম আমি। কোনো দুষ্টুমির প্ল্যান, অভিযান, পালানোর রাস্তা সবই আমার মাথা থেকে বের হতো, আর দাদা একটু ভেবে চিনতে শেষে আমার পেছন পেছন ঠিক আসতো। আজ সেই ছেলেবেলার কিছু ঘটনা বলবো যেগুলো আজও মনে পড়লে ভীষণ হাসি পায় আর একটু ভাবতেও শেখায়। যে ঘটনাটির কথা প্রথমেই বলবো, তখন আমি বছর 5-এর। আমি, বাবা, মা সবাই গিয়েছি কলকাতায় আমার মাসির বিয়েতে। বেলেঘাটার সুভাষ সরোবরের কথা শুনেছো তোমরা? উত্তর কলকাতার?
1: হ্যাঁ, বেলেঘাটার কথা তো শুনেছি। ঠিক ঠিক।
0: সেখানে বিয়ের আয়োজন মস্ত বড় ব্যাপার, সবাই ভীষণ ব্যস্ত, কেউ সাজছে, কেউ অতিথি সামলাচ্ছে, আর আমি বিয়ের চাকচিক্য রোশনাই এড়িয়ে আমি দেখলাম একটা ভীষণ বিশাল সুন্দর পার্ক, দোলনা, খেলার জায়গা। মনে হলো বিয়ে তো পরে হবে, আগে একটু খেলে নি। এই দুষ্টুবুদ্ধি আমার মাথায় খেলতেই কাউকে কিচ্ছু না বলে চুপচাপ বেরিয়ে পড়লাম। ওদিকে বাড়িতে আমাকে না পেয়ে কিছুক্ষণ পর শুরু হয়ে গেল তোলপাড়। মেয়েটা কোথায়? আরে গেল কোথায়? আত্মীয় স্বজন, বিয়ের লোক সবাই আমাকে খুঁজছে, আর আমি একটা বুট হাউসের মধ্যে দিব্যি বসে খেলছি। পৃথিবীর সব চিন্তাভাবনাকে ছাপিয়ে আমার মধ্যেই আমি মেতে আছি। শেষে আমাকে পাওয়া গেল, আর কে পেল বলো তো আমাকে?
1: কে?
2: তোমার দাদা?
0: না না, আমার এক জেঠু পুলিশে ছিলেন।
1: ওরে বাবা, মানে পুলিশের চোখ?
0: হ্যাঁ, পুলিশের চোখ খুঁজে
1: পেয়েছে।
0: পুলিশের চোখই আমাকে খুঁজে পেয়েছে, তিনি আমাকে খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসলেন। মা তো রেগে আগুন, সেটাই স্বাভাবিক হওয়াটা। কিন্তু একজন আমাকে মায়ের হাত থেকে সব সময় বাঁচাতেন, তিনি কে ছিলেন বলো তো?
2: বাবা, তোমার?
0: আমার বাবা। আমি বুঝলাম আজ আমার ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু ঠিক তখনই বাবা এসে আমাকে বাঁচালেন। আজও মনে আছে সেদিন বাবার সেই নরম সুরের আশ্রয়টা। তোমাদের বাবাও নিশ্চয়ই এভাবেই বাঁচান?
1: কি বাঁচায় না?
2: একদম,
1: মায়ের বকার হাত থেকে বাঁচায় না কি?
0: কিন্তু বড় হয়ে বুঝেছি আমার ছোট্ট স্বাধীনতা অনেক মানুষের বড় উদ্বেগের কারণ হয়েছিল। তোমরা হারিয়েছো কোনো সময় এভাবে আমার মতো করে?
2: না
1: না, সবাই এখন খুব ভীতু, তাই না? তোমরা কি ভীতু? সবাই
2: না,
1: ভীতু না, কিন্তু আসলে এই জিনিসগুলোই হারিয়ে গেছে।
0: হ্যাঁ,
1: এই জিনিসগুলো হারিয়ে গেছে। আমরা কোথাও গেলে মা বাবা হাত একদম শক্ত করে ধরে রাখে, তাই না? এখন আমি তো আমার মেয়ের হাত শক্ত করে ধরে রাখতাম, আর এরকম ভয় ভয়ের কারণেই তো আমরা শক্ত করে হাতটা ধরে রাখি, কি তাই তো? তোমরাও নিশ্চয়ই মা বাবার হাত ধরে থাকো?
0: আমি আস্তে আস্তে সেই দিকেই আসবো, ক্রমশ প্রকাশ্য। আমি এখন আরেকটা গল্পের ঝুড়ি নিয়ে
1: না

0: আমরা আবার দোপামুদ্রা দিদিকে নিয়ে আসব গল্প শোনানোর জন্য। আমাদের সময় বলছে কি ঢং ঢং করে বাজছে যে আমাদের ঘরে ফিরতেই হবে এক্ষুনি। তোমরা আবার কি করবে? অনেকটা সময় হয়ে গেছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার হয় একটু বিশ্রাম নাও, নতুবা যদি ছোট্ট ছোট্ট অঙ্ক টঙ্ক করার থাকে করো, করে টুরে তারপরে একটা লম্বা সময় নিয়ে গল্পের বই পড়বে। কি পড়বে তো?
1: হ্যাঁ
0: ঠিক আছে। সময় বলছে যে আমাদের কিশোর জগৎকে আজকে এখানেই শেষ করতে হবে। তোমরা সবাই কিন্তু পড়াশোনা করে একদম তৈরি হয়ে থাকবে আমাদের শনিবারের এই বিশেষ সময়ের জন্য। আজকের কিশোর জগৎ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? আজ তাহলে টাটা।

শুনলেন কিশোর জগৎ, উপস্থাপনায় সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি।

লোভামিত্র মুদ্রের কণ্ঠে শুনলেন গান আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31শে মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লাহ রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংবাদ এবং তারপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরও যান তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা।

0: এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পুনের খড়কওয়ালসায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেডে তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুলভাবে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে, দেশের তিন সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছে। তিনি নবনিযুক্ত সেনা আধিকারিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব এবং দেশ সেবার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর তিন শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় চার দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেনা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রহ্মণি তাঁর স্থলাভিষিক্ত হবেন। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে।
1: রিগার্ডিং দ্য এফর্টস অফ দ্য গভর্নমেন্ট টু কিপ দ্য প্রাইস স্টেবল, ভারত সরকার নে এক্সাইজ ডিউটি কম কি, সো দিজ অল এফর্টস হ্যাভ বিন ডান টু কিপ দ্য প্রাইস স্টেবল। উই আর ওয়ার্কিং অন দ্য স্ট্র্যাটেজিক রিজার্ভস অলসো। অয়েল মার্কেটিং কম্পানিজ কো ওয়ার্কআউট করতে কে লিয়ে কাহা হ্যায় কি এলপিজি কা জো রিজার্ভ হ্যায় দ্যাট শুড বি মিনিমাম 30 ডেজ উইথ দেম এন্ড দে আর ওয়ার্কিং অন ইট এন্ড সিমিলারলি ফর ক্রুড অলসো উই আর ওয়ার্কিং।
0: শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর ক্ষেত্রে পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার দুই অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে, 12 থেকে 23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি। বিহার জুড়ে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জন ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারন এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR-এর কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3 কোটি 33 লক্ষের বেশি ভোটদাতা SIR-এর কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক BLO নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাঁদের পাওয়া যাবে না, তারা দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। তারপর 1 মাস এ সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6ই সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে SIR-এর কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে বিকেল 3টে পর্যন্ত কোনোরকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী

এমআইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্বে নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের ডি কে শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিতে হবে তাদের, পাশাপাশি সে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র অসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়ালগে হেক্সেথ বলেন, এই ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চল এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার মজুত রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হজযাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়কে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। মাতারার ঐতিহাসিক মিডলেওয়ালা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে 2000-এরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে। হংকংয়ে অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপ এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আইপিএল ক্রিকেটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অংলাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর 2.0 জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এরাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে 880 কেন্দ্রে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন ও দালাল রাজ বন্ধ করতে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। রাজ্যে 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে, এ বিষয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এরাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির আজ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর মহকুমা হাসপাতালে এই অনুষ্ঠানে দুই কিশোরী উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার 7 লক্ষ

0: 72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টি কেন্দ্রে বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা।
1: মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।
0: উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 বছর বয়সী কিশোরীদের জন্য HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। বাঘাযতীন হাসপাতালে শুরু হয়েছে HPV ভ্যাকসিন দেওয়ার কাজ। যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে আজ প্রথম টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে 14 বছরের নিচে কিশোরীদের এই টিকা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান বিধায়ক। নদিয়ার কল্যাণী এইমসে আজ টিকাকরণ কর্মসূচির অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণী বিধায়ক অনুপম বিশ্বাস প্রমুখ। মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী প্রমুখ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 5 কিশোরীকে টিকা দেওয়া হয়। অন্যদিকে বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠানে SSKM হাসপাতালের অতিরিক্ত 100 শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন ও দালালরাজ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। হাসপাতালগুলির ওপর স্বাস্থ্যভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। হাসপাতালে দালাল চক্র চলছে কিনা, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা, মুমূর্ষু রোগীকে রেফার করা হচ্ছে কিনা, হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রয়েছে কিনা তা দেখা হবে। এজন্য রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করছে, সেখানেও হাসপাতাল পরিষেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিন আগে কলকাতা মেডিকেল কলেজে এক মুমূর্ষু রোগীকে রেফার করার জন্য MSVP-কে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের কোনো মুমূর্ষু রোগীকে যাতে হাসপাতাল থেকে রেফার না করা হয় তার জন্য সুসংহত পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বিভিন্ন সময় যেসব বেসরকারি হাসপাতাল রাজ্য সরকারের কাছ থেকে 1 টাকায় জমি নিয়েছে তাদের 15% বেড সাধারণ মানুষ ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য বরাদ্দ রাখতে হবে। এছাড়া সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ তৈরি হলে সেখান থেকে ওইসব বেসরকারি হাসপাতালে রোগীদের পাঠানো হলে বিনামূল্যে তাদের চিকিৎসা করতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য সরকার মেধার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে আরও ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য জায়গা খোঁজার কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বদলিসহ সব বিষয়ে রাজনৈতিক নির্দেশে চলত, এই ধারাকে বদলানো হবে। নতুন রাজ্য সরকারকে কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করবে না, কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নয়, রাজ্য সরকার সব মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি জানান। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিধাননগর মহকুমা হাসপাতালে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যেই স্বাস্থ্য সচিব ও মুখ্য সচিব স্তরে প্রয়োজনীয় চিঠিপত্র আদান প্রদান সম্পন্ন হয়েছে। রাজ্যের 1,36,00,000 পরিবার তথা 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এর ফলে উপভোক্তারা বছরে 5,00,000 টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। দেশের যে কোনো প্রান্তে এই প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালে চিকিৎসা করানো যাবে।
1: আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন। NHM ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে আমরা এবছর কার্যকর করছি। 2,103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1,000 টাকা ওষুধ কেনে খরচ হয় আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব।
0: ভেলোরের CMC, মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতাল, বিভিন্ন এইমস সহ দেশের বড় বড় স্বাস্থ্য প্রতিষ্ঠানে আয়ুষ্মান ভারতের আওতায় চিকিৎসার সুযোগ পাবেন বাংলার মানুষ। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই প্রকল্পের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে প্রত্যেক যোগ্য উপভোক্তা

0: তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি পাঠানো হবে। এ ব্যাপারে সকলকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে সরকারের পক্ষ থেকে কর্মীরা পৌঁছে যাবেন, তারা ফর্ম পূরণে সাহায্য করবেন এবং আবেদনপত্র জমা দেওয়ারও ব্যবস্থা করবেন।
1: আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যে নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3,000 টাকা করে ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে, আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে বকেয়া রয়েছে সেই টাকাই আপাতত দেওয়া হচ্ছে। এর আগে চলতি বছরের মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তিতে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত সব কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছিল। যদিও সরকার পোষিত সংস্থাগুলির কর্মী এবং পেনশন প্রাপকরা দুটি পর্যায়ের কোনোটিতেই মহার্ঘ ভাতার টাকা পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিএ নিয়ে আগামী 1 জুন সরকারি কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। আপাতত সেই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। বিধানসভায় সইজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে হরিশ মুখার্জির বাড়িতে পৌঁছেছে সিআইডি। নোটিশ দেওয়ার জন্য সিআইডি উপস্থিত হলেও প্রায় 30 মিনিট কেউ দরজা খোলেনি। এরপর বাড়ির পরিচারক বেরিয়ে জানান অভিষেক ব্যানার্জি বাড়িতে নেই, এখনও বাড়ির বাইরে অপেক্ষায় রয়েছেন সিআইডি আধিকারিকরা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের উস্তিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়ন্ত মাইতিকে আবাস যোজনা ও 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আবাস যোজনার টাকা দেওয়ার নামে উৎকোচ গ্রহণ, সাধারণ মানুষের জব কার্ডের অ্যাকাউন্টের টাকা নয় ছয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নিখোঁজ কোচবিহারের মারুগঞ্জের তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক তথা তুফানগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রীর বাড়ি সিল করে দিয়েছে পুলিশ। তোলাবাজি মারধর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তার খোঁজ চলছিল। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডে মাছ চুরির অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বরুণ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার একটি মাছের ভেড়ি থেকে আজ ভোররাতে বিনা অনুমতিতে মাছ তোলার অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে মঙ্গলবার থেকে হিমালয় সন্নিহিত 5 জেলায় আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও তিনি জানান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: এখন লোকগীতি শুনবেন শাহনওয়াজ প্রামাণিকের কণ্ঠে।

আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে মনপুরা জংশন, আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান। বাংলা ও হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানে আপনাদের ফোন করার জন্য অনুরোধ করছি। ফোন করবেন 9434076705 এই নম্বরে। মনপুরা জংশন, আপনাদের কথা আমরা শুনব এবং গান শোনাব হিন্দি ও বাংলা ছায়াছবির। প্রথম গানটি উদিত নারায়ণ, সোনু নিগম ও অলকা ইয়াগনিকের কণ্ঠে, মেরে ইয়ার কি শাদি এই ছবি থেকে।

শুনছেন লাইভ ফোন ইন মনপুরা জংশন, হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, এবং সেই সঙ্গে আপনাদের শ্রোতা বন্ধুদের ফোন 9434076705 এই নম্বরে ফোন করুন। পরের গানটি শুনবেন কহো না প্যার হ্যায় ছবি থেকে, লাকি আলী ও রমার কণ্ঠে।

শুনলেন মনপুরা জংশন, বাংলা ও হিন্দি ছায়াছবির গান, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা। শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। নয়টি দশক, দীর্ঘ নব্বইটি বছর ধরে আকাশবাণী ভারতের প্রতিটি প্রান্তের কোটি কোটি মানুষের সুখ দুঃখ, ইতিহাস আর সংস্কৃতির সাক্ষী হয়ে রয়েছে। ড্রয়িং রুম থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের চায়ের দোকান, আকাশবাণীর প্রতি মানুষের ভরসা আর ভালোবাসা আজও একই রকম অমলিন। আকাশবাণীর এই গৌরবময় নব্বই বছর পূর্তির বিশেষ উদযাপন হিসেবে আমরা আকাশবাণী শিলিগুড়ি থেকে পৌঁছে গেছিলাম যুব সমাজের কাছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তাদের সঙ্গে কুইজ কিংবা এক্সটেম্পোর মতো কিছু প্রতিযোগিতার মাধ্যমে আমরা নিয়ে চলে এসেছি আমাদের আকাশবাণী স্টুডিওতে কিছু নতুন মুখ। আজকে আমাদের আকাশবাণী স্টুডিওতে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা ডিপার্টমেন্ট থেকে কুইজ কম্পিটিশনে জয়ী দুজন যুব বন্ধু। আমরা প্রথমেই পরিচয় পর্বটা সেরে নেব। আমাদের সঙ্গে রয়েছে দেবার্ঘ বোস এবং অনন্যা দেবনাথ। একে একে আমি দুজনের কাছেই যাব। প্রথমে আমি দেবার্ঘর কাছে যাচ্ছি। তোমার পরিচয়, কি করছো এবং কেমন লাগছে আজকে আকাশবাণীতে এসে, একটু ছোট করে আমাদের জানাও।
1: আমি দেবার্ঘ বোস, জুলজি ডিপার্টমেন্ট থেকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। আমি সেকেন্ড সেমিস্টারে আপাতত পড়ছি। তো আমরা কুইজ কম্পিটিশন করার পর, আমরা ওখানে প্রথম স্থান আনার পর, আমাদের আবার একটা চান্স দেওয়া হয়েছে এখানে আসার জন্য। তো সেটার জন্য খুবই আনন্দিত লাগছে, খুবই ভালো লাগছে। এটা জীবনের একটা নতুন অধ্যায়ের মতন বা একটা এক্সপিরিয়েন্সের মতন, খুবই ভালো লাগছে সেটার জন্য।
0: বেশ বেশ, এবার অনন্যার কাছে আসি। কি করছো আর কেমন লাগছে?
2: আমার নাম অনন্যা দেবনাথ। আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জুলজি ডিপার্টমেন্ট সেকেন্ড সেমিস্টার থেকে। আমাদের একটা কুইজ কম্পিটিশন হয়েছিল আমাদের ডিপার্টমেন্টেই, তো সেখানে আমি আর এবং আমার বন্ধু প্রথম স্থান অর্জন করি এবং খুবই আনন্দিত বোধ করেছিলাম। এবং দ্বিতীয়বার এখানে আকাশবাণীতে এসে সবার সাথে কথা বলে খুবই আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে।
0: একদম একদম, আজ দুজনের সাথেই আমরা আড্ডা দেব, কথা বলবো তাদের জীবন নিয়ে এবং তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে আমাদের পর্বেরও বিষয়, ভারতের ডিজিটাল রূপান্তরে দেশের তরুণ সমাজের ভূমিকা। এই নিয়েও আমরা বিস্তর আলোচনায় যাব। তবে তার আগে সেই প্রতিযোগিতার ব্যাপারে তোমাদের থেকে একটু জানতে চাইব। কিভাবে এই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেছিলে, কিভাবে প্রথম স্থান অধিকার করেছো এবং অনুভূতিটা কেমন? প্রথমে দেবার্ঘর কাছে আসি।
1: আমরা জেনারেলি যখন জানতে পেরেছিলাম আমাদের ইউনিভার্সিটিতে যে রেডিও থেকে একটা কুইজ কম্পিটিশন করা হবে আমাদের ডিপার্টমেন্টে, তো তখন থেকে আমরা ভেবেছিলাম যে নতুন একটা জিনিস হচ্ছে, তো ওটার জন্য আমরা অল্প অল্প প্রিপারেশন নেওয়া, যেহেতু আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো সায়েন্টিফিক জিনিসগুলো আবার একবার করে ঝালাই করা, ওইগুলো সম্বন্ধে নিজেদের মধ্যে একটা কথা বলা যে কোথায় কী আসতে পারে, এখনের যে ট্রেন্ডিং যে জিনিসগুলো চলছে ওইগুলো নিয়ে কথা বলা, দেন যেগুলো নিউজের মধ্যে চলছে, যেহেতু একটা ওটা মানে প্রতিযোগিতার মতো হতো, প্রশ্ন করা হতো, তো ওটার জন্য তৈরি করেছিলাম এবং যখন হলো এটা খুব ভালো মতোই সারা হলো, তো খুবই ভালো লাগছিল।
0: বেশ, অনন্যা কিভাবে এই টিম ওয়ার্কটা সামলালে? মানে দুজনের একসাথে ব্যালেন্স না করলে তো একটা টিম চলতে পারে না, তো এই উপস্থিত বুদ্ধি বলো বা দুজনের একসঙ্গে মেলবন্ধনটা বলো, এটা কিভাবে সামলেছ?
2: আমরা বেসিক্যালি একে অপরের সাথে ডিসকাস করতাম যখন থেকে জানতে পেরেছিলাম যে আমাদের একটা কুইজ কম্পিটিশন হবে। তো সেই সব ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে, যেরকম দেবার্ঘ বলল, পারস্পরিক বিষয় নিয়ে, এখন যেগুলো নতুন নতুন বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করা, একে অপরকে প্রশ্ন করা, সেগুলো দিয়েই মেলবন্ধনটা তৈরি হয়েছিল এবং লাস্টে আত্মবিশ্বাসী হয়ে কুইজটা কমপ্লিট করেছি এবং প্রথম স্থান অধিকার করেছি।
0: আচ্ছা, তোমাদের কি মনে হয় আকাশবাণীর তরফ থেকে যে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন, এটা কতটা উপযোগী হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, যেহেতু তোমরাও এই প্রসেসটার মধ্যে দিয়ে এসছো?
1: যখন জানতে পারলাম যে এরকম কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে প্রতি মানে আমাদের ইউনিভার্সিটিতে এসে আমাদেরও চান্স দেওয়া হচ্ছে, তো আমাদেরও অনেক নতুন কিছু জানতে পারছি, অনেক কিছু জানতাম না বা কী হচ্ছে, তখন ওটা আপনাদের থ্রুতে আমরা জানতে পেরেছি। দেন এটা শুধু জানতে পারা না, মানে একটা তো গদবাধা পড়ার মধ্যে চলি আমরা, তো এটার বাইরে যখন নতুন কিছু আমরা শিখতে পারি তো খুবই ভালো লাগে, অনেক কিছু শেখার জিনিস আছে, এটা পরবর্তীকালে আমাদের জীবনে অনেক হেল্পও হয়, আফটারঅল খুবই হেল্পফুল ছিল এটা।
0: বেশ বেশ, আচ্ছা, তোমরা যেহেতু বিজ্ঞানেরই পড়ুয়া, বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তো আমাদের এই যে চারপাশের দ্রুত যে ডিজিটাল রূপান্তর বা প্রযুক্তিগত যে পরিবর্তন ঘটছে, তো এটাকে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে, কিভাবে দেখছো? প্রথমে অনন্যার কাছে আসি।
2: এই বিজ্ঞানে পড়া থেকে শুরু করে, বিজ্ঞান বোঝা থেকে শুরু করে, চারপাশটা দেখে এবং যেভাবে ডিজিটাল জিনিসপত্রগুলো বেড়ে চলছে এবং আমাদের লাইফে যেভাবে ইনভলভ হচ্ছে অনেক দ্রুত, তো এগুলো দেখে মনে হচ্ছে যে ডিজিটাল জিনিসটা খুবই মানে আমাদের লাইফটাকে দ্রুত করে দিয়েছে। আমরা যদি এখন টিকিট কাটতে যাই বা অনলাইনে কিছু বুক করতে যাই, তো সেটা আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে করতে হচ্ছে না, আমরা বাড়িতে বসে ডিজিটাল জিনিসপত্র দিয়ে আমরা করতে পারছি খুব কম টাইমে, এবং সেটা আমাদের জন্য খুবই কার্যকরী হচ্ছে এবং টাইমও বাঁচছে।
0: আচ্ছা, দেবার্ঘ।
1: আমরা বলতে গেলে পড়াশোনার দিক থেকেও এবং অন্যান্য দিক থেকেও, পড়াশোনার দিক থেকে এখন যেমন ডিজিটালাইজেশন হওয়ার পর ডিজিটাল লাইব্রেরি এসছে, রিসার্চ আর্টিকেলস, জার্নালস, রিসার্চ পেপার্স, ফরেন যে অথর্সগুলো আছে তাদের যে বই, এত দামি দামি বই, সব এগুলো অফলাইন গিয়েছে, অনেক কষ্ট ছিল পাওয়া। কিন্তু আফটার ডিজিটালাইজেশন আমরা দেখছি যে এগুলো সেকেন্ডসের মধ্যে ইন্টারনেট দ্বারা সব যুবক যারা ইউথ আছে তাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে। ওটার জন্য এই যে ফোন এসছে, এটার জন্য সেকেন্ডসের মধ্যে ছাত্রছাত্রীদের কাছে চলে এসছে। তারপরে এই যে অনলাইন ব্যাংকিং সব সৃষ্টি করা হয়েছে এবং অনলাইনে যত রকমের সব এখন অ্যাভেলেবেল হয়, তো মানুষ কি হয়, ওরা বাড়িতে বসে সব রকমের কাজ ইজিলি করে নিতে পারে, ওদের কোনো অসুবিধা হয় না। তো এক কথায় বলতে গেলে যে ডিজিটাল বা টেকনোলজি আসাতে আমাদের লাইফ খুবই ইজি হয়ে গেছে আগের থেকে এবং বেনিফিশিয়াল হয়ে গেছে।
0: একদম। আর এই যে আজকের ভারতের যে ডিজিটাল বিপ্লব, এখানে যুবদের কতটা অগ্রাধিকার দেবে তোমরা, মানে যুব সমাজ এবং ডিজিটাল বিপ্লব কতটা একে অপরের পরিপূরক বলে তোমাদের মনে হচ্ছে?
1: একদিক থেকে বলতে গেলে যেটা ইউথ জেনারেশন আছে এবং যেটা ডিজিটালের, এক কথা যদি রিলেশনটা বুঝাতে হয়, একে অপরের উপরে পুরো

0: ভাবে ডিপেন্ডেন্ট, কেন কি ইউথ ছাড়া ডিজিটাল আগানো সম্ভব না আজকের সময়ে। ইউথকে লাগবে হচ্ছে ডিজিটাল ভাবে, আর ওরা যদি এটাকে ঠিকভাবে ইউজ করে বা ব্যবহার করে তাহলে এটার যে প্রোগ্রেস হতে পারে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার যে ডেভেলপমেন্ট, গ্রোথ, ইকোনমি বাড়তে পারে সেটা ভাবার বাইরে। এখন আমাদের ইন্ডিয়া ইকোনমি হচ্ছে 7 নম্বর পজিশনে পড়ে আছে, কিন্তু আফটার ডিজিটাইজেশন যদি এটার কে ভালোভাবে ইউজ করা হয়, এটা নিয়ে আগানো যায়, এটা নিয়ে রিসার্চ করা যায়, তো এটার ইকোনমি আফটার গ্রোথ বা প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট অনেকটা বেশি তাড়াতাড়ি হবে। সো দুইজন দুইজনের উপরে ইন্টারকানেক্টেড আছে
1: একদম। আচ্ছা অনন্য, তোমার কাছে আসি, এই যে তোমরা বিজ্ঞানের ছাত্রছাত্রী, তো বিজ্ঞানের আর কোন কোন দিকে এই ডিজিটালাইজেশন কাজে লাগিয়ে আর কি কি উন্নত দিক তুলে ধরা সম্ভব, কি মনে করছো?
2: এই বিজ্ঞানের ক্ষেত্রে ডিজিটালাইজেশন কাজে লাগিয়ে অনেক কিছুই করা যাচ্ছে। আমরা যদি দেখি জুলজিক্যাল ক্ষেত্রে বা প্রাণীবিদ্যার ক্ষেত্রে, যে কোনো স্যাংচুরি, যে কোনো জাতীয় উদ্যান, সেখানে জিআইএস পদ্ধতি কাজে লাগিয়ে আমরা বন সংরক্ষণ কতটা হচ্ছে এবং বন্যপ্রাণীর যে চলাচল সেই সব বিষয়ে মনিটরিং করতে পারি, এবং আরও বিভিন্ন ক্ষেত্রে এই টেকনোলজি আমরা কাজে লাগাতে পারি এবং সেটা অনেকই আমাদের জন্য বেনিফিশিয়াল।
1: আচ্ছা, আর ভারতবর্ষের বাইরে, যেমন ভারতবর্ষের মধ্যে তো ডিজিটাল রূপান্তর আমরা দেখছি, ভারতবর্ষের ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের ভারতবর্ষের বাইরে যদি কোনো স্কোপ খুঁজতে হয়, তাহলে এই ডিজিটাল ইন্ডিয়ার নতুন ব্যবস্থাগুলো কতটা সুবিধা করছে?
0: ভারতবর্ষের বাইরে যদি মানে ছাত্রছাত্রীদের নিজেদের স্কোপ খুঁজতে লাগে, ধরে নিন ফরেনে গিয়ে উনি কোনো রিসার্চের মধ্যে ঢুকতে চান বা কোনো কিছু নিয়ে কাজ করতে চান বা কোনো কোম্পানির আন্ডারে, তাহলে আগে যখন ডিজিটাল ছিল না তখন ওনাদের খুব অসুবিধা হবে, হয়তো বাইরে ওখানে যেতে লাগবে, কিন্তু এখন ডিজিটাল আসার পর ওনারা গুগলের মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক, ওখানে যাদের আন্ডারে রিসার্চ করতে যায় বা যাদের ওখানে করতে চায়, তারা তাদের সাথে, যেটা ডিজিটাল একটা অ্যাপ আছে ইমেল, ইমেল দ্বারা তারা ইমেল পাঠালো, তাদের সাথে কন্ট্যাক্ট করলো যে আপনার আন্ডারে কাজ করতে চাই, বা গুগলে অনেক সাইটস এসছে, নতুন টেকনোলজি এসছে, এআই দ্বারা অনেক কিছু দ্বারা হয়েছে, তো যেটা সম্ভব করে তোলে যে ঘরে বসে ফরেনে কাজ করার নিজেদের একটা জায়গা তৈরি করে নেওয়া, তো এভাবে অনেকই হেল্পফুল হয়েছে আমাদের।
1: একদম। আর ডিজিটাল ইন্ডিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিজিটাল ব্যাংকিং বা নেট ব্যাংকিং বা ইউপিআই যেটাই আমরা বলছি, তো সেইটা আজকের তরুণ প্রজন্ম বলো বা প্রবীণ প্রজন্ম বলো, সবার ক্ষেত্রেই একই রকমভাবে সাহায্য করছে। তো তোমাদের কি মনে হয় এটার বর্তমান ভারতের যে ডিজিটাল ব্যবস্থা আছে তাতে কতটা ইম্প্যাক্ট ফেলেছে এই ইউপিআই বা নেট ব্যাংকিং?
2: ইউপিআই বা নেট ব্যাংকিং আমাদের জন্য খুবই সুবিধাজনক, কারণ সেটা দিয়ে আমরা খুবই তাড়াতাড়ি মানি ট্রান্সফার বলুন বা কাউকে যদি অনেক দূরে টাকা পাঠাতে হচ্ছে সেটাও করা যায় সরাসরি না গিয়ে, উপস্থিত না থেকে। তো আমাদের যুব সমাজকে চেষ্টা করা উচিত যে আমাদের যে প্রবীণ সমাজ বা বয়স্ক যারা ইউজ করতে পারছে না এইসব পরিষেবাগুলো, তাদেরকে বিভিন্ন ক্যাম্প, সচেতনতামূলক ক্যাম্পের মাধ্যমে সেগুলো শিখিয়ে দেওয়া বা তাদের সাহায্য করা, যাতে তারা এগুলো ইউজ করতে পারে এবং তার সুবিধা নিতে পারে। তো এটা আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল, সবার জন্যই খুবই বেনিফিশিয়াল।
1: বেশ, আচ্ছা ডিজিটাল ইন্ডিয়ার যখন কথা বলছি, একটা দেশ তো শুধু শহরাঞ্চল নিয়ে নয়, গ্রামাঞ্চল নিয়ে, প্রত্যন্ত ছোট বিভিন্ন ট্রাইবাল এলাকা যাই বলো, তো এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও ডিজিটালি অনেকে অ্যাওয়্যার নয়, তাদের অবধি, সেই গ্রামাঞ্চল অবধি এই ইন্টারনেট ব্যবস্থা বা প্রযুক্তিগুলো পৌঁছে দিতে যুব সমাজের কতটা দায়িত্ব বর্তায়?
0: হ্যাঁ, আমরা জানি যে ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গায় ডিজিটালাইজেশন হয়েছে, কিরকম এরকম অনেক ব্যাকওয়ার্ডলি এস্টাবলিশড এরিয়াস আছে যেখানে ইন্টারনেট পরিষেবা বা নেটওয়ার্ক পরিষেবা কিছুই পৌঁছায়নি এখনও। তো সেখানে ইউথদের রোল বলতে গেলে আমাদের, ওরা গিয়ে ওখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারে, যেখানে ওখানের যারা গুরুজন আছে বা যারা বড় আছে বা বৃদ্ধ লোকেরা আছে, তাদেরকে বুঝাতে পারে যে ইন্টারনেট দ্বারা, ইন্টারনেট আসার পর ওটাকে ইউজ কীভাবে করতে লাগবে, ওটা সাহায্যে আরও কাজ কীভাবে আরও সোজা হতে পারবে, বাড়িতে থেকে কীভাবে সব কাজ করতে পারবে ওনারা, তারপরে ওরা বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে হেল্প করা, বা ওরা যদি আগের থেকে কিছু সমস্যায় ভোগা ওটা ওদের দেখিয়ে দেওয়া যে কোথা দ্বারা হতে পারে। ইউথদের বলতে গেলে ওখানে অ্যাওয়ারনেস ক্যাম্প করে, একটা প্রোগ্রাম করে বা একটা ফাংশন করে দেখিয়ে বোঝানো যেতে পারে আরামসে, ইউথদের এটাই রোল হতে পারে ওই জায়গাটা।
1: হ্যাঁ, আর তোমরা যেহেতু জুলজির ছাত্রছাত্রী এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন প্রাণী, বন্য প্রাণী, বিভিন্ন এইসব দিকগুলো থাকে, তো

0: সেই ক্ষেত্রে ডিজিটালভাবে কতটা অ্যাওয়্যার করা সম্ভব তাদের?
1: যদি আমরা এই জুলজির দিক থেকে বলতে চাই, ওখানে যে জন্তু প্রাণীরা থাকবে, তো অনেক রকমের ডিভাইস এখন আছে ডিজিটাল এখানে, যেমন জিআইএস সিস্টেমস আছে, ওয়েদার চেক সিস্টেম আছে, অ্যানিমেলসদের গলার মধ্যে একটা রকমের ডিভাইস পরিয়ে দেওয়া যায় যেখানে ওরা কোথায় আছে, কোন সময় আছে, কী করছে, এগুলো সব টের পাওয়া যায়। তো এগুলো যদি ওখানে লোকদের বুঝিয়ে দেওয়া যায়, তাহলে ওনারা সতর্ক থাকতে পারবেন যে ওই পশু প্রাণী তখন সেই সময় কী করছে বা কোন দিকে আসতে পারে বা কী অ্যাকশনস হতে পারে ওই পশু প্রাণী। তো এইভাবে ওনাদের অ্যাওয়্যার করে দেওয়া যেতে পারে তখনকার যারা ওই গ্রামের বাসীরা থাকবে তাদের।
0: আচ্ছা, একেবারেই। আর গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন ছোট ছোট ছাত্রছাত্রীরাও রয়েছে, তারাও ডিজিটালি অ্যাওয়্যার হতে চাইছে, কিন্তু কিছু পরিষেবার জন্যে বা কিছু দূরত্বের জন্যে তাদের সেটা পৌঁছানো সম্ভব হচ্ছে না। যুব সমাজ বা তোমাদের মতন ছাত্রছাত্রীরা কী করতে পারো তাদের জন্যে?
2: যুব সমাজ বা ছাত্রছাত্রীরা তাদের জন্য খুব দায়িত্বশীল হওয়া উচিত, কারণ তাদেরকেও এই টেকনোলজি সম্পর্কে জানা উচিত, তারাও শিখতে চায়। তো আমাদের ওই অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে তাদেরকে শেখানো উচিত যে কীভাবে এইসব পরিষেবাগুলো ইউজ করা যায়, তো তারাও এই সম্পর্কে জানতে পারবে এবং ইউজ করতে পারবে। ডেমোনস্ট্রেশন দেওয়া উচিত তাদেরকে যে কীভাবে ইউজ করতে হবে, তো তারা সেভাবে শিখতে পারে, এবং আমাদের এই সম্পর্কে দায়িত্বশীল হওয়া উচিত যুব সমাজকে।
0: একদম। আর এই সবগুলো করার জন্য একটা সুন্দর ইন্টারনেট কানেকশনও দরকার, যেটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে। তো এই ক্ষেত্রে সরকার বা গভর্নমেন্টের কতটা দায়িত্ব বর্তায়?
1: যারা সরকারে আছে বা যারা ইনচার্জে আছে, যারা এগুলোকে দেখবে, তাদের সার্ভেস ক্যারি আউট করা উচিত, লোক পাঠিয়ে বা নিজেদের সিগন্যাল দ্বারা দেখা উচিত যে ভারতবর্ষের কোন কোন কোণায় এখনও অবধি সেই ডিজিটালাইজেশন আসেনি বা সেইগুলো হয়নি। তো সরকারদের নিয়মিত সার্ভেস করে ওখানে লোক পাঠিয়ে বা ব্যবস্থা করার উচিত, যেন ওখানের যে কাজগুলো আছে ডিজিটালাইজেশন হয়ে মোবাইল নেটওয়ার্ক আনা, ইন্টারনেট আনা, ওই পরিষেবাগুলো অ্যাভেলেবেল করে। এইভাবে সরকারদের স্টেপস নিয়ে আস্তে আস্তে একটা এরিয়া ধরে ওখানে সব করে মানুষের হেল্প করা উচিত।
0: একেবারেই। আচ্ছা, ইন্টারনেট বা ডিজিটাল অ্যাওয়ারনেস এর আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো সাইবার ক্রাইম, তার পাশাপাশি ফেক নিউজের মতন বিভিন্ন খবর আসছে। তো এই সবগুলোকে মোকাবিলা করতে আমাদের বর্তমান যুব সমাজের কীরকমভাবে দায়িত্ব বর্তায়, আর কী কী করা সম্ভব আমাদের যুব সমাজের তরফ থেকে?
2: আমাদের যুব সমাজের তরফ থেকে সবাইকে অ্যাওয়্যার করা উচিত যে এই সব যে লিঙ্কগুলো আছে যেগুলো দিয়ে সাইবার ক্রাইম হয়, তো বলা হয় যে সেই লিঙ্কগুলোতে ক্লিক করতে তাহলে তারা যে কোনো নির্দিষ্ট পরিমাণে টাকা পাবে বা কিছু এরকম কিছু তথ্য দেওয়া হয়। তো আমাদের তাদেরকে জানানো উচিত যে সেসব লিঙ্ক শেয়ারও করতে না এবং সেসব লিঙ্কে ক্লিকও করতে না, এইসবভাবে সচেতন করা উচিত সবাইকে।
1: যারা ইউথ আছে তাদের আরও কিছু কর্তব্য আছে এখানে, যেমন ফেক নিউজ জিনিসটা। ফেক নিউজ যখন কিছু বড় ঘটনা ঘটে ইন্ডিয়ার মধ্যে, তো তখন আমি বলবো যে যারা বোঝে না যে এই নিউজটা ঠিক কিনা, তারা জেনারেলি ইন্টারনেটের মধ্যে অনেক নিউজ চ্যানেলস আছে, তো একটার উপরে ভরসা না করে অনেকগুলোর সাথে ট্যালি করুক। আর এরকম না যে রিসেন্টলি কোনো নিউজ চ্যানেল, যারা নাম করার নিউজ চ্যানেল, টাইমস অফ ইন্ডিয়া হোক, এদের উপরে ইউজ করুক। তারপরে এই যে সাইবার ক্রাইমের যে জিনিসটা, যুবদের তো অনেকটাই কর্তব্য আছে এখানে, কিন্তু যুবরা আরেকটা জিনিস করতে পারে, পুলিশের মধ্যে একটা সাইবার ক্রাইম ইউনিট বলে একটা ইউনিট আছে, ওই ইউনিটের সাথে কথা বলে কত রকমের সাইবার ক্রাইমস হতে পারে ওইটা নিয়ে একটা প্রোগ্রাম করলো, ফাংশন করলো, যেখানে বোঝানো হলো যে কত রকমভাবে স্ক্যামস হতে পারে, সেটা অনলাইন দ্বারা হোক, লিঙ্ক দাবানো হোক, মেসেজ আসলো যে আপনাকে এই ওটিপিটা দিতে লাগবে বা KYC লিঙ্ক নেই, এইগুলো দ্বারা যে স্ক্যামসগুলো হচ্ছে এগুলো দ্বারা ওনাদের সচেতন করে দেওয়া দরকার, আর এইভাবে এই সব জিনিস বন্ধও করা যাবে।
0: একদম। আর সবচেয়ে বেশি সাইবার ক্রাইম আমরা দেখতে পাই মহিলা কেন্দ্রিক, সেগুলোকে আটকানো সম্ভব কিভাবে বা সেগুলোর সাথে মোকাবিলাই বা কি করে সম্ভব?
1: মোকাবেলার আগে আমি বলবো যে এটাকে কিভাবে আটকানো যেতে পারে। কিছু জিনিস, কিছু অ্যাপস আছে যারা হুট করে আসে, যে আপনাদের বলে যে আপনারা যদি অ্যাপটা ইনস্টল করেন বা এটার দ্বারা আপনার হেল্পফুল হতে পারে। কিন্তু আমি একটা কথা বলবো যে অ্যাপটা ইনস্টল করার আগে অ্যাপটাকে যাচাই করুন ঠিক আছে কিনা, কেন কি যে অ্যাপটাকে ইনস্টল করছেন ওটাতে এমন কোনো বাগস হতে পারে বা কিছু হতে পারে যেটা আপনাদের ফোনের উপর যে ফোনের ক্যামেরা আছে যেটাতে আপনাদের পার্সোনাল ডিটেলস থাকে সেটাকে ওরা চুরি করে নিতে পারে, ওই অ্যাপ মাধ্যমে হোক বা লিঙ্ক মাধ্যমে হোক, এমন কোনো লিঙ্ক দেওয়ানো। আর ধরে নিন কারোর সাথে হলো, তাহলে সে সবার আগে গিয়ে এই যে সাইবার ইউনিট আছে ওনাদের কমপ্লেন করে, ওনাদের দ্বারা যে সাইটসগুলো এগুলো করছে ওইগুলোকে ব্লক করানো থেকে শুরু করে এগুলো সবই পসিবল আছে এগুলো আটকানোর জন্য। তো এভাবে এগুলোকে আটকানো যেতে পারে।
0: একদম। আর এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর, তারপর কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব, এটা আমি অনন্যাকে জিজ্ঞেস করব। কারণ তুমি একজন নারী, তো তোমার সাথে বা তোমার কোনো বান্ধবীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে গেছে, এবার কি করবে, কি করা উচিত বলে তোমার মনে হয়?
2: আমার মনে হয় এটা সম্পর্কে বাড়ির লোককে জানানো উচিত যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তারপর ওই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গিয়ে আমাদের বলা উচিত এবং রিপোর্ট করানো উচিত যে এর থেকে এটা হয়েছে। এবং আমাদের যেরকম দেবার্গ বললো, কোনো উল্টোপাল্টা লিঙ্কে বা উল্টোপাল্টা অ্যাপ ইউজ করা উচিত না, বা অন্য কাউকে যাকে আমরা ভালোভাবে চিনি না জানি না তাদেরকে কোনো পার্সোনাল পিকচার বা কোনো পিকচার শেয়ার করা উচিত না। তো এইভাবে আমরা নিজেদের সুরক্ষাটা আমরা যাতে বজায় থাকে সেজন্য চেষ্টা করতে পারি, এবং অবশ্যই সেটাকে যাতে বন্ধ করানো যায় সেটারও স্টেপ নেওয়া দরকার।
0: একেবারেই, এই যে আজকের বর্তমান যুব সমাজ এবং তাদের মোবাইল ফোন একেবারে একে অপরের সঙ্গে পরিপূরক, আমরা সবাই নিজেদের কাছে একটা করে ফোন নিয়ে বসে আছি, এই ফোনে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর ফলে বর্তমান যুব সমাজের মানসিকভাবে যে একটা ইম্প্যাক্ট পড়ছে সেইটা কতটা ক্ষতিকর, এবং এর থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা রয়েছে, পথ রয়েছে, কি মনে করছো?
1: হ্যাঁ, এখনের যেটা মানে জিনিসটা চলছে, ইন্টেলিজেন্স বা টেকনোলজি বা ডিজিটালাইজেশনই বলুন, যতটা আমাদের হেল্প করেছেন ততটা ওর কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। যেমন এই যে আপনি বললেন যে, যেমন যারা নতুন ইউথ জেনারেশন আছে তারা ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের মধ্যে, ল্যাপটপের স্ক্রিনের মধ্যে কাটিয়ে দিচ্ছে। তো এটাকে বন্ধ করার একটা উপায় হতে পারে, ওরা যতটা পারুক স্ক্রিন থেকে দূরে থাকুক, বাইরে খেলাধুলা করুক। বাইরে খেলাধুলা করার পর পড়াশোনা, ওইটার থেকে বাইরে এসে যে নিজের একটা ওয়ার্ল্ড আছে ওটার মধ্যে কাটানো, বাইরে খেলাধুলা করা, বাইরে মানুষের সাথে মেশা, তাদের সাথে কথাবার্তা বলা, একটা ব্যালেন্স মেনটেন যদি করতে পারে কারেন্ট ইউথ জেনারেশনরা ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে, টেকনোলজির মধ্যে আর নিজের বাইরের যে জীবন আছে ওটার মধ্যে, তাহলে ওটা অনেকই হেল্পফুল হতে পারে, আর এটা কমানোও যেতে পারে অনেকটা এক্সটেন্ট অব দি।
0: একদম, আজ থেকে ধরো 5 বছর বা 10 বছর পর এই বর্তমান ডিজিটাল ভারত বা প্রযুক্তিগত ভারত, একে কোথায় দেখছো?
1: 5 থেকে 10 বছর পর আরও অনেক ডেভেলপমেন্ট হবে টেকনোলজির মধ্যে, আরও অনেক নতুন মেথডস আসবে এআই এর মধ্যে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বলি এআই দ্বারা। তো ওটার জন্য যেটা এডুকেশনাল লাইন থেকেই বলি, রিসার্চ লাইন থেকেই বলি, কি না ইনভেস্টিগেশন লাইন হোক, ব্যাংকিং হোক, অন্যরকম যাই বলি, তো অনেকটাই প্রগ্রেস হয়ে যাবে এবং মানুষের যেটা কাজ অনেকটাই কমে যাবে, আর ওদের বাড়িতে বসে আরও ইজিলি সব অ্যাক্সেস করা, এগুলো খুব ইজিলি করা যাবে।
0: আচ্ছা, এতে কি যুব সমাজের যে সুযোগ, ক্যারিয়ারের সুযোগ, সেটা কি বাড়বে না কমবে? কারণ আমরা সচরাচর শুনতে পাই যে এআই মানুষের কাজ কেড়ে নিতে পারে, তো এই দিকটা কতটা ভাবাচ্ছে তোমাদের?
1: দেখো, পসিবিলিটির দুটোরই আছে, কিন্তু এমন কিছু মানুষের কাজ আছে যেটা এআই কোনোদিনও করতে পারবে না। এআই একটা এক্সটেন্ট অব দি গিয়ে মানুষকে হেল্প করতে পারবে, কিন্তু যে কাজগুলো মানুষের হাত দ্বারা হতে পারে বা যেগুলো হিউম্যান রিসোর্সেস আছে ওটা এআই কোনোদিনও নিজের হাত দিয়ে মেনটেন করতে পারবে না। তো হ্যাঁ, অ্যাডভান্টেজেস আছে, এআই অনেক হেল্প করবে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস আছে, কিছু ফিল্ড এমন আছে যেরকম ব্যাংকিং ফ্যাঙ্কিং, এই দিক থেকে যদি দেখতে চাই তাহলে একটু চিন্তার বিষয় আছে, কেন কি ওই জায়গাটা অনেকটাই টেকনোলজি এগিয়ে যাওয়ার পর এমপ্লয়মেন্ট ইস্যুস হতে পারে ওই জায়গাটা।
0: একেবারেই। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে তো বিভিন্ন চা বাগান অঞ্চল রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে, তোমরা এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছো, এরপরে তাদের জন্য সেই সব জায়গাকার মানুষদের জন্য কি করতে চাও, কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতের?
1: চা বাগানে যদি ওই দিকে দেখা যেতে পারে, তাহলে ওদের মধ্যে একটা ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে ওয়েদার নিয়ে। তো ডিজিটালি যদি দেখতে পারি, সেখানে কিছু ডিভাইসেস আছে যেটা ওদেরকে যদি শিখিয়ে দেওয়া হয়, তাহলে ওরা ওইভাবে যেটা চাষ করা হয়, চা পাতা চাষ বলুন বা যেগুলো করা হয়, তো ওইগুলো ওদেরকে হেল্প করতে পারে ওই ডিভাইস দ্বারা, যে কখন কীরকম থাকবে, তারপরে গাছের মধ্যে পোকা ধরছে কি না, বা গাছগুলো কতটা বড় হতে পারে, বা এইভাবে ওদেরকে হেল্প করা যেতে পারে। প্লাস এগুলো হওয়ার পর যে প্রসেসিংটা আছে সেগুলো ডিজিটালি যদি ওদেরকে বোঝানো হয় যেটা কীভাবে হয়, তাহলে মেশিন দ্বারা যদি অনেকটাই কাজ এগিয়ে দেওয়া যায়, তাহলে ওখানকার যে মানুষগুলো আছে তাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে ওদের ডেইলি লাইফস্টাইলের মধ্যে।
0: একদম। এই যে তোমরা একটা কুইজের মধ্যে দিয়ে এসছো, জিতেছো, তো তোমার যে সহপাঠী বা তোমার জুনিয়র বা আজকে তোমাদের অনেকে শুনছে, তাদের প্রতি কি বার্তা দিতে চাও?
1: ইউথদের বলবো শুধু পড়াশোনার ক্ষেত্রেই না হোক, যারা বৃদ্ধ লোকেরা আছে তাদেরকে শিখানো হোক, এবং শুধু ওই পারপাসগুলোর জন্য যেটা ওদের কাজে দিবে এবং সুবিধা করবে ওইগুলোর জন্য ইউজ করলে ভালো, কিন্তু ওটাকে এমনভাবে ইউজ করা উচিত না যেটা ওদেরই ক্ষতি করছে। যেমন ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে বসে আছে, গেম খেলছে, ওটার মতো এইগুলোর জন্য না ইউজ করে পড়াশোনার জন্য এত রকমের আর্টিকলস আছে, জার্নালস আছে, রিসার্চ পেপার্স আছে, অনেক কিছু জানা যেতে পারে। তারপরে নিজেদের ফ্যামিলি ফ্যামিলিতে ব্যাংকিং করা, সেগুলো ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে কিছু সেকেন্ডসের মধ্যে সব করে দেওয়া, ওটার জন্য মানিটারি সাইড থেকে দেখতে গেলে এবং টাইম সেভিংসের সাইড থেকে দেখতে গেলে এগুলো সবই সেভ করা যেতে পারে। তো বলতে গেলে যেটা ইউজফুল ওয়েজ আছে, শেখার জন্য আছে, ওইগুলো সাইড থেকে ইউজ করলেই ভালো হবে।
0: একদম একদম, আমাদের হাতে খুব বেশি সময় নেই, তবে শেষ করার আগে তোমাদের কথা একটু শুনতে চাই, যে পড়াশোনা ছাড়া আর কি করা হয়, কি করতে ভালোবাসো একটু সেই ব্যাপারে জানাও দেবার্ঘ।
1: আমি পড়াশোনা বাদে যদি বলা হয়, তাহলে আমি যেহেতু এখন মাস্টার্স করছি, এমএসসি করছি, তো ওটার পর আমার পিএইচডি লাইনে যাওয়ার ইচ্ছা, রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছা। এই পৃথিবীতে বিভিন্ন রকমের অনেক রকমের পশু পাখি, তারপরে পোকা মাকড়, অনেক কিছু আছে, তাদেরকে নিয়ে জানা, তাদেরকে করা, আর এটার জন্য যেভাবে যতটা মানে বারবার বলি, এই যে জার্নালস আমি যে বলছি বারবার, এই জার্নালসের মধ্যে অনেক ফেমাস সায়েন্টিস্টরা, অনেক ফেমাস স্কলার্সরা, তারা নিজেদের রিসার্চ, যে ওদের মধ্যে কীভাবে সব কাজ হচ্ছে, কীভাবে চলছে, তো ওইগুলো নিয়ে আমার জানার ইচ্ছা, তারপরে সবাইকে হেল্প করা, এগুলোই আমার পড়াশোনা বাদে আমার লাইনগুলো বেশি পছন্দ।
0: আচ্ছা, আর অনন্যা কি করা হয় পড়াশোনা বাদে, আর ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে?
2: পড়াশোনা বাদে ড্রয়িং করা হয়, গান করা হয়,
0: বা
2: নাচ করতাম, এখন সময়ের অভাবে সেটা হয় না, আর ওই একটু বই পড়া, আর তার সাথে সাথে খেলাধুলাটাও ইম্পর্টেন্ট, ব্যাডমিন্টন, ক্রিকেট, ছোটোবেলা তো সবই খেলতাম, এখন ব্যাডমিন্টনটা খেলা হয়। আর ভবিষ্যতে প্রাণীদের নিয়ে কিছু করার ইচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু করার ইচ্ছা আর কি।
0: বেশ বেশ, তো গান করো বললে, আমরা কি ছোট্ট দুকলি শুনতে শুনতে বিদায় নিতে পারি?
2: অবশ্যই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমারও পড়ানো যাহা চায় সেটাই করছি।

0: থ্যাংক ইউ।
1: বাহ, বেশ মিষ্টি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা শেষ করলাম আজকে অনুষ্ঠান। অনেক ধন্যবাদ অনন্যা, অনেক ধন্যবাদ দেবার্ঘ, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা, আরও অনেক দূর এগিয়ে যাও তোমাদের নিজস্ব ক্ষেত্রে। আজকের এই চমৎকার আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, যে ভারতের ডিজিটাল রূপান্তর আসলে দেশের মানুষের জীবন বদলে দেওয়ার এক নীরব বিপ্লব, যার মূল চালিকা শক্তি আমাদের তরুণ প্রজন্মই। ঐতিহ্যের 90 বছর পেরিয়ে আকাশবাণী আজ প্রবীণ, কিন্তু তোমাদের মতো মেধা আর বিজ্ঞান মনস্ক তরুণদের হাত ধরেই আমাদের ভাবনাগুলো আজও একদম নবীন। কুইজের মঞ্চের এই জয় তোমাদের আগামী দিনের পথকে আরও সুন্দর করুক। আকাশবাণীর পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
2: আমাদের যে এই অপরচুনিটিটা দেওয়া হলো, এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। আকাশবাণীকে ধন্যবাদ।
0: আকাশবাণীকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।
1: তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আজকের মতো যুব অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমি অন্বেষা চলে আসবো অন্য কোনো দিন যুব অনুষ্ঠানের নতুন কোনো পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।
3: শুনলেন যুব অনুষ্ঠান, উপস্থাপনায় অন্বেষা বসুরায় চৌধুরী, আকাশবাণী শিলিগুড়ি।
4: ১০ লাখের লটারি জিতেছি আমি।
5: জাল অফার্স থেকে সাবধান।
6: RBI এ কথা বলে
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাড়ি শিলিগুড়ি একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্র মঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারিঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করবার জন্য অনুরোধ করা হয়েছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন গ্রামে গঞ্জে।

0: গ্রামীগঞ্জের সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামীগঞ্জের আসর। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি মাছে ভাতে বাঙালি, তো আমাদের প্রিয় খাবারের তালিকায় কিন্তু মাছের নামই সবার প্রথমে আসে। এই জলজ জীবটি আমাদের প্রোটিনের চাহিদা তো মেটাই, বরং সে শিশু কিংবা বৃদ্ধ হোক বা যে কোনো বয়সের, অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতার সবচেয়ে প্রিয় খাবার হল মাছ। আর এই মাছের সাথে যিনি দীর্ঘ দিন যাবৎ কাজ করছেন তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, পরিচয় নিশ্চয় দেব, তার আগে তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তিনি হলেন ডক্টর বিজয় কুমার গড়াই, ইনি জেলা মিন আধিকারিক আলিপুরদুয়ার। বিজয়বাবু, আপনাকে আমাদের আসরে স্বাগত, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমার মৎস্য দপ্তরের পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি।
0: বেশ, বিজয়বাবু, আজকে আমাদের আলোচনার বিষয় হল মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান। এই যে বিষয় ভিত্তিক যদি আমরা আলোচনায় প্রথমেই চলে যাই যে মিঠা জলে যে মাছ চাষ হয় এর মধ্যে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান কতখানি, এই সম্পর্কে যদি বিস্তারিতভাবে শ্রোতা বন্ধুদের আমাদের জানান।
1: ঠিকই, আমাদের আলোচনার বিষয়বস্তুর উপরই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, সময় যেহেতু কম। তা খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান মাছ চাষের মাধ্যমে, মিঠা জলের মাছ চাষ অর্থাৎ সামুদ্রিক জল নয় এমন জল, মিষ্টি জল। আমাদের পশ্চিমবঙ্গে আজ নয়, বহু প্রাচীন আমল থেকেই মাছ চাষ হয়ে আসছে, ভারতবর্ষেও হয়ে আসছে। আমরা প্রথমে যদি আমাদের পশ্চিমবঙ্গ মাছ চাষের অবস্থানটা একটু জাননি তাহলে অনেকটা ভালো হবে। আমাদের মাছ চাষ এই লাস্ট 75 ইয়ার্সে অনেকটা প্রোগ্রেস করেছে। 1947 সালের থেকে আমাদের যখন কেন্দ্রীয় মৎস্য গবেষণাগারগুলো এস্টাবলিশড হয়, তারপর থেকে তাদের নিরলস প্রচেষ্টা এবং বিজ্ঞানভিত্তিকভাবে দৈনন্দিনভাবে তাদের প্রচেষ্টা কীভাবে মাছ চাষটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তাতে আমাদের ব্যাপক সফলতা পাওয়া যায়। পরবর্তীকালে 1970-এর দশকে আমাদের যখন কৃত্রিমভাবে মাছের প্রজননটা হয় তখন আমরা আমাদের পছন্দ মতো মাছের চারা যোগানটা পেতে শুরু করি। তার আগে আমরা আমাদের নদীর থেকে মাছের চারা তুলে আনতে হতো, কিন্তু সেটা কাঙ্ক্ষিত হতো না। তাতে অনেক সময় দেখা যেত আমার যেটা দরকার তার সাথে অনেকগুলো অবাঞ্ছিতও রয়েছে, সুতরাং তখন চাষটা সেইভাবে করা যেত না।
0: পরবর্তীকালে 1975 সালে,
1: হ্যাঁ, আমাদের যখন মানে কৃত্রিম প্রজনন ডক্টর হীরালাল চৌধুরীর হাত দিয়ে ভারতবর্ষে যখন শুরু হয়, এবং সেটা আমাদের খুব গর্বের বিষয়, সেটার আমাদের যে কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার ব্যারাকপুরে রয়েছে তারই একটা পার্ট যেটা উড়িষ্যাতে রয়েছিল, সেখান থেকেই এটা প্রথম সাকসেস পাওয়া যায়। পরবর্তীকালে আজকে সেটার ব্যাপকতা সব জায়গায় আছে, আমাদের জেলাতেও আছে, আমাদের উত্তরবঙ্গের কুচবিহার জেলাতেও রয়েছে, আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে, প্রতিটা জেলাতেই রয়েছে। এখন আমরা আমাদের নিজেদের

0: তাদের পছন্দ মতো মাছের চারাই পেতে পারি। যে চাষি ভাই যেটা নিয়ে কাজ করবেন বা যেটা চাষ করতে চাইবেন উনি সেটা নিজের ইচ্ছা মতো পেতেই পারেন। এবং অনেকাংশে এখন মনোকালচার করা হয়। মনোকালচার বলতে আপনার পছন্দ মতো হয়তো একটা মাছের চাষ করলেন, কিন্তু দেখা যাচ্ছে সিঙ্গেল মাছের চাষটা করার থেকেও আপনি যদি অনেকগুলোভাবে মাছকে মিশিয়ে চাষ করেন, মিশ্র চাষ করেন, তাতে লাভবান বেশি হওয়া যায়। এবং পুকুরের যে জল, যে জলটা অ্যাকচুয়ালি মাছের খাদ্য উৎপাদনে সহযোগিতা করে বা যে জল থেকে মাছের খাদ্য উৎপাদন হয়, তাতে যে পরিমাণ আর যত রকমের খাবার উৎপাদন হয় তাতে মিশ্র চাষের করলে পরে সব মাছগুলো মোটামুটি সব ধরনের খাদ্যকেই পেতে পারে।
1: তাহলে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি মিশ্র মাছ চাষের কথা বললেন,
0: বেশি আর কি সফলতাটা বেশি হয়। আমি প্রথমে একটু বলি, মাছের উৎপাদন আমরা যদি গত 2013-14 আমাদের যারা পলিসি মেকার ছিলেন বা যারা মাছের উচ্চ পর্যায়ে কাজ করতেন তারা টার্গেট নিয়েছিলেন 2013-14 যে আমাদের নেক্সট 10 ইয়ার্সে মাছের উৎপাদনটাকে ডবল করতে হবে। এবং পরবর্তীকালে সেই ধরনের স্টেপ নেয় সরকারিভাবে। তখন আপনার ব্লু রিভলিউশনের প্রজেক্ট আসে, তাতে আমরা অনেকটা উপকৃত হয়েছি। এবং 2013-14 যে মাছের উৎপাদন ছিল সারা ভারতবর্ষে, আজকে 2024-25 ডেটা যখন পাচ্ছি তখন আমরা দেখছি আমাদের ডেটাতে আমরা প্রায় সারা ভারতে মাছের উৎপাদনটা 197.75 লাখ টনে গিয়ে পৌঁছেছে। এটা গত 10 বছরের তুলনায় 106% বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান যদি বলি, আমরা সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে, আমাদের উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, আমরা রয়েছে দ্বিতীয় স্থানে। আমাদের মিষ্টি জল থেকে উৎপাদন হচ্ছে 20.07 লাখ টন এবং সামুদ্রিক থেকে হচ্ছে 3.67 লাখ টন, অর্থাৎ টোটালটা হচ্ছে 23.74 লাখ টন। আমাদের পরে রয়েছে
1: পরিমানে মাছ কিন্তু পশ্চিমবঙ্গে উৎপাদন হচ্ছে,
0: না আমাদের
1: অন্ধ্রপ্রদেশের পরেই পশ্চিমবঙ্গের স্থান।
0: আমাদের মাছ উৎপাদন হয় কিন্তু আমাদের মাছের যে চাহিদা, যেহেতু প্রতিটা বাঙালিই চাই দুই বেলা যদি মাছ পেতাম খুব ভালো হতো, সুতরাং উৎপাদন আমাদের অনেক রয়েছে, কনজামশনটা অনেক বেশি রয়েছে। সেই জন্য আমাদের কোনো কোনো সময় মাছ আমাদের বাইরের থেকে নিয়ে আসতে হয়, যেটা অন্যান্য রাজ্যে যা উৎপাদন হয় তাদের নিজেদের কনজামশনটা অনেক কম, সেই তুলনায় আমাদের পার্সেন্টেজ অফ কনজামশনটা অনেক বেশি। যাই হোক, আমরা তবু
1: চাহিদা যেহেতু বেশি সেই জন্য
0: আমাদের এখনও মাছের উৎপাদন আমরা বাড়িয়ে চলেছে এবং আগামী দিনে আরও বাড়বে। নতুন নতুন টেকনোলজি এসে গেছে, আগে আমরা যেভাবে কনভেনশনাল ওয়েতে চাষ হতো এখন অনেক আধুনিক পদ্ধতিতে হচ্ছে। আজকে যেহেতু এই নিয়ে বিশদে আলোচনা করার স্কোপ নেই তাই বলতে পারছি না, কিন্তু এখন আমরা আরও এগিয়ে চলেছি চাষে। আগামী দিনে পশ্চিমবঙ্গ তো এখন যা অবস্থা আছে এর থেকে আরও অনেক বেশি আমরা করতে পারবো, কারণ আমাদের যে ওপেন ওয়াটার আছে, যেগুলো মুক্ত জলাশয়, যেগুলো বড় বড় জলাশয় রয়েছে তাতে এবং যেগুলো রিজার্ভার রয়েছে এতে আমাদের প্রচুর গ্যাপ আছে। এখান থেকে আমাদের প্রোডাকশনটা তুলে নিয়ে আসলে আমরা আরও বেশি প্রোডাকশন নিয়ে আসতে পারবো।
1: আচ্ছা, তাহলে আপনাদের পরিকল্পনায়
0: বড় বড় যে জলাশয়গুলো রয়েছে যেগুলো আমাদের নিজেদের দ্বারা তৈরি হয়নি, প্রাকৃতিকভাবে যেগুলো আছে, ইভেন আপনার আমি নদীগুলোকেও বলতে পারি যে নদী নালাতে আমাদের দেখা যাচ্ছিলো যে মাছের পরিমাণটা কমে যাচ্ছিল, পরবর্তীকালে সরকারিভাবে একটা স্টেপ নেওয়া হয় রিভার র্যাঞ্চিং বলা হয়, যে যেসব মাছগুলো নদীতে হারিয়ে যাচ্ছে বা আমরা হয়তো কম পাচ্ছি সেই মাছগুলোকে আমরা বাইরের থেকে প্রজনন করে সেই মাছের চারাকে নদীতে দেওয়া, তাতে নদীতে দিলে পরে আমরা অনেকটা সাকসেস পেয়েছি এবং উৎপাদনটা আমরা কিছুটা সেখান থেকে পেয়েছি, যেটা আগে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল সেটা কিছুটা রিকভারি করতে পেরেছি এবং এটার ব্যাপকতা আরও বাড়বে যত দিন যাবে।
1: এই প্রসঙ্গে বিজয়বাবু একটা প্রশ্ন আছে, যে এই যে আপনি বললেন যে নদীটাকে পরিষ্কার করে সেখানে হচ্ছে আপনারা মাছ চাষ করছেন, এখন তো অনেক মাছই বিলুপ্ত প্রায়, সেই সম্পর্কে
0: অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলছেন, পরিষ্কার তো না আসলে মাছ যে বিলুপ্তর কথাটা বলা আছে এটার মূল কারণ হচ্ছে আমাদের অপরিমিত পেস্টিসাইডের প্রয়োগটা। এটা যদি পরিমিত হতো তাহলে হয়তো এতটা ক্ষতির সম্ভাবনা ছিল না, কিন্তু আমাদের এই বিভিন্ন কলকারখানার থেকে দূষিত পদার্থ, বিভিন্ন পেস্টিসাইড বা ফার্টিলাইজারের যে জলটা আলটিমেটলি তো ড্রেন হচ্ছে আমাদের জলই, জল তো ধুয়ে মুছে নিয়ে আসে, তো সেক্ষেত্রে ডিম থেকে ফুটে যে বাচ্চা জন্মগ্রহণ করেন সেগুলো সার্ভাইবিলিটি পার্সেন্টেজটা তখন কমে যায়। এটা যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখা যাবে যে এটা আমাদের অনেকটা রিকভারি হয়ে যাবে।
1: তো এই প্রসঙ্গে একটা কথা জানার ইচ্ছে রইল, যে খাদ্য নিরাপদ

0: এই যে মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা সম্পর্কে এবং মিঠা জলের মাছ চাষের যে একটা সাযুজ্য, সেটা কিভাবে শ্রোতা বন্ধুদের জানাবেন?
1: হ্যাঁ, আমি বলতে চাইছি, দেখুন, মিষ্টি জল পশ্চিমবঙ্গের বেশিরভাগ জলটাই হচ্ছে মিষ্টি জল। আমাদের সামুদ্রিক জল কিছুটা মেদিনীপুরের দিকে রয়েছে, কিন্তু সেখানে খুব সীমিত। বাকি যে জলটা রয়েছে সেটা মিষ্টি জল। এখন মিষ্টি জলে আমাদের যে মাছ উৎপাদন হয় সেটা হয়তো আরও বাড়ানো যাবে। এটা মূলত খাদ্য নিরাপত্তাটা এই কারণে বলা হচ্ছে যে গ্রাম বাংলাতে বা সাধারণত শতকরা 80% বেশি লোক আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভোগে। এই প্রোটিন ডেফিসিয়েন্সিটা যদি আমাদের রিকভারি করতে হয়, যদি আমাদের এখানে ভরাট করতে হয়, তাহলে সেখানে মাছ হচ্ছে একমাত্র নিরাপদ জায়গা। সুলভ মূল্যে সহজ পাচ্ছ যে মাছ দিয়ে আমরা এই প্রোটিনের অভাবটাকে দূর করতে পারবো। আর মাছ চাষ যেহেতু গ্রাম বাংলার সাথে জড়িত, সুতরাং প্রান্তীয় জায়গায় প্রতিটা লোক এই মাছ যদি উৎপাদন করে এবং মাছ যদি সে গ্রহণ করে, তাহলে দেখা যাবে তার প্রোটিনের ঘাটতিটা পূরণ হবে। আমাদের এইখান থেকে খাদ্যের নিরাপত্তাটা আসছে। এটা হচ্ছে পুষ্টিগত নিরাপত্তা। খাদ্যের নিরাপত্তা বলতে পুষ্টিগত নিরাপত্তা, প্রোটিনের নিরাপত্তাটা আমরা পাচ্ছি এবং এটা সহজ পাচ্ছ। একদম সদ্য বাচ্চা 6 মাস, মানে সে জাস্ট মুখে ভাত যখন শুরু হলো, আমাদের বাঙালিতে মুখে ভাত বলা হয়, মুখে ভাতের থেকে মাছ দিয়ে শুরু হচ্ছে, কোনো অসুবিধা থাকে না। জিওল মাছ ছোটো ছোটো আমাদের মাসিরা যারা পুরোনো দিনের আছে তারা বলেন যে ছোটো ছোটো বিভিন্ন রোগ অসুখে আমাদের জিওল মাছের প্রচলন রয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে সেরকম এক একটা বিশেষ ধরনের মাছের প্রচলন রয়েছে। সুতরাং আমরা জন্ম থেকেই সেই মাছের ভাতেই মানুষ আর কি, এটা আমরা এড়িয়ে যেতে পারবো না, আমাদের এটা ঐতিহ্যই বলা যায়। হ্যাঁ, খাদ্য নিরাপত্তাতে আমি একটু পার্টিকুলার করতে চাইছি যে কোন কোন কোন রিসোর্সগুলো থেকে খাদ্য নিরাপত্তাটা মূলত পূরণ করবে। যেটা হচ্ছে মিঠা জলে মাছ চাষ, অর্থাৎ ইনল্যান্ড ফিশারিজ। এরপরে রয়েছে রিজার্ভার ফিশারিজ, বড় বড় যে জলাধারগুলো রয়েছে সেখান থেকে। রিভারেন্ট ফিশারিজ, অর্থাৎ নদীর থেকে মাছের উৎপাদনটা আমাদের কৃষিটা বৃদ্ধি করতে হবে। আরেকটা রয়েছে যেটা হচ্ছে ফ্লাড প্ল্যান ওয়েটল্যান্ড বা ফ্লাড প্ল্যান লেকস, যেগুলো সাধারণত গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনের দুই পাশে রয়েছে ফ্লাড প্ল্যান ওয়েটল্যান্ড। এবং আমাদের কিছুটা কোল্ড ওয়াটার ফিশারিজও রয়েছে যেটা দার্জিলিংয়ের দিকে দেখতে পাওয়া যায়। যাই হোক, ফ্লাড প্ল্যান ওয়েটল্যান্ড যেটা পশ্চিমবঙ্গে প্রায় নদিয়া, মুর্শিদাবাদ, কুচবিহার, কিছুটা অংশ আলিপুরদুয়ার, এতে প্রচুর পরিমাণে বড় বড় ওয়েটল্যান্ড রয়েছে। এই ওয়েটল্যান্ডগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে মাছের উৎপাদনটা পাই না। এখানে স্টকিংটা, অর্থাৎ যদি আমি 10 সেন্টিমিটার উপরের মাছ স্টক করি এবং একটুকু নিয়মিত পরিচর্যাটা করতে পারি, তাহলে এখান থেকে মাছের উৎপাদনটা অনেকটা বৃদ্ধি করতে পারবো।
0: অবশ্যই। তো এখানে কি কি মাছ চাষের ব্যবস্থা আছে আর কি পশ্চিমবঙ্গে?
1: দেখুন, আমাদের সরকারিভাবে অনেকগুলো মাছ চাষের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। আমরা প্রধানত যেগুলো রুই, কাতলা, মৃগেল, যেটা ইন্ডিয়ান মেজর কার্প, তার উপরে জোর দিয়ে থাকি। শিঙি মাগুরের আমাদের প্রকল্প রয়েছে, আমাদের তেলাপিয়া মাছের প্রকল্প রয়েছে, এবং অন্যান্য যে মাছগুলো যেগুলো বাজারে ডিমান্ড আছে, যাদের চাহিদা আছে, সেই সব মাছেরও মানে আমাদের প্রকল্প রয়েছে। বিভিন্ন চাষি ভাই নিজেদের পছন্দ মতো তাদের পুকুরের পরিবেশ যেরকম রয়েছে, সেই ধরনের যে পুকুরগুলো হয়তো ছোটোখাটো পুকুর, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেখানে তারা জিওল মাছের চাষ করে জীবিকা নির্বাহ করতে পারে। যেগুলো একটু তুলনামূলকভাবে বড় পুকুর, সেখানে সারা বছর জুড়ে যাতে মাছ চাষ করা যায়। রুই, কাতলা, মৃগেল, যে কার্প জাতীয় যে মাছগুলো আছে, যেগুলো বড় হয়, যেগুলোর বাজারে খুব ডিমান্ড আছে, সেগুলো চাষ করে তারা জীবিকা নির্বাহ করতে পারবে। যেগুলো আরও বড় বড় জলাশয়, মুক্ত জলাশয় বা রিজার্ভার, সেখানে দেখা যাচ্ছে যে বছরের পর বছর জল থাকে, সেক্ষেত্রে আমরা আরও বড় মাছটা উৎপাদন করতে পারি ওখানে। ইভেন যেগুলোতে আপনার বছরের সারাটা বছর জুড়ে 3 ফুটের বেশি জল থাকে, সেখানে আমরা বড় মাছ, অর্থাৎ 1 কেজি বা 2 কেজি বা 3 কেজি এরকম সাইজের মাছ তৈরি করতে পারি, যাদের বিভিন্ন সময়ে অকেশনাল ডিমান্ডগুলো থাকে। আর যদি খুবই ছোটো ছোটো পুকুর হয়, সেক্ষেত্রে আমরা মাছের যে ডিম ফোটা, যে সদ্যজাত যে বাচ্চা, সেটা প্রতিপালন করতে পারি, যারা নার্সারি পুকুরের কাজ করবে। তার থেকে কয়েক কাটার থেকে বড় যে পুকুরগুলো, সেগুলো আমার রিয়ারিং পণ্য, অর্থাৎ ধানিপোনা ডিমপোনার উপরে যে ফ্রাইটা যেটা বলি আমরা, সেটা চাষ আমরা করতে পারবো, যেটা 1 মাস জুড়ে করা যায়। তার পরবর্তীকালে যে পরের ধাপটা যেটা আসছে, সেটা আমরা ফিঙ্গারলিং বলি, যেটা আঙুলি পোনা যেটা বলে, 1 আঙুল, অর্থাৎ 10 সেন্টিমিটার অ্যাবাব যেটা হবে, 10 সেন্টিমিটার জাতীয়, যেটাকে বড় বড় জলাশয় স্টক করার জন্য স্টক মেটেরিয়াল হিসাবে তৈরি করা হয়, সেগুলো আমরা

0: করতে পারি। তারপরে বড় জলাশয়ে সেগুলোকে স্টক করে এক বছর জুড়ে হোক দুই বছর জুড়ে হোক আমরা চাষটা করতে পারি, এবং এতেই আমাদের যেমন একটা খাদ্যের নিরাপত্তা পাওয়া যাবে, পুষ্টিগতভাবে প্রোটিন পাওয়া যাবে, সেইভাবে জলে যেহেতু কাজ করার জন্য আমাদের মেশিনের খুব একটা প্রচলন নেই, আমাদের প্রথাগতভাবে করতে হয়, কনভেনশনাল ম্যানুয়াল সার্ভিস দিয়ে করতে, সুতরাং এখানে প্রচণ্ড এমপ্লয়মেন্ট জেনারেট হয়। যেটা অন্যান্য শিল্পে যদি আপনি ধরুন কোনো একটা জায়গাতে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, এক লক্ষ টাকা বিনিয়োগ করার পরে সেক্ষেত্রে কতটা কর্মদিবস উঠে আসবে, যেটা আসবে আমি যদি ফিশারিতে এক লক্ষ টাকা নিয়োগ করি তার তুলনায় অনেক বেশি কর্মদিবস পাওয়া যাবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেটটা অনেক বেশি হবে।
1: বেশ, তো এই যে আপনি বললেন যে মাছ চাষের জন্য তো পুকুরটা দরকার, এবারে একটু শ্রোতাবন্ধুদের বলুন এই যে যেখানে বললেন যে ধানি পোনা, চারা পোনা এবং বড় মাছ রিজার্ভারের এই সেই পুকুর তৈরির বিষয়টা যদি আপনি শ্রোতাবন্ধুদের একটু বলেন।
0: দেখুন, সরকারিভাবে আমাদের অনেক ধরনের প্রকল্প রয়েছে। আজকের দিনে এখন একটা প্রধানমন্ত্রী PMMSY বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মৎস্য সঞ্চয় যোজনা, সেটার পরবর্তীকালে আবার এক্সটেন্ডেড করেছে, সেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আবার প্রকল্প রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একজন মাছ চাষি পুকুর খনন থেকে শুরু করে যদি তার নিচু কোনো জায়গা থাকে সেক্ষেত্রে সেটাকে চারদিকে ভালো করে পাড় তৈরি করে মাছের চারার যোগান দিয়ে মাছের খাবার যোগান দিয়ে টোটাল প্রকল্পটাই সরকারিভাবে করা যাবে। এবং এখানে বলে রাখি যে শ্রোতাবন্ধুদের যে যে সাবসিডির পরিমাণ, প্রচুর সাবসিডি রয়েছে, প্রায় 40% থেকে শুরু করে 60% পর্যন্ত সাবসিডি রয়েছে। সাধারণ যারা রয়েছেন তারা প্রায় 40% মতো সাবসিডি পাবেন, জনজাতি উপজাতি যারা রয়েছেন তারা প্রায় 60% মতো সাবসিডি পাবেন। টোটাল প্রজেক্ট কস্ট যত টাকাই হোক না কেন গভর্নমেন্ট কিন্তু পিছপা হবে না। আজকে আমাদের সরকারের কাছে যারাই প্রকল্প সাবমিট করুক না কেন, প্রকল্প যদি ঠিক থাকে তাহলে উনি সরকারি সহযোগিতা পাবেনই, এতে নিঃসন্দেহ কোনো ইয়ে নেই।
1: তাহলে আমরা আজকে যে রয়েছি মিঠা জলে মাছ চাষের যে কর্মসংস্থান এবং খাদ্য নিরাপত্তা, শ্রোতাবন্ধুরা কিন্তু শুনলেন ডাক্তার বিজয় কুমার ঘড়াই বললেন যে এত সুন্দরভাবে একটা প্রজেক্ট তৈরি করা যেতে পারে সেটা কিন্তু উনি বিস্তারিতভাবে বললেন। ডাক্তার ঘড়াই, এরপরেই যে প্রশ্নটা আপনার কাছে করব যে হচ্ছে এই যে মাছ চাষ হলো সেটা তো আমাকে মানে বাজারজাত করতে হবে, এবার মাছ তো আমি রেখে দিতে পারবো না।
0: আমি এখানেই এমপ্লয়মেন্ট জেনারেশন কথাটা আমি বলতে চাই।
1: আচ্ছা আচ্ছা,
0: যে মাছ চাষ করতে গেলে পরে বা মাছ চাষ করলে আমার এমপ্লয়মেন্ট জেনারেট প্রচুরভাবে হয়। যেমন আমি প্রথমে আমি ছোট ছোট করে বলে যাচ্ছি, ফিশারি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মাছ চাষ করতে গেলে যে কারিগরি বিদ্যার প্রয়োজন থাকে তাতে একটা এমপ্লয়মেন্ট আছে। মাছ চাষ করতে গেলে আমাদের তিনটে ধাপে মাছ চাষ হয়, যেটা আমি প্রথমে একটু আগে বলছিলাম, নার্সারি পুকুরের কথা বললাম, তার একটা ধাপ রয়েছে, সেখানে প্রচুর এমপ্লয়মেন্ট রয়েছে, ওখানে প্রতি ঘন্টায় ঘন্টায় তদারকি করতে হয়। এরপরে আপনার নার্সারি পুকুর রয়েছে যেখানে মোটামুটি ধরুন 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 1 কর যেটা বলা হয়, এখান পর্যন্ত তো মাছের পোনাটা তৈরি করা যাবে। এই রিয়ারিং পুকুরে প্রচুর কর্মসংস্থান রয়েছে, এখানে এক একটা পুকুরে প্রতিদিন 2-3 বেলা পর্যন্ত খাবার দেওয়া, পরিচর্যা করার বিষয় রয়েছে। তারপরে যে বড় পুকুর যেটা বললাম যে 10 সেন্টিমিটার বা ফিঙ্গারলিংকে তৈরি করে বড় পুকুরে ছাড়তে হবে, সারা বছর জুড়ে সেটা চাষ করা যাবে, সেখানেও অনেক কাজের স্কোপ রয়েছে, অর্থাৎ খাবার দেওয়া, পুকুরের পরিচর্যা করা, এগুলো এমপ্লয়মেন্ট রয়েছে। এরপরে ধরুন এই যে মাছের ডিম উৎপাদন করতে গেলে হ্যাচারির প্রয়োজন পড়ে। আজকে আমাদের খুব ইয়ে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আমাদের 476টা বা 78টা মতন হ্যাচারি, রেজিস্টার্ড হ্যাচারি রয়েছে যেখান থেকে মাছের পোনা তৈরি করা হয়। এটা দিনের দিন বাড়ছে, এটা বিগত কয়েক বছরের মধ্যে আরও হতে বেড়েছে, কারণ আমি যেটা বললাম সেটা সম্ভবত 2016-17 এরকম সময়ের কথা বললাম।
1: তাহলে নিশ্চয়ই বাড়বে,
0: এটা অনেক অনেক বেড়েছে, এবং সরকারিভাবে হ্যাচারি দেওয়া হয়তো অনেক হ্যাচারি বেড়ে গেছে। আবার এই যে হ্যাচারি অপারেশন, প্রতিটা হ্যাচারি অপারেশনে মোটামুটি গড়ে 10টা লোকের প্রয়োজন পড়ে। আচ্ছা, এরপরে রয়েছেন ধরুন মাছের মনিটরিং করা, পুকুরে মাছটা ছাড়লেই তো হবে না, তার শরীর স্বাস্থ্য কেমন আছে না আছে, খাবার ঠিকমতো পাচ্ছে কি পাচ্ছে না, নিয়মিত ওখানে জাল দিয়ে দেখতে হয় মাছটা ঠিক আছে কি আছে কি।

0: নেই, এগুলো ফিশ হেলথ মনিটরিংও রয়েছে। এখন একটা নতুন মাছের চাষ এসেছে বায়োফ্লক, এই বায়োফ্লকে ছোট ছোট আপনার 10 ফুট 12 ফুট ডায়ামিটারের বড় বড় পুল করে পরে তার মধ্যে নিয়মিত জলের যোগান দিয়ে সিস্টেমের একটু এটা আধুনিক পদ্ধতি বায়োফ্লক, এখানে আরও বেশি পরিমাণে মাছ একসাথে দিয়ে খাবার দিয়ে ব্যাকটেরিয়াল গ্রোথ করিয়ে পরে এটা বায়োফ্লককে মাছের কয়েক গুণ বৃদ্ধি করা যায়। আচ্ছা, এরপরে রয়েছে আপনার রিসার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ জল যখন বেশি থাকে না, খুব লিমিটেড জল, সেই একটা জলকেই একই জলকে বারবার ঘুরিয়ে রিসার্কুলেটরি করে পরে মাছ চাষ করা যায়। এখানে মাছের ঘনত্বটা অনেক বেশি দেওয়া যেতে পারে এবং এটা প্রচুর বিজ্ঞানভিত্তিক, এখানে প্রোডাকশন অনেক বেশি পাওয়া যায়, এখানে একটা কর্মসংস্থান রয়েছে। এরপর পেন কালচার রয়েছে, অর্থাৎ যেগুলো আমি একটু আগে বললাম মুক্ত জলাশয়ের কথা বলছিলাম, মুক্ত জলাশয়ে এক ধরনের ওই আমাদের গ্রাম বাংলাতে পাওয়া যায়, তারা বাঁশের ব্যাম্বো ম্যাট তৈরি করে আর কি, সেগুলো বিভিন্ন সাইজের লম্বা চড়াতে তৈরি করে সেগুলো ঘিরে পরে পেন কালচার করে সেখানে মাছ ছেড়ে মাছের চাষবাস করতে পারে। পেন কালচার করে একটা কর্মসংস্থান আছে। আবার বড় বড় খাঁচা তৈরি করে কেজ কালচারে একটা কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সবথেকে বড় সম্ভাবনা হচ্ছে নেট উইভিং, অর্থাৎ মাছ চাষ করতে গেলে মাছ ধরার প্রয়োজন পড়বে, মাছের ধরতে গেলে জালের প্রয়োজন পড়বে, এই যে জাল, জালের উইভিংয়ের আমাদের খুব প্রয়োজন এবং উইভিংয়ে একটা অনেক কর্মসংস্থান রয়েছে। যদিও এখন মেশিনের দিয়ে হয়, কিন্তু মেশিন দিয়ে হলেও হাতে যেটা করা যায় সেটা অনেক ভালো নেট করা যায়, অনেক এতে গিটটা অনেক ভালো হয়, মেশিনের থেকেও হাতে বোনা জালটা বেশি টিকসো হয়, বেশি ভালো হয়। এরপর বোট রয়েছে, মাছ ধরার জন্য মনিটরিং করার জন্য বোটের প্রয়োজন পড়েছে, যে নৌকা, দেশি নৌকা, কান্ট্রি বোট যেগুলো বলা হচ্ছে, বোট, ট্রলার রয়েছে যেগুলো মেরিনে যাবে মাছ ধরে নিয়ে আসবে, এখানেও কর্মসংস্থান রয়েছে। মাছ ধরার জন্য মেন পাওয়ার লাগবে, কোনো মেশিন দিয়ে মাছ ধরা যাবে না, এখানে বিশাল একটা কর্মসংস্থান রয়েছে। আচ্ছা, এরপর মাছের খাদ্য, ফিড, মাছের যে ফিড তার বড় বড় মিল রয়েছে, সেই মিলে বিভিন্ন ধরনের খাদ্যের উপাদান যোগান দেওয়া, উপাদানকে ওখান থেকে মাছের খাদ্য বের করে নিয়ে আসা, মাছের খাদ্যকে সরবরাহ করা, মাছের পুকুর পর্যন্ত খাবারকে পৌঁছানো, এতে একটা কর্মসংস্থান রয়েছে। মার্কেটিং, মাছটা তো উৎপাদন হয়েই গেল, এরপর মাছটাকে তো বাজারে নিয়ে যেতে হবে, বাজারে নিয়ে যেতে গেলে মাছটাকে একটা আইস, বরফ লাগবে, বরফ কলের একটা প্রয়োজন আছে, এখানে কর্মসংস্থান আছে। বরফে আবার এখনকার দিনে ফ্রিজের মধ্যে মাছ রাখা হয়, বড় বড় ফ্রিজার সরকার থেকে বড় বড় ফ্রিজার দেওয়া হয় যেখানে বেশি পরিমাণে মাছ রাখা যাবে ফ্রিজিং কন্ডিশনে, ফ্রিজার আছে, ফ্রিজারের একটা কর্মসংস্থান রয়েছে। বড় বড় পিভিসি বক্স রয়েছে, পিভিসি বক্সে বরফ দিয়ে মাছ দীর্ঘদিন রাখা যায়, সেগুলো রয়েছে, এখানে কর্মসংস্থান রয়েছে। আচ্ছা, মাছ প্যাকেজিং করতে গেলে আবার কর্মসংস্থান রয়েছে, মাছকে আবার প্রসেসিং করতে গেলে আবার, এগুলো ওখানে ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে, এগুলো ফিশ প্যাকেজিং ইন্ডাস্ট্রি, ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগুলো আর ছোটো ছোটো নেই, এগুলো অনেক বড় বড় কর্মসংস্থান, শিল্পের পর্যায়ে চলে গেছে। আমি ইভেন আপনারা কল্পনা করতে পারেন মাছের আঁশ যেটা ফেলে দেওয়া হয়, এই আঁশ থেকে মহামূল্যবান নেল পালিশ, যেটা মহিলারা ব্যবহার করে থাকে, নেল পালিশ করা হয়, খুব দামি লিপস্টিক তৈরি করা হয় এই যে মাছের আঁশ থেকে, মাছের আঁশ থেকে আবার এখন রকমারি অর্নামেন্ট গয়না তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ঘরের ডেকোরেশনের জন্য ম্যাটেরিয়াল তৈরি করে, খুব কস্টলি ম্যাটেরিয়াল তৈরি করা হয়, বড়ো বড়ো মাছের স্কেল থেকে করা হয়। হ্যাঁ, সুতরাং কর্মসংস্থান প্রচুর রয়েছে যেমন গ্রামাঞ্চলও রয়েছে, সেমি আরবান এরিয়াতেও রয়েছে, প্রচুর কর্মসংস্থান রয়েছে, এতে আমি কোনো সন্দেহ নেই। অন্যান্য সব ধরনের শিল্পের থেকেও বলবো, অন্যান্য এগ্রিকালচার বেস যা সব যেগুলো রয়েছে তার থেকেও নয়, এই জলের যে মাছ চাষ এতে কর্মসংস্থান অনেক বেশি।
1: বেশ, বললেন ডক্টর ঘরাই, এবারে যে মাছ চাষ হলো, এই যে উৎপাদিত ফসল সেগুলো বাজারজাতকরণের যে ব্যবস্থা সেগুলো কিভাবে করা হয়?
0: হ্যাঁ, এই যে কোল্ড চেন, এটাকে আমরা আমাদের পরিভাষাতে কোল্ড চেন বলছি, অর্থাৎ মাছটা এক জায়গার থেকে তুললো, তোলার পরে সেখান থেকে তার সেগ্রিগেশন হবে, বিভিন্ন সাইজে সেগুলো সেগ্রিগেশন হবে, তারপরে তার একটা বিভিন্ন আয়তনের ক্যারেট আছে, ক্যারেটের মধ্যে মাছ দেওয়া হবে, তার মধ্যে বরফ দেওয়া হবে, একটু আমি বরফের কথা বলছিলাম, আইস, বরফ কলের কথা বললাম, আইস দেওয়া হবে, তারপরে তার ট্রান্সপোর্টেশন, এখন ট্রান্সপোর্টেশন, আগে বহু আগে তো নৌকাতে ট্রান্সপোর্টেশন হতো, তারপরে তো গাড়িতে ট্রান্সপোর্টেশন শুরু হলো, এখন আবার বড় বড় কন্টেনারে ট্রান্সপোর্টেশন হয়, ঠিক আছে, বড় বড় কন্টেনার, অর্থাৎ ট্রাকটা চারদিক থেকে কভার করা আছে, তার মধ্যে বরফ দিয়ে মাছের ক্যারেট ঢোকানো থাকে, সেখানে আবার ওই আমাদের ধানের যে তুষ হয়, তুষ দিয়ে পরে থার্মোকোল দেওয়া হয় যাতে বরফটা গলে না যায়, দিয়ে দূর দূরান্তে মাছ ট্রান্সপোর্টেশন করা হয়। ইনসুলেটেড ভ্যান চলে এসছে যেখানে খুব কম খরচে লং ডিস্টেন্সে পরিবহন করা যাবে, ইনসুলেটেড ভ্যান দিয়ে মাছের পরিবহন করা যাবে, বাজারে নিয়ে যাওয়ার পরে

0: ইচ্ছে করছে যে মাছের এত বিপুল কর্মসংস্থানের মধ্যেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে, অনেকটাই। তো আপনারা বা আপনাদের দপ্তর কিভাবে মাছ চাষিদের সঙ্গে যোগাযোগ করে এটার বিশালতা আর আরেকটু বাড়াতে পারে?
1: আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়, সেগুলো হয়তো খুবই সীমিত হয় ঠিকই, যেহেতু মাছ চাষের যে জায়গাগুলো সেগুলো বেশিরভাগটাই হচ্ছে গ্রামেগঞ্জের দিকে, সবগুলো যে পাকা সড়কের সাথে যুক্ত তা কিন্তু নয়। এই গ্রাম বাংলাতে গ্রামের লোকজন এতে কাজ করে, কর্মসংস্থান রয়েছে, তারা কাজ করে, কিন্তু সরকারিভাবে সেই তথ্যগুলো আমাদের হাতে খুব একটা উঠে আসে না। কিন্তু আপনি যদি মাঠে ঘাটে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে সেখানে তারা কত এখান থেকে কর্মসংস্থান পাচ্ছে, যেটা হয়তো আমরা খাতা কলমে পাচ্ছি না, কিন্তু অরিজিনালি অনেক কর্মসংস্থান রয়েছে এবং তারা কাজযোগ করছে। বিভিন্ন সময়ে যখন তারা হয়তো বাইরে কোথাও কাজের সম্ভব পাচ্ছে না, স্কোপ পাচ্ছে না বা কাজ করার সময় পাচ্ছে না, তখন তারা নিজেদের যে পুকুরগুলো রয়েছে, যে ছোট ছোট মাছ চাষের জায়গা, সেখানে তারা নিজেদের কর্মদিবসটা কাজে লাগাতে পাচ্ছে, দিয়ে তারা সেখান থেকে একটা কর্মসংস্থান পাচ্ছে। পরবর্তীকালে সেটাই যখন হারভেস্ট করে বাজারে নিয়ে যাচ্ছে, সেখান থেকে একটা অনেক বড় অর্থ তারা উপার্জন করতে পারছে।
0: আচ্ছা, এটাই কি যথেষ্ট নাকি আরও সচেতনতার শিবিরের প্রয়োজন আছে? বা
1: না, সচেতনতা তো শিবিরের প্রয়োজন অবশ্যই আছে, সচেতনতা তো শেষ নেই। যত সবাইকে সচেতন করতে পারলে আরও ভালো হবে, আমরা চেষ্টা করে যাচ্ছি, সরকারিভাবে চেষ্টা করে যাচ্ছি, এমনি আমাদের যারাকে আমরা আমাদের নেটওয়ার্কে যারা রয়েছে তাদের মাধ্যমে, এখন আধুনিক মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা যোগাযোগ রাখছি, প্রচার রাখছি, যাতে আরও বেশি এটা আমরা ডিপে ঢুকতে পারি, আরও বেশি মানুষের মধ্যে পৌঁছাতে পারি।
0: ডাক্তার ঘোড়াই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি, মাছ চাষিদের প্রতি আপনার যে এই যে আজকের বার্তা কি হতে পারে?
1: আমি বলবো মাছ চাষের কোনো অভাব নেই, প্রত্যেককেই অনুরোধ করব আপনারা আমাদের সাথে আসুন। মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড বিভিন্ন এগ্রিকালচারের জন্য রয়েছে, আমাদের মাছ চাষের জন্য রয়েছে, আপনারা আসুন, মৎস্য দপ্তরে মৎস্যজীবী রেজিস্ট্রেশন করান, মৎস্যজীবী ক্রেডিট কার্ড সংগ্রহ করুন এবং নিজের পায়ে সুস্থভাবে দাঁড়ান, মাছের কাজ করুন, নিজেও সুস্থভাবে বাঁচুন এবং বাজারে দুটো প্রোটিন তুলে দিন, তাতে সকলেই সমৃদ্ধ হবেন এবং এই প্রোটিনের ঘাটতি থেকে আমরা মুক্ত হব।
0: অবশ্যই আমরা এই আশা রাখতেই পারি। ডাক্তার ঘোড়াই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে আলোচনার বিষয় ছিল মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান, আপনি বিস্তারিতভাবে শ্রোতা বন্ধুদের জানালেন। আর আজকের আসর আমরা এখানেই শেষ করতে চলেছি, আপনাকে আরেকবার ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর বিজয় কুমার গড়াই, ইনি জেলা মিন আধিকারিক আলিপুরদুয়ার থেকে এসেছেন। ডক্টর গড়াইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আর এর সঙ্গেই আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছে ভাতে থাকবেন। নমস্কার।
2: শুনলেন মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য, পুষ্টি ও নিরাপত্তা এবং কর্মসংস্থানের বিষয়ে জেলা মৎস্য দপ্তরের অধিকর্তা বিজয় কুমার ঘোড়াইয়ের সাক্ষাৎকার নিলেন মীরা শর্মা, আকাশবাণী শিলিগুড়ি। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর, আগামী 3রা জুন পর্যন্ত কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী 2 দিনে। জল হওয়ার বিশেষ

পরিবর্তন নেই। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন। এই সঙ্গেই শেষ হলো আজকের গ্রামীণ গঞ্জে অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। আজ ক্রীড়াঙ্গনে আমরা পেয়েছি আন্তর্জাতিক অ্যাথলেট হাই জাম্পার সাগর রায়কে। সাগর, আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমরা আরও পেয়েছি সাগরের কোচ তথা জলপাইগুড়ি সাইয়ের সেন্টার ইনচার্জ ওয়াসিম আহমেদকেও। নমস্কার ওয়াসিমবাবু।
2: নমস্কার।
0: ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। সাগর, শেষ কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আপনি অংশ নিয়েছেন?
1: শেষ আমি 40 জুনিয়র ন্যাশনালে।
0: সেখানে কি কোনো পদক পেয়েছেন?
1: হ্যাঁ, আমি সেকেন্ড হয়েছি 2.09 মিটার করে। তো আমি যেই হাইট ক্লিয়ার করেছি সেই হাইটে এই বছর সিনিয়র সাউথ এশিয়ান গেমসে মেডেলিস্ট ছিল ইন্ডিয়ার।
0: আপনি আর কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছেন?
1: আমি তো আন্ডার 18 ইউথ ন্যাশনালে, আন্ডার 20 জুনিয়র ন্যাশনাল দুইবার খেলেছি। তার মধ্যে আমার তিনটাতেই পদক আছে আর কি। আন্ডার 18 ইউথ ন্যাশনাল গোল্ড আছে, 2.06 মিটার লাফিয়ে গোল্ড পেয়েছি। আর 20 আরেকটা পেয়েছি যেটা 2.04, ওটাও গোল্ড ছিল। তারপর 2025 আরেকটা হয়েছে, ওটাতে সিলভার আছে 2.09 মিটার লাফিয়ে।
0: এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
1: ওড়িশা ভুবনেশ্বরে।
0: কারা কারা অংশ নিয়েছিল?
1: এইখানে তো আমাদের ইন্ডিয়াতে যত স্টেট আছে সব স্টেট একসাথে মিলেই আমাদের গেমটা হয়েছিল।
0: সেখানে তুমি সেকেন্ড হয়েছ, সিলভার পেয়েছ, সেই অনুভূতিটা কেমন হয়েছিল যে পুরো দেশের মধ্যে আমি হাই জাম্পে দ্বিতীয় হয়েছি?
1: আমার তো খুব ভালোই লাগতেছে, এর জন্য তো আমার কোচের হাত আছে, বাড়ির হাত আছে, মানে সবাই মিলে আমাকে সাপোর্ট করেছে জন্য আমি এই জায়গায় যেতে পেরেছি, আমার খুব ভালোই লাগতেছে।
0: তোমার ছোটবেলাটা কিভাবে কেটেছে?
1: ছোটবেলায় আমার দাদাও স্পোর্টসম্যান ছিল, ও হাই জাম্পার ছিল, ওর দেখে দেখে আমি শিখেছি। তো আমি যখন ক্লাস 2 ছিলাম তখন আমি প্রাইমারি স্কুলে, আমার যে টিচার ছিল তিনি ছিলেন তাপস রয়, ওর কাছেই তখন করতে করতে তখন উনি দেন আমাকে দেওয়ানগঞ্জ হাই স্কুলে প্রসেনজিৎ স্যারের কাছে। তো প্রসেনজিৎ স্যার আমাকে আস্তে আস্তে গাইড করে কইরে আমাকে 2018 সাইয়ে চান্স, মানে ট্রায়াল দেওয়ার চান্স পাওয়া যায় আর কি। তখন ট্রায়াল দিয়ে আমি সাইয়ে চান্স পাই, 2019 আমি জয়েন করি।
0: এই হাই জাম্পের প্রতি ভালোবাসাটা কখন জন্মালো, যে তোমার মনে হলো যে তুমি হাই জাম্পার হবে বা এরকম উঁচুতে লাফ দেবে?
1: এটা হচ্ছে আমার দাদার থেকেই শেখা, আমার দাদা করতো, তো আমি ভাবতাম যে ও অনেক জায়গায় ঘুরতে যায়, তো আমিও হয়তো খেললে যে এই জায়গায় যেতে পারবো। ও দেখি ওর ডিস্ট্রিক্টের ড্রেস পরে, তো ওই ড্রেসটা দেখে আমারও মনে আর কি অনুভূতি চলে আসে যে আমিও এই ড্রেসটা পরবো।
0: দাদা কি হাই জাম্প?
1: হ্যাঁ, দাদা হাই জাম্প করতো।
0: দাদা কি কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল?
1: হ্যাঁ, ও স্টেট থেকেই খেলেছে, তারপর এখন তো খেলাধুলা ছেড়ে দিয়েছে আর কি। তখন যখন ও খেলতো প্রাইমারি স্কুল থেকেই তখনই ও ভালো জাম্প করতো।
0: তোমার যে এই হাই জাম্পের এখন সাইয়ের হাত ধরে এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়ার ভবিষ্যতের স্বপ্নটা কি?
1: আমার স্বপ্ন তো আছে অলিম্পিক খেলার। আমি একবার ইন্ডিয়ার হয়ে খেলেছি, তো কোনো পদক পাইনি, আমার ইঞ্জুরি ছিল, আর এত বড় অংশগ্রহণের মানে ফার্স্ট টাইম ছিল আমার, তার জন্য একটু মনের মধ্যে ভয়ও ছিল। তো এখন তো আরও ইচ্ছে আছে অলিম্পিক খেলার।
0: কোথায় খেলেছিলে তুমি ইন্ডিয়ার হয়ে?
1: আমি চেন্নাইতেই হয়েছিল,
0: সাউথ এশিয়ান
1: অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।
0: সেখানে কত নম্বরে শেষ করেছিলে? বা তোমার পারফরমেন্স বললে ভালো হয়নি, কিন্তু তবু কত নম্বরে

0: তুমি শেষ করেছিলে?
1: আমি ফোর্থ নাম্বার হয়েছি, আর আমার জাম ছিল 1.95।
0: তাহলে তো বেশ ভালোই তোমার পারফরমেন্স, বলা যেতে পারে যে অল্পের জন্য হয়তো তোমার পদকটা ফসকেছে, কিন্তু তুমি ইঞ্জিওর্ড ছিলে সেটা বলেছো, তার মানে তোমার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। ওয়াসিমবাবু আপনার কাছে যাব, যে সাগরের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে এবং ও সেটা করেও দেখাচ্ছে ধীরে ধীরে। এই সাগর কবে থেকে আপনাদের তত্ত্বাবধানে রয়েছে?
2: সাগর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ট্রেনিং সেন্টার জলপাইগুড়িতে 2019 অ্যাডমিশন পেয়েছিল। তো সে সময় ওর হাইট খুবই কম ছিল, মনে হচ্ছে আমাকে 1.67 মতন ছিল, আর ওর যে কাছি যে আছে সিজার স্টাইল যে আছে হাই জাম্পে, ও সিজারের মধ্যে ও 1.65 ক্লিয়ার করে দিয়েছিল সে সময়, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু হিজ হাইট। আর আপনার যে এই যে জলপাইগুড়ি আর নর্থ বেঙ্গল যে বেল্ট আছে, এটা খুবই অ্যাথলেটিকের জন্য ফার্টাইল আছে। সাগর থেকে 2-3 বছর আগে এখানে এই যে হাই জাম্পার যে ছিল 2.25 জাম্প করেছিল, তারপরে আর স্বপ্না রায় আছে, অনেক ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে এখানে। তো সাগর এই বেল্টে খুবই মাত্রা ট্যালেন্টেড, তাই জন্য হঠাৎ এই যে কোভিড পিরিয়ড অলমোস্ট 1 ইয়ার, তারপরে সাগর হাইট হঠাৎ হাইপ করেছে, আর নাও হি ইজ 1.83। আর এই যে পারফরমেন্স আছে 2.09, এটা এই বছরে সাইফ গেমে মেন সেকশনে এটা থার্ড প্লেস। মুঝে এসা লাগতা কি ইয়ে ইস সাল 2.20 কা টার্গেট হাম লোগ রাখে হ্যায় ইসকে লিয়ে, তো ও ইস বার করেগা।
0: অবশ্যই। কিভাবে একজন আন্তর্জাতিক অ্যাথলিটকে আপনারা ট্রেন করেন?
2: আমাদের যে প্রোগ্রাম আছে এটা সপ্তাহে 10 সেশন আছে আমাদের। 10 সেশনের মধ্যে আমরা 2 দিন স্কিল ট্রেনিং আছে, 2 দিন ট্রেনিং আছে, আর শেষ সেশন যে আছে ওইটা কন্ডিশনিং থাকে। তারপরে আমাদের যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যে আছে, সায়েন্টিফিক ফিডব্যাক আছে, আমাদের রিজনাল সেন্টার হচ্ছে কলকাতা, ওখান থেকে যে সায়েন্টিফিক ফিডব্যাক যে আছে আমি খুবই সাপোর্ট পেয়েছি। আর আগে এই বছর একটা খুব ভালো একটা সুযোগ আছে, নর্থ বেঙ্গলে সিনথেটিক ট্র্যাক স্যাংশন হয়েছে 13 কোটি টাকা খরচা করে ওই যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ডিউ টু এই যে নর্থ বেঙ্গল যে আছে, এখানে যে সম্ভাবনা আছে তার মধ্যে কলকাতা থেকে বাইরে এটা ফার্স্ট সিনথেটিক ট্র্যাক ও আমাদেরকে দেওয়া হচ্ছে। সয়েল টেস্টিং হয়ে গেছে, আশা করি 2-1 মাসের মধ্যে এটা কাজও আরম্ভ হয়ে যাবে।
0: এই যে আপনি বললেন হাই জাম্পের একটা ধরন কাঁচি, তো এরকম কতগুলো ধরন রয়েছে হাই জাম্পে?
2: না, কাঁচি আছে, তারপরে যে ফসবেরি ফ্লপ চলছে, কিন্তু ফসবেরি ফ্লপে যে টেকনিক আছে টেক অফ, তো ওইটা সিজারের মতনও আছে, তো তাই জন্য সিজার থেকে কনভার্ট করার জন্য এটা খুবই ইন্টারন্যাশনাল লেভেলে ফসবেরি ফ্লপ টেকনিক চলছে। সাগরও ফসবেরি ফ্লপ টেকনিক করছে।
0: এটার যদি একটু বিস্তারিত জানান আমাদের শ্রোতা বন্ধুদের, যে এই টেকনিকটা কি ধরনের বা জাম্পটা কিভাবে করতে হয়?
2: এটাকে আপনি বুঝেন কি এটা ব্যাক লেআউট টেকনিকও বলা যায়। 1968 ডিক ফসবেরি ওনার নামে এটা টেকনিক আছে, ফার্স্ট আমেরিকান ছিলেন, উনি জাম্প করেছিলেন। তারপরে স্টাইল যে আছে হাইটে গেইন করার জন্য এটা খুব ভালো।
0: এখনো পর্যন্ত সাগর তোমার বেস্ট পারফরমেন্স কি রয়েছে?
1: 2.09।
0: এবার অসীমবাবু বললেন যে 2.20 হচ্ছে তোমার টার্গেট, সেটা কি মনে হচ্ছে যে তুমি করবে?
1: আশা করি তার থেকে বেশিও করতে পারি। আমি যদি আবার সিনথেটিক ট্র্যাক পাই, আমি ঘাসের মাঠেই প্র্যাকটিস করি এখনো অবধি, ঘাসের মাঠে প্র্যাকটিস করে আমার এরকম পারফরমেন্স হচ্ছে, তো সিনথেটিক থাকলে সিনথেটিকে প্র্যাকটিস করলে আরও হাই হতে পারে আর কি।
0: কতক্ষণ অনুশীলন করো তুমি?
1: প্র্যাকটিস আমি আমার সেশন চলে 60 মিনিটস, সকাল বিকেল 2 টাইম চলে।
0: সকালে 60 মিনিটস, বিকেলে 60 মিনিটস, কীভাবে অনুশীলন করো? এই হাই জাম্পের জন্য কি কোনো বিশেষভাবে অনুশীলনের দরকার রয়েছে? যেমন এক একটা খেলার তো এক একটা বৈশিষ্ট্য রয়েছে, তার জন্য বিশেষভাবে অনুশীলনের দরকার আছে, হাই জাম্পের জন্য কি কি বিশেষ অনুশীলন করতে হয় তোমাকে?
1: আমরা যারা অ্যাথলেটিক্স তাদের জন্য সবার জন্য আমাদের ওয়েট ট্রেনিংটা জরুরি আর কি। ওয়েট ট্রেনিংয়ের সাথে আরও অনেক কিছু হার্ডেলস বাগেরা আরও অনেক কিছু আছে, ওগুলো করা অনেক মানে উচিত আর কি। তো আমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবার ওয়েট ট্রেনিং চলে, আর সপ্তাহে 2 দিন আমাদের জাম্পের টেকনিক চলে আর কি, জাম্প সেশন।
0: এই জাম্পের উচ্চতা বাড়ানোর জন্য সবার বেশি যেটা দরকার হয় যে পায়ের মাসেলগুলো তৈরি করা, এই জন্য কি তোমাদের বিশেষ কোনো ট্রেনিং ওয়েট ট্রেনিং বাদ দিয়ে আর কোনো ট্রেনিং নিতে হয়?
1: হ্যাঁ, যেমন হার্ডেলস আছে, বক্স জাম্প আছে, আমাদের হাই জাম্পারের মাসলস বেশি লাগে না, পাওয়ার লাগে মাসলসে।
0: এখানে যে অভ্যাসগুলো করানো হয়, তুমি তো অন্যান্যদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছো, তো তারা যতক্ষণ প্র্যাকটিস করে তার থেকে নিশ্চয়ই তুমি অনেক বেশি প্র্যাকটিস করো?
1: প্র্যাকটিস কম বেশি করি, তো আমাদের বেশি প্র্যাকটিস করলেও হয় না, কম করলেও হয় না, মাঝখানে মানে 60 মিনিট বা 1.5 ঘন্টা এরকম করতে লাগে।
0: কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যখন খেলতে গিয়েছিলে কোনো আলাদা বিশেষ প্র্যাকটিস করেছিলে?
1: আমি যেগুলো প্র্যাকটিস করি সেম প্র্যাকটিসই করে তারপরেই খেলতে যাই।
0: যখন চেন্নাইতে গেলে আন্তর্জাতিক খেলতে, সেখানে গিয়ে তোমার কি মনে হয়েছিল যে তুমি কোন কোন জায়গায় যারা টপ করছে, গোল্ড বা সিলভার পাচ্ছে, তাদের থেকে কোন কোন জায়গায় পিছিয়ে রয়েছে?
1: আমার যখন খেলাটা হয়েছে তখন তো নিয়েছে গোল্ড শ্রীলঙ্কা, আর ইন্ডিয়া আমাদের থার্ডই আছে। শ্রীলঙ্কা ফার্স্ট, সেকেন্ড হয়েছে, ইন্ডিয়া আমাদের থার্ড আর ফোর্থ।
0: আর সেখানে অসীমবাবু, এই যে আপনারা যে প্র্যাকটিসটা করান, মানে অন্যান্য যারা রয়েছে তারা তো অনেকটা অনেকটা করে লাভ, যেহেতু এই হাই জাম্প অলিম্পিকেও আছে, আরও অন্যান্য যেগুলো আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলো হয় সেখানেও হাই জাম্প কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট ইভেন্ট। তো এখানে আপনারা কিভাবে প্রস্তুতিটা করান যে একজন খেলোয়াড় একজন ন্যাশনাল বা ইন্টারন্যাশনালে কম্পিট করার মতো জায়গায় যাবে?
2: দেখিয়ে হাই জাম্প কা জো মেন জো রিকোয়ারমেন্ট হে পিওর এক্সপ্লোসিভ স্ট্রেংথ পে বেস হে। তো হামলোগ সাল কো পুরে তিন সেশন মে মেনলি ডিভাইড করতে হ্যাঁ। সাল কি শুরুয়াত হামলোগ জেনারেল প্রিপারেশন সে করতে হ্যাঁ, ফির স্পেশাল আর উসকে বাদ স্পেসিফিক। তো জ্যাদাতর হামলোগ প্লাইমেটিক্স এক্সারসাইজেস পে জোর দেতে হ্যাঁ হামলোগ, কে বক্স ট্রেনিং জেসে সাগর নে বাতা কে হডল জাম্পস বগেরা করতে হামলোগ। তো বেসিক্যালি প্লাইমেটিক এক্সারসাইজেস বেস অফ জাম্পিং ইভেন্টস। তাহলে আমরা ফোকাস করি এটাকে কে প্লাইমেটিক এক্সারসাইজেস বেশি আমরা ইউজ করি হাই জাম্পের জন্য।
0: একজন হাই জাম্পারের একটা আদর্শ হাইট কত হওয়া দরকার বলে মনে করেন?
2: না, এইটা তো সাগর যে হাইট আছে 1.83, তো যে আদার্স হাইট যে হচ্ছে 1.90 রকম, এটা একটা আইডিয়াল কি 1.90। আর আমাদের যে এনসিওই হ্যাঁ ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স আছে, ওখানে এন্ট্রির জন্য 1.87 ধরেছে ইন্ডিয়ান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের হিসাব।
0: এই হাইট তো একটা বেশ বড় ভূমিকা রাখে, কত উচ্চতায় সে আরও লাফাতে পারবে।
2: এই যে দেখুন আপনি, এই যে হাই জাম্প আছে বা আর অল অ্যাথলেটিক ইভেন্টস, হাইট যে আছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ। হাইট যত বেশি থাকবে অত ডিস্টেন্স বেশি সুযোগ আছে কি ও জাদা জাম্প কর সকতা হ্যাঁ। তো ইসলিয়ে 1.90 জো হ্যাঁ ইয়ে এক আইডিয়াল হাইট মানা যা রা। সাগর 1.83 হ্যাঁ, জব আয়া থা তো 1.65 ইসকা 6-7 হাইট থা। তো গ্রোথ তো ভি হ্যাঁ রা, স্টিল অভি ভি ইয়ে 19 বর্ষ কা হ্যাঁ, অলমোস্ট পিক হাইট অভি ভি ইসকা অ্যাটেন নেই হুয়া হ্যাঁ, লগ রা 2-4 সেন্টিমিটার অর গেন হোগা আবি ইসকা হাইট।
0: আর সাগর, এখনো তো স্কুলে পড়ো তুমি, তো এই পড়াশুনোর সঙ্গে খেলাধুলো কি কখনো বিরোধ করেছে নাকি তোমার সেই দুটো তুমি অ্যাডজাস্ট করেই এগোচ্ছো?
1: আমি তো অ্যাডজাস্ট করেই করি সব। পড়াশোনা হয় একটু কম হয়, কেননা আমরা স্পোর্টসম্যান, আমাদের তো যেটা মেন ওটা তো দেখতে হবে একটু। আমি খেলাধুলার দিকে একটু বেশি ফোকাস করি আর কি।
0: তোমার স্কুল থেকে কীভাবে সাহায্য পাও তুমি?
1: আমার যে প্রজেক্টের নাম্বার, আমি প্রজেক্ট দিতে পারি না, তার নাম্বার আমাকে দিয়ে দেয়, আর স্কুল থেকে আমার হেল্পও ভালোই করে।
0: সেই স্কুলেই কি তুমি যেটা বললে যে প্রসেনজিৎ স্যার তোমাকে খুব হেল্প করেছে, সেই স্কুলেরই কি?
1: হ্যাঁ, আমি সেই স্কুলেরই।
0: আর অসীমবাবু, আপনার কাছে একটা বিষয় জানতে চাব, এই যে হাই জাম্পের জন্য শুজ, এটা একটা বড় ভূমিকা রাখে শুজ, তো কেমন জুতোর প্রয়োজন?
2: হাই জাম্পের জন্য স্পেসিফিক শুজ আছে, এটা তো আপনি দেখবেন কি হিলের মধ্যে 4টা নেল থাকে। আচ্ছে হাই জাম্পার্স কে লিয়ে আর বেটার গ্রিপ কে লিয়ে আপকো আচ্ছে শুজ কি জরুরত হতি হ্যাঁ। শুজ এক বহুত হি ভাইটাল চিজ হ্যায় ও, ক্যোঁকি আচ্ছে ইকুইপমেন্টস কে সাথ জব আপ জাম্প করেঙ্গে তো আপকা গ্রাউন্ড মে জো গ্রিপ হ্যায় ও কাফি বেহতর মিলেগা, জিসসে আপকো ভার্টিকাল কনভার্সন মে আপকো ইজি হতি হ্যায়, আসানি হতি হ্যায়। তো টোটাল 11 নেলস হোতে হ্যায় উসমে, 4 নেল আপকে পিছে হোঙ্গে আর বাকি আগে হোতে হ্যায়, আর ইসকা সোল কে ভি থিকনেস হ্যায়। তো এক বহুত হি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হ্যায় ও শুজ, আচ্ছে শুজ হোনে সে জাম্পার্স কো কাফি ফায়দা হোতা হ্যায়।
0: একজন আদর্শ হাই জাম্পার কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? একজন কোচ এবং সাইয়ের আপনি সেন্টার ইনচার্জ হিসেবে আপনার কি মনে হয় যে আদর্শ একজন হাই জাম্পার, আইডিয়াল হাই জাম্পার যিনি, তার কেমন হওয়া দরকার?
2: দেখিয়ে উসমে জো আপকা বডি পোশ্চার হ্যাঁ, তো সেন্টার অফ গ্র্যাভিটি উঁচা হোনা চাই, দ্যাট মিন্স কি লেগস লেন্থ আপার বডি কে হিসাব সে থোড়া লেগস লম্বা হোনা চাই, উস হিসাব সে আগর কোই বচ্চে আচ্ছে মিলতে হ্যাঁ, আচ্ছি ট্রেনিং মিলে তো আন্তর্জাতিক স্তর পে আর বেটার কর সকতে হ্যায়।
0: সাগর, তুমি কোন জুতো পরে অভ্যাস করো?
1: আমার যেটা ওয়ার্ম আপ শু থাকে সেটা তো নর্মাল শু যেমন থাকে সেরকমই থাকে। আমি যেটা পরে জাম্প করি সেটা থাকে স্পাইক। স্যার যেটা বললো যে হিলে থাকে 4টা নেল আর টোরতে থাকে 7টা নেল আর কি, তো ওটার নাম হচ্ছে

0: স্পাইক, আমি স্পাইক ইউজ করি জাম্পের সময়।
1: আর অভ্যাস যখন করো তখন নর্মাল শুজ?
0: হ্যাঁ, যখন ওয়ার্ম আপ করি তখন নর্মাল।
1: তোমার এই যে জুতো পাল্টানো, এটাতে মানে কোনো অসুবিধে হয় কি?
0: না, এটাতে কোনো তো অসুবিধে হয় না। যেই স্পাইক আমি ইউজ করি, যেটা পরে প্র্যাকটিস করি, সেটা পরেই আমি যখন কম্পিটিশনে নামি তখন ওই স্পাইকটি ইউজ করি।
1: অসীমবাবু, যে কোনো খেলোয়াড়ের খাদ্যাভ্যাস, সে কি খাচ্ছে, কি খাবার খাচ্ছে, এটা একটা বড় বিষয়। তো আপনারা এই ধরনের আন্তর্জাতিক বা জাতীয় যারা স্তরে খেলছেন সেই সমস্ত খেলোয়াড়দের বা এই সাগরের জন্যই কি কোনো নির্দিষ্ট ডায়েট চার্ট করে দেন?
2: দেখিয়ে আমারে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কে ট্রেনিং সেন্টার STC হ্যাঁ আমারে পাস কে স্পোর্টস ট্রেনিং সেন্টার, ইহাঁ কে লিয়ে ডায়েটিশিয়ান ক্যালকাটা সে আতে আমারে রিজনাল অফিসে, আর ইয়ে আকার কে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট ডায়েট চার্ট কো ও লোক প্ল্যান করতে হ্যাঁ। আর সারে বচ্চে জেসে মানিয়ে কি কোই থ্রোয়ার হ্যাঁ, কোই জাম্পারস হ্যাঁ, উনকে লিয়ে যে ডেলি ক্যালোরি রিকোয়ারমেন্ট হ্যাঁ উস হিসাব সে উনকে লিয়ে প্ল্যান্ট ফুড হতি হ্যাঁ, আর উস হিসাব সে আমরা উনকো ডায়েট প্রোভাইড করতে হ্যাঁ।
1: সাগর, তুমি সকাল থেকে রাত পর্যন্ত তোমার যে রুটিন সেটা আমাদের যদি শ্রোতা বন্ধুদের বলো।
0: আমি সকালবেলা উঠে ব্রাশ করি, ব্রাশ করার পর ছোলা বাদাম কিশমিশ এগুলো খাওয়ার পর সকাল 7টায় ট্রেনিং যাই, 7টা থেকে 9টা অবধি।
1: কোথায় ট্রেনিংয়ে যাও?
0: আমি তো আমাদের মাঠে সাই সেন্টার জলপাইগুড়ি STC জলপাইগুড়ি, আমাকে অসীম স্যার ট্রেনিং দেয় এখন, তো আমি সকালবেলায় ট্রেনিংয়ে যাই, গিয়ে 9টা পর্যন্ত ট্রেনিং করি, তারপর ব্রেকফাস্ট করি আর কি। ব্রেকফাস্ট করে এসে তখন একটু ঘুমাই, মোটামুটি 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমাই আর কি। তারপর উঠে একটু বসে জল টল খাই, তারপর লাঞ্চ করতে যাই 1টার সময়, লাঞ্চ করে এসে আবার একটু রেস্ট করে তারপর আবার 3টের দিকে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয় আর কি। 3টে থেকে 6টা পর্যন্ত প্র্যাকটিস আমাদের হয়, 60 মিনিট, 1.5 ঘন্টা এরকম হয়। তারপর আমাদের বেসিক যেগুলো থাকে কোর, তারপর হচ্ছে রিল্যাক্সেশন, যেমন এক্সারসাইজ বাগেরা থাকে সেগুলো করি আর কি।
1: তুমি কি তোমার গ্রাম থেকে প্রত্যেক দিন যাতায়াত করো না?
0: না, আমাকে সরকার তো এখানে সব ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে যেটা স্পোর্টস কমপ্লেক্সে আমি পাই।
1: তোমার গ্রাম ছেড়ে তুমি যখন এখানে এলে, তোমার মনের মধ্যে কিছু দুঃখ হয়নি যে বাড়ির সবাইকে ছেড়ে তুমি আসছো?
0: সে তো দুঃখ তো হয়েছে, কিন্তু ক্যারিয়ার তৈরি করার জন্য তো আসতেই হবে আমাদের। আর আমি অনেকদিন ধরে ভাবছি যে আমি আমাদের যে দেশ আছে সেটাকে আমি মিডল দিয়ে মানে দেখাবো আর কি।
1: তোমাদের ওখানকার যে বাচ্চারা, আমরা এর আগেও একটা ইন্টারভিউ নিচ্ছিলাম যে তোমাদের গ্রামটা ভলিবলের গ্রাম নামে পরিচিত হয়ে গেছে, তো সব ভলিবলে আসছে, তো তোমার মতো তোমাকে দেখে হাই জাম্পার হবে এরকমও কি তুমি দেখতে পাচ্ছ?
0: হ্যাঁ, এখনও তো দেখতে পাচ্ছি যে যে আমার যে ভাস্তা বা ভাই আছে সবাই বলে কাকু আমি তোমার মতো হবো আর কি, আমিও প্র্যাকটিস করবো হাই জাম্প। মাঝের মধ্যে বাড়ি গেলেই আমাকে বলে যে আমাকে মানে একটু ট্রেনিং করাবো আর কি।
1: এই যে তুমি একজন অ্যাথলিট হয়ে উঠছো, তোমার বাড়ির সাপোর্টটা কেমন রয়েছে? তোমার বাবা মা কিভাবে তোমাকে সাপোর্ট করেন?
0: আমার বাড়ির থেকে আমাকে 100% দিয়ে সাপোর্ট করে খেলাধুলায়।
1: কোনোদিন স্কুল থেকে খেলতে গিয়েছো বা খেলাধুলার জন্য তোমার বাড়ি যেতে দেরি হয়েছে বা পড়াশুনোর ক্ষতি হয়েছে, এই জন্য কি বাবা মা বকেছেন কখনো?
0: না, উল্টা আমাকে হেল্প করতে আবার রাতের মধ্যে বাবা নিয়ে যেত আমাকে।
1: তোমার জীবনের বিশেষ কোনো ঘটনা যেটা তুমি মনে রাখতে চাচ্ছ বা মনে রাখতে চাও সারা জীবন?
0: আমার তো ইচ্ছা আছে যে আমি ভারতের হয়ে মেডেল আনবো, অলিম্পিকে মেডেল আনার আর কি।
1: সেটা তো তোমার উইশ, কিন্তু এমন কোনো ঘটনা ঘটে গেছে এর মধ্যে যে তুমি মনে করছো যে এইটা আমার সারা জীবন মনে থাকবে? অসীমবাবু, আপনার কাছে যাই, এই যে সাগররা আপনাদের তত্ত্বাবধানে রয়েছে, এদের এই সকাল থেকে রাত পর্যন্ত আপনারা ট্রেনিং করেন, দেখাশোনা করেন একজন বাবার মতনই, তো এই যে আপনাদের যে সন্তানের মতো তারা থাকছে, বেড়ে উঠছে, আপনারা লালন পালন করছেন, এই বিষয়টা যদি আমাদের একটু শ্রোতা বন্ধুদের বলেন যে কিভাবে আপনারা করছেন সেটা।
2: আমাদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জলপাইগুড়িতে স্যাংশন স্ট্রেংথ হচ্ছে 112, এখানে আমাদের 98 ছেলে মেয়ে থাকছে। তো সাগর যো হ্যাঁ রেসিডেন্সিয়াল স্কিম মে ইয়ে এসে 98 বচ্চে হ্যাঁ যো হোস্টেল মে রহতে হ্যাঁ, হাম সবই ইনকে লিয়ে সুবহ ট্রেনিং সে লেকর কে দিন মে ইনকে রেস্ট প্র্যাকটিস কে আলাওয়া ইনকে লিয়ে পড়নে কি ভি ব্যবস্থা করতে হাম লোক, ইনকে লিয়ে স্টাডি রুমস বগেরা ভি হ্যাঁ, তো খানে পিনে সে লেকর কে হর চিজ কি ব্যবস্থা হাম লোক করতে হ্যাঁ। আর বচ্চে কো প্রপার ওয়ে মে সিফ খেলনে সে তো হোগা নি, আপকো পড়না ভি বহুত জরুরি হ্যাঁ, খেল কে সাথ সাথ আপকা অলরাউন্ড ডেভেলপমেন্ট চাইয়ে, তো জব তক স্টাডি আপ নেই করেনগে পড়েনগে নেই আপ अच्छे चीज़ अच्छे समझ नहीं पाएंगे सिचुएशंस को, तो हम सभी बच्चों को एडुकेट करते हैं हम लोग कि ये खेले साथ साथ पढ़ाई भी करें। सागर जब आया था हमारे पास तो ये क्लास 6 में पढ़ता था, तब से लेकर

0: के सागर की जो ग्रूमिंग हुई है, आप देखें कि ये अंडर 18 का नेशनल चैंपियन रहा 2.06 मीटर करने के बाद, अंडर 20 में इसको एक गोल्ड एक सिल्वर है इस बार, और आने वाले समय में हम उम्मीद करते हैं कि ये लड़का इस साल हम लोग को 2.20 का जंप करेगा जो टारगेट है, और अभी तक हम लोग जो भी टारगेट डिसाइड किए हैं वो सागर उसको फुलफिल करते गए हैं। तो आने वाले समय में हम जितने भी बच्चे हैं इनको सुबह से लेकर के हम लोग लेडी वार्डन को एम्प्लॉय किए हुए हम लोग, फिर बॉयज़ वार्डन है, हम मैं खुद सेंटर इंचार्ज हूँ, मैं कोच हूँ, तो हम सभी इनको दिन भर सुपरवाइज करते हैं फ्रॉम मॉर्निंग टू इवनिंग।
1: আপনাদের যখন ছাত্ররা কোনো আরো কোনো বড় জায়গায় চলে যায় আপনাদের ছেড়ে, আপনাদের কি মনে হয়, কেমন কষ্ট হয়?
0: না, কষ্ট নাই, আমাদেরকে তো খুশি হয়। আপনি দেখবেন যে লাস্ট টু ইয়ার্স আমাদের এখানে আমার সাইয়ের যে স্কিম আছে এসটিসি আমাদের, তো এখান থেকে যে একটা টার্গেট থাকে আমাদেরকে যে এনসিওই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স, তো হাউ মেনি অ্যাথলিটস আর গ্রাজুয়েটিং টু এনসিওই, তো সব থেকে আগে অঞ্জনি কুমারী, ও পটিয়ালাতে শিফট করেছে এখান থেকে, ওর আগে আপনি দেখবেন জ্যাভলিন থ্রোতে ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্সে গোল্ড আছে, তারপর হচ্ছে সাগরে একটা ফ্রেন্ড আছে ডাব্লু রায়, ও এখান থেকে গ্রাজুয়েট হয়ে এনসিওইতে জয়েন করেছে পটিয়ালা, তারপরে গত বছর মনিকা রাহা ও কলকাতাতে জয়েন করেছে, এই বছর অনুষ্কা করেছে, তো এটা আমাদের জন্য এটা খুবই গর্ব বিষয় যে আমাদের অ্যাথলিট এখান থেকে বড় সেন্টারে যায়, আর এটা আমাদের উপলব্ধি একটা, যে যত বেশি যাবে তার মানে কি আমরা সাকসেস হচ্ছি, একটা আমাদের যে এম আছে যে এখান থেকে ভারতবর্ষের জন্য আমরা তৈরি করি খেলোয়াড়কে, তো এটা আমাদের জন্য খুবই খুশি ব্যাপার। এটা
1: অবশ্যই একজন পিতার যেমন তার ছেলে যখন বড় মানুষ হয়ে ওঠে গর্ব হয়, তখন একজন কোচ যিনি এক প্রকার পিতারই ভূমিকাটা পালন করেন, তার তত্ত্বাবধানে থেকে যখন একজন খেলোয়াড় বড় হয়ে ওঠে কোচেরও স্বাভাবিকভাবেই সেই গর্বটা হয়ে থাকে, যেমন আপনাদেরও হয়। তো আপনাদের এই খেলোয়াড়রা যারা রয়েছেন যেখানে থাকেন বা আসেন নতুন, অভিভাবকদের ভূমিকাটা কেমন থাকে বা কেমন সাপোর্ট পান আপনারা অভিভাবকদের কাছ থেকে?
0: না, আমরা তো অভিভাবককে এনকারেজ করি কি আপনি আসুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাহলে এটা আমাদের একটা যে মিউচুয়াল যে রিলেশনশিপ এটা আমরা এনকারেজ করি, আর মাঝে মাঝে অনেক প্যারেন্ট এখানে আসছেন, আর আসার পরে আমার এটা খুবই ভালো কোঅর্ডিনেশন থাকে, যত ভালো কোঅর্ডিনেশন থাকবে এটা আমাদেরকে যে খেলোয়াড় আছে ওর ভালো করে কন্ট্রোল করে তাহলে ওনার বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাই জন্য আমরা এনকারেজ করি প্যারেন্টসকে।
1: আর এই ক্ষেত্রে অভিভাবকদের কি আপনারা বলেন যে একজন খেলোয়াড় যদি অনেক বড় অ্যাথলিট বা খেলোয়াড় হয়ে ওঠেন তাহলে তার ক্যারিয়ারও গড়ার সম্ভাবনা রয়েছে এর মাধ্যমে?
0: অফকোর্স, এখান থেকে অনেক ছেলে মেয়ে প্র্যাকটিস করে ভালো ভালো জায়গা চাকরি পেয়েছে, এই যে ডাব্লু রায়ের নাম আমি বলছি, ও জয়েন করেছে বিএসএফ, অঞ্জনি কুমারী ও পাটনাতে জয়েন করেছে সেক্রেটারিয়েটে, অনেক ছেলে মেয়ে এখান থেকে ট্রেনিং করে আর ভালো জায়গা জয়েন করেছে।
1: সাগর, তোমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমরা একটু আগেই শুনেছি তোমার মুখ থেকেই যে তুমি একজন অলিম্পিয়ান হতে চাও, তার জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করছো শারীরিক এবং মানসিকভাবে?
2: আমি তো চাচ্ছি যে আমাদের জলপাইগুড়ি সাই সেন্টারে আমি যদি থাকি অসীম স্যারের কাছে, তো আমি এখনও অবধি ভালোই জাম্প করব, কিন্তু আমাদের একটাই সমস্যা যে আমাদের সিনথেটিক নেই আর কি, আমরা ঘাসের মাঠেই এখনও অবধি প্র্যাকটিস করতেছি, তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা ঘাসের মাঠে প্র্যাকটিস করে এরকম পারফরমেন্স করতেছি, তো আরও যদি আমাদের সিনথেটিক হয় আরও আমরা কীরকম জায়গায় যেতে পারি?
1: সিনথেটিক ট্র্যাক তো বসবেন অসীমবাবু বললেনই, তো একজন অলিম্পিয়ান হতে গেলে অসীমবাবু তার মানদণ্ডটা কতটা থাকা যায়? হাই জাম্পার মানে একজন অলিম্পিকে অংশগ্রহণ করতে গেলে একজন হাই জাম্পারের টার্গেট কতটা অবধি থাকা দরকার যে এই অবধি জাম্প করলেই আমি অলিম্পিকে খেলতে পারবো, অলিম্পিকে খেলার সুযোগ পাবো?
0: হাই জাম্প মে অলিম্পিক খেলনে কে লিয়ে কম সে কম আপনার 2.30 কে আসপাস কাজ জাম্প করা হোক আপকো, তো 2.30 জাম্প করা আগর কই হাই জাম্পার করতে হ্যাঁ তো ইয়ে এক আইডিয়াল হাইট হ্যাঁ আপকো সিলেকশন নর্মস মে আতে হ্যাঁ আর অলিম্পিক্স মে পার্টিসিপেট কর সকতে। আমারে নর্থ বেঙ্গল সে হরিশঙ্কর রায় 2.25 যো কি আপ জলপাইগুড়িকে সাউথ ধূপঝোড়াকে নিবাসী হ্যাঁ ও 2.25 করকে উনকে নাম পে ইন্ডিয়া রেকর্ড করিব করিব 10-11 সাল তক থা, তো উস হিসাব সে সাগর রায় কে ভি গ্রুমিং হাম লোক কর রে হ্যাঁ, হরিশঙ্কর কে পদচিহ্ন পে চল রে হ্যাঁ আর বেটার কর সকতে হ্যাঁ, হাম লোক কোশিশ প্রয়াস কর রে হ্যাঁ। সাগর যো বতায়ে কি গ্রাস ট্র্যাক পে হাম লোক করতে হ্যাঁ, হাম লোক কো ইয়ে এক

0: डिसएडवांटेज तो है ही, लेकिन रीजनल सेंटर जो कोलकाता है वो हमें काफ़ी सपोर्ट करते हैं, आपको स्पोर्ट्स साइंस फीडबैक से लेकर के जो सिंथेटिक ट्रैक लास्ट में जो एंड ऑफ द सीजन में हम लोग को अगर रिक्वायरमेंट होती है तो कलकत्ता वहाँ पर इनको एकोमोडेट करके हम लोग सिंथेटिक पे प्रैक्टिस करा करके फिर हम लोग भेजते हैं। तो एक हाई जंपर के लिए 230 अगर जंप करते हैं तो ओलंपिक में जाने की प्रबल संभावना है।
1: এই সাগর এবং তার মতো আরও কে কে রয়েছে আপনার এই জলপাইগুড়ি সাই সেন্টারে যারা ভবিষ্যতে এরকম দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন অলিম্পিকে বলে আপনারা মনে করেন?
0: না, আমাদের এই যে সেন্টার আছে আন্ডার 17 জন্য আছে, এটা তো স্মল সেন্টার আছে, এর থেকে বড় সেন্টার আছে আপনার NCOE। তো আপনি দেখবেন কি লাস্ট 1 ইয়ারে 4 জন ইন্টারন্যাশনাল হয়েছে। সব থেকে আগে 2024-25 সাগর স্যাব গেমে ফোর্থ হচ্ছে, তারপরে মিষ্টি করমকার জ্যাভলিন থ্রোয়ার আছে, ও আন্ডার 18 ইউথে ও সৌদি আরবিয়া ওখানে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছে, ওর পজিশন ছিল 7th। তারপরে স্বপ্নীল দত্ত ডিসকাস থ্রোয়ার, ও বাহরাইনে এবছর এশিয়ান ইউথ গেমস ও 6th করেছে। আর মিষ্টি করমকার আবার 2 বার ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করেছে ও। তো আমাদের যে মেন এম থাকে কি এজ গ্রুপ চ্যাম্পিয়ন ছাড়া রিয়েল চ্যাম্পিয়ন তৈরি করতে, তো আমাদের এই যে সেন্টার আছে আন্ডার 17, তারপরে এখান থেকে গ্রাজুয়েট করে ও যাবে এনসিওইতে, আর তারপরে ও ন্যাশনাল কোচিং ক্যাম্প, সিনিয়র ক্যাম্প, তারপরে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স বা এশিয়ান চ্যাম্পিয়নশিপে ও সুযোগ পাবে।
1: আপনি কি মনে করেন যে সাগর ভবিষ্যতে অলিম্পিয়ান হবে?
0: সাগর বহুতই মতলব ট্যালেন্টেড অ্যাথলিট হ্যামারে সেন্টার কা, আর একর্ডিং টু প্ল্যান হাম যে চল রে দো, আপ দেখেঙ্গে কি স্যাব গেম সিনিয়র মে ইস বার 2-9 ইন্ডিয়া কো ব্রঞ্জ মিলা হ্যায়, আর ইয়ে জুনিয়র মে 2-9 কিয়া আমি। তো ইস সাল জো হামারা টার্গেট 2-20 কা, হাম এক বার মে 2-30 টার্গেট নেই কর সকতে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য 26 উই আর হোপিং দ্যাট সাগর উইল জাম্প 220, তারপরে আমরা খুবই হোপফুল 230 করতে পারে।
1: অবশ্যই অসীমবাবু, আপনি কিভাবে অভিভাবকদের বোঝাবেন যে একজন অ্যাথলিট ভবিষ্যতে বড় হয়ে সংসার প্রতিপালন করতে পারে বা এই দেশের নামও উজ্জ্বল করার পাশাপাশি নিজের পরিবারটাকেও প্রতিপালন করতে পারে?
0: দেখুন, এই যে নাওয়েডেজ স্পোর্টস যে কালচার আছে এটা খুবই ডেভেলপ করেছে। তো আর একটা যে আছে কি নিউক্লিয়ার ফ্যামিলি, আজকাল বাচ্চে এক হতে হ্যাঁ, আর গার্জিয়ান সচ মে কাফি পজিটিভ হতে হ্যাঁ, ইয়ে চাহতে হ্যাঁ কি বচ্চে ময়দান মে যায়েঙ্গে তো ইনকো ক্যারিয়ার মে দিক্কত হোগি। লেকিন অ্যাট দ্য সেম টাইম ম্যা পিছলে 7-8 সাল সে ম্যা জলপাইগুড়ি মে ম্যা কাম কর রহা হুঁ, আবি ম্যা দেখা হুঁ কি জো গার্জিয়ান কে অন্দর মে স্পোর্টস কে প্রতি জাগরুকতা কাফি বড়ি হ্যায়, বচ্চে কো লেকর কে গার্জিয়ান খুদ হাম সাল মে এক বার ট্যালেন্ট স্কাউটিং করতে হ্যাঁ, আর ইস সাল হাম লোক জানুয়ারি মে করেঙ্গে হাম লোক, ইসকে বাদ পুরে সাল হামারে ইয়াহাঁ গার্জিয়ান আপনি বচ্চে কো লেকর কে আতে হ্যাঁ, প্লেয়ার কো ভি হাম লোক অ্যাওয়ারনেস কে লিয়ে বতাতে হ্যাঁ, গার্জিয়ান তো জান হি রে সমস্যা সে জুঝ রে কি বচ্চে ঘর মে রয়েঙ্গে তো ইয়ে মোবাইল আর টিভি কে ওয়জহ সে ইনকা জো ফিজিক্যাল গ্রোথ হ্যায় ও সহি সে নেই হো পাতা। তো আপকে মাধ্যম সে হাম বচ্চো কো ভি কহেঙ্গে আর গার্জিয়ান কো ভি কহেঙ্গে কি ও আপ আয়ে আর হামারে পুরে ইনফ্রাস্ট্রাকচার কা লাভ উঠায়ে আর অলরাউন্ড ডেভেলপমেন্ট, হামারা আগর ইউবা স্বস্থ হোগা হামারা দেশ স্বস্থ হোগা।
1: অসংখ্য ধন্যবাদ ওয়াসিমবাবু আপনাকে, অসংখ্য ধন্যবাদ সাগর তোমাকেও। আমাদের আজকে ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অ্যাথলিট হাই জাম্পার সাগর রায় এবং সঙ্গে ছিলেন জলপাইগুড়ি সাইয়ের সেন্টার ইনচার্জ ওয়াসিম আহমেদ। আমাদের আজকের ক্রীড়াঙ্গন আমরা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অ্যাথলিট হাই জাম্পারের সাক্ষাৎকার। অংশগ্রহণে ছিলেন বিশেষজ্ঞ সাগর রায়, আন্তর্জাতিক অ্যাথলিট হাই জাম্পার, এবং উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ওয়াসিম আহমেদ, সিনিয়র অথরিটি কোচ এবং জলপাইগুড়ি সাইয়ের ইনচার্জ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাহিরুল আলম, প্রযোজনা ননিগোপাল সাহা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই শুনবেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। শুরু করছি আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমি অপর্ণা রয়েছি আপনাদের সাথে। আপনারা ফোন করুন 9434076705 এ নম্বরে। কথা বলতে বলতেই একজন শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করেছেন, শুনে নি তার কথা। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন। হ্যাঁ পরিতোষ বাবু বলুন।
1: ভালো হলো গান চালান।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা তো সবসময় চেষ্টা করি ভালো গান চালানোর। ঠিক আছে, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। নমস্কার। প্রথমেই একজন শ্রোতা বন্ধুর সাথে কথা বলে নিলাম, ভালো ভালো গান চালাবার অনুরোধ করেছেন তিনি, নির্দিষ্ট কোনো গানের অনুরোধ না জানিয়ে ভালো ভালো গান চালাবার। আমরাও চেষ্টা করি আপনাদের পছন্দ মতো গানগুলোকে দিয়ে আমাদের অনুষ্ঠানগুলোকে সাজিয়ে তুলতে। আজকে আসলে আমার একটা কথা মনে হচ্ছিল, যেটা আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চাই। যত দিন যাচ্ছে একটা অদ্ভুত সমস্যা আমাদের সমাজে তৈরি হচ্ছে, তা হলো বয়স্ক মানুষদের একাকিত্ব, সঙ্গীহীনতা। এটা এমন একটা সমস্যা যেটাকে ঠিক ভালো মন্দ, ঠিক ভুল বা ন্যায় অন্যায় দিয়ে এভাবে সোজাসাপটা বিচার করা যায় না। আমি যেটা বলতে চাইছি, আসলে ছেলে মেয়েরা পড়াশুনোর কারণে বা চাকরি বাকরির জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, বাড়িতে বয়স্ক বাবা মায়েরা একা হয়ে পড়ছেন। এটা সেই জন্যই আর কি এই সমস্যাটাকে এত সহজ সরলভাবে এটাকে বিচার করা যায় না, কারণ ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে এটাই স্বাভাবিক, তারা জীবনে প্রতিষ্ঠিত হতে চাইবে, উচ্চশিক্ষা বা ভালো চাকরির সুযোগ তারা যদি পায়, কারণ আজকের দিনে লেখাপড়া বা সুপ্রতিষ্ঠিত হওয়া কোনোটাই তো তেমন সহজ নয়, তাই সুযোগ পেলে তারা নিশ্চয়ই সেই সুযোগটাকে তারা গ্রহণ করারই চেষ্টা করে। বাবা মারাও তাই চান যে আমার ছেলে মেয়ে তারা শিক্ষিত হোক, প্রতিষ্ঠিত হোক জীবনে, সেই কারণেই তাদেরকে চলে যেতে হয় বাড়ি থেকে, বাবা মায়ের থেকে দূরে, আর বাবা মায়েরা হয়ে পড়েন একা স্বাভাবিকভাবেই। ছেলেমেয়েরা যখন সুপ্রতিষ্ঠিত হয়ে ওঠেন তখন বাবা মারা বয়স্ক, তাদের সঙ্গীর খুব প্রয়োজন। আসলে এই সমস্যাটার বিভিন্ন দিক রয়েছে, তাই ভাবছিলাম যে এর সমাধান কোথায়, সমাধান কি সত্যি আছে? মনে হয় যেন বড় বড় শহরগুলোতে বিশেষ করে হঠাৎ করে যেন দেখলে মনে হয় চারিপাশে বাড়িঘরগুলো রয়েছে সব যেন এক একটা আলাদা আলাদা বৃদ্ধাশ্রমের মতো, মানে সবখানেই বয়স্ক মানুষরা রয়েছেন, ছেলেমেয়েরা মাঝে মধ্যে আসছে, তারা আবার খুব বেশি দূরে থাকলে তারা সব সময় আসতেও পারছে না, ফোন বা ভিডিও কলের মাধ্যমেই যোগাযোগ রাখছে। এটা কিন্তু আজকের দিনে আমাদের একটা সামাজিক সমস্যায় পরিণত হয়েছে, কিন্তু এই সমস্যার এত সহজ সমাধান কি আছে আমার তো জানা নেই, আপনাদের কি মনে হয়? আরেক বন্ধু ফোন করেছেন, ফোনটা ধরে নেব। হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন।
2: ভালো আছেন?
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি বীরভূমের শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছি।
0: হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, আপনি কেমন আছেন?

0: আমি চলে যাচ্ছি দিদিভাই,
1: আচ্ছা,
0: আপনাদের
1: আজ আমরা আসলে এই বয়স্ক মানুষরা যে ক্রমশ একা হয়ে পড়ছে এইটা নিয়ে একটু কথা বলছিলাম। এটা কিন্তু বেশ সমস্যা আজকের দিনে, তাই তাই কি না বলুন? ছেলেমেয়েরা পড়াশুনোর জন্য বা চাকরি বাকরির জন্য বাইরে চলে যাচ্ছে, বাবা মারা বাড়িতে একা হয়ে পড়ছেন, এটা নিয়েই একটু কথা বলছিলাম। মানে হঠাৎ করে মনে হলো যে এটা কিন্তু আমাদের আজকের জীবনে একটা বেশ সমস্যা আর কি। তো বিভিন্ন বিষয় নিয়েই তো আপনাদের সাথে কথা বলে থাকি, আপনার কি মনে হয়?
0: দেখুন, মানুষ যখন বয়সের সঙ্গে সঙ্গে যখন দেখা যায় যে হয়তো এরকম এজ আর কি আসে, যখন তখন কিন্তু একাকিত্ব হয়ে পড়ে অনেকে। আমাদের তো দেখতে গেলে পরে এর জন্য দায়ী তো আমাদের সমাজ, কেননা এখানে প্রত্যেক মানুষের যে কর্তব্য, কর্তব্যের জায়গায় কিন্তু মানুষ কর্তব্য করছে না, কিন্তু অধিকারের জায়গায় সে দাবি রাখছে, এটা হবে, এটা এই জিনিসটা ভাগ পাবো, এরকম ধরনের। তা সেইগুলো দেখা যায় যে তো মানে যে সমস্ত মানুষ তাদের বাপ মাদেরকে ঠিকঠাক পরিষেবা দিতে পারে না, পরবর্তী দিনের জন্য তারাও কিন্তু তৈরি থাকবে এই বিষয়ে। কারণ এই কাজ
1: ঠিক ঠিক ঠিক
0: যদি যাবেগুলো ঠিক সেই দিকে যাবে। তাই এগুলো পরিপ্রেক্ষিতে অনেক অনেক সময় দেখি আমাদের চোখে পড়ে, কিন্তু সেগুলো খুব হয়। কারণ এই কারণে আমরা তো দিন অতিবাহিত করছি, কিন্তু আমরা সেইভাবে আমরা প্রথম ভাবে যে সমাজকে নিয়ে বা প্রত্যেক মানুষের সঙ্গে যে সুসম্পর্ক বিষয়গুলো আমরা লক্ষ্য করে থাকি, এবং যারা গার্জেনশিপ তাদেরকে রীতিমতো সম্মান দিয়ে থাকি। কারণ এই কারণে আমি আমার অধিকার কি আছে সে জায়গাটা আমি হিসাব করি না। আমি কেননা দেখবেন যে সংসারের মধ্যে যদি খুব হিসাব বোঝে আর কি, সবাই যদি মানে ওই হিসাবটাকে আগে নিয়ে আসে, তাহলে কিন্তু সেটা বেশিদিন লংজিভিটিও সেই সংসারে থাকে।
1: ঠিক আছে বিশ্বজিৎ বাবু, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও কথা হবে। আসলে সমাধান একটাই, সেটা হচ্ছে সমতা বিধান করে চলা। বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্যটুকু মাথায় রাখতে হবে, লেখাপড়া বা কর্মজীবনের ব্যস্ততা এই সব কিছুর মাঝেও বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্যটা মাথায় রাখতে হবে। এই সমতা বিধানটুকুই আমাদের জীবনের শিক্ষা, জীবন বোধ বলা যেতে পারে। সেটা কে কতটা কিভাবে করবে সেটা তো তার ব্যক্তি বিশেষের ওপরেই নির্ভর করবে। শুরু থেকে অনেক কথা হয়ে গেল, একটু গান এবার শোনাই উচিত অবশ্যই। লতা মঙ্গেশকর, কিশোর কুমার, দ্বৈত কণ্ঠে এই গানখানি গিয়েছেন, ছবির নাম অনুসন্ধান।

আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনবেন সিংহদুয়ার ছবির গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: একটা ফোন এসছে। হ্যালো,
1: আমি কৃষ্ণেন্দু বলছি।
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন?
1: শিমন্দির।
0: হ্যাঁ বলুন।
1: বললাম

0: আজকাল যে বাবা মারা বৃদ্ধ হয়ে গেলে একা থাকেন, সেটা কিন্তু আমাদের নিজেদেরই দোষ। কারণ যৌথ পরিবার ভেঙে গেছে। আগে আমরা কাকা জ্যাঠা এদের কাছে বড় হতাম, বাবা হয়তো বাইরে চাকরি করছেন, আমরা তাদের কাছে মানুষ হচ্ছি। এখন সেই ব্যাপারটা আর নেই,
1: ঠিক
0: এই জন্যই আমরা বৃদ্ধ বয়সে একা হয়ে যাচ্ছি।
1: হ্যাঁ, ওটাই আসলে, এটা একটা কারণ, আপনি ঠিকই বলেছেন। কারণ ছেলে মেয়েদেরকে তো পড়াশোনার জন্য বা চাকরির জন্য ছাড়তেই হবে, এটা তো, এটার কোনো বিকল্প নেই, তাদেরকে তো জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে। অথচ বাবা মায়েরা একা হয়ে পড়ছেন, এটার একটা কারণ অবশ্যই যৌথ পরিবার ভেঙে যাওয়া, ঠিকই বলেছেন আপনি। ঠিক
0: এটাই
1: আছে,
0: আমার বক্তব্য।
1: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো ফোন করার জন্য, এবং আপনি অত্যন্ত মূল্যবান একটা দিক তুলে ধরলেন, কারণ এটা সত্যিই এখন সমাজের একটা সমস্যা। আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ।

0: আরও একটি ফোন এসছে। হ্যালো হ্যালো,
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। কালকে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা আছে আজকে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো আপনার অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে,
0: বাহ
1: গানগুলো খুব সুন্দর বাজাচ্ছেন।
0: বাহ, আপনাদের ভালো লাগলে সেটা আমাদের একটা পরম প্রাপ্তি, কারণ আপনাদের জন্যই অনুষ্ঠান। আপনাদের ভালো লাগলে আমাদেরও সত্যি খুব ভালো লাগে। ঠিক ঠিক আছে, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা, নিয়মিত ফোন করেন, আপনার সাথে কথা হয়।
1: আমি প্রত্যেকটা শুনি, কিন্তু
0: হুম হুম হুম
1: খুব সুন্দর, খুব সুন্দর অনুষ্ঠান হয় আপনাদের, এবং আপনাদের সঙ্গে কথা বলে আমাদের খুব মন ভালো লাগে।
0: ধন্যবাদ, ঠিক আছে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আবারও কথা হবে।
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার, নমস্কার, আমরা আবার গানে ফিরে যাই।

0: কথায় কথায় গানে গানে অনেকটা সময় এগিয়ে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে। শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আমাদের ফোন নাম্বার 9434076705। কথা বলতে বলতে ফোন চলে এসেছে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: কে বলছেন? হ্যালো,
1: হ্যালো
0: না, কোনো কারণে আমি আমার আওয়াজ শুনতে পাচ্ছি না, ত্রুটি হয়েছে, যোগাযোগটি বোধ হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন, কিন্তু আমরা তার ফোনটা নিতে পারলাম না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবারে মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে মাদার ছবির গান। গান শোনার আগে আরেকবার ফোনটা নিয়ে নিই, সম্ভবত উনি করেছেন। না, ফোনটা আবারও কেটে গেল।

0: একটি ফোন এসেছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন। কে?
1: নমস্কার দিদি,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমাদি, বলুন বলুন।
1: হ্যাঁ, মা বাবা হচ্ছে পরম পূজনীয় ব্যক্তি,
0: হুম হুম
1: আর মা বাবারা আমাদের কত কষ্ট করে স্বাস্থ্য ত্যাগ করে মানুষ করে গড়ে তোলেন,
0: হুম
1: পড়াশোনা শিখিয়ে তোলেন।
0: হুম
1: তাই অনেকেই পড়াশোনার ক্ষেত্রে বাইরে যায়
0: হুম হুম
1: ছেলেমেয়েরা, তবুও মা বাবাকে স্মরণে রাখতে হবে যে না, আমার বাড়িতে মা বাবা আছেন। অনেকে অনেকে আবার ভুলে যায়, কিন্তু ভুলে যাওয়াটা কখনো উচিত নয়।
0: আসলে এটাই, মানে নিশ্চয়ই পড়াশুনোর কারণে বা জীবনে কর্মজীবনের প্রয়োজনে বাইরে তো
1: হ্যাঁ,
0: যেতেই
1: বাইরে যেতে
0: হবে,
1: হয়।
0: কিন্তু মনে রাখতে হবে বাবা মায়ের কথা, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য, শুধু দায়িত্ব কর্তব্য নয়, তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এই
1: শ্রদ্ধা
0: এইগুলোও আমাদের
1: প্রত্যেকটা
0: মাথায়
1: জিনিস
0: রাখতে হবে, এবং
1: অবশ্যই
0: এই এই সমতা বিধান করে চলাটাই তো জীবনের শিক্ষা, তাই না?
1: শিক্ষা, তাই তো। হ্যাঁ, এইটুকুই বললাম, নমস্কার নেবেন।
0: খুব ভালো বললেন। আসলে আজকে এই সমস্যাটা নিয়েই কথা বলছি, এটা আজকের
1: হ্যাঁ,
0: দিনে
1: সবাই
0: একটা
1: এখন
0: সত্যি,
1: সুস্থ
0: যত
1: হয়ে
0: দিন
1: যাচ্ছে।
0: যাচ্ছে এটা
1: হ্যাঁ
0: আমরা দেখতে পাচ্ছি আর কি, সমস্যাটা হয়েই যাচ্ছে। সমাধি, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা এবং আপনার সাথে মাঝে মাঝে
1: হ্যাঁ
0: কথা হয়, আপনি ফোন করেন আমাদেরকে, আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনতে
1: আমি
0: থাকুন।
1: সব অনুষ্ঠানগুলি শুনি,
0: হুম হুম
1: অমৃতবাণী থেকে আরম্ভ করে
0: আচ্ছা আচ্ছা
1: সব
0: আচ্ছা,
1: কথায় সুরে গানে গানে।
0: ঠিক আছে, শুনতে থাকুন আমাদের আকাশবাণীর অনুষ্ঠান, সঙ্গে থাকুন আর খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমরা আবার গানে ফিরে যাই।

সময় বড় কঠিন, সে কারুর কথা শোনে না, সে নিজের ছন্দে এগিয়ে চলে। আর তাই কথায় কথায়, গানে গানে আমরাও অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েই গেলাম, ইচ্ছেই হোক বা অনিচ্ছায়। শেষ তো করতেই হবে। শুধু এটুকু বলবো যে এই যে আজকে বয়স্কদের একা থাকা, একা হয়ে পড়া নিয়ে যে কথাগুলো বলছিলাম বা শ্রোতা বন্ধুরাও তাদের মতামত জানাচ্ছিলেন, আসলে এই সমস্যাটা প্রথমেই বলেছি, এমন একটা সমস্যা যেটার সোজা সাপটা ঠিক ভুল বিচার করা যায় না। কখনো মনে হয় ঠিক, আবার কখনো মনে হয় না, ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে কোথাও। তো সেই জন্য যেমন ছেলেমেয়ের দায়িত্ব আছে, কর্তব্য আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাশীল হওয়া, দেখাশুনো করার, তেমনি বাবা মায়েদের উদ্দেশ্যেও বলবো, আপনারাই তো চেয়েছিলেন ছেলেমেয়ে শিক্ষিত হোক, প্রতিষ্ঠিত হোক জীবনে, তাই আপনারাও একটু আপনাদের মতো করে গুছিয়ে নিন না। বার্ধক্য মানে কিন্তু জীবন থেমে থাকা নয়, বরঞ্চ ভাবুন না জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো, সেই মতো করে নিজেদের ভালো লাগা, নিজেদের স্বপ্ন, নিজেদের পছন্দগুলো

অনুসারে জীবনকে একটু গুছিয়ে নেওয়া তো যেতেই পারে, ভাবা তো যেতেই পারে। এই বিষয়ে আরও অনেক কথাই ছিল, কিন্তু ওই যে সময়, তাই আবারও কোনো দিন হয়তো বলবো এ বিষয় নিয়ে কথা। আজকের মতো আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমি অপর্ণা। আজকের মতো আনন্দধারা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো একদিন অন্য কোনো অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা দু একটি স্থানে সামান্য বৃদ্ধি পেয়েছে, বাকি এলাকায় তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুর দুয়ারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর 1 সেন্টিমিটার, রায়গঞ্জ 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 5ই জুন শুক্রবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে পরবর্তী দুদিনে কোনো সতর্কবার্তা নেই। 4ঠা জুন, 5ই জুন সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি স্থানে ভারী বর্ষণ এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন, ভেরি লাইট টু লাইট রেইনফল অকার্ড এট ফিউ প্লেসেস ওভার সিকিম, এট মোস্ট প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। Yesterday's maximum temperature rose appreciably at one or two places over Sikkim and Sub-Himalayan West Bengal. No large change in yesterday's maximum temperature occurred elsewhere over the region. Yesterday's highest maximum temperature was 35 degrees Celsius recorded at Alipurduar and 27 degrees Celsius at Kalimpong. Same amount of rainfall Balurghat 1, Raiganj 1. Weather forecast for next 7 days till 5th June Friday. Light to moderate rain or thunder shower very likely occur at most places over Sikkim and Sub-Himalayan West Bengal. Weather warning for next 7 days. 31st May and 1st June, no weather warning. 2nd, 3rd, 4th and 5th June, heavy rainfall very likely to occur at one or two places over Jalpaiguri, Alipurduar, Kochbihar district of Sub-Himalayan West Bengal, along with thunderstorm with 40 to 50 kilometer speed per hour, and lightning very likely occur at one or two places over Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kochbihar district of Sub-Himalayan West Bengal. That concludes the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. Akashbani Shiliguri, ekhon ajker poroborti onushthan suchi. Shondhe 6ta beje 5 minute shunben Sahitya Potrika niye bishesh onushthan Srijoni. 6ta beje 40 minute Lokogiti, Shahnaz প্রামাণিকের কণ্ঠে। রাত 8টায় মুখোমুখি এই অনুষ্ঠানে শুনবেন সাহিত্যিক উমাশঙ্করের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য। 8টা বেজে 30 মিনিটে আধুনিক গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। রাত 9টা বেজে 15 মিনিটে শুনবেন গজল শিল্পী রোশন ভারতী। 9টা বেজে 30 মিনিটে বাইরে থেকে রেকর্ড করে আনা বিশেষ অনুষ্ঠান
সংস্কৃতি।

0: জেলায় জেলায়। রাত 10টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ শুনবেন খেয়াল, শিল্পী স্মিতা মুকাশি। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:05 গানের ভেলা, 7টায় জয়মেলা, 7:45 ইনসে মিলিয়ে, 8টায় হাওয়া মহল, 8:15 চিত্রালোক, 9টায় আপকে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10টায় ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। ধীর গতির যান চলাচল। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশারি মোড় সড়ক মেরামত উন্নয়নমূলক কাজ চলছে। ধীরে গাড়ি চালান, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল মোড় সেতু নির্মাণের কাজ চলছে, সেই জন্য সেতুটি বন্ধ রয়েছে। যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প পথ হিসেবে ব্যবহার করার জন্য বলা হচ্ছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন সাহিত্য পত্রিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সৃজনী।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান সৃজনী। নিবেদনে উত্তর ভূমিকা পত্রিকা। উত্তর ভূমিকা পত্রিকার 40 বছরে পদার্পণ। উত্তর ভূমিকা সাহিত্য পত্রিকাটি অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 40 বছরে পা দিল। পত্রিকাটি প্রথমে মাসিক ফিচার জার্নাল মডেলেরই ছিল, 9টি পত্রিকার ফর্মে ও 3টি বিশেষ সংখ্যা রূপে ছাপা হতো। প্রায় 25 বছর এভাবেই প্রকাশিত হয়েছে। প্রথম দিকে সমাজ জীবনের কিছু চলমান বা জ্বলন্ত সমস্যা নিয়ে প্রতিবেদন ও ফিচার প্রাধান্য পেলেও পরের দিকে সাহিত্যধর্মী পত্রিকায় পরিণত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তর ভূমিকা অন্যতম একটি দৃষ্টিভঙ্গি হিসেবে স্থানীয় বা উত্তরবঙ্গের বিশিষ্ট লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যশিল্পীদের প্রয়াণের অনতিবিলম্ব সময়ে তাদের স্মরণ ও মূল্যায়ন করে বেশ কয়েকটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। উত্তর ভূমিকার প্রধান বৈশিষ্ট্য হল প্রতি সংখ্যাতেই সমসাময়িক জ্বলন্ত বা নজর কাড়া বিষয় নিয়ে একটি বা দুটি ফিচার থাকেই। এর সঙ্গে থাকে বিভিন্ন বিষয় নিয়ে লেখকের রুচি ও স্বকীয়তা নির্ভর প্রবন্ধ, গল্প, অনুগল্প, রম্য রচনা, ভ্রমণ কাহিনী ও কবিতা। উত্তর ভূমিকা, যোগাযোগের নম্বর 8944818143। নম্বরটি আবার বলছি 8944818143। উত্তর ভূমিকা।

0: শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সৃজনী। আজকের সাহিত্যের আসরে উপস্থিত আছেন গৌরাঙ্গ সিনহা এবং প্রহ্লাদ ভৌমিক। গৌরাঙ্গবাবু, আপনাকে নমস্কার জানাই।
1: আপনাকেও নমস্কার এবং আকাশবাণী শিলিগুড়ি শ্রোতা বন্ধুদেরও নমস্কার ও শুভেচ্ছা জানাই।
0: নমস্কার জানাই প্রহ্লাদ ভৌমিককে।
2: আপনাকেও নমস্কার, শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠান যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন তাদের সবাইকে।
0: আসলে শুরুতেই চলে যাই প্রহ্লাদবাবুর কাছে। প্রহ্লাদবাবু, আপনি তো কবিতা লেখেন, এই কবিতা লেখার শুরু কিভাবে হয়েছিল সেটা যদি একটু শ্রোতাদের বলেন।
2: আমি যেখানে বাস করতাম, আমার বাড়ি যেখানে, সেখানে অরুণেশ ঘোষ, যিনি পরবর্তীকালে বেশ নাম করেছেন কবি হিসাবে, তার বাড়ি ছিল। ওনাকে দেখে আমার প্রথম এই কবিতায় আসা। এরপরে আমি কবিতার আকৃষ্ট হই, আমাদের এক দাদা ছিলেন অমিতলাল সরকার, তিনি তখন লেখালেখি করতেন। আমার লেখালেখি করার সুবাদে তিনি আমাকে ডেকে আমাকে উৎসাহ দেন। এইভাবেই কবিতার প্রতি আমরা আকর্ষণ।
0: আচ্ছা, আপনার কবিতা অনেক পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছে, তো আপনার পছন্দের কিছু কবিতা যদি আপনি আজকে আমাদের শ্রোতাদের শোনান।
2: আমার প্রথম কবিতা অন্তরঙ্গ যাপন। আমার সমস্ত ভালো লাগার পর যেটুকু মন্দ লাগার, তার তিন ভাগ জল ও এক ভাগ স্থল, আর খানিকটা সুদূর। যাপন মুহূর্তগুলো গভীর গোপন থেকে উঠে আসে যখন একান্ত মুখোমুখি। আমার ভালো লাগাগুলো দিয়ে স্বপ্ন আঁকি, আর মন খারাপগুলো নিয়ে রেখে আসি জলে। ফিরে এসে দেখি স্থলের অতলেও রয়েছে সেই জল, অসম্ভব গভীর ও নিরঙ্কুশ। সেই জল নদীর ভাষায় কথা বলে সারাক্ষণ, আর যে খানিকটা সুদূর সেখানে গল্প ও গানে জমিয়ে রাখি জীবনের যত ধ্বনিময় স্মৃতি ও অপার অনন্ত সৃষ্টির সঞ্চয়, যা আমাকে ঋদ্ধ করে, মুগ্ধ করে তীব্র ও ভীষণ। আমি হাসি কান্না ও স্বপ্ন যাপন করতে করতে, আর কবিতার অক্ষর বানাতে বানাতে অসম্ভব গভীর ও গম্ভীর হয়ে উঠি নিজের ভেতর, অজান্তেই পরিপূর্ণ হয়ে ওঠে আমার অন্তরঙ্গ যাপন। আমার পরবর্তী কবিতা মানবিক। জীবনের বাধ্যতা মেনে পায়ে পায়ে পা মিলিয়ে হেঁটেছি আমি মাইলের পর মাইল, এক সুদীর্ঘ পথ। এই হাঁটা পথেই পুরনো ঘর ভেঙে নতুন ঘর গড়েছি, পাথর কেটে পথ করেছি, কোলাহল চূর্ণ করেছি, স্পর্ধা ভেঙে উঠেছি জেগে, আর ধুধু প্রান্তরের দিকে অপলক চেয়ে চেয়ে জ্বলে উঠেছি আমি আগুনের মতো রুক্ষ হওয়ায়, এবং ধারণ করেছি একে একে অপরের সমূহ নিঃশর্ত সমর্পণ। তারপর যুদ্ধ করতে করতে বন্ধুর মুখোমুখি দাঁড়িয়েছি চরম শত্রুর মতো, আর শত্রুর মুখোমুখি পরম বন্ধুর মতো। আকাশ কাঁপিয়ে চিৎকার করতে করতে বলেছি, এই যুদ্ধ আমাদের বেঁচে থাকার জন্য আমরণ যুদ্ধ, এই যুদ্ধ জয় আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। এই যুদ্ধ চেতনা ও বাধ্যতা আমাদের বোধের মুহূর্তগুলো ঘিরেছিল পুনর্জন্মের গল্প ও ভালোবাসার প্রশস্তময় সময়ের ছায়া। জীবন যাপনের অন্তরঙ্গ সংকেত ছিল সত্য ও সুন্দরের জন্য অনিবার্য পথের সন্ধান। এই সময়ের যাবতীয় অস্থিরতা ভাঙচুরময়তার মুখোমুখি দাঁড়িয়ে ভীষণ উদ্ধত অসংযত হয়েও বলতে পারব না কারা যে কতটা শত্রু আর কারা যে কতটা মিত্র, কিংবা এই যে কালো সাদার মতো কালো, এবং এই যে সাদা কালোর মতো সাদা, আর বাকি সব রং যে কে কিসের মতো যেমন বলতে পারি না, তেমনই এই যে প্রতিদিন এ পথ উপথ জুড়ে প্রতিক্ষণ হাঁটাহাঁটি চলাফেরা, তার কোনটা যে ডান কোনটা যে বাম তা বলতে কিংবা তা ঠিক করতে সত্যি চক্ষু স্থির হয় এখন, ভাবনারও বদল হতে থাকে বারবার। আমি বলি কি, মানুষ তো মানুষই, আর মানুষকে মানুষের ভালোবাসাই ভালোবাসা, এবং তাই মানবিক। পরবর্তী কবিতা জীবন। যাপন জুড়ে স্তব্ধতার প্রায় অন্ধকার বৃত্ত ঘিরে আশফলরের নগ্ন উৎসব ক্রমাগত আর চেনা মানুষের অচেনা আশ্চর্য চোখ মুখ চারপাশে। রূপক কাহিনীর এ নয় উচ্ছ্বাস মুহূর্তের কোনো ছবি, কিংবা নয় এ কোনো উন্মত্ত নৃত্য দৃশ্য অথবা প্রণোদিত মুহূর্তের কোনো বিপন্ন বিষয়। বরং উদ্ভাসিত বিশাল ওই আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে যে দীর্ঘ জনপদ, সেখানে একদিকে মানুষের আত্মা ও সত্তা ঘিরে তীব্র দ্বন্দ্ব ও বিরোধ, আক্রমণ ও লুণ্ঠনের অট্টহাসি এবং নির্মম নিষ্ঠুরতার, আর একদিকে এই আক্রমণ অবদমনের বিরুদ্ধে জারি অনন্ত বিদ্রোহ। এর প্রতিটি ভয়ঙ্কর বাকের মুখোমুখি তবুও মানুষ ক্রোধে ও ক্ষোভে জেগে উঠতে চায়, জেগে উঠতে চায় মানুষের মধ্যে যে প্রকৃত জীবন, জেগে উঠতে চায় সে ভিতর থেকে ছিন্ন করে যাওয়া বিপন্নতাকে অতিক্রম করবার যে কোনো বিদ্রোহে। নিষিদ্ধ আলোর পথে দাঁড়িয়েও সে জীবন সত্য ও সুন্দরের স্বপ্নে সমস্ত ধ্বংসকে পরিণত করতে চায় সৃষ্টির আনন্দে, আর এই আত্মচেতনার সংকেত সে পাঠাতে থাকে চারপাশে, দূর থেকে দূরে ও দূরান্তরে, যেখানে সময় ও সমুদ্র এসে এক হয়ে মেশে এবং স্পর্ধা ভেঙে ভেঙে কোলাহল চূর্ণ হয় পুনর্নির্মাণে। পরবর্তী কবিতা উত্তরণ। আড়াল করে রাখি নগ্নতা, ঢেকে রাখি মুখ মুখোশে, সময়ের ক্ষতচিহ্নগুলো বুক চিরে বেরিয়ে এলে নিজের সামনে নিজেই হাঁটু মুড়ে বসি আমি। অনিচ্ছাকৃত ভুলগুলো স্বীকার করে মুক্তি চাই, আর আমার ভেতরের এই নিয়ে যত অনুরণন মর্মরের মতো গভীর বেজে উঠুক দাবি করি। ভালো লাগা স্বপ্নগুলোর আলোড়ন হারিয়ে গেলে তখন আর বিষাদ লাগে না কিছুতেই, ফিরে তাকাই বিপরীতে আর হেসে উঠি স্মিত। এভাবে যে চুপিসারে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে এই সময়, চোখের ভেতরে জমছে চোখের জলের ক্ষত আর বুকের ভেতরে হিম বরফ, কে তার খোঁজ রাখে? তবুও আমি নিজেকে ভেঙে আবার গড়ে নিজেই নিজের মুখোমুখি দাঁড়াতে চাই, মুছে দিতে চাই গ্লানি ও বিষাদ। ভুলেও বুঝিনি তখন কত তীব্র হতে পারে ক্ষমতা, রক্তাক্ত হতে পারে কত নিঃস্বের রুদ্ধশ্বাস যাপন, কত যে কৃত্রিম অস্মিতার হতে পারে সেসব ধ্রুব জ্যোতির আলোর মতো বুঝতে পারি বেমালুম এখন, উপলব্ধি করতে পারি কীভাবে এর থেকে প্রকৃত উত্তরণ। পরবর্তী কবিতা যুদ্ধ। এ কথা তো এখন বলা যেতেই পারে যে আত্মসমর্পণ নয় আর আত্মহত্যাও নয়, তার আগে ঘুরে দাঁড়ানোর প্রাণপণ যুদ্ধ আমাদের। ঘুরে দাঁড়াবই আমরা নিজের পাশে এসে নিজেই, ফেরাব উজ্জ্বল দিন হাসি গান স্বপ্ন সুখ, ছড়াব ফুল ফোটার শব্দ আর সোদামাটির ঘ্রাণ। সম্ভাবনাময় মুহূর্তগুলোকে যে ধুলোই লুটিয়েছ, যেভাবে পায়ের তলার মাটি দলে পিষে করেছ জবরদখল, নিয়েছ কেড়ে জীবনের অন্তহীন প্রবাহ, যার প্রভাবশালী দৌড়াত্তে চারপাশে কেবলই শূন্যতার হাহাকার, ধ্বংসের ঘৃণ্য উল্লাস ও অস্থিরতার এক দীর্ঘ উদ্গার আর অবরুদ্ধতার তৎপরতা ক্রমাগত। সে কি ছিল নিয়তি আমাদের, নাকি অসংযত উপেক্ষার নির্মমতার, নাকি অবদমনের মায়াবী ছলনার? তবু এই বৈপরীত্যের মধ্যেই যা কিছু প্রকৃত সত্য ও সত্যের খড়কুটু তাই ধরে পৌঁছে যেতে চাইছে মানুষ যারা অনিষ্ট লক্ষ্যে, তাদের সেই স্বপ্ন ছুতে চায় আর এক নতুন পৃথিবীর মাটি, যেখানে নদীরাও কথা বলে অরণ্য হাসে পাখিরা গায়ে গান। সুতরাং এ কথা এখন বলা যেতেই পারে যে আত্মসমর্পণ নয় আর আত্মহত্যাও নয়, তার আগে ঘুরে দাঁড়াবই আমরা নিজের পাশে এসে নিজেই, গড়ে তুলব জীবনের জন্য সত্য ও সুন্দরের দুর্ভেদ্য প্রাচীর। পরবর্তী কবিতা মানবিকতা। যে জীবন অনুপ্রাণনাযোগ্য সে ধ্রুব তারার মতো স্বচ্ছ, যার হৃদয়ে গভীরে বাজে সমুদ্রের শাক ও আগামীর অনিবার্য কণ্ঠস্বর, সত্য ও সততার ভিতরে যে স্বতঃস্ফূর্ত উচ্চারণ, যে শব্দ শব্দময়তার উচ্ছ্বাস, আর যে বাহারের রোমাঞ্চ স্মৃতি ও স্বপ্ন সবই পরমার্থবহ স্রোতধারার মতো তীব্র। জীবন সবুজ সজীব, দম দেওয়া পলকা পুতুল মাত্র নয়, জীবন তীব্র মায়ার নশ্বর কায়ার এবং শুভ্র সমাবৃত উজ্জীবনেরও। প্রত্যাশিত চেতনায় ক্রমাগত ঘাত প্রতিঘাতের দ্বন্দ্ব লড়াই ও বিরোধ, অথচ বিকৃত অনুভব জুড়ে কুড়ে কুড়ে খায় মানবিকতা, এও অসম্ভব এক বাধ্য ধারাবাহিকতা যেন। পরবর্তী কবিতা জন্মগত অধিকার। নৈঃশব্দেরও একটা শব্দহীন কোলাহল থাকে, সেভাবেই ভেজানো আছে আজও কোলাহলের দরজা জানালা। দরজার পাশে বসে দিনমান কেটে যায় বিস্ময়ে, তার মাঝখানে তোমারও দু চোখ তাকায় নিঝুম। দরজার আড়াল পেরিয়ে ঝুঁকে পড়ছে ত্রস্ত সময় ও সংকেত, মেঘেদের চিরচেনা আহ্বানে আকাশে ফিরে তাকিয়ে থাকি অপলক। আমি কোনোদিন অবরোহে নিমগ্ন হইনি আগে, তাই আমার বর্ণমালায় ছায়া রং লেগে ফুটে ওঠে নক্ষত্রের অপূর্ব আলো। স্বপ্নমগ্ন মুহূর্তগুলো নাড়াচাড়া করে দেখি, আসন্ন ভোরের দিকে এগিয়ে চলার পথ ক্রমশ ছোট হয়ে আসছে। আমি জীবনের গান কখনো শিখতে পারিনি, শিখেছি শুধু নিজেকে আরও বিস্তৃত করতে নিজের ভেতর।

0: সময়ের দিকে এগিয়ে যাবার যা আমার জন্মগত অধিকার। আমার শেষ কবিতা সংকেত। সারা জীবন নদীর জলের অবগাহন দেখেছি, সারা জীবন মৌন মুহূর্তে নিরিবিলি ভেসে আসতে দেখেছি ছায়াচ্ছন্ন গীত বিতান। দুপুর গড়িয়ে গেলে উপলব্ধি করতে থাকি চারপাশে নৈশব্দের চড়াই উতরাই, সারা জীবন গীত বিতানের গানের মোহিনী সুর ছুঁয়ে যায় গভীর গহন সুস্নিগ্ধ মন। এই দৃশ্যের সত্যতা বিশ্লেষণ করতে করতে দীপ্ত হয়ে উঠতে দেখি স্বতন্ত্র ভালোবাসা বোধ, তার অপূর্ব বিস্ময়, অপূর্ব বিস্ময়, অপূর্ব বিস্ময়। দেখি রাত্রির আকাশে নক্ষত্র খসে পড়ার আলোর রোশনাই, শুনি ঝিঝি পোকার ডাক আর জোনাকিদের দীপ্তি জ্বালানোর বাতাসে ছড়ানো অদ্ভুত সংকেতে বাড়ির চৌকাঠে রাত নামে, স্বপ্ন ঘুম ভাঙলেই ভোরের হাওয়া গায়ে মেখে আমি খালি পায়ে পেরোই চৌকাঠ।
1: বাহ, আমার খুব ভালো লাগলো, আশা করি শ্রোতারাও আমার সঙ্গে একমত হবে। এবারে রয়েছে গৌরাঙ্গ সিনহা সম্পাদিত উত্তর ভূমিকা পত্রিকার আলোচনা। উত্তর ভূমিকা সাহিত্য পত্রিকাটি অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 40 বছরে পা দিল। পত্রিকাটি প্রথমে মাসিক ফিচার জার্নাল মডেলেরই ছিল, 9টি পত্রিকার ফর্মে ও 3টি বিশেষ সংখ্যারূপে ছাপা হতো। প্রায় 25 বছর এভাবেই প্রকাশিত হয়েছে। তারপর লিটল ম্যাগাজিনের চিরাচরিত সমস্যা, আর্থিক সংকট ও কর্মীর অভাবে যা হয়, ধীরে ধীরে অনিয়মিত চলা কিংবা মাঝখানে ছেদ কিংবা সংখ্যা কমে যাওয়া ইত্যাদি ছন্দপতন নিয়েও শেষ পর্যন্ত 40 বছরে পা দিয়েছে। প্রথম দিকে সমাজ জীবনের কিছু চলমান বা জ্বলন্ত সমস্যা নিয়ে প্রতিবেদন ও ফিচার প্রাধান্য পেলেও পরের দিকে সাহিত্যধর্মী পত্রিকায় পরিণত হয়। মাসিক পত্রিকার সংখ্যাও ধীরে ধীরে কমতে থাকে, তবে 3টি বিশেষ সংখ্যা, রবীন্দ্র সংখ্যা, পুজো সংখ্যা বা শারদীয় সংখ্যা এবং বইমেলা সংখ্যা প্রকাশ নিয়মিতই হতো। গত 10 বছরের মতো হল রবীন্দ্র সংখ্যার পরিবর্তে রবীন্দ্র নজরুল সংখ্যা ও বইমেলা সংখ্যার পরিবর্তে বসন্ত সংখ্যা প্রকাশিত হয়ে চলেছে। গত 3 বছর আগে নানা প্রতিকূলতার জন্য রবীন্দ্র নজরুল সংখ্যাটিও আর চলছে না, অর্থাৎ বর্তমানে বসন্ত সংখ্যা ও পুজো সংখ্যা বা উৎসব সংখ্যা নামে মাত্র 2টো সংখ্যাই চলছে। উত্তর ভূমিকার প্রধান বৈশিষ্ট্য হল প্রতি সংখ্যাতেই সমসাময়িক জ্বলন্ত বা নজরকাড়া বিষয় নিয়ে 1টি বা 2টি ফিচার থাকেই। এর সঙ্গে থাকে বিভিন্ন বিষয় নিয়ে, অবশ্যই লেখকের রুচি ও স্বকীয়তা নির্ভর, প্রবন্ধ, গল্প, অনুগল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনী ও কবিতা। 2024 সালেই প্রথম বিষয়ভিত্তিক যাত্রা শুরু হয়েছে, যেমন ওই বছর শারদ সংখ্যাটি চিঠি বিষয়ক সংখ্যা এই হিসাবে প্রকাশিত হয়। 2025 সালের প্রথম সংখ্যাটি বসন্ত সংখ্যা হলেও বসন্তের অনুষঙ্গে কয়েকটি উপবিষয় জুড়ে দেওয়া হয়, যেমন যৌবন, যৌবনের রোমাঞ্চ, অ্যান্টি রোমাঞ্চ, স্বপ্ন, স্বপ্নভঙ্গ, জয় পরাজয়, আপোষ অনাপোষ, দ্রোহ, সৃজনশীলতা, নির্মাণ বিনিময় ও সৃষ্টি। গত বছর শারদ বা উৎসব সংখ্যাটি বিষয়ভিত্তিক করা যায়নি। 2026-এর প্রথম সংখ্যাটি বসন্ত বিষয়কই হয়েছে, তবে আগের মতো উপবিষয় নির্ধারণ করে দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তর ভূমিকা অন্যতম একটি দৃষ্টিভঙ্গি হিসাবে স্থানীয় বা উত্তরবঙ্গের বিশিষ্ট লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যশিল্পীদের প্রয়াণের অনতিবিলম্ব সময়ে তাঁদের স্মরণ ও মূল্যায়ন করে বেশ কয়েকটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। যেমন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুনীল দাশগুপ্ত স্মরণে সুনীল দাশগুপ্ত সংখ্যা, মূকাভিনেতা শঙ্কর দত্তগুপ্ত স্মরণ সংখ্যা, এরকম কবি রামকান্ত রায় স্মরণ সংখ্যা, কবি পূর্ণশ্লোক দাশগুপ্ত ও অরুণেশ ঘোষের স্মরণ ও মূল্যায়নে যথাক্রমে 2টি সংখ্যার ক্রোড়পত্র প্রকাশিত হয়। এর মধ্যে চরিত্রগত সামান্য পার্থক্যে মহারাজা জগদীপেন্দ্র ভূপ বাহাদুরের জন্মশতবর্ষে ক্রোড়পত্র শতবর্ষে জগদীপেন্দ্র নারায়ণ প্রকাশিত হয়েছিল। এখন বিষয়ভিত্তিক চিঠি বিষয়ক সংখ্যা 2024 ও বসন্ত সংখ্যা 2025 পত্রিকার 2টোর ওপর সামান্য একটু আলোকপাত করছি। উত্তর ভূমিকা চিঠি বিষয়ক সংখ্যা এ পর্যন্ত প্রকাশিত পত্রিকার মধ্যে বৃহৎ আয়তনের এবং বিশেষ গুরুত্বের। আমার জানা পরিধির মধ্যে খুব সম্ভবত উত্তরবঙ্গে চিঠি বিষয়ক সংখ্যা প্রকাশিত হয়নি। সংখ্যাটিতে চিঠি বিষয়ক প্রবন্ধ আছে।

0: ডক্টর রঞ্জন রায়, রবীন্দ্রনাথের ছিন্নপত্রের স্নেহাবিষ্ট বাংলাদেশ জগদীশ আসোয়ার, একটি চিঠি একটি বই ও অজ্ঞাতবাসীন মোহনলাল দেবব্রত চাকি, রাশিয়ার চিঠির প্রাসঙ্গিকতা হরিপদ রায় এবং বাংলা সাহিত্যে পত্র সাহিত্যের অবদান ডক্টর বাসুদেব রায়। এছাড়া ফিচারে শিউলি চক্রবর্তী ও নীলাদ্রি বিশ্বাস, নিবন্ধে মানসী কবিরাজ, বাবলি সূত্রধর, চৈতালি ধরিত্রী কন্যা, শিপ্রা বিষ্ণু, রম্যচিঠিতে সুনীল সাহা, শিপ্রা পালের কলম সাবলীল। কাব্যিক চিঠিতে উল্লেখযোগ্য কলম রয়েছে অমর চক্রবর্তী, তৈমুর খান, পরাগ মিত্র, সৌভিক রায়, গৌতম কুমার ভাদুড়ি, শশাঙ্কশেখর পাল, শুভজিৎ ঘোষ, ভূপালী রায়, সুভাষিস চৌধুরী, মহুয়া চৌধুরী, প্রশান্ত দেবনাথ, বিনয় হাজরা এবং দেবাশিস ভট্টাচার্যের। গদ্যে কল্পিত চিঠি বিভাগে উত্তম দত্ত, দেবব্রত ভট্টাচার্য, মণিদীপানন্দী বিশ্বাস, সুদীপ চৌধুরী, ডক্টর সঞ্চিতা দাস, কিশোরনাথ চক্রবর্তী, শ্যামলেন্দ্র চক্রবর্তী, ভগীরথ দাস, সলিল পঞ্চানন, সুপর্ণা পাল চৌধুরী, মানসী মিশ্র, অভিক দে যথেষ্ট প্রশংসার দাবি রাখেন। বসন্ত সংখ্যা, যেটি যৌবনের বিচিত্র চারিত্রিক বৈশিষ্ট্য ও অভিব্যক্তি ধরার চেষ্টা করেছে, সেটি সম্পাদকের প্রত্যাশা পূরণ করতে পারেনি মনে হয়, কারণ সম্পাদকের লক্ষ্য বা গাইডলাইন অনুযায়ী যথেষ্ট লেখা আসেনি। তবুও আব্দুল মতিন আমেদের যৌবনের সৃজনধর্ম, উন্মেষ, বিকাশ ও সীমাবদ্ধতা, শ্যামলেন্দ্র চক্রবর্তীর স্বপ্ন, স্বপ্নভঙ্গ এবং নীলাদ্রি বিশ্বাসের অমৃতকুম্ভের রুজিরুচির সন্ধানে ইত্যাদি গদ্যগুলি পাঠক মনে জায়গা রাখার মতো। গল্পে অমলকৃষ্ণ রায়, মানসী কবিরাজ, কাকলি ভট্টাচার্যের কলমে বেশ মুনশিয়ানা দেখা যায়। কবিতায় প্রহ্লাদ ভৌমিক, তৈমুর খান, সন্তোষ সিংহ, গৌতমেন্দু নন্দী, সৈকত দাম, অমৃত দেবনাথ, কিশোর মজুমদার, উৎপলেন্দু পাল, ছবি ধর, যৌবন শক্তি ও রসসঞ্চারে যেন হিল্লোলিনী বনমর্মর। গৌরাঙ্গবাবু, চলে আসছি আপনার কাছে। উত্তর ভূমিকা পত্রিকাটি আপনি তো বহু বছর ধরে সম্পাদনা করছেন, তো কি সমস্যা দেখেছেন পত্রিকা সম্পাদনা করতে গিয়ে?
1: সমস্যা বলতে, যেটা লিটল ম্যাগাজিনগুলোর প্রত্যেক সম্পাদকেরই এই সব সমস্যায় পড়তে হয়, সেটা হলো প্রথমত আর্থিক, দ্বিতীয়ত কর্মী, আর তৃতীয়ত হলো আমার একান্ত ব্যক্তিগত যে আমি আগাগোড়াই খুব শারীরিক সমস্যায় ভুগি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু পত্রিকার প্রতি কি একটা অমোঘ টান, ভালোবাসা, যেটা কিন্তু এই সমস্ত সমস্যার পাহাড় ডিঙিয়ে দুঃখ যন্ত্রণা নদী বন পেরিয়ে শেষ পর্যন্ত কিন্তু মোহনায় আমি পৌঁছেছি বলে আমার বিশ্বাস বা একটু আত্মসন্তুষ্টি আছে, যে শেষ পর্যন্ত ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়ে যেতে যেতে, মুখ থুবড়ে বারবার পড়ে যেতে যেতে আবার উঠে দাঁড়িয়েছি এবং শেষ পর্যন্ত 40 বছর পা দিয়েছি।
0: সম্পাদনার পাশাপাশি আপনি তো কবিতাও লেখেন, তো মুখ্যত কি কি বিষয়ে উঠে আসে আপনার কবিতায়?
1: দেখুন, প্রথমেই বলতে হয় যে আমার কবিতায় আজকে 15-16 বছর থেকে লেখা শুরু করেছি, এখন 66 বছর হয়েছে, আমার কবিতায় প্রেমের খুব অভাব। এখন আমার সঙ্গী, আমার চিনিয়ার দাদা প্রহ্লাদ দা যেভাবে প্রেম বিষয়ে কবিতা লিখছে, আমার মধ্যে সেভাবে প্রেম নেই। আমার মূল কথা হচ্ছে সামাজিক সমস্যার চিত্র অঙ্কন করা। নিসর্গ চিত্র রয়েছে, প্রকৃতি বন জঙ্গল ভীষণ ভালোবাসি, সেই প্রকৃতি উঠে আসে এবং মানুষের জীবনের যে উত্থান পতন, সমাজে অসাম্য অন্যায়, শোষণ পীড়ন, ধনীদের দ্বারা গরিবদের শোষণ, এই সমস্ত বিষয়ই আমার বেশি, এবং সমসাময়িক যে সকল অন্যায় পীড়নের ঘটনা সেগুলোই আমার কবিতায় উঠে আসে।
0: বেশ, আজকে আপনি যদি আপনারই লেখা কিছু কবিতা আমাকে তো বটেই, সঙ্গে আমাদের শ্রোতাদেরও শোনান, তাহলে ভালো হয়।
1: আমার প্রথম কবিতা তোরসার বুকে 2026। তোরসার বুকে নৌকার গলুইয়ে 2026-এর এক নতুন ক্যালেন্ডার হাসল যেন, কোনো বিদ্রুপ নাকি প্রতিশ্রুতির ইঙ্গিতে, কত নতুন পৃষ্ঠা, কত নতুন পরিচ্ছদ, শুধু আমারই চোখে আচ্ছা দৃশ্যমান। বাইরে নৌকা দেখায় চেনা জগৎ, নদীর সেই চেনা ঢেউ, জলের কিনারা, এপার ওপারের গাছপালা, ছোট জনপদ,

0: লের ওপরে নিচু আকাশে বকের সারি, ভেতরে অস্পষ্ট ক্যালেন্ডারে আগামী দিন, কি জানি কোন অজানা জীবন ছবি আঁকছে। কিন্তু শুধু আমারই চোখ গলুইয়ের ক্যালেন্ডারে জীবনের বাকি কটা দিন দেখে আবছা পাতায়। সে দিনগুলো কি আমিই লিখি নাকি ক্যালেন্ডার? দ্বিতীয় কবিতা কথার কাহিনী। কথার ওপর কথা জমেছিল ভাষা বা অক্ষর সৃষ্টির আগেও, প্রাচীন গুহাচিত্র বা খাজুরাহো তো কোনো গূঢ় অর্থে আদিতর কথা। কথা শিশু বড় হয় ধীরে, ধ্বনিও শব্দে আয়তন বাড়ায়, লিপি বা হরফে ঘর বাঁধে স্থায়ী। পুঁথি হলো হলো দলিল দস্তাবেজ, কত শত সহস্র বছরের কথা কাহিনী হয়ে শুয়ে আছে কত বইয়ে। কথাই ধরে রাখল মানুষের ইতিহাস, এমনকি কথা সৃষ্টিরও ইতিবৃত্ত। যুগ থেকে যুগান্তরে আরও মানুষ হল সে, তারপর ছন্দে বন্দী হয়ে রসের ঝর্ণা। কথা কাব্য হল, গান হল কণ্ঠে, কথা আরও ধ্বনি হল কত যন্ত্রে, তবলায় হারমোনিয়াম সেতার ঢোল দোতরা সরোদ বীণা গিটারে, সুর ছন্দ ও লয়ে নতুন রূপ ও ভাবে। সে আরও বড় হল সংলাপ অভিনয়ে, রেডিও টিভি সিনেমায় আরও সাবালক। কথা সরল জটিল তিতা মিষ্টি ঝালে বেড়ে বাড়িয়ে বড় হয়েই চলেছে অবিরাম। কথার জন্ম আছে মৃত্যু নেই, হবেও না যতদিন মানুষ আছে। আমার তৃতীয় কবিতা সেই তুমি এলে। শিউলির ডালে কুড়ি ভরার মতো আমার শূন্য ঘরে এলে তুমি চন্দনা, আমার নিকোনো উঠোনে তখনও পড়েনি সম্ভাবনার পা, আসেনি কোনো নূতন দেশ আমার প্রত্যাশার মানচিত্রে, তখনও ডালিমের ডালে চৌকস কোকিল গলা সাধেনি, তখনও পাহাড়িয়া মেয়েরা কাঠ কুড়িয়ে ফেরেনি বাড়ি, তখনও বুধিয়ার মার উনুনে চরেনি খুদ কুড়োর হাঁড়ি। সেই তুমি এলে প্রত্যয়ের চোখ ভরসার হাত, সবার সব হল আমারও ঘর ভরল। আমার পরবর্তী কবিতা মানুষ। এই তো বেঁচে থাকা প্রগাঢ় মোহময়, গাছেদের পাখিদেরই মতো অনেকটা পশুদেরও, ক্ষুধা তৃষ্ণা মৈথুন যাপনের অমোঘ উদ্দীপনা, তবু বিস্তর তফাত জিনগত কি এক সোনালী আলোর উদ্ভাস, আত্মলীন চৈতন্যময় আত্মবাক্যে অমৃত সন্তান মহৎ গন্ধি মানুষ, অনন্ত সৃজন দাহে অজস্র নান্দনিক বিস্ফোরণ, হৃদয় নিংড়ানো আগুনের ফুলকি ছড়াতে থাকে নিরন্তর সত্তার বলয়ে বলয়ে প্রজন্ম থেকে প্রজন্মে। পঞ্চম কবিতা রূপান্তর। ব্যালকনির বারান্দায় দাঁড়াই, রাতের অন্ধকারও হঠাৎ আলোকিত হয়ে উঠল, ঘরে ফিরে আসি সাদা আলোর মধ্যেও দেখি যার যার অন্ধকার নিয়ে বসে আছে সবাই একা, এখানে কেউ কারো হাত ধরে নেই, কিংবা হৃদয়ের কাছে বসে সম্পর্কহীনতার চাপ চাপ অন্ধকার যেন এক একটি কালো ব্লটিং পেপার শুষে নেয় সব ঘরের আলো। আবার ব্যালকনিতে দাঁড়াই, দেখি গাঢ় অন্ধকারেও সব নক্ষত্র নদী গাছ পাহাড় হাত ধরাধরি করে আছে, গভীরে ছুঁয়ে আছে এ ওর হৃদয়, আরো দ্বিগুণ হয়ে ওঠে অন্ধকারের জায়মান আলো। ষষ্ঠ কবিতা মেটামরফোসিস। সভ্যতার অসভ্য উল্লাসে ক্লান্ত প্রিয়জন বিমুখ সে, আত্মরতির নির্জন দিঘির পারে হেঁটে যায় নগ্ন পায়ে, ভেজা এঁটেল মাটির ছোঁয়ায় উৎস নারীর টান, বুঝি শুষে নেয় যত সব অন্ধকার, অসময়েও যে অপরূপ জ্যোৎস্না ফোটে চোখের ভেতর আরেক চোখে, রূপালি জলের আয়নায় একই প্রতিবিম্ব, লেখে তার হারানো নাম। অবশেষে স্থির জলে ওঠে কি বিচিত্র কল্লোল, অর্থ মুছে যাওয়া বরফ জীবন তার গাঢ় উত্তাপে গলে রূপান্তরিত আরেক মহাজীবনের ইশারায়। বন্ধুহীন স্বজনহীন চেনা পৃথিবীর বুকে বুঝি জেগে ওঠে অচেনা আরেক দ্বীপ। এ দ্বীপ তো দ্বীপ নয়, যেন এক নন্দন কানন, শিল্পীর হাতে গড়া কাঙ্ক্ষিত মানুষের ভিড়ে। আমার শেষ কবিতা এখন হাওয়া। এখন হাওয়া বড় প্রতিকূল, কোথায় বিশ্বাস রাখব, ভরসার কোনো কাজ দেখি না, মূল্যবোধগুলির থাকার বাড়ি নেই, উদ্বাস্তু হয়ে পথে বা বিপথে, সততা ত্যাগ ও তিতিক্ষাগুলো কতিপয় গরিব দুর্বল খুঁটির ঘরে, আশু ঝড়ের আতঙ্কে দিন গোনে। সততা ও ত্যাগের পোশাক পরে ক্ষমতা ও প্রতারকই আজ মূল্যবোধের শিক্ষক ও আরোদ্যার, সাধুদের শংসাপত্র তারাই দেয়, বিশ্বাস ও মেরুদণ্ডের বেচাকেনার হাটে ওরা কারা? চেনা চেনা মুখ, ওরা দেখছি আমারই আত্মীয় স্বজন। সে কি, ওরা তো গতকালই ছিল আমাদের প্রতিবাদ সভায় সামনের সারিতে। তাহলে আমি কাকে বিশ্বাস করব, ধরব কার হাত কিংবা কার কাঁধ?
1: বাহ, আমার খুব ভালো লাগলো, আশা করি শ্রোতারাও আমার সঙ্গে একমত হবে। আমাদের আজকে সৃজনীতে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ সিনহা এবং প্রহ্লাদ ভৌমিক। গৌরাঙ্গ বাবু, আজকে আসরে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
0: আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং ধন্যবাদ, শুভেচ্ছা ও নমস্কার জানাই শিলিগুড়ি আকাশবাণীর শ্রোতা বন্ধুদের।
1: প্রহ্লাদ বাবু, আজকে আসরে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আকাশবাণীর শ্রোতা বন্ধুদের।
1: এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের সৃজনী। সঙ্গে ছিলাম আমি সুদীপ দত্ত।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সৃজনী, নিবেদনে উত্তর ভূমিকা পত্রিকা।
4: উত্তর ভূমিকা পত্রিকার ৪০ বছরে পদার্পণ। উত্তর ভূমিকা সাহিত্য পত্রিকাটি অনেক চড়াই উত্তরাই পেরিয়ে অবশেষে ৪০ বছরে পা দিল। পত্রিকাটি প্রথমে মাসিক ফিচার জার্নাল মডেলেরই ছিল, ৯টি পত্রিকার ফর্মে ও ৩টি বিশেষ সংখ্যা রূপে ছাপা হতো। প্রায় ২৫ বছর এভাবেই প্রকাশিত হয়েছে। প্রথম দিকে সমাজ জীবনের কিছু চলমান বা জ্বলন্ত সমস্যা নিয়ে প্রতিবেদন ও ফিচার প্রাধান্য পেলেও পরের দিকে সাহিত্যধর্মী পত্রিকায় পরিণত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তর ভূমিকা অন্যতম একটি দৃষ্টিভঙ্গি হিসেবে স্থানীয় বা উত্তরবঙ্গের বিশিষ্ট লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যশিল্পীদের প্রয়াণের অনতিবিলম্ব সময়ে তাদের স্মরণ ও মূল্যায়ন করে বেশ কয়েকটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। উত্তর ভূমিকার প্রধান বৈশিষ্ট্য হল প্রতি সংখ্যাতেই সমসাময়িক জ্বলন্ত বা নজর কাড়া বিষয় নিয়ে একটি বা দুটি ফিচার থাকেই। এর সঙ্গে থাকে বিভিন্ন বিষয় নিয়ে লেখকের রুচি ও স্বকীয়তা নির্ভর প্রবন্ধ, গল্প, অনুগল্প, রম্য রচনা, ভ্রমণ কাহিনী ও কবিতা। উত্তর ভূমিকা, যোগাযোগের নম্বর 8944818143। নম্বরটি আবার বলছি 8944818143। উত্তর ভূমিকা।
3: সৃজনী অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।
5: শুনলেন সাহিত্য পত্রিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সৃজনী। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সুদীপ দত্ত এবং প্রযোজনা সুবীর দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শাহনওয়াজ প্রামাণিক।

লোকগীতি শুনলেন শাহনবাজ প্রামাণিকের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

সুধীর যাদুবংশী কণ্ঠে অমর প্রেম কি প্রেম কাহিনী ছবির গান শুনলেন। এবারে শুনবেন মেট্রো ইন্দিনো ছবির গান, শিল্পী পাপন।

দিল তো বাচ্চা হ্যায় জি ছবির গান শুনলেন সোনু নিগমের কণ্ঠে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: थलसेना अध्यक्ष जनरल उपेन्द्र द्विवेदीले भारतीय सशस्त्र बल उच्च सतर्क अवस्थामा रहेको र परिस्थिति अनुसार आवश्यक परे अपरेशन सिन्दूर चरण दुईका लागि तयार रहेको बताउनु भएको छ। पुणेको खडक वासला स्थित राष्ट्रिय रक्षा एकाडेमीको 150 ब्याचको पासिङ आउट परेडलाई सम्बोधन गर्दै जनरल द्विवेदीले अपरेशन सिन्दूरले देशको सुरक्षा चुनौतीहरूको सामना गर्न भारतको सटिकता र दृढतालाई प्रमाणित गरेको उल्लेख गर्नुभयो। सेना प्रमुखले अपरेशन सिन्दूरले राष्ट्रको संकल्पलाई दर्शाएको र सेनाका विभिन्न अंगहरू बीचको आपसी समन्वयको महत्वलाई उजागर गरेको बताउनुभयो। उहाँले नयाँ पास आउट भएका क्याडेटहरूलाई व्यावसायिकता, नेतृत्व र देश सेवाको उच्च मापदण्ड कायम राख्न आग्रह गर्नुभयो। यस अवसरमा जनरल द्विवेदीले महिला क्याडेटहरूको उत्कृष्ट प्रदर्शनको प्रशंसा गर्दै वीरता, दृढ संकल्प र सैन्य कौशल कुनै लिंग विशेषमा मात्र सीमित नहुने प्रश्न पार्नुभयो।
1: जहाँ तक ऑपरेशन सिंदूर की बात है, ये अभियान अभी जारी है। इसमें फिलहाल केवल अस्थायी रूप से संघर्ष विराम है, इसलिए भारतीय सशस्त्र बल ऑपरेशन सिंदूर 2.2 की संभावना को ध्यान में रखते हुए पूरी तैयारी कर रहे हैं। इस समय हमारा ध्यान तीनों सेनाओं के बीच बेहतर तालमेल बढ़ाने पर है, साथ ही हम भविष्य के युद्धों के लिए खुद को और अधिक सक्षम बना रहे हैं। जैसा की मैंने पहले कहा था, आने वाले समय के युद्ध केवल जमीन, समुद्र और हवा तक सीमित नहीं रहेंगे।
0: आन्ध्र प्रदेशको विशाखापट्टनम आईटीआई क्लस्टरका लागि पीएम सेतु योजना अन्तर्गत रणनैतिक लगानी योजना एसआईपीलाई राष्ट्रिय सञ्चालन समितिले स्वीकृति दिएको छ। यो योजना आर्सेलर मित्तल निप्पन स्टील इण्डिया नामक एक निजी कम्पनीले पेश गरेको हो। नयाँ दिल्लीमा आयोजित केन्द्रीय सिप विकास तथा उद्यमशीलता मन्त्रालयको तेस्रो बैठकमा यो स्वीकृति दिएको हो। पीएम सेतु सरकारको एक प्रमुख गौरवशाली योजना हो, जसका लागि 60,000 करोड़ रूपियाँ बजेट छुट्याइएको छ। यस योजनाको मुख्य उद्देश्य देशका 1,000 सरकारी आईटीआईहरूलाई उद्योगको नेतृत्वमा नयाँ र आधुनिक ढंगले रूपान्तरण गर्नु हो। म्यांमारका राष्ट्रपति यू मिन आङ भारतको 5 दिने औपचारिक भ्रमणको सिलसिलामा आज साँझ नयाँ दिल्ली आइपुग्नु भएको छ। उहाँलाई केन्द्रीय विदेश राज्यमन्त्री कीर्तिवर्धन सिंहले स्वागत गर्नुभयो। यसअघि आजै राष्ट्रपति बिहारको गया भ्रमण गरी प्रसिद्ध महाबोधि मन्दिरमा पूजा अर्चना गर्नुभएको थियो। उहाँको साथमा म्यानमारका धेरै क्याबिनेट मन्त्री, वरिष्ठ अधिकारी र व्यापारिक नेताहरू सम्मिलित एक उच्च स्तरीय प्रतिनिधिमण्डल भारत आएको छ। वर्तमान ओदामा बहाल भएपछि राष्ट्रपति यू मिन आङको यो पहिलो भारत भ्रमण हो। उहाँले आगामी सोमबार प्रधानमन्त्री नरेन्द्र मोदीसँग दुई देश बीचको ऐतिहासिक तथा सभ्यतागत सम्बन्धलाई अझ सुदृढ बनाउने विषयमा द्विपक्षीय वार्ता गर्नुहुनेछ। राजस्व अनुसन्धान निर्देशालयले केरलामा एक ठूलो लागू औषध विरूद्धको संयुक्त कार्यवाही चलाएर भारी परिमाणमा प्रतिबन्धित लागू औषध तथा नशालु पदार्थ बरामद गरेको छ। वित्त मन्त्रालयका अनुसार अपरेशन चक्रव्यूह अन्तर्गत कोच्ची, मल्लापुरम र तिरूवनन्तपुरमबाट 24 किलोग्राम भन्दा बढ़ी लागू औषध जफत गरिएको छ। मन्त्रालयले दिएको जानकारी अनुसार यस सञ्जालमा संलग्न मुख्य योजनाकार सहित 5 जनालाई लागू औषध तथा मनोरोग सम्बन्धी ऐन एनडीपीएस 1985 अन्तर्गत पक्राउ गरिएको छ। अब खेल समाचार। आज भएको सिंगापुर ओपन प्रतियोगिताको मिक्स डबल्स ब्याडमिन्टन खेलको सेमी फाइनलमा भारतका ध्रुव कपिला र तनिषा क्रास्टोको जोड़ी जापानका सायका होबारा र युईची सिमोगामीसँग पराजित भएको छ। यसैबीच पुरूष डबल्सतर्फ भारतका सात्विक साईराज रंकीरेड्डी र चिराग सेट्टीको जोड़ीले उत्कृष्ट जीत दर्ता गर्दै फाइनलमा स्थान बनाएको छ। सेमी फाइनल खेलमा दक्षिण कोरियाका खेलाड़ीलाई सोझो सेटमा पराजित गर्दै भारतीय जोड़ी फाइनलमा प्रवेश गरेको हो। अब अन्तमा यस बुलेटिनका मुख्य समाचारहरू पुनः एक पटक। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भोलि बिहान 11 बजे आकाशवाणी मार्फत देश तथा विदेशका
2: খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে গয়ায় পৌঁছন, সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডিকে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময় উপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের মূল লক্ষ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100 জেলার জন্য মোট 500 দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আজ তিনি সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক। সফরের শুরুতে আজ সকালে তিনি বিহারের গয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সফর সঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শহর ও পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। নগরোন্নয়ন, পুর বিষয়ক এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপ আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধাপে ধাপে রাজ্যের 120টিরও বেশি আরবান লোকাল বডি বা পুরসংস্থায় এই পরিষেবা চালু করা হবে। তবে প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে প্রকল্পটি কার্যকর হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি জানান,
3: With the conclusion of the guard of honor, I bid farewell to my colleagues in uniform, comrades in arms forever. I just laid the the war memorial,

0: for the last time in uniform as a humble tribute to those who laid down their lives in the line of duty.
1: উল্লেখ্য, প্রায় চার দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। হজযাত্রা সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী রিজিজু 2026 সালে হজের মূল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, ভারতের হজ কমিটি এবং সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও জেড্ডায় নিযুক্ত কনসাল জেনারেলকে কৃতজ্ঞতা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডিকে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডিকে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে। তিনি এই উন্নতির কারণ হিসেবে উন্নততর ব্যবস্থা, সময়সীমা মেনে চলা এবং ব্যবস্থার প্রতি জনগণের বর্ধিত আস্থার উল্লেখ করেন। তিনি আরও বলেন যে মালদ্বীপ, মরিশাস এবং আফ্রিকার বিভিন্ন দেশসহ বেশ কয়েকটি দেশ ভারতের অভিযোগ নিষ্পত্তি মডেলটি গ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গ্রেটার নয়ডার সুরাজপুরে লোহুম স্টার্টআপ পরিদর্শন করেন। পরিবেশ বান্ধব, গুরুত্বপূর্ণ খনিজ এবং উন্নত মানের সামগ্রী উৎপাদন করে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, বেশ কিছু আধুনিক প্রযুক্তি খাতে লিথিয়াম ব্যাটারি এবং পারমানেন্ট ম্যাগনেট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: इस विजन के तहत एक यंग स्टार्टअप लोहम, इन्होंने कंप्लीट टेक्नोलॉजी को डेवलप किया है और टेक्नोलॉजी को डेवलप करने के बाद में वहां से प्रोडक्शन का लेवल लेके आए। आज उस प्लांट को देखने का मौका मिला। लिथियम कार्बोनेट बनाने की मशीन है जो कि आगे सीधा बैटरी बनाने में काम में आए, और परमानेंट मैग्नेट बनाने की मशीन है जो कि बहुत ही एक अच्छे, बहुत ही कॉम्प्लेक्स टेक्नोलॉजी को अच्छे तरीके से डेवलप किया।
1: কেরালামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অপারেশন চক্রব্যূহের আওতায় কোচি, মালাপুরাম এবং তিরুবনন্তপুরম থেকে 24 কেজিরও বেশি মাদক ও সাইকোট্রপিক উপাদান বাজেয়াপ্ত করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে TCS-এর যান্ত্রিক ত্রুটির কারণে আজ কিছু পরীক্ষা কেন্দ্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট CUET UG 2026 শুরু হতে দেরি হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আর সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেইউং ও জায়ে ই ও কিম ওন হোকে জুটিকে 21-19, 21-18 পরাজিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত ৮টায় মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন সাহিত্যিক উমা শঙ্করের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য। ৮:৩০ আধুনিক গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, রোশান ভারতীর কণ্ঠে গজল। রাত ৯:১৫ ৯:৩০ শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা বিশেষ অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। ১০:০০ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠ সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী স্মিতা মুকাশি। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত ৮টায় হাওয়া মহল, ৮:১৫ চিত্রলোক, ৯টায় আপকে লিয়ে, ৯:৩০ আজ কি ফানকার, ১০টায় ছায়াগীত, ১০:৩০ ধলতি যায় রাত। আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা। জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামীকাল অর্থাৎ 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লারাখা কালারওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে চালু করা হয়েছে স্বচ্ছ মোবাইল অ্যাপ। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক গণবিক্ষোভের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিকভাবে হেনস্থার অভিযোগ, ঘটনার নিন্দায় রাজনৈতিক নেতৃবৃন্দ। বিধানসভায় সৈজালের অভিযোগের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার তলব করেছে CID। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এরাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে দুই কিশোরী উপভোক্তার হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টিতে নিয়ে যাওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে।
1: মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।
0: উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 বছর বয়সী কিশোরীদের জন্য HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। বিধাননগর থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন,
2: ভারতবর্ষে প্রতিবছর মহিলারা সবচেয়ে বেশি যে যে ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার। এই সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে আজ থেকে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হলো বিনামূল্যে HPV ভ্যাকসিন প্রদান কর্মসূচি। চলতি বছরে 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। তারই অঙ্গ হিসাবে আজ উত্তর 24 পরগনার বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে 14 বছর বয়সী কিশোরীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। আপাতত 235টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী দিনে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 881 করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রক থেকে 7,72,650 HPV ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে। এই মারণ রোগ মোকাবিলায় আগামী 3 মাসের মধ্যে 7,65,000 কিশোরীকে HPV ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এদিন অনুষ্ঠানে টিকা পাওয়া দুই কিশোরীর হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, বিধাননগর, উত্তর 24 পরগনা।
0: অন্যদিকে বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠানে আজ SSKM হাসপাতালের অতিরিক্ত 100 শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন এবং দালাল রাজ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। হাসপাতালগুলির ওপর স্বাস্থ্যভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। এছাড়াও রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করছে, সেখানেও হাসপাতালে পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এরাজ্যের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপটির সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকার জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।
3: ইস অ্যাপ মে জনতা কো নাগরিকো কো এক সুবিধা দি গই হ্যায় কি জাহাঁ ভি আপ গন্দগি দেখতে হ্যায় ওয়হীঁ উসকা ফোটো খিঁচিয়ে অর উস ফোটো পর ইস অ্যাপ কে মাধ্যম সে আপলোড করিয়ে তুরন্ত ডিপার্টমেন্ট জো লোকাল মিউনিসিপ্যালিটি হ্যায় উসকে পাস ও জায়েগা। প্রধানমন্ত্রী জি নে লাল কিলা সে ইস বাত কা আহ্বান কিয়া থা কি হমকো হর শহর হর গাঁও ODF করনা হ্যায়, টয়লেট বনানে হ্যায়। পিছলে 10-12 সাল দেশভর জিতনা কাম হো গিয়া উতনা বঙ্গাল মে নহীঁ হো পায়া। लेकिन जो भी कमियां उस समय रही हैं विद इन शॉर्टेस्ट टाइम हम उसको पूरा करेंगे।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে এই কর্মসূচিকে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 10টি পুরসভা এবং পুর নিগমে এই পরিষেবা চালু হচ্ছে।

0: ধাপে ধাপে দ্বারা রাজ্যের 120টিরও বেশি পুরসভায় পৌঁছে দেওয়া হবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই প্রকল্পের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি পাঠানো হবে। এ ব্যাপারে সকলকে শান্ত থাকার ও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে বাড়িতে সরকারের পক্ষ থেকে কর্মীরা পৌঁছে যাবেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্য জুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 85টি শিশু। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন সব থেকে বেশি সংখ্যক। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ এবং 109 জন মহিলা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ কলকাতার শহরতলি সোনারপুরের কামরাবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাইকে করে যাওয়ার সময় অভিষেকের দিকে ছোঁড়া হয় ডিম, দেওয়া হয় চোর স্লোগান, তাকে শারীরিকভাবে হেনস্থারও অভিযোগ তোলেন অভিষেক। পরে ব্যাপক পুলিশের নিরাপত্তায় ওই দলীয় কর্মীর বাড়িতে যান তিনি। এই ঘটনার পরই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে যায়। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের পাহারায় বের করে নিয়ে যাওয়া হয়। তিনি ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। কি বাংলার পরিস্থিতি! এখানে প্রায় 50 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, দরজা ভাঙার চেষ্টা করছে। আই উইল ডেফিনেটলি মুভ টু কোর্ট।
0: এই ঘটনা তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ঘটনার ভিডিও শেয়ার করে তিনি বলেন, রক্ষকই ভক্ষক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল নেত্রী ছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব সেখানে রয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, সুস্থ গণতন্ত্রে এই ঘটনা কাম্য নয়।
2: এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত।
0: সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমকি দিয়েছিলেন ঠিক তেমনই আজকের ঘটনাও কাম্য নয়। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জালের অভিযোগে তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। এই সংক্রান্ত নোটিশ দিতে আজ সিআইডির 5 সদস্যের দল হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে যান। সেখানে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেও তাঁর দেখা পাননি আধিকারিকরা। পরে কালীঘাটের বাড়িতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা অভিষেকের হাতে তলবি নোটিশ তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের 13তম প্রয়াণবার্ষিকীতে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ব্যতিক্রমী ধারায় চলচ্চিত্র তৈরি করে বাঙালি মননে নিজস্ব ছাপ রেখে গেছেন তিনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে চালু হয়েছে স্বচ্ছ মোবাইল অ্যাপ। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে মুখোমুখি। আজ শুনবেন সাহিত্যিক উমা শঙ্করের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ি মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য আবারও আপনাদের কাছে হাজির হয়েছে। একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং উত্তরবঙ্গে তার জন্ম, একজন সাহিত্যিক মানুষ। কে উনি সাহিত্যিক? হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় সাহিত্যিক উমাশঙ্কর বাবু, নমস্কার, স্বাগত জানাই আপনাকে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই রিসেন্টলি আপনি আরবারও একটা পুরস্কার পেয়েছেন আমরা জানতে পেরেছি, এবং আপনাকে স্বাগত জানাই। আপনি উমাশঙ্কর নামে তো খ্যাত, তো আপনার পুরো নাম কি?
5: উমাশঙ্কর দে।
4: উমাশঙ্কর দে, দেটা অতটা আপনার বইয়ে টয়ে প্রকাশিত পায় না, কিন্তু সে উমাশঙ্কর নামেই আপনি খ্যাত, নামেই খ্যাত, পদবীতে না। তো বলুন, আপনার উত্তরবঙ্গে তো জন্ম, যেটা গল্প করতে করতে জানছিলাম, তারপরে আবার দক্ষিণবঙ্গে আপনার প্রভাব বিস্তার করলেন।
5: দক্ষিণবঙ্গে না, ওটা হচ্ছে আমাদের ছোটপুর, কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা ছোটপুর।
4: আচ্ছা,
5: এখানেই আমার ছাত্র জীবন শুরু এবং এখানেই আমার ছাত্র জীবন শেষ।
4: সোদপুরে?
5: হ্যাঁ, সোদপুরে।
4: সাহিত্য জীবন কবে থেকে শুরু হলো আপনার? কি এটা মানে পারিবারিক নাকি নিজের ইচ্ছেতেই শুরু করে ফেললেন?
5: না, এটা আমার পারিবারিক নয়, নিজের ইচ্ছেতে। এই বলুন একরকম।
4: কবে থেকে শুরু করলেন?
5: আমি শুরু করেছি আপনার ধরুন 90 দশক।
4: 90 দশকে তখন আপনি পড়াশোনা করতেন না কি করতেন?
5: হ্যাঁ, পড়াশোনা করতাম কলেজে।
4: প্রথম লেখা কবে?
5: প্রথম লেখা ওই 90 দশকে আমাদের যোধপুর থেকে স্কুলের প্রধান শিক্ষক, তিনি একটি পত্রিকা বের করতেন, মাসিক পত্রিকা, ওনার নাম ছিল শেখ সদরুদ্দিন।
4: আচ্ছা,
5: সেই পত্রিকাতেই আমার প্রথম কবিতা প্রকাশিত হয়।
4: আচ্ছা, কোন কবিতা শোনা যাবে নাকি?
5: নামটা মনে নেই, তো কাগজটার নাম হচ্ছে নীলিমা। নীলিমা নামে একটা পত্রিকা বের করতেন, উনি যিনি সম্পাদক ছিলেন, তিনি ছিলেন একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং তিনি নিজেও সাহিত্য অনুরাগী এবং নাটক লেখা তার একটা বড় শখ ছিল, এবং আকাশবাণীতে নাটকও হতো, মানে ডাক্তার রূপ দিয়ে সেটা অনুষ্ঠান করতো। তিনি ছিলেন সেই পত্রিকা নীলিমা পত্রিকার সম্পাদক। তো উনি আমার বাড়িতেও আসতেন, যখন আমি পরবর্তীকালে সাহিত্যের একটা আসর নিজেই তৈরি করি ওই 90 দশকে বাড়িতে, ওই কথা আমি সাহিত্য সংসদে, ওই উনি আসতেন, উনি নিজেও আমাদের উনি সাহিত্যের আসরে তার নিজস্ব লেখা পাঠ করতেন, এবং তার পত্রিকাতেই আমার লেখাকে দিল। বয়স তখন খুবই কম, শিশু, আমি চলে এসেছিলাম দেরাদুনে।
4: হঠাৎ করে দেরাদুনেই গেলেন কেন?
5: না, আমি প্রথম চলে গেছিলাম বাড়ি থেকে পালিয়ে, কাউকে না জানিয়ে। আমার প্রকৃতির প্রতি খুব একটা টান বাড়তে থাকে, প্রকৃতিকে দেখা, হিমালয় দর্শন, আমার ভীষণ টান। তো আমি হঠাৎ বই পড়তে পড়তে হঠাৎ মানে একরকম বাড়িতে কাউকে না জানিয়ে আমি কাশ্মীর চলে যাই। ওই যে কাশ্মীর গেলাম, আমার প্রকৃতির প্রতি খুব আকর্ষণ বেড়ে যায়, যে প্রকৃতি কত যে সুন্দর হয়। যারা বিশ্বখ্যাতের লেখক কবি তাদের নাম এবং তাদের জীবনের কিছু কিছু আমি শুনতাম, যেমন ওয়াটসওয়াট, কবি ওয়াটসওয়াট, উনি প্রকৃতির প্রেমিক ছিলেন। কাশ্মীরে গিয়ে আমি তখন উপলব্ধি করলাম যে কবিরা কেন প্রকৃতিকে ভালোবাসেন, ওয়াটসওয়াট কেন ভালোবাসতেন প্রকৃতিকে। তো এইভাবে আমার বাড়ি থেকে বেরোনো, এবং কয়েক বছর পর আমি দেরাদুনে চলি, এবং দেরাদুনে গিয়ে আমি পাহাড়ে বসে এখানে ওখানে বসে কবিতা লিখতাম। তো ওখানে ওই কবিতাটাই আমার প্রথম মালিনী পত্রিকায় প্রকাশিত হয়। অপ্সরা উপন্যাসটা আমার ভালোবাসতে বাঁচতে বাঁচতে বাঁচতে, যে নায়ক নায়িকা হরিদ্বার যায়, নায়িকা সঙ্গে ছেলেটিও যায়, যখন জমাট বেঁধে উঠেছে তখন ছেলেটি হঠাৎ ফ্রান্সে পর্যটকের গাইডে কাজ করতে, ওখান থেকে তার জরুরি কাজে সে বেরিয়ে যায় ফ্রান্সে। তারপরে মেয়েটির সঙ্গে ওই যে দূরত্ব বেড়ে গেল, চলে গেল বিদেশে নেপালে, একটা পরবর্তীকালে একটা বিশাল একটা বড় ভূমিকম্প হয়। যে মেয়েটির সঙ্গে ওর সম্পর্ক ভালোবাসা গড়ে উঠেছিল সে মেয়েটি পরে যখন নিজের বাড়ি চলে যায় তখন ওই খবরের মাধ্যমে মিডিয়ার সংবাদ মাধ্যমে নায়ক জানতে পারে নেপালে একটা বড় ভয়ঙ্কর হয়েছে যার ভূমিকম্প হয়েছে। তো এইকে জানার পর সে তখন ফ্রান্সের গাইডের কাজে ছুটি নিয়ে সে এই তার প্রেমিকাকে খুঁজতে সে চলে যায় নেপালে।
6: আচ্ছা হ্যাঁ, এই যে প্রেমের উপন্যাস আপনি লিখেছেন, তো এখানে আপনার জীবনের কি কোনো ঘটনা থেকে আপনার
5: এটা কিছুটা তো প্রভাব আছে,
6: এটা আপনার জীবনের প্রভাবটা কি আপনারও কি নিজের পছন্দ করে আপনি বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছেন নাকি?
5: না না না, এইটা খানিকটা আমার ইচ্ছেই ছিল যে অনেকদিনে যে আমি ভালো দুটো প্রেমের উপন্যাস লেখবো, দুটো না মানে আমি প্রেমের উপন্যাস লেখবো। তো আমি চিন্তা করতাম যে এই যে বলে বা দেবদাস বা শকুন্তলা এদের উপন্যাস যে কেন কালজয়ী, বাংলা সাহিত্যে বহু লেখক এসছে সেই রবি ঠাকুর থেকে শুরু করে বহু লেখক, কিন্তু কেউ বলতে পারবে না যে অমুক লেখকের অমুক উপন্যাসটা বহুকাল ধরে অমরত্ব হয়েছে সারা দেশ জুড়ে। কিন্তু কালিদাসের উপন্যাস কিন্তু আপনি ভারতবর্ষে যেখানেই যান একটু শিক্ষিত বলে এর নাম বলে পড়ে তারা বলবে হ্যাঁ হাম কালিদাস কা নাম শোনা, হ্যাঁ শকুন্তলার নাম শুনে থাকবে। তারপরে পরবর্তীকালে দেবদাস যখন শরৎচন্দ্র লিখলেন ওই উপন্যাসটা সারা ভারতবর্ষ গ্রহণ করে শিক্ষিত মহল অশিক্ষিত মহল, কারণ এইটা এত প্রচার সব ভাষাতেই এটা অনুবাদ হয়েছে সব ভাষাতে প্রায় ভারতবর্ষে এবং 17 বার এটা ছবি হয়েছে। তো আমি এই ওদের থিমকে ফলো আপ করতাম কেন বাংলা সাহিত্যে বহু লেখক এসে আমাদের সময়ে এবং তার আমাদের বহু আগে বড় বিখ্যাত বিখ্যাত কারো লেখারা সারা ভারতবর্ষ ব্যাপী সেই উচ্চাঙ্গ প্রেম বা ক্লাসিক প্রেম হিসেবে জায়গা পায় করতে পারেন। তখন আমার থিম ভাবতাম, থিম ভাবতে ভাবতে তখন এইটা লিখলাম। আর অপ্সরা রয়েছে অল্প বয়সে টিন এজ অপ্রাপ্ত বয়সে দুটা একটা ছেলে সাথে মেয়ের প্রেম হয়, সেই প্রেমটা
6: আপনার জীবনে কি আপনি নিজে পছন্দ করে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছেন নাকি?
5: না আমি আমি অবিবাহিত।
6: ও আচ্ছা আচ্ছা, তো আপনি কি প্রেমের কোনো আপনার জীবনে কি প্রেম আসেনি নাকি?
5: না না, সেই মানে এটা তো প্রত্যেকটা মানুষের জীবনে,
6: হ্যাঁ হ্যাঁ,
5: সে বিবাহিত হোক বা না হোক শিল্পী লেখকদের যে প্রেম আসবে না এটা অবাস্তব কথা, আমি যদি বলি না আসেনি তা না।
6: ও আচ্ছা, সেটাও লেখার উপরে প্রভাব পড়ছে তাহলে।
5: হ্যাঁ,
6: তো আরেকটা যেটা উপন্যাস আপনি বলছিলেন যে বাচ্চাদের নিয়ে লিখেছেন,
5: হ্যাঁ বিষয় হচ্ছে একটা ফ্যান্টাসি রূপক প্রত্যেকটা মানুষের জীবনে শৈশব থেকে ছাত্র জীবন এবং তার উপরে বয়স বাড়লে পরে কিছু ঘটনা যে ঘটে, যেমন স্কুলে একটা ছাত্র পড়াশোনা করতে গিয়েছে তার হোম টাস্ক দিয়েছিল কিন্তু সে হোম টাস্কটা করেনি, মাস্টারমশাই তাকে প্রশ্ন করছে তুমি কি পড়াটা পড়ে এসছো, ওই দেখে যে ওকে যে অঙ্ক যেগুলো দিয়েছিল সে খাতার মধ্যে পড়ে দেখে অঙ্কগুলো হয়ে গেছে, একটা ম্যাজিক এবং রূপক ধর্মী।
6: সেখানে
5: ধরুন উপন্যাস আছে, প্রবন্ধ আছে, আধ্যাত্মিকের উপর 5খানা বই, স্বামী প্রণবানন্দ মহারাজ ভারত সেবা আশ্রম যে প্রতিষ্ঠা করেছেন এই প্রণবানন্দের উপর আমার 4খানা বই আছে এবং সম্প্রতি আরেকটা বই বেরিয়ে গেছে প্রণবানন্দের অখণ্ড রচনা বলি। আচ্ছা এই গেলে প্রণবানন্দ, তারপর প্রভুপাদ, প্রভুপাদ হচ্ছে ইস্কন যে মন্দিরগুলো আছে ইস্কন মায়াপুরে আছে নবদ্বীপে ইস্কন আছে এবং সারা বিশ্ব জুড়ে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রভুপাদ। এই প্রভুপাদে এসেছেন ওই 1800 যখন রামকৃষ্ণ রামপ্রসাদ হয় তারা চলে গেছেন বা ওই সময়টার কাছাকাছি, তো উনি প্রভুপাদ কি করে সারা ইউরোপে ইউরোপে কৃষ্ণ নামটা উনি প্রচার করেছেন, ইউরোপের লোকেরা ভগবান শ্রীকৃষ্ণের নামটি জানতেন না এবং ওনার গুরুদেব তখন বলেছিলেন প্রভুপাদকে যে তুমি ইউরোপে ভগবান শ্রীকৃষ্ণের নামটা প্রচার করো, তো উনি বৃদ্ধ বয়সে তখন আমেরিকা চলে যান, তার জীবন কর্মরা ওখানে কিভাবে তিনি শ্রীকৃষ্ণকে প্রচার করলেন সারা বিশ্বে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইতালি জীবিত অবস্থাতেই, তার জীবনী নিয়ে আমার বইটির লেখা হয়।
6: আচ্ছা, তো বেশ, এরপরে আর কি কি নিয়ে আপনি?
5: আরো হচ্ছে আমি রামকৃষ্ণদেবকে নিয়ে লিখেছি, তারপর ওশো। ওশো হচ্ছে ভারতবর্ষের একটা ভিন্ন স্বাদের আধ্যাত্মিক জগতের পথ প্রদর্শক বলতে পারেন, রজনীশ যেটাকে বলেন, তার নাম হচ্ছে রজনীশ। পুনাতে উনি আশ্রম আছে এখনো, এবং উনি আমেরিকাতে গিয়ে এই ওশো ভদ্রলোক, উনি প্রফেসর ছিলেন, তো ওখান থেকে উনাকে ডিসচার্জ করে দেয় একটা ঘটনা চক্রে প্রিন্সিপাল, তখন উনি ইউরোপে চলে যায়, এবং তার আগ পর্যন্ত উনি জ্ঞান বিতরণ করতেন মানুষদের কাছে বিনা পয়সা জ্ঞান।
6: হ্যাঁ, ঈশপের কাহিনী আমরা ছোটবেলায় পড়েছি। তাহলে আপনি বিভিন্ন ধর্ম চর্চা নিয়েই কাজকর্ম করেছেন, তো এই সমস্ত নিয়েই আপনার লেখালেখির বিশেষত্ব, তো আপনি কি কি পুরস্কার পেয়েছেন বলুন?
5: অনেক পুরস্কারই পেয়েছি, তার উল্লেখযোগ্য আমি যেটা বলছি, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার, বঙ্কিম পুরস্কার, নজরুল পুরস্কার, তারপর বিশ্ববঙ্গ পুরস্কার, কবিরত্ন পুরস্কার, সমাজরত্ন পুরস্কার, শেক্সপিয়র পুরস্কার।
6: এত তো আপনি লেখালেখি করেছেন, এত জায়গায় গিয়েছেন, তো কোন কোন গুণীজনের সান্নিধ্যে আপনি আসতে পেরেছেন?
5: আমি এসেছি সত্যজিৎ রায়ের।
6: আচ্ছা,
5: হ্যাঁ, খুবই, তার ছবির শুটিং একমাত্র আমি দেখেছি, উনি মারা যাওয়ার আগে দুটো ছবি করে, তারপরে উনি,
6: তখন কত সাল ওটা?
5: ওটা উনি 90-তে করলেন শাখা পোশাখা, আর 91-তে করলেন, 1991-তে করলেন আগন্তুক, এই দুটো ছবি না, শেষ দুটো ছবি মারা যাওয়ার আগে, ও দুটো ছবি আমি ওনার পাশে দাঁড়িয়ে ধরুন 15 দিন না হলো 12 দিন, 12 দিন 1-11 ওনার পাশে দাঁড়িয়ে শুটিং দেখেছি, এবং সেই শুটিং কভারটা সানন্দা পত্রিকাটা আমার বের হয়। এছাড়া পণ্ডিত রবিশঙ্করের সান্নিধ্যে এসছি, আর বিশ্ব শান্তি পুরস্কার, বিশ্ব বরণ্য আমাদের মহীয়সী মাদার টেরেজা, প্রায় 7 দিকের উপরে তার কাছে আমি, মানে ওনার মূল আশ্রম তো কলকাতায়, কলকাতাতে উনি মানে নিজের দেশ থেকে প্রথম সরে এসে 18 বছর বয়সে যখন, তখন উনি নিজের অস্ট্রিয়ার দেশ থেকে ভারতবর্ষের সেবার কাজে আত্মনিয়োগ করেন, এবং প্রথমে উনি সিস্টার হিসাবে নার্স ট্রেনিং নিয়েছিলেন দার্জিলিংয়ে, তারপরে উনি আস্তে আস্তে আস্তে সারা বিশ্বে, ভারতবর্ষে তো সমস্ত রাজ্যে এবং পৃথিবীর সমস্ত দেশেই প্রায় বলা যায় ওনার আশ্রম আছে, মিশনারি অফ চ্যারিটি। তো আমি কলকাতায় কিছু কিছু কাজ, যে কাজে মানে রিপোর্টিং বলুন, সাংবাদিকতা এবং কাগজে লেখার সূত্রে যেতাম, সেটা ওই বর্তমান অফিসে কাটেছি, ওনার মূল অফিস মাদার টেরেজা।
6: আচ্ছা,
5: আমি যাওয়ার সময় ওনার সঙ্গে ওনার কাছে 5-10 মিনিট বসে দেখা করে তারপরে আমি যেতাম, সেই জন্য মাদার টেরেজার সঙ্গে আমার খুব সুসম্পর্ক, এবং ওনার হাতে অনেক কিছু কিছু জিনিস, মূল্যবান জিনিস আমাকে দিয়েছেন উনি।
6: যেমন?
5: যেমন উনি প্রথমে সেরকম কোনো লোক গেলে পরে তাকে আশীর্বাদ চাইতে, তখন উনি যিশুর মালা দিতেন। হ্যাঁ, যিশুর, তো সেরকম এরকম আমি যিশুর মালা, ওনার মূল্যবান ফরেভারে লন্ডন থেকে বেরোনো ওনার বায়োগ্রাফি বই, এবং এছাড়া আরো কিছু শৌখিন জিনিসপত্র, এগুলো উনি নিজে হাতে আমাকে দিতেন, এগুলো আমার ঘরে এখনো রাখা আছে, ওগুলো স্মৃতি হিসাবে।
6: বেশ বেশ, আর রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে কাটানো
5: সময়? পণ্ডিত রবিশঙ্করের আমার 3 ঘন্টা ওনার সঙ্গে গল্প করার সুযোগ এসেছিল, তো তখন
6: আলোচনা করেছিলেন
5: উনি, যখন ওনার সঙ্গীত জগতে ওনার প্রভাব এই সেতারের, তার ছোটখাটো জীবনী উনি নিজেই আমাকে নিজের থেকে বলতে শুরু করেছিলেন আমার প্রশ্ন করার আগে, এবং ওনার সঙ্গে সেই সময় মানে ওনার প্রথম স্ত্রী ছিলেন অন্নপূর্ণা, আলাউদ্দিন খানের কন্যা, হ্যাঁ, বিয়ে করেছিলেন, তার সম্পর্কে ও উনি কেন ওনার সাথে সম্পর্কটা নষ্ট হলো সেটা, এই সমস্ত কথা নিয়ে ওনার সঙ্গে আমার প্রায় 3 ঘন্টা গপ্প হয়, এবং মানুষটি আমি দেখেছি একটা রূপক জগত, রূপক জগৎ না ফ্যান্টাসি যেটা বলে, মানে একবার পোশাক আশাকে, তার কথা বলার ঢং, বাংলায় কথা বললে পড়েও কিন্তু ওনার স্বরের মধ্যে বিদেশি ছাঁচ বয়ে আসতো এবং অপূর্ব সুন্দর ছিলেন ভদ্র মানুষকে, অপূর্ব সুন্দর। এই তো দুজন গেলে সত্যজিৎ রায়, তো আপনিও বাংলার মানুষ দেখেছেন ওনার চেহারা, ওনার
6: একদম একদম মানে মানে শিশু চলচ্চিত্র বলতে সত্যজিৎ রায়, ছোটবেলায় শিশুর থেকে আর কি কোন চলচ্চিত্র যদি প্রথম সিনেমা দেখাই হয় সত্যজিৎ রায়কে দিয়ে, মানে রায়ের সিনেমাকে দিয়ে দেখা হয়, এবং উনি বানিয়েওছেন বাচ্চাদের জন্যই, বাচ্চাদের কথা মাথায় রেখে। এবং পরবর্তীকালে আমি জেনেছি যে সমস্ত ছবিগুলোই উনি বানিয়েছিলেন ওনার ছেলে যখন সন্দীপ, যখন খুব ছোট, ছোট সন্দীপের জন্যই উনি ওই ছবিগুলো বানিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আপনি তো কাছ থেকে পেয়েছেন ওনাকে, না পরবর্তীকালে আপনি তো ওনাকে একটু কাছ থেকে পেয়েছেন, তো আমি সেটা আপনার ওনার সম্পর্কে একটু শুনি, এটাই আর কি।
5: এই হিসেবে বলবো উনি ফিল্ম মেকিংটা পুরোটাই জানতেন, মানে চলচ্চিত্র জগতে প্রায় বলা যায় যে পুরোটাই ওনার দখলে ছিল, চিত্রনাট্য লেখা, সংলাপ লেখা, তারপর গল্প নির্বাচন, কোন ছবির সঙ্গে ভাববস্তু আরেকটা পরবর্তী ছবির কোন মিল নেই, হ্যাঁ অনেকে মিল খুঁজে পায়,
6: একটা ন্যাচারাল সাউন্ড নিয়ে কাজ করেছেন উনি,
5: হ্যাঁ হ্যাঁ, সঙ্গীত পরিচালনা সমস্ত কিছুই, এডিটিং করা, ওনার এডিটিং খুব সুন্দর এডিটিং ছিলেন, ভীষণ মানে কোন শটটা রাখা হবে কোন শটটা রাখবেন না, দাবি মানে সমস্ত কিছু উনি খুব পারফেক্ট, উনি
6: নিখুঁত করে করতেন, হ্যাঁ
5: একদম নিখুঁত করে করতেন।
6: তো সেই সূত্রে নিশ্চয়ই ওনার বাড়িতে যাতায়াত ছিল,
5: হ্যাঁ তা নাহলে পরে
6: কিরকম আপনার সঙ্গে ঘনিষ্ঠ মানে ঘরোয়া কথোপকথন সে একটু শুনি।
5: কথোপকথন খুব একটা আমার হতো না, কারণ প্রথম হচ্ছে যে আমি সত্যজিৎ রায় বাড়ি যেতাম, এটা অনেকেই জানতো, এটা তো জানে সত্যজিৎ রায় খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, উনি কম কথা বলেন, কারোর সঙ্গে উনি দেখা সাক্ষাৎও করেন না, খুব বিশেষ লোক এবং কাজের লোক ছাড়া, এটা তার সম্পর্কে ধারণা ছিল। সেই সূত্রে আমি যেতাম, আমার এইটার উপরে একটা বই বেরোবে, হয়তো বইমেলাতেই বইটা বেরিয়ে যাবে, পাবলিশার কম্পোজ করে ফেলেছে, মানে আমার দেখা সত্যজিৎ রায়, কিন্তু বইটার নাম হচ্ছে চেনা অচেনা সত্যজিৎ রায়, বইটার নাম দেওয়া হয়েছে, মানে আমাকে এক প্রকাশক বলেছিলেন যে কম্পোজ হয়ে গেছে, এখন আমি কলকাতা ফিরে ওটা ছবি দিয়েছে, ছবি দিয়েছে সন্দীপ রায় নিজে। ওই বইয়ের সঙ্গে আমি ছবি চেয়েছিলাম, তো ওনার ছবি তো বহু ছবি, তার মধ্যে দুজন ফটোগ্রাফার কাছে, দুজন বলবো না মানে একজনই বলবো, নিমাই ঘোষ, যে ওনার 35 বছর ওনার সান্দীপের কাছে ছিলেন, এবং 35 বছরের মধ্যে ওনার প্রায় 5,000 না 7,000 ছবি উনি তুলেছেন, উনি ওনার ব্যক্তিগত জীবনেরও খুব কাছের মানুষ ছিলেন, তাকেই উনি ছবি তুলতে দিলেন, যে কোনো ফটোগ্রাফার গিয়ে তার ছবি তোলা ওনার খুব কঠোরভাবে মানে কঠোরভাবে সেটা মেনে চলছে, কাউকে ছবি তুলতে দিতেন না চট করে, কার ইন্টারভিউ তো দিতেনই না, সাক্ষাৎকার উনি দিতেনই না। সেই সূত্রে আমি যেতাম ওনার বাড়িতে, ওনার জন্মদিনে যেতাম, সেটা এখনো যাই, উনি বিশেষ যখন কাজের মধ্যে জড়িয়ে পড়েন খুব ভাবনা চিন্তার মধ্যে, সে নতুন ছবির প্লট নিয়ে ভাবছেন বা চিত্রনাট্য তৈরি করছেন বা ছবির বড় কাজে, তখন বাইরের দরজাটা উনি লিখে দিতেন একটা কলম দিয়ে, ওটাকে লিখে উনি দরজায় সেলুটেপ দিয়ে আটকে দিতেন, ডোন্ট ডিস্টার্ব, যাতে তাকে কেউ ওই সময় আমার সঙ্গে কেউ দেখা করতে না আসে, ওনাকে যেন তো বিরক্ত না করে, তাতে ওনার অসুবিধা হতো কাজের হতো, কিন্তু আমি তার মধ্যেও ও ডোন্ট ডিস্টার্ব দরজা লেখা সত্ত্বেও আমি নক করে ওনার ঘরে যেতাম, উনি নিজে যে চেয়ারটা বসতেন ওখানে নিজে উঠে এসে দরজা খুলে দিতেন, খুলে দিয়ে তারপর উনি নিজে চেয়ারে বসে আমি 2-5 মিনিট 7 মিনিট এরকম থাকতাম, ছোটখাটো 2-1টা কথা হতো, তারপর আমি চলে যেতাম প্রণাম করে।
6: আচ্ছা ওটা কত সাল?
5: ওই আমি যখন বলেছিলাম না একটা পত্রিকা বের করতাম,
6: হ্যাঁ
5: হ্যাঁ, ভারত ছড়া ফ্রান্স, ওই পত্রিকা উপলক্ষে পত্রিকাটা বেরোলে তাকে কপি দিতে যেতাম, 2-1টা শুভেচ্ছা বাণী যেতাম, সেগুলি উনি হাতে নিজে লিখে আমাকে দিয়ে দিত। তখন থেকে তারপর তো আমি তো ওই 90-তে উনি প্রথম ছবি শুরু করলেন, তার শুটিং দেখা, তারপর পরপর 2টো ছবি সানন্দাকে বড় করে বের হয়, এইভাবে ওনার সঙ্গে আমার ওই আমার বইটা বেরোলে পরে তখন দেখতে পারবেন, পড়তে পারবেন।
6: আচ্ছা আচ্ছা, বেশ বেশ,
5: চেনা অচেনা সত্যজিৎ,
6: বেশ বেশ, নিশ্চয়ই পড়বো আমরা। পাঠকদের উদ্দেশ্যেও বলছি, শ্রোতা বন্ধুরাও শুনছে, তারাও নিশ্চয়ই আপনার বই পড়বে। এ তো গেল আপনার সাহিত্য জীবনের কথা। এখন আপনি বললেন যে আপনার উত্তরবঙ্গে জন্ম, শিলিগুড়ির কোথায়?
5: নাম তো ভুলে গেছি, আমি দাদুর বাড়িতে দুবার গিয়েছিলাম।
6: তারপরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসার ব্যাপারটা কি ভাবে আসলেন?
5: বাবা ছিলেন আর্মি, মানে সামরিক বাহিনীর চাকরি করতেন, সে সূত্রে বাবা চলে আসেন
6: ট্রান্সফার হয়ে
5: এদিকে। হ্যাঁ, ট্রান্সফার বলে মিলিটারি, তো মিলিটারিতে নানা জায়গা যেতে হয়। কাশ্মীরে গিয়েছিলেন, উনি লাদাখে ছিলেন।
6: আপনারাও গিয়েছিলেন তাহলে? তখন
5: আমি জানি ওই বাবারা ছিলেন ছয় ভাই, তো তার মধ্যে চার ভাই বিয়ে করেন, তো বাবা উপরে যে দুই ভাই তারা শুধু বিয়ে করেছিলেন। আর সে সূত্রে কলকাতাতে যখন উনি আসলেন, তখন কলকাতার সোদপুরে প্রথম ওই বাড়ি বানালে, তখন কাঁচা বাড়ি, ছোট বাড়ি। ওই জিজ্ঞাসামশাই,
6: ওনারাও সবাই চাকুরিরত?
5: না না, ওনারা চাকরি না, ওনার একটা ব্যবসা ছিল কালিম্পংয়ে।
6: ব্যবসা ছিল? আচ্ছা, এক জ্যাঠা। আর আপনার বাবা কত নম্বর ছিলেন তাহলে?
5: বাবা ছিলেন পাঁচ নম্বরে।
6: আর আপনার বাবারা ছয় ভাই ছিল নাকি?
5: হ্যাঁ, বাড়ি তৈরি হয় সোদপুরে।
6: আচ্ছা, তো আপনার মা কোথাকার ছিলেন?
5: মা উত্তরবঙ্গে,
6: উত্তরবঙ্গের শিলিগুড়িরই। আচ্ছা, তাহলে আপনাদের মানে ওখানেই সমস্ত কিছু, আপনার জন্মটাও ওখানে, দাদুর বাড়ি ওখানে, দিয়ে আপনারা সোদপুরে এলেন। এবার সোদপুরে আসার পরে আপনারা ক ভাই বোন ছিলেন?
5: আমার তিন ভাই।
6: তিন ভাই? আচ্ছা, আপনি বড়?
5: হ্যাঁ।
6: আর দু ভাই?
5: দুভাই সোদপুরেই থাকে।
6: সোদপুরেই থাকে, মানে ওনারা কি করেন?
5: একজন চাকরি করতে রাজ্য সরকারে, আর একজন মেকানিক ছিলেন।
6: ওনারা বিবাহ করেছেন?
5: হ্যাঁ, ওনারা বিবাহ করেছেন, দুজনই সংসার আছে।
6: আচ্ছা আচ্ছা, বেশ। তো এবারে চলে আসছি আপনার ছোটবেলা থেকে, আপনি সোদপুরেই পড়াশোনা করেছেন বলছেন। বাবা তো মিলিটারিতে কাজ করতেন, মানে বেশ রাশভারী লোকই ছিলেন বলা যায়। উনি কেমন ছিলেন আপনার কাছে?
5: ছোটবেলায় যেরকম থাকে সেরকমই, সন্তান বাবার কাছে মার কাছে প্রিয়তা। কিন্তু পরবর্তীকালে আমি কলেজ জীবন পেরোবার পর, এখানে তো চাকরি বা ব্যবসা করে কোনো মানুষ হয়তো জীবিত অবস্থা তার অর্থের একটা অভাব মেটে সচ্ছলতা যোগ্যতা অনুসারে পায়, কিন্তু মানুষ মরে গেলে আমি তখন ভাবতাম এই যে কেউ তো কাউকে চেনে না, মৃত্যু তাদের মরে গেলে পরে সাত দিন পরে সবাই ভুলে যায়, কে নামও উচ্চারণ করে না। এইটা আমার খুব মনের মতো দাগ কাটতেছে না। আমি তাদের এই জীবন জীবনীটার পিছনে মানুষ একবারই জন্মায়, সং ভগবানও দ্বিতীয়বার আসেনি।
6: লেখার মাধ্যমে আপনি সবার কাছে অমরত্ব লাভ করতে পারবেন।
5: লিখে নাম করা, বড় হওয়া, যারা অতীতে মানে আমাদের যারা পূর্বসূরি অগ্রজ রবি ঠাকুর থেকে শুরু করে, রবি ঠাকুর যেহেতু ওনাদের পরিবারটা ছিলেন সকলেই কম বেশি সংস্কৃতি সাহিত্যের প্রতি একটা অনুরাগ ছিল, যার জন্য রবীন্দ্রনাথ নাটক লেখলে বাড়ির লোকেরা সেই নাটকটা পরিবেশন করছে, বাড়ির লোকেরা, ওনার ছেলে, ওনার ছেলের বউ, ওনার ভাইজি, মানে শিল্পীর জন্য আমরা যদি নাটক লিখে আমাকে শিল্পী খুঁজতে হবে, তিনি রবীন্দ্রনাথও করেছেন। এছাড়া দেখা যায় যে কোনো মানুষই কম বেশি অর্থের অভাবে সচ্ছলতা ছিল না, এরকম অনেক শরৎচন্দ্র আছেন, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল পড়াশোনা বেশি করতে পারেনি অর্থের অভাবে। তো আমার ক্ষেত্রেও যেহেতু আমি চাকরি বা ব্যবসা বা অন্য দিকে রোজগারের দিকে আমি না গিয়ে হঠাৎ আমি লেখালেখি করছি, এটা বাড়িতে যা হয় অপছন্দের ব্যাপার থেকেই গেছে। আজকে আমি হয়তো একটা জায়গায় একটা পৌঁছতে পেরেছি, তখন বই লিখবো এটা তো ভাবনার বাইরে ছিল। আর সেই লেখালেখি নিয়ে কাগজে লিখতাম, ছোটোখাটো কাগজে লেখা প্রকাশিত হতো এবং এইটার উপরেই আমি ভর করতে লাগলাম, তো স্বাভাবিকভাবে মা বাবার একটা অপ্রিয় হয়ে উঠেছিলাম।
6: আচ্ছা, মা কেমন ছিল আপনার কাছে?
5: মা ছিলেন ভালো।
6: মায়ের হাতের কি খেতে ভালো লাগে?
5: মায়ের হাতে রান্না খুবই ভালো ছিল।
6: কোনটা এখনো আপনি মিস করেন?
5: মিস করে মানে শীতকালে, শীতকালে আমাদের বাংলা দুটো জিনিস তখন খুব জমে, একটা পাটালি গুড়ের পিঠে, মা পিঠে ভালো করতেন। আর এমনি স্বাভাবিক যেটা রান্না, মানে স্বাভাবিক আমরা যেটা সবসময় খেয়ে অতীত খেতাম, এখনো খাই, আগামীকালে খাবো ডাল ভাত তরি তরকারি, এই হাতে রান্নায় মা খুব ভালো ছিল।
6: আচ্ছা,
5: খুব ভালো ছিল।
6: আচ্ছা, মানে সবকিছুই ভালো ছিল। তো আমরা যেতে যেতে আপনার লেখার কিছু অংশ কি শুনতে পারি, না কবিতা শোনাবেন, কি শোনাবেন আমাদের?
5: আমি

0: পুরুষদের সঙ্গে একটা সব কাজে করছে, গাড়ি চালাচ্ছে, অটো চালাচ্ছে, এরকমও আছে, তারপর বাস চালাচ্ছে, ট্রাকও চালাচ্ছে, প্লেনও চালাচ্ছে। কিন্তু ড্রোনের কাজটা সাধারণভাবে শ্মশানের কাজ যারা করে সেটা তো একটা শেষ জায়গা, তো অন্তিম জায়গা, মানে মানুষ চিরকালের মতো পৃথিবী থেকে চলে এসে তাকে দাহ করছে। তো এই নিষ্ঠুর এবং বাস্তব, অতি বাস্তব, এটা একটা মেয়ে কাজ করছে, এটা এখনো 27 বছর বয়স, মেয়েকে ড্রোনে কাজ করে। তো আমার এটা লাগার পর আমি ওকে নিয়ে দুটো গল্প লিখেছি, দুটো গল্প। একটা গল্প ওর বিয়ের সম্বন্ধে এসেছিল, যখন জানতে পারলো ওর মেয়েটি ড্রোনের কাজ করে, তারপর বিয়ে ওর ভেঙে যায়। এবং মেয়েটি তখন সিদ্ধান্ত নেয় যে আমি জীবনে আর কোনোদিন বিয়ে করবো না, কারণ আমি যে কাজটা করি এই কাজে যে পাত্রপক্ষ শুনবে আমি ডোমের কাজ করে শ্মশান ঘাটে, তখন আমাকে কেউ, আমাকে ঘরের বউ হিসেবে কেউ গ্রহণ করবে না। এটা আমার খুব মানে লেগেছিল যে এটা একটা নিদারুণ, একটা বেদনাদায়ক, দুঃখনা গল্প লিখে।
1: আচ্ছা, তাহলে যেতে যেতে আরেকখানা কবিতা শুনি।
0: আমার চাই একটা তুমি,
1: কবিতার নাম?
0: হ্যাঁ, কবিতার নাম।
1: আচ্ছা বেশ।
0: আমার একটা তুমি চাই, আমার একটা তুমি চাই, তুমি তুমি, আপনি নয় তুমি নয়, ওগুলো অনেক হয়েছে, এখন চাই তুমি। যার সঙ্গে ঝগড়া করব, চোখ রাঙাবো, মান অভিমান করব, যার সঙ্গে খুনসুটি করব, চোখের কালো তিল জল ঢেলে দেব। আমার একটা তুমি চাই, সারা দিনের ক্লান্ত ঘুমিয়ে তার ঠোঁট দেখে, যার টানা কপালে লুকিয়ে থাকবে শিশু সুলভ যৌবনে উদ্যত ভাব, যার মিষ্টি চিবুকে আত্মপ্রকাশ করবে তার চাবা পাওয়া, যে পাশ দিয়ে বয়ে গেলে মনে হবে কে আমাকে শুধুই ভালোবাসে, যার কাছে আমার সমর্পণ বিসর্জন, যার কাছে শুধুই নতুনত্ব, মৃত্যু সরিয়ে দেব, বলবো আমি থাকতে দুঃখ কেন। আমার একটা তুমি চাই, আমার একটা তুমি চাই।
1: বেশ, অসাধারণ অসাধারণ, তো একদম দারুণ একটা কবিতা আমরা শুনলাম। তো এই এটা কবে লেখা?
0: এটা গত মাসে 28 আমি হরিদ্বারে বসে গেছি রাত্রিবেলা।
1: বেশ বেশ অসাধারণ অসাধারণ। আমরা এতক্ষণ কথা বলছিলাম উমাশঙ্কর দে মহাশয়ের সঙ্গে, অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমরা মুখোমুখি অনুষ্ঠানে পেয়েছিলাম সাহিত্যিক উমাশঙ্কর দে মহাশয়কে। ওনার জীবনের বহু মূল্যবান কথা আমরা শুনলাম। আবারও কোনোদিন মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির মুখোমুখি অনুষ্ঠান, প্রতি শনিবার ঠিক রাত্রি 8 নমস্কার।
2: মুখোমুখি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সাহিত্যিক উমাশঙ্করের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

আধুনিক গান শুনলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন গজল রোশন ভারতীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা বিশেষ অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। নিবেদনে আঁচল সঙ্গীত চর্চা কেন্দ্র।
2: আঁচল সঙ্গীত চর্চা কেন্দ্র, যার পথ চলা শুরু হয় 2005 সালে শাস্ত্রীয় সঙ্গীতকে পাথেয় করে, বর্তমানে নিখিল ভারত সঙ্গীত সমিতি কর্তৃক অনুমোদনপ্রাপ্ত এই সঙ্গীত শিক্ষাকেন্দ্রের মূল দায়িত্বে রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী বিউটি চক্রবর্তী। মূল চর্চার বিষয় শাস্ত্রীয় সঙ্গীত হলেও এখানে সব ধরনের গানের প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে, পরীক্ষা শেষে কেন্দ্রের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে নিয়মিত অনুষ্ঠান পরিবেশন করে এখানকার শিল্পীরা সুপরিচিত হয়ে উঠেছে। আঁচলের দুটি কেন্দ্র রয়েছে, একটি উত্তর দিনাজপুরের ইসলামপুরে এবং অপরটি দার্জিলিং জেলার বিধাননগরে। যোগাযোগ 9064230320। আবার বলছি 9064230320। আঁচল সঙ্গীত চর্চা কেন্দ্র।

সংস্কৃতি জেলায় জেলায়। এই অনুষ্ঠানে আমরা উত্তরবঙ্গের আটটি জেলার একটি গ্রাম বা একটি শহরে উপস্থিত হয়ে ওই অঞ্চলের শিল্পীদের সাংস্কৃতিক কার্যাবলী তুলে ধরতে চাই। শিল্পীদের উৎসাহিত করা ও তাদের সাংস্কৃতিক চর্চাকে আরও ত্বরান্বিত করা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আকাশবাণী শিলিগুড়ির এটি একটি আন্তরিক প্রয়াস। আজ আমাদের গন্তব্যস্থল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী। তাহলে চলুন যাওয়া যাক।

এখন আমরা উপস্থিত হয়েছি ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায়। আজ আসরে যে সকল শিল্পীরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শাগনিক দাস, পৌলমি তালুকদার, সৃজা ঘোষ, সরণ্যা ঘোষ, মনোজিৎ বৈরাগী, তনুশ্রী মিত্র, হিতৈষী দাস, সৌরিকা মহন্ত ও বিউটি চক্রবর্তী, উপস্থিত শিল্পীদের অনুষ্ঠানে স্বাগত জানাই। তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হচ্ছে আজকের সুরেলা পর্ব। শিল্পী শাগনিক দাস।

আজকের আসরের সর্বশেষ শিল্পী বিউটি চক্রবর্তী।

0: আজকের এই সাংস্কৃতিক আসরের অংশগ্রহণ করার জন্য সকল শিল্পীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজকের সংস্কৃতি জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এবারে
1: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী
0: এলাকা থেকে বিদায় নেবার পালা। এই অনুষ্ঠানে সকল শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের সফর সঙ্গী সুশান্ত।

0: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়, নিবেদনে আঁচল সঙ্গীত চর্চা কেন্দ্র।
1: আঁচল সঙ্গীত চর্চা কেন্দ্র, যার পথ চলা শুরু হয় 2005 সালে শাস্ত্রীয় সঙ্গীতকে পাথেয় করে, বর্তমানে নিখিল ভারত সঙ্গীত সমিতি কর্তৃক অনুমোদনপ্রাপ্ত এই সঙ্গীত শিক্ষাকেন্দ্রের মূল দায়িত্বে রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী বিউটি চক্রবর্তী। মূল চর্চার বিষয় শাস্ত্রীয় সঙ্গীত হলেও এখানে সব ধরনের গানের প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে, পরীক্ষা শেষে কেন্দ্রের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে নিয়মিত অনুষ্ঠান পরিবেশন করে এখানকার শিল্পীরা সুপরিচিত হয়ে উঠেছে। আঁচলের দুটি কেন্দ্র রয়েছে, একটি উত্তর দিনাজপুরের ইসলামপুরে এবং অপরটি দার্জিলিং জেলার বিধাননগরে। যোগাযোগ 9064230320। আবার বলছি 9064230320। আঁচল সঙ্গীত চর্চা কেন্দ্র।
0: বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায় এখানে শেষ হল।
2: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুশান্ত নন্দী। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই শুনবেন অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠ সঙ্গীত। শুনবেন খেয়াল শিল্পী স্মিতা মোকাশি। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় কার্যক্রমে এই সঙ্গীতানুষ্ঠান। আজ ছিল কণ্ঠসঙ্গীত, শুনলেন খেয়াল স্মিতা মুকাশির কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: This is Akashvani, the news read by Saira Mujtaba. In Karnataka, the Congress Legislature Party meeting in Vidhan Sautha has elected D.K. Shivakumar as its new leader after the resignation of Siddaramaiah. His name was proposed by outgoing Chief Minister Siddaramaiah and Dr. G. Parameshwar. After adopting the resolution, AICC General Secretary K.C. Venugopal made the official announcement. Later, briefing the media persons in Bengaluru, Mr. Venugopal said D.K. Shivakumar will visit the governor to state claim to form the government. He also announced that the swearing-in ceremony will be held on 3rd of June. The Khet Bachao Abhiyan to promote balanced and judicious use of fertilizers will be launched across the country on 1st of June and will be carried out throughout the month. Union Minister for Agriculture and Farmers Welfare, Shivraj Singh Chauhan, chaired a high-level meeting regarding the preparations of the campaign in New Delhi today. He said that the campaign should be made a comprehensive national drive connecting farms, farmers and villages. The minister said the focus of the campaign will be on balanced and judicious use of fertilizers, timely advice to farmers in view of weather-related challenges, active participation at panchayat level, and delivering the benefits of the schemes directly to the villages. President of Myanmar, U Min Aung Hlaing, arrived in New Delhi this evening on a 5-day visit to India. Union Minister of State for External Affairs, Kirti Vardhan Singh, received him at the airport. Earlier today, the President of Myanmar visited Gaya in Bihar and prayed at the Mahabodhi Temple. He is accompanied by a high-level delegation comprising several cabinet ministers, senior officials and business leaders. This is the first visit of President U Min Aung Hlaing to India in his current capacity. External Affairs Minister Dr. S. Jaishankar called on Mr. Hlaing. In a social media post, Dr. Jaishankar appreciated the Myanmar president's positive sentiment towards deepening the long-standing bilateral cooperation. The visiting dignitary will also participate in a business forum. Prime Minister Narendra Modi will share his thoughts with the people of the country and abroad in the Mann Ki Baat program on Akashvani at 11 a.m. tomorrow. It will be the 134th episode of the monthly radio program. The program will be broadcast across the entire network of Akashvani and Doordarshan, AIR News website and the News on AIR mobile app. It will also be live-streamed on the YouTube channels of AIR News, DD News, the PMO and the Ministry of Information and Broadcasting. Akashvani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. India's economic performance remained resilient despite global uncertainty arising from the ongoing conflict in West Asia. The Finance Ministry's Monthly Economic Review, or MER, for May 2026 says the foreign exchange reserves remained at comfortable levels even as elevated crude oil prices, tighter financial conditions and slowing growth in major economies created a more challenging global environment. The index of core industries declined marginally by 0.4% in March, though infrastructure and manufacturing activities maintained underlying momentum. Retail inflation remained contained at 3.4% in March. The report also noted bank credit growth remained steady at over 17% year-on-year. Vice Admiral Sanjay Vatsyayan assumed charge as the chief of the Western Naval Command today, succeeding to one of the Indian Navy's most significant operational appointments. Prior to this role, he served as the vice chief of the Naval Staff at Naval Headquarters in New Delhi. Following the change of command, he paid tribute to fallen soldiers at the God of Stambh or Pillar of Honor at the Naval Dockyard in Mumbai. An alumnus of the National Defense Academy, he was commissioned into the Indian Navy on 1st January 1988. He is a recipient of the Param Vashisht Seva Medal, Ati Vashisht Seva Medal and Nav Sena Medal. In women's cricket, host England defeated India by 26 runs in the second T20 international of the three-match series in Bristol and levelled the three-match series 1-1 tonight. England have set a target of 169 runs for India. In reply, India could score only 142 runs for 9 in 20 overs. And in badminton, Indian men's doubles pair of Sattvic Sairaj Ranki Reddy and Chirag Shetty advanced to the finals of the Singapore Open. The Indian pair defeated world number one South Korea's duo Seo Sang-chae and Kim Won-ho in the semi-finals today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 5 জুন শুক্রবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে 2 জুন থেকে 5 জুন পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার দু একটি স্থানে ভারী বর্ষণ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল সকাল 10:55 থেকে শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির প্রতি বার্তা মন কি বাতের 134তম পর্ব। এর অব্যবহিত পরেই শুনবেন মন কি বাতের বাংলা রূপান্তর। সমগ্র অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে আকাশবাণী শিলিগুড়ি এবং আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্র থেকে। মন কি বাতের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আগামীকাল রাত 8টায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আগামীকাল সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা, 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। এরপরেই থাকবে চাষবাসের টুকিটাকি, ধান চাষে ঝলসা রোগ এবং খোলা পচা রোগ, এই নিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বলবেন দীপ সিনহা। 6:30 আরোগ্য, ডক্টর সমর বন্দ্যোপাধ্যায় বলবেন ডায়াবেটিস নিয়ে। 6:35 লোকগীতি চন্দনা রায়ের কণ্ঠে, বিশ্বায়ন মোদকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:45 7টায় প্রত্যুষা। 7:45 নজরুল গীতি, শিল্পী অরিত্র দত্ত। 8:30 হ্যালো আকাশবাণী। 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান কলকাকুলি। 10টায় রামপ্রসাদ এবং কমলাকান্তের গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। শাহানা দেবীর কণ্ঠে অতুল প্রসাদের গান 10:20। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। বেলা 12টায় প্রান্তিক, কালকের বিষয় টিনটিন অভিযান, অংশগ্রহণে শুভ্র চট্টোপাধ্যায় এবং রঙ্গন রায়। 12:30 নাটক লালন, রচনা নীলরতন কাঞ্জিলাল, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন। 3টে মনপুরা জংশন লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 বান্দনবার চিন্তন, 6:35 রামচরিত মানুষ, 6:45 সঙ্গীত সারিতা, 7টায় বলে বিশ্রী গীত, 7:30 হাম হে রাহি পেয়ার কে ত্রিবেণী, 8:15, 8:30 চিত্রলোক, 9টায় ইন্দ্রধনু। বেলা 12:05 আদৌ কি মেহফিল, 1টায় সুরেলা সাফর, 2টায় ত্রিবেণী, 2:30 বিবিধ, 3টায় সাকি সাহিলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:13। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।